এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন। কামাখ্যাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজালয়ে লইয়া গেলেন। এই কবিতাটা এইখানে এই লেখাটা পড়তে পড়তে নজরুলের ওই কবিতার কথা মনে পড়ল। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, উদ্ধত উলঙ্গ দুরন্ত প্রকাশ। সঠিকভাবে মনে নেই কিন্তু অনেকটা এইরকমই। তো এই যে অদ্ভুত একটা সেই সময় দারিদ্রের অহংকার ছিল যে আমি দরিদ্র হতে পারি কিন্তু তোমার যে দান তা আমি গ্রহণ করব না, এটাই হয়তো মানুষের শিরদাঁড়াকে শক্ত করে। আমাদের সবথেকে বড় ভয় মৃত্যু ভয়, আমাদের সবথেকে বড় ভয় শারীরিক অনাহার বিভিন্ন কষ্ট তার ভয়, কিন্তু সেই মানুষগুলো সেই ভয়গুলোকেও জড় করেছিল বলেই তাদের ওই অনমনীয় শিরদাঁড়া ছিল। যাই হোক, গল্পটাকে একটু এগিয়ে নিয়ে যাই কারণ সময় তো হুহু করে বেরিয়ে চলেছে। আপনারা অনেকেই মেসেজ করেছেন, আরও করবেন, সেগুলো পড়বার ইচ্ছে সবসময় থাকে, জানি না কতটা পড়া যাবে কারণ আজকে এই পর্বটা শেষ করে পরের পর্বগুলোর জন্য পরের দিনের জন্য অপেক্ষা করব। একটু এগিয়ে নিয়ে যাই। কামাখ্যাবাবু রীতিমতো পীড়িতার চিকিৎসা করাইলেন কিন্তু তাহার জীবন রক্ষা হইল না, অল্প দিনেই তাহার মৃত্যু হইল। উপযুক্ত সময়ে কামাখ্যাবাবু রাধারানীকে তাহার সম্পত্তিতে দখল দেওয়াইলেন কিন্তু রাধারানী বালিকা বলিয়া তাহাকে নিজ বাটিতে একা থাকিতে দিলেন না, আপন গৃহেই রাখিলেন। বাকি রাধারানীর বিবাহ, কিন্তু কামাখ্যাবাবু নব্যতন্ত্রের লোক, বাল্য বিবাহে তাহার দেশ ছিল। তিনি বিবেচনা করিলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাতি গেল মনে করে এমতো কেহ তাহার নাই, অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিয়া বিবাহে ইচ্ছুক হইবে তবেই তাহার বিবাহ দিব, এখন সে লেখাপড়া শিখুক। এই ভাবিয়া কামাখ্যাবাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিত করাইলেন। পাঁচ বৎসর চলিয়া গেল, রাধারানী পরম সুন্দরী ষোড়শবর্ষীয়া কুমারী, কিন্তু সে অন্তঃপুর মধ্যে বাস করে, তাহার সে রূপরাশি কেহ দেখিতে পায় না। এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল। কামাখ্যাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করেন, তত্ত্ব জানিবার জন্য আপনার কন্যা বসন্তকুমারীকে ডাকিলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয়ই সমবয়স্কা এবং উভয়ই অত্যন্ত প্রণয়। কামাখ্যাবাবু বসন্তকে আপনার মনোগত কথা বুঝাইয়া বলিলেন। বসন্ত সলজ্জভাবে অথচ অল্প হাসিতে হাসিতে পিতাকে জিজ্ঞাসা করিল, রুক্মিণী কুমার রায় বলে কেউ আছে?

এখানেই কিন্তু আমরা আজকে রাধারানীর পর্বটি শেষ করলাম। এরপরে চলে যাচ্ছি আপনাদের পাঠানো বার্তায়। তারপর যদি সময় থাকে বাকি কথা অবশ্যই বিভিন্ন রকমভাবে হবে। চট করে দেখা যাক এই বার্তাগুলো পড়ে দিই, প্রচুর বার্তা অলরেডি এসে গেছে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, নতুন দিনের নতুন আশা নিয়ে এলো নতুন উষা, এ সময় চিরন্তনীর গল্প গান শুনতে লাগে খাসা। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে, ধন্যবাদ। আজ ভোর থেকেই আকাশের মন ভারী, কালো আঁধারিতে প্রভাতের শুরু, জানি না আজ তার দেখা পাবো কিনা সূর্যালোকের। মনে হলো ওই বুঝি এলো বৃষ্টি ঝিরিঝিরি, তার পায়ে নুপুরের শব্দ, গগনে গরজে ঘনীভূত মেঘ, সঙ্গে চিরন্তনীকে সঙ্গে রাখা কানে কানে। দাদা আপনাকে অশেষ ধন্যবাদ, অনুরোধ রাখলেন

রানী গল্পটি শুনতে পাচ্ছি। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ অর্জুন। হ্যাঁ, আপনি অনুরোধ করেছিলেন, আরও দু একজন অনুরোধ করেছিল তাদের কথায়। আজকে রথের প্রাককালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানীর প্রথম পর্ব শোনালাম। পরের পর্ব সামনের সপ্তাহে, রথের পর নিশ্চয়ই। সৌভিক সরকার কসবাহালতু থেকে। শুক্র শনি রবির ভোরে বাজে চিরন্তনীর সুর, মনের আকাশ ভরে ওঠে নতুন স্বপ্নের নূর, মোটিভেশনের কথায় জাগে এগিয়ে চলার প্রাণ, মধুর গানে দূর হয়ে যায় ক্লান্তি আর অবসান। চিরন্তনী হোক প্রতিটি ভোরের অনুপ্রেরণার অবিচল আহ্বান, সৌভিক সরকার। ধন্যবাদ সৌভিক, খুব সুন্দর। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি। অনেক ধন্যবাদ। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, আজ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমাদের সভার অত্যন্ত প্রিয় উজ্জ্বল ভট্টাচার্য তার উজ্জ্বল উপস্থাপনায় বঙ্কিমচন্দ্রের রাধারানী আমাদের শোনাবেন। আমরা অনিমেষ চেয়ে আছি সেই গল্পের চরিত্রগুলোর মনে পর্দায় দেখব বলে। এখানে বৃষ্টি হচ্ছে অবিরাম, বাদল মেঘেতে আকাশ গিয়েছে ঢেকে, সারাদিন তাই জানলায় আছি বসে, আকাশের দিকে অপলকে থাকিছি, হাওয়ার বেগ কখনো যাচ্ছে বেড়ে, দিনের বেলাতে জ্বালতে হয়েছে বাতি, চাষের খেতেতে চাষিদের মাতামাতি, দামাল ছেড়েলা সাঁতার কাটছে জলে, জাল টেনে টেনে মাছ ধরছে সে জেলে, গাছগুলো সব ভিজছে বৃষ্টিপাতে, বাজের শব্দে পৃথিবী উঠছে কেঁপে, কুকুরগুলো একসাথে উঠে কেঁদে, গরুগুলো সব উঠল হঠাৎ ডেকে, বাঁশ বাগানের পাখিদের ডাকাডাকি, মনে হয় যেন ভোর তো হয়েছে সবে, তাল খেজুরের গাছগুলোতে যত্নে বানানো বাসা, বাবুই পাখিরা মত্ত হাওয়ায় দুল খাচ্ছে যে খাসা, আলপথে ওই বাঁকটি কাঁধে নিয়ে ফেরিওয়ালা ভাই ফিরছে নিজের ঘরে, বেচাকেনা আজ হয়নি তেমন ভালো, বৃষ্টিতে তার পোশাক গিয়েছে ভিজে। বিদ্যুৎ রায়, অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা চলচ্ছবি তুলে ধরলেন আপনার কথায় কথায় কবিতায়, ধন্যবাদ। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জিতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শনিবারের শুভ দিবসে আজকে মধুর প্রাতে রাধারানী গল্প শুনি উজ্জ্বলবাবুর সাথে, সাহিত্য সম্রাটের অনবদ্য সৃষ্টি, সমাজের চালচিত্র, বিপদকালে দয়ালুর দয়া দেখি বৈপরীত্য, রথের আগে রথের গল্প শ্রোতার অনুরোধে, হারিয়ে পাওয়া পেয়ে হারানো রথের অনুরাগে, জীবন মানে ওঠা পড়া, কর্মই শক্তি মানি, এক পয়সার মালায় গড়ল নব সম্পর্ক জানি, গল্পের চরিত্র চিত্রণ অসাধারণ উচ্চারণ, পঠন গুণে হরছ তুমি ভরছ সবার মন, রাধার জীবনে রুক্মিণী জীবন পথের বাঁকে, অনুপ্রেরণার এমন দিশা জীবনের ছবি আঁকে, নিবেদন গুণ অসাধারণ দৃশ্যায়ন তুলে ধরো, নতুনত্বের দিশায় তুমি মনটি মোদের ভরো, আধার পথে সহায়তা ছিল আছে থাকবেই, জীবনের এই পথে সদাই প্রভুর কৃপা পাবেই, এসো সবাই এই আসরে এসো তরা করি, বেঁধে বেঁধে থাকি সবে প্রীতির হাতটি ধরি। অরিজিৎ দাস অধিকারী, খুব সুন্দর করে আপনি লিখেছেন এই ছবি, আপনার কথাগুলো ছবির মতো। এরপরে চলে যাচ্ছি পরের বন্ধুর লেখায়, কারণ একটু তাড়াতাড়ি পড়তে হবে, যদি পরে আর কিছু কথা বলার ইচ্ছে আছে দেখা যাক। নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল বাবু, আজ রাধারানী এবং রথের মেলার গল্প শুনছি, আজকের দিনে এমন রাধারানী আছে শুধু বঙ্কিমচন্দ্রের মতো লেখকের অভাব, সঙ্গে আছি বাকিটা শোনার জন্য। নিরঞ্জন সাহু, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি তাই, রাধারানীরা তো চিরকাল থাকে, কিন্তু রুক্মিণী কুমার রায় হয়তো আস্তে আস্তে হারিয়ে যায়। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা উশোয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ আমাদের এখানে আকাশ মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মর্নিং ওয়াকে যেতে পারিনি, ঘরে বসে ব্যায়াম করছি আর চিরন্তনী শুনছি, আজ সপ্তাহের দ্বিতীয় চিরন্তনীর আসরে গল্পটা শুনছি, বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় চিরন্তনী, লিখছেন অনুরাধা মুখার্জি বেহালা থেকে, গল্পের মানে কবে সবাই বুঝব সেই আশায় রইলাম। গল্পের মানে বুঝে সেই মানেটাকে নিজেদের জীবনে প্রতিফলিত করা, সেটাই তো আমাদের
সবার কাছে কাম্য। খুব সুন্দর লিখেছেন আপনি, থ্যাংক ইউ সুপ্রভাত।

উজ্জ্বল দাদা ভাই, শনিবারের চিরন্তনী আজ বঙ্কিমচন্দ্রের রাধারানী অপূর্ব লাগছে, সাথে আপনার অসাধারণ উপস্থাপনা। দুই পর্বেই আছি, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। অনেক ধন্যবাদ। জানি না দুই পর্বে শেষ করতে পারবো কি না, তিন পর্ব হয়তো লেগে যাবে। সামনের শুক্রবার আসবো, শুক্রবার আসবো, রবিবার আসবো, শুক্রবার রথের পরেই, আর রবিবার দিনও থাকবে হয়তো রাধারানীর এই পর্বটি, কারণ বড় উপন্যাস তো, এবং এত সুন্দর সুন্দর পরতে পরতে তার বিভিন্ন চরিত্র চিত্রণ এবং ছোট ছোট বিভিন্ন সেই সময়ের ঘটনা অনুভূতিগুলো খুব সুন্দর। এরপরে লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, কি ভালো বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের ভালো লাগাগুলোই আমাদের কাছে অনেক বেশ বড় পাওয়া। এরপরে কেউ একজন পাঠিয়েছেন একটি ছবি, আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা জবা ফুলের ছবি, ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপরে সুপ্রভাত উজ্জ্বল ভাই, তপতিদিহীন মোটর থেকে বলছি, আজ চিরকালীন চিরন্তনীতে রাধারানী গল্পটি শুনছি, উজ্জ্বল ভাইয়ের উজ্জ্বল পরিবেশনায় মন ভরে গেল, বৃষ্টি ভেজা ভরে গল্পটি, খুব ভালো লাগলো, অভিনন্দন জানাই ভাইকে, শুভেচ্ছা সকলকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন আলপনা মণ্ডল কলংপার আসাম থেকে, মনে হচ্ছে প্রথম পেলাম আপনার বার্তা। চিরন্তনী পরিবারের সকলকে সুপ্রভাত জানালাম, বঙ্কিমচন্দ্রের উপন্যাস শুনিতেছি, উজ্জ্বল দাদার বর্ণনা অসাধারণ, থ্যাংক ইউ। আপনারা প্রত্যেকে যখন এই ভালো লাগাগুলো জানান, তখন মনে হয় আরও আরও কী করে আপনাদের এই ভালো লাগাগুলো বিভিন্নভাবে তৈরি করা যায়, যার জন্যে আমরা চেষ্টা করি এই চিরন্তনীকে বিভিন্ন নতুন নতুন ফরম্যাটে বাঁধবার জন্য। এরপরে লিখছেন যারা বার্তাতে, কে কে লিখছেন দেখি, রঞ্জন, গুড মর্নিং, হাওড়া থেকে, দাদা ভাই আজ এখানে খুব করে বৃষ্টি হচ্ছে, পাখা কি পাখা বান, যাই হোক শুনতে চিরন্তনী আমরা তাই শুনছি। আচ্ছা মানে আরগুলো এসগুলো আর হয়ে গেছে, এলগুলো বি বা এরকম কিছু হবে, পড়তে একটু অসুবিধা হচ্ছে, আসলে ইংরেজিতে লিখেছেন কিন্তু তার মধ্যে আবার বানানগুলো সব মানে একটু অন্যরকম হয়ে গেছে আর কি, মানে ঠিকঠাক নেই আর কি। যাই হোক ধন্যবাদ, পাঠিয়েছেন প্রত্যেকবার, প্রত্যেক সময় পাঠান, খুব ভালো লাগলো। এরপরে লিখছেন প্রাণের বাঁশি বাজছে দেখো হৃদয় নদীর পারে, দুকুল ছাপানো সঘনের সোহাগের, আচ্ছা সোহাগের ঢেউ, ইংলিশে লিখেছেন দুকুল ছাপানো সোহাগের ঢেউ মনোবিনার তারে, জলটম জলতরণ উঠল বেজে, জলতরণ উঠল বেজে হৃদয় পারা জুড়ে, আলু থালু কেশ উদ্বেল নয়ন দেখছে, নয়ন ডাকছে বাঁশি দূরে। কে লিখেছেন? পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া থেকে। আরেকটা অনেকটা বড়, কিন্তু যেহেতু ইংলিশে লেখা মানে পড়তে গিয়ে বড্ড আটকে আটকে যাচ্ছে, আসলে গ্যাপগুলো বানানগুলো একটু আমার অসুবিধে হচ্ছিল আর কি, বাংলায় পাঠালে খুব ভালো হয়, তাহলে পুরোটা পড়তে পারতাম। এরপরে লিখছেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রাধারানী বাই ইউর ড্রামাটিক প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। এরপর লিখছেন গুড মর্নিং উজ্জ্বল ভাই, বৃষ্টি ভেজা ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আজ রাধারানীর গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে, আজ ওয়ার্ল্ড পপুলেশন ডে, আগামী পুণ্য রথযাত্রা নিয়ে দু লাইন, রথের রশিতে লাগাও লাগলো টান হাজার ভক্ত আশিস মাগে, রঙিন চুরি মণিহারি পাঁপড় ভাজা হেব্বি লাগে, জয় জগন্নাথ, ধন্যবাদ। আর দেখি কেউ কিছু পাঠিয়েছেন কিনা একটু চট করে, এই মুহূর্তে আর কিছু নেই, কেউ পাঠাননি, যদি কেউ কিছু পাঠান সেগুলো পরে আবার পড়ে দেওয়া যাবে। রাধারানী গল্পটি পড়তে পড়তে আসলে সেই সময়ের যে ছবিটা মনের মধ্যে তৈরি হচ্ছিল, আসলে আমাদের তো শুধু গল্প পড়া নয়, তার সঙ্গে সঙ্গে কিছু বিশ্লেষণ থাকে, কিছু বিশ্লেষণ আপনারা করেন যেমন করেছেন, কিছু বিশ্লেষণ আমরা আমাদের মতো করে যেগুলো ভাবতে পারি বা ভাবি সেগুলো বলি, এই নিয়েই পারস্পরিক একটা ভালো থাকার একটা চর্চা আমাদের এই চিরন্তনীতে আমরা চেষ্টা করি। তো এই মুহূর্তে রাধারানীর যে গল্পটি পড়ছিলাম, আমাদের এক বন্ধু সেই কথাটি বললেন যে কবে আমরা মানে বুঝব, আসলে সত্যি তাই, রাধারানীরা রয়েছে, রুক্মিণী কুমাররা এই জীবন থেকে বা এই সমাজ থেকে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে,
কিন্তু কেন হারিয়ে?

গেছে, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ কোনো জায়গা যদি আমাদের একটা সমস্যা তৈরি করে, আমরা যদি শুধু বলি যে সমস্যা সমস্যা সমস্যা, তাহলে কিন্তু কোনোদিনই সমাধানটা পাওয়া যাবে না। যদি এই সমস্যার মূলটাকে খুঁজে বার করার চেষ্টা করি, তবে আমরা চেষ্টা করলে তার মানে এগেনস্টে গিয়ে কিছু ভাবতে পারবো, বুঝতে পারবো। কতটা হবে বা হবে না সেটা নির্ভর করবে অনেক কিছুর ওপরে, আমি কতটা জোরে চেষ্টা করছি, কতটা মানে সহৃদয়তা বা ডেডিকেশন নিয়ে চেষ্টা করছি, যে চেষ্টাটা করছি সেটার ক্ষমতা কতটা, ইত্যাদি প্রভৃতি অনেকগুলো ব্যাপার থেকে যায়। তবে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এখন সামাজিক যে ওরিয়েন্টেশনটা চলে বা চলছে, তাতে মানুষ বড্ড বেশি সেলফ সেন্টার্ড হয়ে গেছে, আত্মমূলক যেটা বলা যেতে পারে। এবং এই সময় দাঁড়িয়ে এই রুক্মিণী কুমারের মতো মানুষদের পাওয়া খুব মুশকিল, কিন্তু তবুও কি নেই, নিশ্চয়ই আছে। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু রুক্মিণী কুমার আছে, কিন্তু সেই রুক্মিণী কুমার বেরিয়ে আসতে গেলে কোথায় অন্য রুক্মিণী কুমারের বিপরীত যে সত্তা, সে হয়তো তাকে টেনে ধরে। আসলে ভালো মন্দ যাই বলি না কেন, সব কিছুই কিন্তু মানুষের মনের মধ্যে রয়েছে। কখন কোন সময় কোন সত্তাটা কাজ করবে সেটা কিন্তু নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর। এটা সামাজিক, মানসিক, তার সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের ওরিয়েন্টেশন থেকে তৈরি হয়। যাই হোক, এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব একটা ভালোর দিকে এগিয়ে যেতে, ভালো অর্থে, ভালো অর্থে যেটাকে আমরা ভালো বলে মনে করি, যেটাকে আমরা বুঝি যে সেটা ঠিক না ভুল সেটাই ভালো। কারণ ঠিক করছেন না ভুল করছেন সেটা নির্ভর করে, আপনি যদি প্রথমবার ভুল করেন, সেই ভুলটা কিন্তু ভুল হলেও সেই ভুলের থেকেও বেশি ভুল যদি আপনি পরের বার জেনে শুনে আবার সেই ভুলটা করেন। তো যার ফলে আমরা সত্য মিথ্যা ভালো মন্দ ঠিক ভুল এই জাজমেন্টটা সব থেকে ভালো জানতে পারি নিজে, আমি নিজে কি করছি, এবং নিজের সচেতনতা বৃদ্ধি, যেটাকে আমরা বলা যেতে পারে বোধ, বোধের বিস্তার, সেটাই কিন্তু খুব প্রয়োজন। কারণ এই বোধটাই কিন্তু আমরা শিখি দিনে দিনে আমাদের চারপাশ থেকে, নিজের সঙ্গে চারপাশের মিলিয়ে। এই ব্যালেন্সটাই জীবন, এই ব্যালেন্সটাই সুন্দর থাকার একটা প্রচেষ্টা বা এই সুন্দর থাকার একটা মূল সূত্র। আচ্ছা, আরও কতগুলো মেসেজ এসে গেছে, একটু পরে দিই কারণ সময় হু করে এগিয়ে চলেছে। শিবশঙ্কর সাঁত পুয়াগড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সকাল, সপ্তাহের দ্বিতীয় দিনে শনিবারের বৃষ্টি ভেজা সকালের চিরন্তনী রাধারানী গল্পটা শুনছি বসে বসে, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, সুপ্রভাত দাদাভাই, রাধারানীর গল্পটা শুনছি আর ফুল তুচ্ছি, বেশ ভালো লাগছে। সোনালি ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, অনেক ধন্যবাদ সোনালি। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, তাপত্য কাঞ্চন্নং গৌরিঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতাং দেবী ত্বং নামামে হরির প্রিয়া, রাধারানীর গল্প ভালো লাগলো। আপনি রাধারানী একদম প্রণাম মন্ত্র তুলে ধরেছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর কেউ কিছু পাঠিয়েছেন কি না একবার চট করে দেখে নিই। মৌলি ঢাকুরিয়া থেকে লিখছে, সব কিছু উন্নত হচ্ছে কিন্তু কমছে যেটা, সেটা হলো মানুষের মানবিকতা। আসলে কি জানেন তো, এই যে উন্নত যেটা হচ্ছে সেই উন্নততা কিন্তু অনেকটাই কৃত্রিমতা। কৃত্রিমতা বাড়লে স্বাভাবিকভাবেই চারপাশের যে প্রাকৃতিক যে ব্যাপারটা, যেটা অরিজিনাল প্রকৃত যে ব্যাপারটা, সেটা হয়তো কোথাও একটু কমে যায়। আমরা এখন সব ক্ষেত্রেই মানে কৃত্রিম অনেক কিছুকে নিয়ে এগুতে চেষ্টা করি বা ভাবি। এরপরে ভুলুসহা লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীর কথা শুনছি রাধারানীর, চোখে যেন কি চোখে দেখলে হবে না, চোখের আলো ফিরিয়ে আনতে হবে আবার। ঠিক, আমরা তো সবাই সেটা চাই, কিন্তু কতটা কিভাবে হবে সেটাই তো আমাদের মূল উপলক্ষ। এরপরে আর কেউ লিখেছেন কি না, পায়েল আবার একটা মেসেজ পাঠিয়েছিলেন, শুভ সকাল দাদা ভাই, মৌসুমী ব্যানার্জি রঘুনাথ বাড়ি গুপ্তিপাড়া হুগলি থেকে লিখছেন, বৃষ্টির ভেজা এই সকালে চিরন্তনী শুনে মন খুশি হয়ে উঠল, রাধারানী গল্পটা শুনতে শুনতে

গল্পটা খুব মনে পড়ল, কোনো একটা চ্যানেলের কথা লিখেছেন, খুব ভালো লাগছিল। রথের আগাম শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ। আসলে গুপ্তিপাড়ায় তো রথ একটা বড় ব্যাপার, সুতরাং সেখান থেকে আপনি লিখেছেন, অনেক ধন্যবাদ। আপনার ওখানে মনে হয় রথের সময় মনে হয় ভাণ্ডার লুট হয় যতদূর সম্ভব, নাকি? আমার ঠিক মনে নেই, নাকি অন্য সময়? হ্যাঁ, সেটা বিশাল অনুষ্ঠান, কখনো যাওয়ার ইচ্ছে আছে বা রইল, ধন্যবাদ। আস্তে আস্তে আমরা একদম প্রায় শেষের দিকে এসে গেছি। আমাদের আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে চিরন্তনী নিয়ে, আর একটু পরে সুমুখ, ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে থাকবেন আপনাদের সঙ্গে। আর আজকের মতো উজ্জ্বল বিদায় চাইছে আপনাদের কাছে। তবে হ্যাঁ, এটা উজ্জ্বল বলে যাচ্ছে যে রাধারানীর পরের পর্ব আগামী সপ্তাহের শুক্রবার এবং রবিবার শোনাবে। সবাই খুব ভালো থাকবেন, একদম শেষ সময়। ভেবেছিলাম আর একটা কিছু গান যদি শোনানো যায়, মানে অন্য কোনো গান, তবে এই মুহূর্তে সময় তো আর নেই। আমরা আজকে শেষ করব আমাদের প্রথাগতভাবে বঙ্কিমচন্দ্রেরই বন্দে মাতরম দিয়ে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ শুনিয়েছিলাম, আজকে রাধারানী শোনালাম। অন্য কোনো গল্পও শোনানো যদি যায় ভবিষ্যতে দেখব, কারণ যেহেতু বেশিরভাগই উপন্যাস, সুতরাং সেই উপন্যাসগুলো যেহেতু একবারে সম্ভব নয়, কিন্তু পড়তে পড়তে সত্যি মনে হয়, যেটা বারবার করেই বলছিলাম, যে সেই সময়ের চিত্রটা আমরা কত সুন্দর করে তার প্রতিটি লেখার মধ্যে পাচ্ছি, এবং কি সাবলীল লেখা। মানে ভাষাটা শুধু সাধু ভাষা, এটুকুই পার্থক্য, কিন্তু লেখা, তার কনস্ট্রাকশন, তার একটা শব্দ, মানে একটা বাক্যের বাঁধুনি কি অসম্ভব সুন্দর। আজ থেকে কত বছর আগে, বাংলা ভাষার একদম প্রথম যুগে, সত্যি শিক্ষণীয়। ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। আজকের চিরন্তনী তাহলে আপনাদের সবার অনুমতি নিয়ে এখানেই শেষ করছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে।

0: জানো, বাঘটা জানলা দিয়ে আমার হাতটা কামড়ে ধরেছিল। আমি ভয়ে চিৎকার করে উঠি, সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে মা জাগিয়ে দিলেন। বললেন, উঠে পড়ো, ভোর হয়ে গেছে। আর সুমুকও ঠিক একই কথা বলছে, উঠে পড়ো, ভোর হয়ে গেছে, সময় হয়েছে ভোরাইয়ের আর ভোরের স্বপ্ন দেখার। জুলাই মাস জুড়ে শনিবার আর রবিবারের ভোরাইয়ের বিষয়ে আমরা রেখেছি ভোরের স্বপ্ন।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
0: আর এই মুহূর্তে ঠিক সময়ে 6:05 হয়ে 12 সেকেন্ড, আমি সুমুক আছি আজ শনিবার 11 জুলাইয়ের ভোরাই নিয়ে। আর ভোরাইয়ের বিষয় তো বলেই দিয়েছি, ভোরের স্বপ্ন জুলাই মাস জুড়ে। আর যার বার্তা দিয়ে শুরু করলাম আজকের ভোরাই, তিনি অঞ্জলি ভট্টাচার্য, 29-2 কালীনাথ মুন্সি লেন, বড়নগর, কলকাতা 36 থেকে পাঠিয়েছেন এই বার্তা। জানো, বাঘটা জানলা দিয়ে আমার হাতটা কামড়ে ধরেছিল। আমি ভয়ে চিৎকার করে উঠি, সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে মা জাগিয়ে দিলেন। বললেন, উঠে পড়ো, ভোর হয়ে গেছে। বললাম, মা, আমার হাতে বাঘ কামড়েছে, স্বপ্ন দেখলাম। মা দেখে বললেন, বাঘ নয়, তোমার হাতে মশা কামড়ে লাল চাকা চাকা করে দিয়েছে, দেখো। একদিক দিয়ে ভোরের স্বপ্ন সত্যি হলো, বলো, বাঘও রক্ত খায় আর মশাও রক্ত খায়, হাসছো না তো? আর একবার সরকারি চাকরির পরীক্ষার দিন ভোরবেলা স্বপ্ন দেখছি, পরীক্ষা দিতে গেছি কিন্তু বসার বেঞ্চে কোথাও আমার রোল নাম্বারটা লেখা নেই। পরীক্ষার ঘন্টা বেজে গেছে, সবাইকে খাতা দেওয়া হলো, তবুও পাচ্ছি না। ভয়ে গলদ ঘর্ম হয়ে ঘুমটা ভেঙে গেল। ব্যাপারটা মন থেকে উড়িয়ে দিয়ে পরীক্ষা দিতে গেলাম। ওমা, হলে গিয়ে সত্যি রোল নাম্বারটা সিটে দেখতে পাচ্ছি না। তবে কি স্বপ্ন সত্যি হলো? ভয়ে ভয়ে এক পরীক্ষককে দেখাতে তিনি বললেন, ই দিয়ে শুরু রোল নাম্বারগুলোর পাশের বিল্ডিংয়ে সিট পড়েছে। হাফ ছেড়ে বাঁচলাম, মানে এটা হাফ সত্যি কি বলো? হ্যাঁ, ক্লাস 8-এ পড়ার সময় এক ভোরে একটা স্বপ্ন দেখেছিলাম। একটা বিরাট সোনার স্তম্ভ বসানো সুন্দর মন্দিরে গেছি, যেখানে বাঁধানো সিঁড়ি দিয়ে নেমে সমুদ্রের জলে হাত পা ধুয়ে মন্দিরে যেতে হচ্ছে। এত বছর পরে আমার মেয়ে যখন মুম্বাইতে চাকরি করতে গেল, ওখানেই দর্শন করলাম স্বপ্নে দেখা সেই মন্দির। দক্ষিণ মুম্বাইয়ের ভুলাভাই দেশাই রোডে আরব সাগরের তীরে মহালক্ষ্মীর মন্দির। কি করে যে এই ভোরের স্বপ্ন সত্যি হলো তার কোনো ব্যাখ্যা আমার কাছে আজও নেই। অঞ্জলি ভট্টাচার্য, 29-2 কালীনাথ মুন্সি লেন, বড়নগর, কলকাতা 36 থেকে পাঠিয়েছেন এই বার্তা।

তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন। পরের বার্তা, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চে চে চে দেখো বলে যেন বিনু। না ভোড়াই, এখন কর্মক্লান্ত কলেবরে রাতে স্বপ্ন সকল আমার মনোরাজ্যে স্বায়ত্তশাসন বিস্তার করে না, বরং গভীর নিদ্রা যখন কাক নিদ্রায় পরিণত হয় সেই কাক ডাকা ভোরে আমি স্বপ্ন দেখি বেশি। ছোটবেলায় স্বপ্নে টাট্টু ঘোড়ায় সওয়ার রূপকথা রাজপুত্তরদের দিগন্ত পার হবার দৃশ্য দেখতাম, দেখতাম রঘু ডাকাত কিংবা সিঁধেল চোর।

সাহসের সাত কাহুন দেখতাম ফুটবল সম্রাট পেলে অথবা ফুটবলের ঈশ্বর মারাদোনার বল নিয়ে বুলিয়ান ভঙ্গিতে বিচরণের দৃশ্য। বয়স যখন সংখ্যা সারণীর সঙ্গে সাজুজ্য রেখে ক্রমবর্ধমান, তখন স্বপ্ন দেখার ধরন বদলেছে। এখন দেখি হবু গবু নামক প্রান্তিক চাষির ডুবন্ত সংসারটাকে টেনে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা। দেখি প্রতিশ্রুতি ভঙ্গে প্রহেলিকায় পরিণত হওয়া মানহারা মানবীর জীবন কাহিনী। আবার দেখি শিক্ষিত বেকারের জীবনের যুপকাষ্ঠে অসহায় আত্মসমর্পণের দৃশ্য। কখনো দেখি ক্ষমতার অলিন্দে থেকে ক্ষমতা অপব্যবহারকারী ক্ষমতাবানের উদ্বায়ী আস্ফালন। দেখি তোষামোদে তুষ্ট করতে চাওয়া উলঙ্গ রাজাকে ঘিরে থাকা উমেদার প্রবঞ্চক কৃপা প্রার্থী নাগ নাগিনীর নয়ন ঠার। সহসা স্বপ্নভঙ্গ ঘটে, নিদ্রালু নয়নে খুঁজি সেই সহজ সরল সত্যবাদী নির্ভীক শিশুটিকে, যে সবার ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করতে পারবে রাজা তোর কাপড় কোথায়, যে উলঙ্গ সমাজকে লজ্জাভরণ পরিয়ে শৃঙ্খলার আস্তরণে প্রতিষ্ঠা করবে সত্য শিব সুন্দরকে। ভোরের স্বপ্ন সফল হলে আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্তের চোখে চোখ মিলিয়ে দেখব, ভোর হল রে ফর্সা হল দুল্ল উষার ফুল দোলা, আনকো আলোয়ে যায় দেখো ওই পদ্মকলির হাই তোলা। তাপস কুমার ঘোষ, পাথরঘাটা, বহরকুলি, কালনা, পূর্ব বর্ধমান।

লালু নিয়ে পাঠিয়েছেন পরের বার্তা, 66 ই নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি থেকে। কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমার জীবনেও কিছু স্বপ্ন এসেছিল একদম ভোরবেলায়, আধো ঘুম আধো জাগরণে। সেই স্বপ্নগুলোই পরে রোদ হয়ে জীবনটাকে আলোকিত করেছে। ভোর 4টে যখন রাতের অন্ধকার শেষ, তবে দিনের ব্যস্ততা শুরু হয়নি, মন তখন সবচেয়ে শান্ত, সবচেয়ে সত্যি। সেই সময়ে দেখা স্বপ্নগুলো আসলে মনের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছে। ক্লাস 8-এ পড়ি, বাবার আর্থিক অনটন, মা লুকিয়ে কাঁদত রাতে। ভোরে স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে সিদ্ধান্ত নিই টিউশন করব। সেই থেকে টাকা জমানো শুরু। ভোরের সেই স্বপ্নটা আমাকে দায়িত্ব শব্দের মানে শিখিয়েছিল। কলেজের সময় এক ভোরে দেখলাম আমি একটা ছোট ঘরে বসে ল্যাপটপে কাজ করছি, দরজায় নেম প্লেট আমার অফিস। তখনও চাকরি দূরের কথা, স্বপ্নটা লিখে রেখেছিলাম ডায়েরিতে। সেই তাড়নাতেই পদার্থবিজ্ঞানে স্নাতক হই কৃতিত্বের সঙ্গে। কয়েক বছর পর সত্যি মানুষ গড়ার কারিগর হই, তবে ঘরের দরজায় নেম প্লেট নেই।

ওই স্বপ্নটা আমাকে থামতে শিখিয়েছে। লালুনে 66/E নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে পাঠিয়েছেন এই বার্তা। আর স্টুডিওর ঘড়ি বলছে 6:21:24। 11 জুলাই শনিবারের ভোরেই নিয়ে রয়েছে আমি সমক 7টা পর্যন্ত।

অর্জুন সিং পরের বার্তা পাঠিয়েছেন হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে। আমি তখন সপ্তম শ্রেণী, 2007 সাল। স্বপ্নে দেখা সেই ভোরের স্বপ্ন পরবর্তীতে বাস্তবে পরিণত হল। এক বৈশাখের ভোরের স্বপ্নে দেখেছিলাম আমার স্কুলকে। আমি যে স্কুলে ছাত্র ছিলাম সেই স্কুল ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত। ভোরের স্বপ্নে দেখেছিলাম আমার স্কুল অনেক বড় হয়েছে এবং মাধ্যমিক পর্যন্ত সকল ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পেয়েছে, আর নতুন স্কুল ওপেন করতে এসেছেন বিভিন্ন হায়ার স্কুলের বিশিষ্ট ব্যক্তিগণ। এই স্বপ্ন দেখার পর আমি বিকেলে আমার পাড়াতে সমস্ত বন্ধুদের এবং দাদাকে বলেছিলাম আমার স্বপ্নের কথা, কিন্তু তারা সকলে শুনেই হাহা করে হেসে বলে গেল, এই স্কুল কোনোদিনই উন্নতি করতে পারবে না। কিন্তু কালের নিয়মে আমার নতুন প্রধান শিক্ষক জয়ন্ত বাগের অনুপ্রেরণায় কঠোর পরিশ্রমে তৈরি হল আমাদের নতুন স্কুল। পুরনো স্কুল ভেঙে স্থাপিত হল মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার নতুন স্কুল। পরবর্তীতে আমি ওই স্কুল থেকেই মাধ্যমিক দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। এখন স্কুল আরও বড় হয়েছে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা হয়েছে, কিন্তু দুঃখের বিষয়, করোনার পর ছাত্রছাত্রীদের সংখ্যা গেছে অনেকটাই কমে। অর্জুন সিং পাঠিয়েছে এই বার্তা হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে।

সুমন জানা পাঠিয়েছে পরের বার্তা, ছত্রি এগড়া পূর্ব মেদিনীপুর থেকে। ভোরের আলো ফুটতেই সুমন্তর ঘুমটা ভেঙে গেল। চোখের কোণে তখনও একটা অদ্ভুত ভালো লাগার রেশ লেগে আছে। স্বপ্নে সে দেখেছিল তার বহু বছর আগে হারিয়ে যাওয়া ছোটবেলার বন্ধু নীলুকে। নীলু এসে তার হাত ধরে বলেছিল, অনেক তো একা একা হাঁটলি, এবার একটু জিরিয়ে নে, দেখ তোর সব কষ্ট কেটে গেছে। নীলুর মুখে সেই চেনা অমলিন হাসি। অনেকেই বলেন ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। সুমন্তর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। গত কয়েক বছর ধরে নানা টানা পড়েন আর দুশ্চিন্তায় সে ক্লান্ত হয়ে পড়েছিল। প্রতিদিন সকালে এক রাশ মানসিক চাপ নিয়ে চোখ খুলত, কিন্তু আজ মনটা খুব হালকা লাগছে, যেন সত্যি কোনো জাদু বলে সব মেঘ কেটে গেছে। ব্যালকানিতে এসে দাঁড়াতেই এক ঝলক ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল, আর ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা অপরিচিত নাম্বার। রিসিভ করতেই ওপার থেকে

এসে এলো, হ্যালো সুমন্ত, আমি নীলু বলছি রে, অনেক বছর পর তোর খোঁজ পেলাম, শুনলাম তুই একটা নতুন কাজ শুরু করতে চাইছিস, ভাবলাম আমি তোর সাথে যোগ দিই। সুমন্ত স্তব্ধ হয়ে রইল। ভোরের নরম আলোয় তার চোখ ভিজে এলো। স্বপ্ন আর বাস্তবের এই অদ্ভুত সীমানায় দাঁড়িয়ে সে বুঝতে পারল কিছু স্বপ্ন সত্যি জীবনের নতুন সকাল নিয়ে আসে। সুমন জানা ছত্রি এগড়া পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছে এই বার্তা।

পূর্ব মেদিনীপুরের বৃন্দাবনপুর থেকে বার্তা এসেছে, বার্তা পাঠিয়েছে মনামি দলুই। ভোরের স্বপ্ন মায়াবী, ফিকে লাল আকাশ, দূরে কাকের ডাক। বিজ্ঞান বলে REM ঘুমের শেষে মস্তিষ্ক সক্রিয় থাকে। REM দ্যাট ইজ র্যাপিড আই মুভমেন্ট। সারা দিনের ভাবনা তখনই গল্প হয়। লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমারও একটা স্বপ্ন সত্যি হয়েছিল জানো। শীতের শেষ, তমলুক ডিভিশনের সুপারিনটেনডেন্টের ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে আমি। পায়ের নিচে ঠান্ডা মোজাইক, চারদিক ঝাপসা পুরো, ঘড়ির কাঁটা লাফাচ্ছে, শব্দ নেই। নাম ডাকলো, গলাটা দূর থেকে ভাসছে। ক্যাবিনে ঢুকলাম, স্যারের মুখ স্পষ্ট নয়, মনে আছে শুধু অর্ণব দাকে, যিনি সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত সব সমস্যার সমাধান সেই অর্ণবদার টেবিলে ফাইল, শিলমোহর, নীলকলম সব ভাসছে। সই করছি, অথচ কলম কাগজ ছোঁয়ে না, কথা গলে যাচ্ছে জলের মতো। নির্বাচিত হলে মেইল যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সই জোগাড়, কোর্টে ছোটা সবই একা করেছি। কবে যেন হঠাৎ এতটা বড় হয়ে গেলাম জানো। ভাবতে ধাপতে ছোটবেলার মন্ত্র মনে এলো, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। হঠাৎ সব ফাঁকা, বুক ধক করে উঠল, আর তখনই মায়ের ডাক। চোখ খুলে দেখি 5:40, ভোরের আলো ফুটছে। বিশ্বাস করো ভোরাই সেদিন সন্ধ্যাতেই পোস্ট অফিসের মেইল এলো, আমি নির্বাচিত। ট্রেনিং লেটার এলো দিন কয়েকের মধ্যেই, 6/1/2024, 2024 সালের 6 জানুয়ারি তারিখে ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে প্রিয়ানগর ব্রাঞ্চ অফিসে যোগ দিলাম। ভোরের স্বপ্ন আবছা অথচ গভীর, আর কখনো কখনো একেবারে সত্যি। মনামি দলুই বৃন্দাবনপুর পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছে এই বার্তা।

মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা। মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, দিনের বেলা জেগে কিংবা রাতের বেলা ঘুমিয়ে। কেউ যখন দিনের বেলা দেখা স্বপ্ন বাস্তবে রূপ দিতে অক্লান্ত চেষ্টা করে, তখন সেই স্বপ্ন কখনো কখনো বাস্তবে প্রতিফলিত হয়। স্বপ্নটাকে সত্যি করে দেখাতে পারে, আসলে সেটা স্বপ্ন নয়, মনের ইচ্ছে, কল্পনা। মানুষ কতই না স্বপ্ন দেখে, আমিও সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে বেঁচে আছি। মানুষ দিনের বেলা যেসব চিন্তা ভাবনা কল্পনা করে, অনেক সময় রাতের বেলা সেগুলো ভিন্ন রূপে স্বপ্নের মাধ্যমে ফিরে আসে। বেশিরভাগ সময় সত্যের সঙ্গে তার কোনো সামঞ্জস্য থাকে না। অনেকে বলেন ভোর রাতের স্বপ্ন সত্যি হয়। আমার ক্ষেত্রে অনেক সময় এমন হয়েছে, তবে ভিন্ন রূপে। স্বপ্নে দেখেছি পুলিশ লাঠি হাতে আমাকে তাড়া করছে। কয়েকদিনের মধ্যে শুনতে পেলাম একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের স্থানীয় বাজারে বিশাল র‍্যাব বাহিনী প্রচুর লোককে ধাওয়া করে লাঠি পেটা করেছে। ভোরে স্বপ্ন দেখে এরকম মিল আমার জীবনে অনেক পেয়েছি জানো। ভোরে হোক কিংবা দিনে সুন্দর স্বপ্ন নিয়ে যেন আমরা সবাই বেঁচে থাকতে পারি। মোহাম্মদ সফিকুল ইসলাম পুটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছে এই বার্তা। আর স্টুডিওর ঘড়ি মুহূর্তের সময় বলছে 6:43 হয়ে 23 সেকেন্ড। 11ই জুলাই শনিবারের ভোরাই নিয়ে 7টা পর্যন্ত রয়েছি আমি FM রেইনবোতে, তোমাদের বন্ধু সোমক।

পালেং চেমরি পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দর।

তপন কুমার মজুমদার পাঠিয়েছেন বার্তা তেঘড়িয়া কলুপুকুর রাজারহাট রোড থেকে। তোমার জুলাই মাসের বিষয়ের বার্তা রেখেছো ভোরের স্বপ্ন। বিষয়ের সাজুজ্যে স্বপ্নের মানুষ ভ্রমণে আমার আমিত্যে প্রবীণ নাগরিকত্বের তকমা থাকা সত্ত্বেও বয়সটাকে তুড়ি মেরে গুঁড়িয়ে দিয়ে মনের ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম পাহাড়ের নৈসর্গিক অপরূপ সৌন্দর্য উপভোগের আনন্দে। ভ্রমণে বেরিয়ে পড়লাম প্রধানত সান্দাকফুকে উদ্দেশ্য করে, নয়নাভিরাম পাহাড়ে বেড়ানোর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়িতে মিরিক হয়ে সুখিয়াপুকুরির পর মানেভঞ্জনে রাত্রিবাস, পরদিন ল্যান্ড রোভার করে মেঘময় মেঘমা টংলু তুমলিং কালীপুখরি হয়ে সান্দাকফু, সেখানে রাত্রিবাস, পরদিন ভোরের অপরূপ সূর্যোদয়ের সোনালী রক্তিম কাঞ্চনজঙ্ঘার জ্যোতির আভা ও এভারেস্টকে পলখিন নেত্রে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরম সৌভাগ্য অর্জন করলাম। সূর্যোদয়ের সময় মনে হচ্ছিল সূর্য নারায়ণ মেঘের পাশ থেকে চক্রাকারে ঘুরতে ঘুরতে উদয় হচ্ছে। সেই শোভা দেখে তুমলিংয়ে এসে দুপুরের খাওয়া সেরে অনেকটা পায়ে হেঁটে আরও নিচে এসে শান্ত সবুজে ঘেরা ধত্রে গ্রামে রাত্রিবাস করে পরদিন মানেভঞ্জন ফেরা। পরদিন আরও সমতলের দিকে বাড়ির উদ্দেশ্যে মিরিক হয়ে শিলিগুড়ির পথে কার্শিয়াং হয়ে অপরূপ পাহাড়ি পথটি ঘুরে আসব ভাবতে ভাবতে সকালের চা পরিবেশনে ঘুম ভেঙে গেল। স্বপ্নের দেশে মানুষ ভ্রমণ কাটিয়ে সম্বিত যখন এলো মনটা সত্যি আবারও ভারাক্রান্ত হল। মানুষ ভ্রমণের স্মৃতি রোমন্থন যেমন মধুর, তেমনি নিয়মের বেড়া জালে বার্ধক্যের বন্দী দশা বিষাদের বাস্তবতাকেই মান্যতা দেয় বই কি। তপন কুমার মজুমদার, তেঘড়িয়া কুলপুকুর রাজারহাট রোড।

ডক্টর প্রদীপ কুমার দাস পাঠিয়েছেন বার্তা শ্রীরামপুর হুগলি থেকে। ওয়ার্ড ডিউটি চলছে রাতের বেলায়, হঠাৎ একটি অ্যাম্বুলেন্স এসে হাজির। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে একজন বয়স্ক লোককে আনা হলো অজ্ঞান অবস্থায়। তাঁর বাড়ির লোকজন যা জানালেন, বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। তড়িঘড়ি ভর্তি করে বেডে দেওয়া হলো রোগীকে। তাঁর ইতিহাস ও চটজলদি পরীক্ষায় তেমন কোনো উল্লেখযোগ্য কারণ খুঁজে পাওয়া গেল না। আপৎকালীন চিকিৎসা শুরু করে দিয়ে সিনিয়র ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিদান দেওয়া হলো। পরের দিন স্যারকে দেখিয়ে তাঁর পরামর্শ মতন সব পরীক্ষা নিরীক্ষা করে কোনো কারণ খুঁজে পাওয়া গেল না রোগীর অজ্ঞান হওয়ার ব্যাপারে। একরাশ চিন্তা নিয়ে সেদিন শুতে গেলাম। ভোর রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। রোগীটিকে নৌকোয় নিয়ে চলেছি গঙ্গাবক্ষে। হঠাৎ রোগীটি নৌকো থেকে জলে পড়ে যেতেই আতঙ্কে চিৎকার করতে গিয়ে দেখি রোগীটি দেবী সরস্বতীর কোলে শুয়ে রয়েছে। দেবী সরস্বতী এক মনে তাকে বীণার সুর শুনিয়ে চলেছেন। এরপরে হঠাৎ ঘুম ভেঙে স্বপ্নের কথাটা মনে হতেই বুঝে উঠতে পারলাম না স্বপ্নের অর্থটা কি। গভীরভাবে চিন্তা করতে গিয়ে মনে পড়ল, রোগী নৌকো থেকে জলে পড়ে যাওয়ার কোনো অর্থ আছে কি না। একরাশ চিন্তা নিয়ে ওয়ার্ডে ঢুকে দেখি রোগীর অবস্থা একই রকম, জ্ঞান নেই। বাড়ির লোকজন আসতে তাঁদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা উনি কি কখনো কোথাও পড়ে গিয়েছিলেন? বাড়ির লোকজন জানায় না, তবে উনি একজন গুণী বেহালা বাদক। একদিন বেহালা বাজাতে বাজাতে কেউ ওনাকে হঠাৎ করে ডাকাতে উনি উঠে দাঁড়িয়ে টুলে পড়েছিলেন। কোনো রকমে দেওয়াল ধরে সামনে নিয়েছিলেন, তখন ওনার মাথাটা একবার দেওয়ালে ঠুকে গিয়েছিল, সেটা সাময়িক উনি সামলে নিয়েছিলেন। আর তো সেরকম কোনো ঘটনার কথা আমাদের মনে পড়ছে না। ঠিক আছে, ওই যে দেওয়ালে মাথাটা ঠুকে গেছিল ওই কথাটা জানার পরে সহসা একটা ক্লিউ ভেসে আসে মাথায়। আর দেরি না করে রোগীকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে একটা মাথার এমআরআই করাই। যা ভাবা গিয়েছিল হলো ঠিক তাই, মাথা ঠুকে যাওয়ায় সাবডিউরাল হেমাটোমার জন্যই রোগীর ওই অবস্থা। তড়িঘড়ি হাসপাতালের নিউরোসার্জেনের সঙ্গে পরামর্শ করে এমার্জেন্সি অপারেশনের মাধ্যমে মাথায় জমাট রক্তটা বের হতেই রোগীর জ্ঞান ফিরে আসে। মুশকিল হলো রোগী কথা বলতে পারছে না বা কাউকে চিনতে পারছে না। কয়েকদিন ওষুধপত্র ও ফিজিওথেরাপি করেও কোনো ফল না দেখে ভাবছি এরপরে কি করা যেতে পারে। হঠাৎ করে ভোরের স্বপ্নটার কথা মনে হতেই আমার এক সহকর্মীর সাহায্য নিই। ও ভালো সেতার বাজাতে পারত, ওকে অনুরোধ করলাম ওই রোগীর ওপর মিউজিক থেরাপি করার জন্য। রাজি হয়ে সকালে বিকেলে ও রাতে তিনবার করে সময়োপযোগী বিভিন্ন রাগের মিউজিক শোনাতে থাকল। প্রথম কয়েকদিন কোনো ফল দেখতে না পেয়েও আমার জোড়াজুড়িতে চালিয়ে গেল মিউজিক থেরাপি। অবাক কাণ্ড, ঠিক দু সপ্তাহের মাথায় রোগীর মুখ থেকে কথা বেরোল এবং আবেদন জানালেন উনি বেহালা বাজাবেন, সেই মতো ব্যবস্থাও করা হলো। ঠিক তিন সপ্তাহের মাথায় রোগী সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন। আমাকেও তৃপ্তি দিলেন ভোরের স্বপ্নটা সার্থক হওয়ার জন্য। ডক্টর প্রদীপ কুমার দাস শ্রীরামপুর হুগলি থেকে অদ্ভুত একটা অভিজ্ঞতার কথা পাঠালেন আমাদের এই মাসের ভোরের স্বপ্ন এই বিষয়ে। স্টুডিওর ঘড়ির সময় 6:56 হয়ে 48 সেকেন্ড। আজকের মতো শেষ গান শোনাতে বিদায় নেব আজকের ভোরাই থেকে, তবে 10টা পর্যন্ত থাকবো। নমস্কার কলকাতাতে, FM রেইনবোতে

আজকে আমায় সুরে সুরে ডেকে ডেকে দূরে দূরে চলে চলে যায়, আজকে আমায়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে অকল্যান্ডে দ্বিপাক্ষিক বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এগুলির মধ্যে আছে প্রতিরক্ষা, দুগ্ধশিল্প, পর্যটন, ক্রীড়া ও বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত দুবছরে শিল্প, বাণিজ্য, প্রতিরক্ষাসহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধ জাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধ জাহাজ নির্মাণের ক্ষেত্রে

0: ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখে, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাকালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িহাটা উড়াল পুল গতকাল রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। সোমবার 13 জুলাই সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টি মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে তারা বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। লন্ডনে গতকাল ইতালির এই তারকা 7 বারের উইম্বলডন জয়ী নোভাক জোকোভিচকে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 11 জুলাই শনিবার আজ, আর শনিবারের নমস্কার কলকাতায় 10টা পর্যন্ত রয়েছে তোমাদের সঙ্গী হয়ে আমি সোমক। আর শুরুতেই আজকের ভাবনা, একজন মানুষ কতটা ওপরে অবস্থান করছে তা দিয়ে সেই ব্যক্তির সাফল্য মাপা উচিত নয়। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে সক্ষম হল সেটাই আসল কথা। সত্যি তাই, একজন মানুষ যেখানে রিচ করে সেটা কিন্তু তার সাফল্যের মাপকাঠি হতে পারে না। কত নিচ থেকে একের পর এক সিঁড়ি বেয়ে সে আস্তে আস্তে ধীরে ধীরে সব প্রতিকূলতাকে দূরে সরিয়ে ফেলে, সব হার্ডলস পেরিয়ে গিয়ে সে আলটিমেটলি কোথায় রিচ করে, কোথায় পৌঁছতে সক্ষম হয়, সেটাই তার সাফল্যের আসল কথা। তাই যে মানুষটা নিচে রয়েছে অসহায়, তাদের পাশে দাঁড়ানো, অন্তত মানসিকভাবে দাঁড়ানোটাও আমাদের সকলের কর্তব্য। কারণ আমরা আসলে কিন্তু এই পৃথিবীতে সামাজিক জীব, সোশ্যাল অ্যানিমাল। আমরা অ্যানিমাল শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, আমরাও অ্যানিমাল বাট সোশ্যাল অ্যানিমাল। সব অ্যানিমাল অ্যানিমালই মোটামুটি সোশ্যাল সে অর্থে, আর মানুষের থেকে বড় সোশ্যাল অ্যানিমাল কি হয়। তবে তার মাঝখানেও অ্যানোমালি তো থাকে, সব অ্যানিমাল সোশ্যাল হয় কিন্তু সব মানুষ কি আর সোশ্যাল হয়। কিন্তু আমরা যে

সোসাইটিতে বসবাস করছি, সেখানে শুধু আমি একা বাস করছি না, আগের দিনও যে কথাটা বলছিলাম, সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে বাস করছি। তাই আমরা সোশ্যাল অ্যানিমাল, এই পৃথিবীতে, এই সমাজে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের জন্য, এই সমাজের জন্য কিছু না কিছু করাটা ভীষণভাবে দরকার। যেমন আমি সকালবেলা তোমাদের কানে এমন একটা ভাবনা দিয়ে দিই যে ভাবনাটা সারাটা দিন তোমাদের কিছুটা হলেও মানসিকভাবে একটু চাঙা রাখবে, একটু এগিয়ে দিতে সাহায্য করবে। আমি এগিয়ে যাই সামনের দিকে, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 7:10, 10টা পর্যন্ত আছি। আজকে শনিবারের নমস্কার কলকাতায়, আমি সুমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি,
2: গান মিলান্তি।
3: দেখো, বলার আগেই গান মিলান্তির গানের রিকোয়েস্ট কেমন তোমরা পাঠিয়ে দিয়েছ। মৌলি, ঢাকুরিয়া থেকে শুনতে চেয়েছো তোমার পছন্দের গান, শুধু তোমাকেই বা শোনাবো কেন, আমরা তো সোশ্যাল অ্যানিমাল, তাই সবাইকে নিয়ে সকলের সাথে আনন্দ করে শুনবো গান। গান মিলান্তিতে তোমার পছন্দের গানের রিকোয়েস্ট পাঠাতে পারো আমাকে 9903659992 নাম্বারে, তবে #GM লিখতে ভুলো না,

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাশট্যাগ GM লিখে তারপর তোমার পছন্দের গানের লাইনটা লিখবে ঠিকঠাক করে, আর তারপর গানের লাইন লিখে নিচের নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দেবে 9903659992 এই নাম্বারে, 9903659992। তবে অবশ্যই যে গানগুলো পাঠাবে সেই গানগুলো হতে হবে, আমাদের কম্পিউটারে থাকতে হবে, আর সেই গানগুলো ঠিকঠাক করে মেসেজ করবে যখন গানের লাইনটা একটু ঠিকঠাক করে লিখবে। অনেকেই লেখো গানের লাইনগুলো ঠিকঠাক করে লেখো না, যার জন্য আমাদের সেই গানটা পাওয়ার কোনো উপায় থাকে না। তাই প্লিজ হ্যাশট্যাগ GM লিখে, GM দ্যাট ইজ গান মিলান্তি, হ্যাশট্যাগ GM লিখে গানের লাইনটা ঠিকঠাক করে লিখে, যদি সেটা ফিল্ম সং হয় তাহলে অবশ্যই ফিল্মের নামটা লিখবে, শিল্পীর নাম লিখবে, নিজের নাম লিখবে, লোকেশন লিখবে, পাঠিয়ে দেবে 9903659992 এই নাম্বারে। আমি সুমক আছি, আজকে 11 জুলাই শনিবার নমস্কার কলকাতাতে। আর তোমাদের বলে রাখি আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে দিন ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস। এই সম্পর্কে দু চার কথা বলবো, আর বলবো আজকে কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। তবে তার আগে থাকলো ফ্ল্যাশব্যাক সং।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
1: ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন আজ জানিয়ে দেব এবার। সিঙ্গার কাম অ্যাক্টর উমা দেবী খত্রি। যদি বলি কে উমা দেবী খত্রি, অনেকেই তাকে চিনবেন না, কিন্তু যদি বলি টুনটুন, তাহলে বিখ্যাত সেই অ্যাক্টর টুনটুনের কথা সবাই আমরা জানি, সেই বিশাল বপু। কিন্তু অসাধারণ কমিক অ্যাক্টিং সেই টুনটুনের জন্মদিন আজ। তার আসল নাম উমা দেবী খত্রি, সিঙ্গার কাম অ্যাক্টর। তার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশে 1923 সালের 11ই জুলাই তারিখে। এছাড়া রাইটার অমিতাভ ঘোষ, তারও আজকের দিনেই জন্ম হয়েছিল কলকাতা শহরে 1956 সালের 11ই জুলাই তারিখে। কুমার গৌরব, সেই মানে এক সময়ের সুপার ডুপার হিট ফিল্মের নায়ক কুমার গৌরব, তাঁর আজ জন্মদিন উত্তরপ্রদেশের লখনৌ শহরে 1956 সালের 11ই জুলাই। ব্রিটিশ আমেরিকান রাইটার ঝুম্পা লাহিড়ির জন্মদিন আজ। 1967 সালে তাঁর জন্ম হয়েছিল লন্ডন ইংল্যান্ডে 11ই জুলাই তারিখে। আর আজ যেহেতু কুমার গৌরবের জন্মদিন, অ্যাক্টর কুমার গৌরবের জন্মদিন, তার জন্য আমরা ঠিক করেছি, আমি ঠিক করেছি যে আজকে যে গানগুলো শোনাবো, মানে তিন একে তিন গানের হ্যাট্রিকে, সেই তিনটে গান তোমাদের পছন্দের গান, না আমার পছন্দের গান আর তোমাদের পছন্দের গান, গান মিলান্তি 9909036599। আর আমার পছন্দের তিনটে গান, আর পরের হাফে মানে লাস্ট হাফে আরও তিনটে গান, টোটাল ছটা গান বাছাই করে এনেছি আমার পছন্দে। আজকে কুমার গৌরবের যেসব ফিল্মে তিনি অভিনয় করেছেন তার সেই সব ফিল্মের গান, ছটা গান আজ সেই সব ফিল্ম থেকে শোনাবো যেখানে কুমার গৌরব অভিনয় করেছেন। অবশ্যই সে বিখ্যাত ফিল্ম তো থাকবেই যার জন্য কুমার গৌরব এখনও সকলের হৃদয়ে স্থান করে আছেন। দেখো যে আজকের দিনটা যে স্পেশাল, এই যে বিখ্যাত বিখ্যাত মানুষদের জন্মদিন, এটা কিন্তু খেয়াল করেছেন প্রসেনজিৎ ভট্টাচার্য। তিনি আগরতলা ত্রিপুরা থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, আজ অ্যাক্টর কুমার গৌরবের বার্থডে, প্লিজ প্লে এনি সং ফ্রম হিজ মুভি। এক একটা নয়, তিনটে, আবার পরে তিনটে, টোটাল ছটা গান শোনাবো তার অভিনীত ছবির গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। আর আমি সৌমক আছি তোমাদের সঙ্গে হয়ে 10টা পর্যন্ত আজকে শনিবারের নমস্কার কলকাতাতে। তবে তিনটে গান ব্যাক টু ব্যাক এই আওয়ারে শোনাবো, তবে তার আগে শোনাবো আজকের এই হাফের নিউ টিউন।
0: FM Rainbow Day, Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: যদি তুমি ভেবে থাকো স্পেশাল মানুষদের ভিড়ে তোমাকে আমি হারিয়ে ফেলেছি বা তোমাকে ভুলে গেছি, তা কিন্তু একদম নয়। মনে রেখেছি, যদি তোমার হয় আজ জন্মদিন বিখ্যাত মানুষদের পাশাপাশি, ফেমাস মানুষদের পাশাপাশি, তাহলে তোমাকেও জানাই শুভ জন্মদিন। যদি তোমার আজ হয় বিশেষ আবির্ভাব দিবস এই পৃথিবীতে, তাহলে তোমাকে জানাই শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। খুব ভালো কাটাও আজকের দিনটা, সকলের সাথে দুর্দান্ত আনন্দ করে কাটাও, আর সকলকে সাথে নিয়ে মন খুলে খাওয়া দাওয়া করো, আর সারাটা দিন খুব খুব খুব আনন্দে কাটাও, সারাটা জীবন আনন্দে কাটাও। আর বলেছি, আজ ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর 11ই জুলাই বিশ্বব্যাপী পালিত হয় জনসংখ্যা দিবস। এই দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে উত্থাপিত বিষয়গুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা। 1987 সালের 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা 500 কোটি ছাড়িয়ে গিয়েছিল। এরপর 1989 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিনটির প্রতিষ্ঠা করে। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হল পরিবার পরিকল্পনা, লৈঙ্গিক সমতা বা লিঙ্গ সংক্রান্ত সমতা, দারিদ্র, মাতৃ স্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা। আজকের এই বিশেষ দিন বা ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস সম্পর্কে আরও দু চার কথা ছোট্ট করে বলে দেব। আর আজকে যে হোয়াটসঅ্যাপ টপিকটা থাকবে সেটাও থাকবে আজকের দিনটাকে মাথায় রেখে, ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস। কিন্তু তার আগে বলেছি, আজ প্রখ্যাত অ্যাক্টর কুমার গৌরবের জন্মদিন, তাই ছটা গান, মানে এই আওয়ারে তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে, আর লাস্ট আওয়ারে তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে আমার পছন্দের ছটা গান বাছাই করে রেখেছি জাস্ট তোমাদের জন্য, তিনেকে তিন গানের হ্যাট্রিকে।
1: FM রেনবোতে তিনেকে

0: FM Rainbow Team, Teen Ke Teen, Teen Ke Teen, Daniel Hattrick, Daniel Hattrick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: এখন ঠিক 7:50 হয়ে 50 সেকেন্ড, আমি সুমুক আছি তোমাদের সঙ্গী হয়ে আজকের শনিবারের নমস্কার কলকাতাতে। আর আজকের দিন বলেছি ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর আজকের দিন অর্থাৎ 11 জুলাই বিশ্বব্যাপী পালিত হয় জনসংখ্যা দিবস। আর এই দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে উত্থাপিত বিষয়গুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা। একটা পরিসংখ্যান অনুযায়ী 2019 সালের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা 770 কোটিতে পৌঁছে গিয়েছিল। এটি ক্রমশ বৃদ্ধি পেয়ে 2030 সালে হবে 850 কোটি, 2050 সালে সেটা হবে 970 কোটি, এবং 2100 সালে গিয়ে দাঁড়াবে 1090 কোটিতে বিশ্বের জনসংখ্যা। এটা মোটামুটি জাতিসংঘ অনুমান করছে যে এইভাবেই জনসংখ্যা বাড়বে, আর 2050 সালের মধ্যে যে জনসংখ্যা বৃদ্ধি পাবে তার অর্ধেকের বেশি সংঘটিত হবে 9টি দেশে মূলত। এর মধ্যে অবশ্যই আমাদের দেশ ভারতবর্ষ রয়েছে, এছাড়া নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইথিওপিয়া, তানজানিয়া, ইন্দোনেশিয়া, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবে বলে বলা হচ্ছে। আজ ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস, পাশাপাশি আজকে তোমাদের জন্য যে টপিকটা রেখেছি সেটার জন্য তোমরা মেসেজ পাঠাবে 9903653992। কী নিয়ে পাঠাবে বার্তা জানাবো কিছুক্ষণের মধ্যেই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস আজ। জনসংখ্যা নিরিখে আজ ভারতবর্ষ আমাদের দেশ পৃথিবীর অগ্রগণ্য দেশগুলোর মধ্যে একটি। এত বড় একটা দেশে এতজন মানুষ যে কোনো দেশের পক্ষে একটা বড় বল ভরসা। কিন্তু সংখ্যা বেশি হলেই কি বল ভরসা বাড়ে? ধরা যাক যে পরিবারে সন্তানের সংখ্যা বেশি, সেই পরিবারে মা বাবা কি একটু বেশি সেফ, একটু বেশি সিকিউর ফিল করেন, নাকি এক সন্তানই ভালো যে বাবা মাকে নিশ্চিতভাবে দেখে রাখার নিশ্চয়তা দেবে? ধরো তোমার কথাই যদি বলি, হতে পারে তুমি পরিবারের একমাত্র সন্তান, অথবা তোমার কোনো দাদা দিদি ভাই বা বোন আছে। এক সন্তান হওয়ার সুবিধে বা অসুবিধেই বা কি, আর একাধিক সন্তান হওয়ার সুবিধে বা অসুবিধেই কি বলে তোমার মনে হয় জানাও আজ। 9903659992 ইজ দ্য নাম্বার। 9903659992। আজ ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবসে যে টপিকটা দিলাম সেই নিয়ে তোমার মেসেজ আসুক আমার কাছে। আমি সমক রয়েছি আজ 10টা পর্যন্ত।

0: দুজন দুজনের প্রেমে পড়েছে, অথচ কেউ কাউকে বলতে পারছে না। মেয়েটা যদি আকবর এ প্রপোজ করে, হামলামি মনে হবে?
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী আজ সেদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশেও তিনি বক্তব্য রাখবেন। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় পদ্ধতিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লাগুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,000-এর বেশি মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বারুইপুরে মৃত নাবালিকার বাড়ি এবং গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে জনগণনার দায়িত্বে থাকা রশ্মি কমলকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। জনগণনার দায়িত্বে ডিরেক্টর অব সেন্সাস অপারেশন বা ডিসিও পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবল স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নক্সকোভা। এই মুহূর্তে হেডলাইনস, আপাতত এটুকুই।
2: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: গান মিলান্তি, গান মিলান্তি।
5: 8:00 ঠিক 2 মিনিট হয়ে 54 সেকেন্ড, আর এই মুহূর্তে এই গানের রিকোয়েস্ট গান মিলান্তিতে পাঠিয়েছো মোনালি মণ্ডল দশবাগা থেকে। তোমার রিকোয়েস্টের গান সকলের জন্য রইল

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস আজ। জনসংখ্যা নিরিখে আজ ভারতবর্ষ পৃথিবীর অগ্রগণ্য দেশগুলোর মধ্যে একটি। এত বড় একটা দেশে এতজন মানুষ যে কোনো দেশের পক্ষে একটা বড় বল ভরসা। কিন্তু সংখ্যা বেশি হলেই কি বল ভরসা বাড়ে? ধরা যাক, যে পরিবারে সন্তানের সংখ্যা বেশি সেই পরিবারে মা বাবা কি একটু বেশি সেফ, একটু বেশি সিকিউর ফিল করেন? নাকি এক সন্তানই ভালো যে বাবা মাকে নিশ্চিতভাবে দেখে রাখার নিশ্চয়তা দেবে? আবার একটা ভয় থাকে যে একজন যদি না দেখে তাহলে তো কেউ দেখার নেই। ধরো তোমার কথাই যদি বলি, হতে পারে তুমি পরিবারের একমাত্র সন্তান অথবা তোমার কোনো দাদা দিদি ভাই বা বোন আছে। এক সন্তান হওয়ার সুবিধে বা অসুবিধে কি? আর যদি একাধিক সন্তান থাকে তাহলে তারই বা সুবিধে বা অসুবিধে কি বলে তোমার মনে হয়? 9903653992 9903653992 এই নাম্বারে তুমি পাঠাও তোমার মেসেজ। আমি সময় কাছি 10টা পর্যন্ত। আজ শনিবার 11 জুলাই, নমস্কার কলকাতায় 107 FM রেইনবোতে। আর আপাতত তোমাদের কানে রইল আজকের সেকেন্ড আওয়ারের ফ্ল্যাশব্যাক সং। স্টুডিওর ঘড়ি বলছে 8টা বেজে ঠিক 8 মিনিট।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: জানি না ঠিক কবে পৃথিবী আবার শান্ত হবে, তবে এই কথা জানি এই মুহূর্তে মেসেজ পড়তে হবে। সৌভিক সরকার কসবা হালতো থেকে মেসেজ পাঠিয়েছ প্রথম। সুপ্রভাত দাদা, আজ খুব সুন্দর সুন্দর চিঠি ছিল ভোড়াইতে। টপিকে বলি, এক সন্তান সিঙ্গল চাইল্ডের সুবিধে হচ্ছে বাবা মায়ের সময় ও মনোযোগ বেশি পায়, শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম হয়, সন্তানের জন্য বেশি সুযোগ সুবিধে দেওয়া সহজ হয়, এছাড়া পরিবারের আর্থিক পরিকল্পনা করা সহজ হতে পারে। আর অসুবিধে অনেক রয়েছে, ভাই বোন না থাকায় একাকিত্ব অনুভব করতে পারে একটি ছেলে বা একটি মেয়ে, এছাড়া ভাগাভাগি ও সমঝোতার অভ্যেস গড়ে তুলতে অতিরিক্ত উৎসাহের প্রয়োজন হতে পারে যদি সিঙ্গল চাইল্ড হয়। ভবিষ্যতে বাবা মায়ের দায়িত্ব একাই বহন করতে হতে পারে, আর একাধিক সন্তানের সুবিধে হলো ভাই বোনের সঙ্গ, খেলাধুলো, মানসিক সমর্থন থাকে, ভাগাভাগি সহযোগিতা, সামাজিক দক্ষতা শেখার সুযোগ বেশি হয়, ভবিষ্যতে পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়া সম্ভব হয়। আর অসুবিধে, শিক্ষা স্বাস্থ্য দৈনন্দিন খরচ বেশি হয়, বাবা মায়ের সময় ও মনোযোগ সবার মধ্যে ভাগ হয়ে যায়, ভাই বোনের মধ্যে মতবিরোধ বা প্রতিযোগিতা হতে পারে। সৌভিক সরকার কসবা হালতু। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং ফ্রম মাই পার্ট, আমার তরফ থেকেও গুড মর্নিং। পিতামাতার এক সন্তান হলে তাকে যাবতীয় দায়িত্ব সামলাতে হয়, আর একাধিক সন্তান হলে তা শেয়ার করা যেতে পারে। সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি। পিউপা পূর্ব বর্ধমান থেকে মেসেজ করেছ, নমস্কার জানিয়েছ, সুপ্রভাত জানিয়েছ, গুড মর্নিং জানিয়েছ। আজ প্রচণ্ড বৃষ্টি, এদিকে খুব একটা বৃষ্টি, অন্তত সকালবেলা যখন বেরিয়েছিলাম গাড়ি আসার জন্য যখন ওয়েট করছিলাম তখন হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরেও খুব একটা বৃষ্টি হয়নি, সামান্য বৃষ্টি হচ্ছিল। এই মুহূর্তে বলতে পারবো না বাইরের কী অবস্থা, কারণ স্টুডিওর মধ্যে রয়েছি আমি। তুমি বলছো প্রচণ্ড বৃষ্টি, মানে পূর্ব বর্ধমানে বৃষ্টি হচ্ছে। আমি আমার বাবা মায়ের একটি মাত্র কন্যা, তাতে আমাকে ছেলে ও মেয়ের দুটোই কাজ করতে হয়, তবে আমরা এবং আমার কাকু একসাথে থাকি, আর কাকুর একটি ছেলে আছে, তাই অল্প হলেও দায়িত্ব ভাগ হয়ে যায়। তাই আমি বলবো একের থেকে দুই ভালো। পিউপা পূর্ব বর্ধমান 9903659992। তুমি তোমার মতামত পাঠাও যে এক সন্তান ভালো নাকি একাধিক সন্তান ভালো। এক সন্তান ভালো বা খারাপ দুটোই পাঠাও, আর একাধিক সন্তানের পজিটিভ দিক আর নেগেটিভ দিক এই দুটো দিকই পাঠাও 9903659992। এই নাম্বারে আপাতত তোমার কানে রইল নিউ টিউন
0: FM রেনবোতে। রেনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল হালচাল।
3: আকাশ কিন্তু মেঘলা, জেনারেলি ক্লাউডি স্কাই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ, আর ফিউ স্পেলস অফ লাইট রেইন উইথ ওয়ান অর টু স্পেলস অফ মডারেট রেইন থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার। দু এক পশলা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সবচেয়ে কম তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও গতকাল টেম্পারেচার আরেকটু ফল করে ছিল, গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি সেলসিয়াস কম অনেকটাই টেম্পারেচার ফল করেছিল, যার জন্য একটু হালকা শিরশিরানি ছিল গতকাল। আর গত 24 ঘন্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ম্যাক্সিমাম ছিল 98%, মিনিমাম 95%, তার জন্য জামা কাপড় শুকোচ্ছে না। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে অনেকটাই, 21.4 মিলিমিটার গত 24 ঘন্টায় হয়েছে বৃষ্টি কলকাতা শহরে। আর আজকের দিনটা তুলনায় বোধহয় একটু কম বৃষ্টি হলেও হতে পারে, কালকের রাতে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। আজকে ওই যে দু এক পশলা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাইরে যারা বেরোবে তারা প্রোটেকশন নিয়ে বেরোবে, বা হয় ছাতা নিয়ে বেরো, নয়তো একটা রেইনকোট নিয়ে তবে বেরো। আর যারা রাইড করবে তারা অবশ্যই রেইনকোট ক্যারি করবে, আর যারা হেঁটে যাবে তারা ছাতা নিয়ে বেরোবে। অবশ্যই প্রিকশন ইজ বেটার দ্যান কিওর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। আমার মনে হয় দুই বা তিন সন্তানই ভালো, কারণ এই সম্পত্তি নিয়ে বিবাদও কম হবে আর প্যারেন্টসদের দেখাশোনাও ভালোভাবে করা যাবে। কিন্তু দুই থেকে তিন সন্তান হলে তো আরও বিবাদ বেশি হয়, এটাই দেখেছি। তবে অনেক ক্ষেত্রে এক্সেপশন আছে, এক্সেপশন নেই আমি বলবো না, কিন্তু বেশি হলেই গণ্ডগোল সেখান থেকে শুরু হয়। অর্জুন সিং তামিলনাড়ু থেকে মেসেজ করেছে, অবশ্যই একের অধিক তিনজন পর্যন্ত মানা যায় এবং অসুবিধে নেই। আমি যদি একলা হতাম তাহলে আমার মা বাবাকে এখন নিঃসঙ্গ হয়ে কাটাতে হতো, মা বাবা

বা আমার আর হয়তো তামিলনাড়ু আসা হতো না, এটা ঠিক। তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, এর ফলে বাবা মায়ের সমান নজরে পড়ে না, পরবর্তীতে হিতে বিপরীত হতে পারে। আজকে ভোরাই অনুষ্ঠানে আমার ইমেল চিঠি পাঠালো, দাদা তোমাকে অশেষ ধন্যবাদ, অর্জুন সিং তামিলনাড়ু না, ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কাজ, পার্ট অফ আর জব, ফলে তুমি মেইল পাঠিয়েছ, তোমার মেসেজ এসেছে আমাদের কাছে, আমরা পড়েছি, অতএব এর জন্য থ্যাংকস একদম নয়। আর তুমি যে মেসেজ পাঠিয়েছো সেই মেসেজটাও পড়ে দিলাম আজকে নমস্কার কলকাতাতে। তবে এটা ঠিক যে নিঃসঙ্গতা কাটানোটার থেকেও বড় কথা হচ্ছে এই যে একাধিক সন্তান হলে যেটা হয়, যে এক সন্তান হলে বাইরে যদি চাকরি পাওয়া যায় বা বাইরে যদি চাকরি হয়, অনেক ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে একটা ডিলেমায় পড়ে যায় যে যাব কি যাব না, নিশ্চিন্ত হওয়া যায় না। আর এক সন্তান হলে বাইরে চাকরি করতে গেলেও সারাক্ষণ মন পড়ে থাকে বাড়িতে যে মা বাবা কী করছে, সেটা কিছুটা হলেও একাধিক সন্তান হলে দায়িত্বটা একটু ভাগ করে নেওয়া যায়। দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং, জানিয়েছো এক সন্তান হলে পরিবেশে যা দেখেছি আদরে বাঁদর হয়, বাবা মায়ের আদর পেয়ে লেখাপড়া শিখে বড় হয়ে যখন সে চাকরি পায় তখন সে মা বাবাকেই ভুলে গিয়ে বাবা মা বাড়িতে একা একা থাকে, আর সে চাকরি পেয়ে বাড়ির বাইরে ফ্যামিলি নিয়ে থাকে। একের বেশি ছেলে বা মেয়ে থাকলে একটা খারাপ হলেও আরেকটা ভালো হয়, তখন বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখার জন্য একজন না দেখলে অন্যজন দেখবে, আবার দুইয়ের বেশি হলে কিন্তু সমস্যা, এ বলে আমি বাবা মাকে দেখব, অন্যজন বলে আমি বাবা মাকে দেখব, ফলে বাবা মাকে নিয়ে তখন রীতিমতো দড়ি টানাটানি চলে। তবে সবশেষে বলি, কপাল যদি ভালো থাকে সব ভালো, কপাল যদি খারাপ থাকে তো সবই খারাপ, এটাই সবচেয়ে বড় কথা, সবই আমাদের কপালের বড়া। তো অনেক বাড়িতে এক ছেলে তার বাবা মাকে দেখার জন্য বাইরের বেশি মাইনে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বাবা মাকে দেখছে, আবার চাকরিও করছে। দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া, ঠিক। অতএব এটার অ্যাসাচ কোনো রকম কোনো ফর্মুলা কাজ করে না, যার ক্ষেত্রে যা হয়। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে মেসেজ করেছেন, আমার মতে সন্তান একটি বা বহু সন্তান সেটা বড় কথা নয়, কথা হলো ছেলেদের মন মানসিকতা কেমন, তুমি কেমন মনের মানুষ তৈরি করতে পেরেছো সন্তানকে, সেটাই। আমার দেখা এক সন্তানের বাবা মা শান্তিতে নেই, ছেলের ভাত পায় না, আবার দেখেছি বহু ছেলের মা দিব্যি আছে, আনন্দে আছে, এর ব্যতিক্রম হয় না বলছি না, একটি কথাই আমার বলার, সন্তানদের মন মানসিকতা, মন এবং মানসিকতাই নির্ভর করে ভালো আর মন্দ থাকার। একদম লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে এই মেসেজ পাঠিয়েছে, আর তুমিও পাঠাতে পারো মেসেজ 9903653992 হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা টেক্সট মেসেজ। হোয়াটসঅ্যাপ মেসেজ করলে টেক্সট মেসেজ পাঠিও না, আর টেক্সট মেসেজ করলে প্লিজ হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিও না, আর একই মেসেজ বারবার পাঠানোর দরকার নেই, আমি ঠিক পাবো আর নিশ্চয়ই পড়ব, কারণ 10টা পর্যন্ত আছি আমি আজ শনিবারের নমস্কার কলকাতায়, তোমাদের বন্ধু সুমক।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: এই মুহূর্তে শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, আর আজকে বড় কোনো মিটিং মিছিল নেই। তবুও আপনাদের বলার যে চোদ্দটার সময় একটা প্রসেশন আছে, যেটা ওই রাজা রানী রাজমণি এভিনিউ থেকে বেরিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত আসবে, এবং এছাড়া একটা ওয়াই চ্যানেলও একটা ছোট মতন জমায়েত আছে। আর একটা জিনিস হচ্ছে, চিংড়িঘাটা ফ্লাইওভারটা বন্ধ আছে, সেক্ষেত্রে যারা টুয়ার্ডস নর্থ যাবে তারা ওই ব্রডওয়ে থেকে সল্ট লেকের সেন্টি নেবে।
0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছে এবং শেয়ার ট্যালেন্ট এইটুকু সময়ের মধ্যে ছন্দে ছন্দে লিখে কি সুন্দর পাঠিয়ে দেয়। একা একা ভালো লাগে না এই একলা ঘরে, হৃদয়ে যেন কাঁদে ছোট ভাই বোনের তরে, সবাই মিলে হাত ধরে স্বপ্নে দেব পারি, স্বপ্ন পূরণ হবে যেন ভাই বোন সবারই, একসাথে দাঁড়াবো আমরা মানুষের পাশে, এক বন্ধন রচিত হবে ভোরের ঘাসে ঘাসে, ছোট্ট ঘরেই গড়ে উঠবে সুখের প্রসাদ প্রাসাদখানি, স্বপ্নগুলো একসাথে পূরণ হবে জানি, ছোট্ট নীড়ে গড়ে উঠবে সুখের পারিজাত, ভালোবাসায় রঙিন হবে মন খারাপের রাত। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছো পায়েল, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ওয়ান্ডারফুল মেসেজ। দুর্দান্ত মেসেজটার জন্য অসংখ্য ধন্যবাদ। রজত বিশ্বাস মানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো, এক সন্তান থাকলে সে বাবা মায়ের কাছ থেকে সব কিছু পাবে যা চাইবে, ওইদিকে সেই ছেলে যদি ভালো মনের মানুষ হয় বাবা মা বৃদ্ধ বয়সে নিরাপদ থাকবে, আবার এটা না হলে খুব বিপদ, মানে একটাই অপশান আর কি। আর একের বেশি সন্তান হলে একজন না দেখলে আরেকজন দেখবে, নট নেসেসারিলি রজত, হোয়াটএভার। রজত বিশ্বাস ফ্রম বানপুর নদিয়া। জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পাণ্ডার মেসেজ এসেছে, নমস্কার প্রভাতী শুভেচ্ছা। বর্তমানে একান্নবর্তী পরিবারে বাবা মা যেখানে দুজনেই অফিসে কাজ করেন সেখানে একটি সন্তান হলে উন্নত শিক্ষার সুযোগ দিয়ে মনের মতো মানুষ করা যায়, আবার আর্থিক খরচ ও কম হয়, তবে দুজন সন্তান থাকলে একে অপরের খেলার সঙ্গী পায়, এতে তারা একাকিত্বে ভোগে না। তাই আমি মনে করি দুজন সন্তানের বেশি না হলে ভালো, সেটা কিন্তু বাবা মায়ের মানসিকতার উপর সম্পূর্ণ নির্ভর করে। আজ ভোরাইতে তোমার সুমিষ্ট গলাতে ভোরের স্বপ্ন বার্তাগুলো অসাধারণ পাঠ, কথা সঙ্গে মিলিয়ে অসাধারণ মন ছুঁয়ে সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। দুর্দান্ত উপস্থাপনা, খুব ভালো সুস্থ আনন্দে সুরে সুরে থেকো। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন। আরও একটা মেসেজ পড়ে দিই, নিবেদিতা সেনের মেসেজ ফ্রম শেওড়াফুলি। আজ স্বপ্নের চিঠির বিষয়বস্তু খুব ভালো লাগলো, আর ভোরের স্বপ্ন আর কি, কেননা এক একটা চিঠি এক এক রকম। ঠিক তাই, না না এক সন্তান ভালো নয়, তবে দেখেছি এক সন্তান ভীষণ একাল ছেড়ে হয় বেশিরভাগ ক্ষেত্রেই, মায়েরা বলে কিছুই বলা যায় না। আমার মনে হয় দুই বা তিন সন্তান ভালো, এদের মধ্যে যেমন একতা থাকে আর মিলেমিশে থাকার একটা মানসিকতাও তৈরি হয়, মা বাবার পাশে থাকে সবসময়। এগেইন সেম থিং, নট নেসেসারিলি। নিবেদিতা সেন ফ্রম শেওড়াফুলি। বাট হ্যাঁ, এমনটা যে হয় না তাও বলবো না। তাই তোমাদের মেসেজ আসুক, আরও আরও অনেক মেসেজ আসুক। 9903653992 ইজ দ্য নাম্বার। আজকে বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডেতে জানতে চেয়েছি এক সন্তানের পজিটিভ আর নেগেটিভ সাইড, আর অধিক সন্তানের পজিটিভ আর নেগেটিভ সাইড। স্টুডিওর ঘড়ি বলছে ঠিক 8:44, এখনও 1 ঘন্টা 16 মিনিট তোমাদের সঙ্গী আছি আমি সমক, 10টা পর্যন্ত FM রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: প্রচুর মেসেজ এসেছে, তাই মেসেজগুলো অনেকগুলোই পড়ে দিতে হবে, না হলে পরে পেন্ডিং রয়ে যাবে। মৌসুমী ঘোষ ফ্রম কসবা, গুড মর্নিং ভাই। আজ ভোরের বার্তাগুলো শুনছিলাম, দুর্দান্ত বার্তাগুলো, তার সাথে তাল মিলিয়ে তোমার চয়েস করা গানগুলো খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। আপনারা এনজয় করলে আমাদেরও ভালো লাগে। আজকের টপিকটা বেশ ভালো, আই থিঙ্ক সন্তান এক বা দুই যাই হোক না কেন, তারা যেন মানুষের মতো মানুষ হয়, বিপদে আপদে সুখে দুঃখে তারা একাই একশো হবে, সেই সন্তান যেন তারা প্যারেন্টসদের প্রাইড হয় সোসাইটিতে দেখাবার মতো। থ্যাংক ইউ ভাই ফর দ্য প্রোগ্রাম, মৌসুমী ঘোষ ফ্রম কসবা। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গার রানাঘাট থেকে মেসেজ করেছ, নমস্কার জানিয়েছ, সুপ্রভাত জানিয়েছ। বিশ্ব জনসংখ্যা দিবসের দিনে এই কথাই বলবো, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, খুব সত্যি কথা, খুব ঠিক কথা। এবার বিষয় বলি, পরিবারের একটি সন্তান হলে পিতামাতার দায় দায়িত্ব আর সংসারের অন্যান্য দায়িত্ব কর্তব্য একজনকেই করতে হয়, আর সন্তান যদি প্রকৃত মানুষের মতো মানুষ হয় তাহলে একটি সন্তানই যথেষ্ট। কিন্তু বর্তমানে সমাজের চালচিত্রে একাধিক সন্তানের মধ্যে সম্পত্তি নিয়ে যে বিবাদ দেখতে পাওয়া যায় সেটা কখনোই কাম্য নয়। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট। মাথাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল জানিয়েছেন, 7টার দিকে আমাদের এখানে রোদ উঠেছিল তবে এখন মেঘলা, তবে মেঘলা নয় FM রেইনবো, নমস্কার কলকাতা, এখানে সমক নামে রবি ঝলমল করছে। ও মাই গড। এবার বিষয় বলি, একটি সন্তান কখনোই পরিবারে ভালো নয়, দুটি সন্তান পরিবারের পক্ষে আদর্শ বলে আমি মনে করি। একজন বয়স্ক মহিলা আমাকে বলেছিলেন, নাতি একটা টাকা টাকা নয়, যদি কখনো একটা টাকা হারিয়ে যায় তখন খুবই আফসোস হবে। মানেটা ছিল এরকম, যেহেতু আমার সিদ্ধান্ত ছিল একটি সন্তান নেব, ঠাকুমা বুঝিয়ে দিয়েছিলেন যে আরেকটি সন্তান নেবার জন্য দুটো সন্তান পরিবারের এই কারণে প্রয়োজন, একটা ছেলে অবাধ্য হলেও আর একজনের আন্তরিকতায় রাগ দুঃখ ভুলে যাওয়া যায়। আরও নানান দিক আছে দুটো সন্তানের বা দুটি সন্তানের সুবিধা অনেক, যেমন যে কোনো ব্যাপারে আলোচনা। ও আচ্ছা, সেসব আলোচনা শ্রোতাদের মাধ্যমে শুনছি বিভিন্ন বিষয়ে, এটাই জানিয়েছেন মাথাই দাস বহুরু ঘোষপাড়া থেকে। আর অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং, আমার মনে হয় একের বেশি সন্তান হলে ভালো, একটি সন্তান থাকলে ওর সমস্ত রকম আবদার রাখতে গিয়ে, তাকে ভালো স্কুলে পড়াতে গিয়ে, ভালো শিক্ষা দিতে গিয়ে খুব একটা খারাপ দিকে পৌঁছে দেওয়া হয়। অবশ্য আমার দু সন্তান, আমি মনে করি যে রকম একটা ফুল দিয়ে মালা গাঁথা যায় না, একটা ইঁট দিয়ে বাড়ি বানানো যায় না, সেরকম একটি সন্তান দিয়ে সারা জীবন চালানো যায় না, তাই একের বেশি সন্তান হলে ভালো, বিশেষ করে বৃদ্ধ বয়সে একজন কাছে কেউ না থাকলে আরেকজন থাকবেই। অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বললাম, যদিও এটা ঠিক আমরা যে মেসেজগুলো পাঠাচ্ছি সেটা একেবারেই একান্তই ব্যক্তিগত অভিমত, এর সাথে বাস্তবের সবসময় যে খুব মিল থাকে তা নয়, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করি, অভিজ্ঞতা থেকে আরও অভিজ্ঞ হই, আর তার থেকে আমরা মেসেজ পাঠাই 9993659992 এই নাম্বারে।

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নবামি বসু রুদ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বারুইপুরে মৃত নাবালিকার বাড়ি এবং গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন। রাজ্য সরকারের গুন্ডা দমন আইন আগামী সোমবার থেকে চালু হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। রাজ্যে জনগণনার দায়িত্বে থাকা রশ্মি কমলকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। নবান্ন সূত্রে খবর, জনগণনার দায়িত্বে থাকা ডিরেক্টর অব সেন্সাস অপারেশনস বা ডিসিও পদ থেকে রশ্মি কমলকে সরিয়ে দেওয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার ডিসিও নিখিল পবন কল্যাণকে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এ কারণে আজ হাওড়া থেকে একটি হাওড়া ব্যান্ডেল লোকাল বাতিল থাকছে। অন্যদিকে মেট্রো রেলের কাজের জন্য চিংড়িহাটা উড়ালপুল গত রাত 8:00 থেকে বন্ধ রয়েছে। সোমবার 13 জুলাই সকাল 8:00 পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। সুন্দরবনের জম্বুদ্বীপের কাছে সমুদ্রের দুর্ঘটনার কবলে পড়া একটি ট্রলার থেকে 12 জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারের একটি পাইপ ফেটে কেবিনে জল ঢুকে পড়ায় সেটি ডুবতে শুরু করে। মৎস্যজীবীদের চিৎকার শুনে পাশের একটি ট্রলার গিয়ে সকলকে উদ্ধার করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 3 দিনের জন্য বিহার, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।
4: নোটাবে যে 2 মিনিট হয়েছে 40 সেকেন্ড, লাস্ট আওয়ারে ঢুকে পড়েছি, আর ঢুকে পড়েছি গান মিলান্তির গানের রিকোয়েস্ট নিয়ে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে শুনতে চেয়েছিলেন অনেক আগে, এই গান রইল সবার জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এগারোই জুলাই আজ, আর এটা 2026 সাল। আজ শনিবার, কিন্তু অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরেই এগারোই জুলাই বিখ্যাত হয়ে আছে। 1832 সালের এগারোই জুলাই সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন লন্ডনের ব্রিটিশ প্রিভি কাউন্সিলে নাকচ হয়ে গিয়েছিল। এছাড়া ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমা বর্ষণ করা হয়েছিল 1882 সালের এগারোই জুলাই। নেদারল্যান্ডসের ডাচ পার্লামেন্ট ঐতিহাসিক লেবার অ্যাক্ট পাশ করেছিল, যার মাধ্যমে 8 ঘন্টা কর্মদিবস আর রবিবার ছুটি আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালের এগারোই জুলাই। 11th জুলাই, এগারোই জুলাই 1921 সালে মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করেছিল। আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডোনাল্ড ব্র্যাডম্যান বা ডন ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে লিডসে একটি টেস্ট ম্যাচে একদিনে 309 রান করার বিশ্ব রেকর্ড করেছিলেন 1930 সালের এগারোই জুলাই। এছাড়া পাশ্চাত্যের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফসল হিসেবে কঙ্গোয়ে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়েছিল 1960 সালের এগারোই জুলাই। আজকের দিনে আরও এরকম বিভিন্ন ঘটনা ঘটে গেছে অতীত বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে, সেসবের কথা জানাবো, তবে তার আগে শোনাবো ফ্ল্যাশব্যাক সং।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

টুকরো কিছু বৃষ্টি, গোমড়া আকাশ হঠাৎ থামার মতো হ্যাংলা, গোলপার ভরা ভিজে রাধা চূড়া, হলদে রাস্তা ঝাপসা আমাকে সামলা।

তোর কি ফোন খারাপ? আমার মন খারাপ। তোর কি ফোন খারাপ?

ছুটি হতে পারতিস, মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, বৃষ্টি তুই চিমটি হতে পারতিস।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: জানি অনেকেরই মন খারাপ হয় যদি মেসেজ পড়া না হয়। না, মন খারাপের কোনো কারণ নেই। বারাসাত থেকে শাওন মেসেজ করেছে, 1 2 3 4 করে একদম পয়েন্ট ওয়াইজ লিখেছো সিঙ্গল চাইল্ড হওয়ার সুবিধে। নাম্বার ওয়ান, ভাই বোনের মধ্যে মনের মিল না বা প্রতিযোগিতামূলক মনোভাব থাকলে সারাক্ষণ ঝামেলা লেগেই থাকে, আর কোনো কিছু একা একা এনজয় করা যায়। এছাড়া অনেক সময় সম্পত্তিগত ঝামেলা লাগে, যেটা পরবর্তীকালে অনেক বড় আকার নিতেও দেখেছি। সেক্ষেত্রে বাবা মায়েরাও দ্বিধাগ্রস্ত হয়ে যায় এই ভেবে যে তারা কোন পক্ষ নেবে, বাবা মায়ের দায়িত্ব কে নেবে সেটা নিয়েও ভাই বোনেদের মধ্যে ঝামেলা হতে দেখেছি। আর সিঙ্গল চাইল্ড না হওয়ার সুবিধে, কোনো কিছু করার সময় একা একা করার থেকে সঙ্গে কেউ থাকলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। নাম্বার টু, একটা মস্তিষ্কের বদলে একাধিক মস্তিষ্ক থাকার কারণে নতুন নতুন আইডিয়া বেরিয়ে আসে। নাম্বার থ্রি, এমন অনেক কথা থাকে যেগুলো ভাই বোন বাদে অন্য কারোর সাথে শেয়ার করা যায় না, ভাই বোন থাকলে সেই কথাগুলো শেয়ার করার মতো একজনকে পাওয়া যায়। চার নম্বর, অনেক সময় বোনেরা বোনের কোনো বান্ধবীর সাথে দাদার বা দাদার কোনো বন্ধুর সাথে বোনের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে দেখেছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা একটা ভালো পরিণতি পায়। নাম্বার ৫, রাখি বন্ধন, ভাই ফোঁটা, বাঙালির এই আচার অনুষ্ঠানগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দারুণ ইম্পর্টেন্ট পয়েন্ট। নাম্বার ৬, বাইরে চাকরি করতে যাওয়ার সময় ভাই বোন থাকলে বাবা মাকে দেখে শুনে রাখার দায়িত্ব অন্যদের উপর দিয়ে বাইরে চলে যাওয়া যায়। তবে হ্যাঁ, আমি দুয়ের বেশি সন্তান কখনোই সমর্থন করি না, কারণ সেক্ষেত্রে বাবা মায়ের উপর সকলকে মানুষ করার কারণে আর্থিক আর সেই সাথে সাথে মানসিক চাপও আসতে পারে। শাওন বারাসাত থেকে মেসেজ করেছো, টুম্পা চক্রবর্তী পশ্চিম বর্ধমান থেকে শুভ সকাল জানিয়েছ। আমরা তিন ভাই বোন, সংসারে অভাব অনটনের মধ্যে আমাদের বড় হওয়া, আমার এক সন্তান, কিন্তু এক সন্তান থাকলে আমার মনে হয় অনেক দায়িত্ব পড়ে যায়। অনেকজন থাকলে দায়িত্ব ভাগ করে দিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু সবই ভাগ্য, কার ভাগ্যে যে কী আছে কেউ বলতে পারে না, এটা কিন্তু একদম ঠিক কথা। মানুষের মন পরিস্থিতির চাপে পরিবর্তন হয়। রূপনারায়ণপুর পশ্চিম বর্ধমান থেকে টুম্পা চক্রবর্তী। আরও একটা মেসেজ পড়ে দিই, প্রীতিপাল কেষ্টপুর থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত সুমক, তোমাকে বিশ্ব জনসংখ্যা দিবসের অনেক শুভেচ্ছা। এবার বলি, একটি সন্তান অনেক ভালো, কারণ আমি নিজে এক সন্তান, আমাকে কাউকে কোনো প্রশ্নের উত্তর দিতে হয় না, নিজেকে সব দিক দেখতে হয়। প্রীতিপাল ফ্রম কেষ্টপুর। অনেক মেসেজ আরও জমে আছে, 9903659992 তে তোমরা অনেকগুলো মেসেজ পাঠিয়েছো, সেই সব মেসেজ পড়ব। তবে তার আগে থাকলো তোমাদের জন্য নিউ টিউন।
0: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 1962 সালের 11 জুলাই কি কারণে বিখ্যাত জানো? টেলস্টার 1 উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্স

টিভি সম্প্রচার, টেলিভিশন সম্প্রচার প্রথম শুরু হয়েছিল। বলেছিলাম দিনের ডায়েরিতে আরও বেশ কিছু ইনভেন্টস রয়েছে, যে ইভেন্টসগুলো এখনও পর্যন্ত বলা হয়নি, সেটাই দিনের ডায়েরির আরেকটা পাতা উল্টে দেখতে পাচ্ছি আছে। 1979 আমেরিকার প্রথম স্পেস স্টেশন স্কাইল্যাব ভারত মহাসাগরে ভেঙে পড়েছিল 11 জুলাই। স্পেনের ম্যাড্রিড স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে 3-1 পরাজিত করে ইটালি তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছিল 1982 11 জুলাই। এছাড়া 1991 সালের 11 জুলাই জেড্ডায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় 247 জন যাত্রী এবং 14 জন ক্রু মেম্বার্স নিহত হয়েছিলেন। নাইজেরিয়ায় গ্যাসোলিন পাইপ বিস্ফোরিত হয়ে 250 জন নিহত হয়েছিলেন 2000 সালের 11 জুলাই। 2006 সাল 11 জুলাই ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় 187 জন নিরপরাধ মানুষ নিহত হয়েছিলেন, এছাড়া 800 বেশি মানুষ আহত হয়েছিলেন। 2021 সালের 11 জুলাই ব্রাজিলকে 1-0 হারিয়ে কোপা আমেরিকায় শিরোপা লাভ করেছিল আর্জেন্টিনা। জানিয়ে দিলাম আজকে দিনের ডায়েরি কী কী ঘটনা ঘটে গেছে 11 জুলাইকে কেন্দ্র করে। আজ আরও এক 11 জুলাই, তবে আজ 11 জুলাই 2026 সাল, আর শনিবারের নমস্কার কলকাতায় আছি আমি সমক তোমাদের সঙ্গী হয়ে আরও প্রায় 40 মিনিট। স্টুডিওর ঘড়ি বলছে 9:22:30, 10 পর্যন্ত আছি শনিবারের নমস্কার কলকাতায়, আমি সমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: প্রচুর প্রচুর মেসেজ জমে আছে, সেই মেসেজগুলো পড়ে দিই। প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং। দুই সন্তানের বেশি হওয়া উচিত নয়, কিন্তু মাঝে মাঝে দেখা যায় ট্রিপল বা কোয়াড্রুপল হলো, এটা কার ফল্ট, ভগবান না মা বাবার? না, এই ব্যাপারটাই আমরা ধরতে চাইছি না। আমরা বলেছি যে এক সন্তান বা একাধিক সন্তানের পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড, অতএব সেই দিকটা একটু আমরা খেয়াল করব। শঙ্করচন্দ্র দে বারাসা থেকে মেসেজ করেছেন, বাবা মা চাকরিজীবী, একা সন্তান ঘরে, সঙ্গীবিহীন বদ্ধ ঘরে একলা গুমরে মরে, যা চাচ্ছি তাই পাচ্ছি, আদর অতিরিক্ত, ভবিষ্যতে পিতা মাতার দেখভাল হবে কি ঠিক তো? মনের মতো করতে মানুষ আদরের এক সন্তান, দেখা গেল শেষ বয়সে বৃদ্ধাশ্রমে স্থান, যদি হয় একের অধিক মাত্র ওরা দুজন, দুটি ছেলে কি দুটি মেয়ে কিংবা ভাই বোন, হাসি খুশিতে হবে মানুষ, থাকলে কাছাকাছি, বাবা মাকে ভরসা দিয়ে বলবে আমরা আছি, হাম দো হামারা দো দুয়ে দুয়ে চার, সম্পত্তি নিয়ে নয় হানাহানি হোক, সুখের সংসার, আষাঢ়ের মিষ্টি বৃষ্টি শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত। আরও কয়েকটা মেসেজ আছে এই মুহূর্তে। মফিজুল, বহুদিন বাদে মেসেজ পাঠিয়েছ, ফ্রম নন্দীগ্রাম, মফিজুল খান ফ্রম নন্দীগ্রাম। গুড মর্নিং দাদা, গুড মর্নিং। বৃদ্ধ বাবা মা এর পাশে থাকাটা নির্ভর করে সেই সন্তানের মানসিক গঠন কতটা সুন্দর। একাধিক সন্তান মানেই শিওর হয়ে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আশেপাশে অনেক উদাহরণ আছে, ফুটপাথে থাকা বয়স্ক মানুষগুলোর জীবন যদি একটু ঘেঁটে দেখা যায়, তাহলে বহু ক্ষেত্রে এক বা একাধিক সন্তান রয়েছে কোনো এক গ্রামের বাড়িতে, তাদের সম্পত্তি হাতিয়ে নিয়ে বের করে দেওয়া হয়েছে, বা অনেকে অত্যাচারিত হতে হতে বোঝা হয়ে বাড়িতেই বাধ্য হয়ে পড়ে রয়েছে। তাদের সন্তানদের মনে একটাই ধারণা, এরা মরলেই বাঁচি। কয়েকদিন আগের ঘটনা, নিশ্চয়ই বিষয়টা সবাই লক্ষ্য করেছো, চাকরির জন্য একমাত্র মেয়ে, ইয়াস খেয়াল করেছি, তার মাকে খুন করে দিল। শুধু চাকরি নয়, সরকারি চাকরি আর বোধহয় 10 কোটি টাকার একটা সম্পত্তি। সুতরাং এরা কতটা মানসিকভাবে অসুস্থ একবার ভেবে দেখো। এরকম অসুস্থ মানসিকতা নিয়ে এক বা একাধিক কোনো সন্তানই বাবা মায়ের কাজে লাগবে না। দুর্দান্ত মেসেজ, মফিজুল খান ফ্রম নন্দীগ্রাম। আরও একটা মেসেজ, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে, সুপ্রভাত জানিয়েছেন, একটি বা দুটি ছেলে মেয়ে বড় কথা নয়, এখন সবাই নিজের ক্যারিয়ার আর রেশারেশির মধ্যে দৌড়চ্ছে, তাই মানসিকতা থাকলেও বৃদ্ধ বাবা মাকে সময় দিতে পারছে না, তাই নিজের ভাগ্যকেই মেনে নিতে হবে। আর মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছে, সমকদা আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি, আমরা সবাই এক সন্তান বা দু সন্তান যাই বলি না কেন, মন থেকে সন্তান মানে বুঝি ছেলে, কিন্তু ছেলেরা শুধু সন্তান নয়, মেয়েরাও সন্তান। অবশ্যই সন্তান বলতে ছেলে মেয়ে দুজনকে বোঝায়। বেশিরভাগ সবাই সন্তান বলতে পুত্র সন্তানকে মনে করছে, না একেবারেই নয়, যে একজন পুত্র সন্তান ভালো না একের অধিক পুত্র সন্তান ভালো, কিন্তু পুত্র হোক বা কন্যা হোক সবাই সন্তান, কন্যা সন্তান সেও সন্তান। আমি কিন্তু একবার ওই কথাটা বলি, নিজে সন্তান মানে পুত্র সন্তান কখনোই নয়, এটা তো মানে ভাবাটাই খুব ঠিকঠাক নয়। সন্তান মানে সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এক না একাধিক, সব কিছুর ভালো মন্দ দিক সেটাই আমি খুঁজে বের করতে বলেছি, কিন্তু ভালো কাজ কর্ম করে, ভালো পড়াশোনা করে, ভালো চাকরি বাকরি করে, সেই সঙ্গে বাবা মায়ের দেখাশোনা করে, নিজের সংসারও দেখাশোনা করে, এরকম করে, এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার দুটো পুত্র সন্তান রয়েছে, ভগবান একটি কন্যা সন্তান আমাকে দেয়নি, আমার খুব ইচ্ছে ছিল একটা কন্যা সন্তান হবে, কিন্তু সবই তো আমাদের হাতে থাকে না, তবে আমি খুশি, দুটো ছেলেকে চেষ্টা করব মানুষের মতো মানুষ করে তুলতে, এটাই সবচেয়ে বড় কথা। আর আমার চিন্তাধারায় একের অধিক সন্তানই ভালো, একজন সন্তান ভালো হয় না বলবো না, কিন্তু একের বেশি থাকলে ভালো। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। আর মোহনা ব্যানার্জি বেহালা থেকে মেসেজ করেছ, যথারীতি ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছ, আমার শুধুই বারংবারই মনে মনে হয় একটা জাতির শিঁড় দাঁড়াটাই শক্ত হলেই ভয়, সে যে একাই 100 হবে, ভরসা হবে বুকে, যে কোনো সব দুর্নীতিকে দেবে সে সব রুখে, ধরবে যে হাল দুঃসাহসিক মনোবলের শনে, পা দেবে না মোটে সে গো মিথ্যা প্রলোভনে, সেই শক্ত শির দাঁড়াটি 100 জনের হলে তাদের ভয়ে মিথ্যাচারের মাটি যাবে টোলে, হবে হবে হবে ও গো পৃথিবী মা ধন্য, মানুষ যদি গড়তে পারো এই পৃথিবীর জন্য, তাহলে সেই এক একটা বীর বীরাঙ্গনা মিলে ভরসা হবে দেশ ও দশের, ভয়কে খাবে গিলে, জন্মাবে না অত্যাচারী এই সমাজের বুকে, সেই শক্ত শির দাঁড়াটা দেবে সে সব রুখে, ছোট্টবেলায় পড়েছিলাম সংস্কৃততে, বড়মে কো গুণীপুত্র নাচা মূর্খ সতৌরপি, এক্স চন্দ্র তমোহস্তি নাচ তারা গণৈরপি। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। এফএম রেইনবোর, নমস্কার কলকাতায়। দশটা পর্যন্ত আছি আমি সমকার, হাফ অ্যান আওয়ার, আর আপাতত তিন

0: আজকে তিন গানের হ্যাট্রিক, তিন তিনটে গান ব্যাক টু ব্যাক, আর কুমার গৌরবের জন্মদিনে তার ছবির গান শোনাচ্ছি আমি সমক, শুনছি সবাই মিলে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: FM রেইনবোতে। তিন একে

0: रहती है।
1: FM रेनबो ते तीने के तीन, तीने के तीन, दानिल हैट्रिक, दानिल हैट्रिक। सुनछेन नमस्कार कोलकाता,
2: नमस्कार कोलकाता
1: 107 FM रेनबो ते नमस्कार कोलकाता,
2: नमस्कार कोलकाता।
1: प्राइस टैग मार्केटे कार दर कत दूर, प्राइस टैग, प्राइस टैग।
3: তিন তিনটে জমজমাটি গানের পর তিন তিনটে জিনিসের দর বলবো, একটা হচ্ছে সোনা, আরেকটা হচ্ছে রূপো, আরেকটা হচ্ছে ফিউয়েল। প্রথমে জানাই হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 75 টাকা কমেছে গতকালের তুলনায়, আর হয়েছে 13,700 টাকা। এটা মোটামুটি আজকের দর যেটা সেটাই জানাচ্ছি। আর 10 গ্রামের দাম হয়েছে 750 টাকা কমে 1,37,000 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 80 টাকা কমে হয়েছে 14,415 টাকা, 10 গ্রামের দাম 800 টাকা কমে হয়েছে 1,44,150 টাকা। পাকা সোনার বাদ 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 75 টাকা কমে গেছে, দাম দাঁড়িয়েছে 14,345 টাকা, আর 10 গ্রামের দাম 750 মানে 750 টাকা কমে হয়েছে 1,43,450 টাকা। এই গেল সোনার দাম, সোনার দাম কিন্তু কমেছে। আর কমেছে রূপোর দাম, আজ খুচরো রূপোর দাম 100 গ্রামে 440 টাকা কমে হয়েছে 22,245 টাকা, 1 কেজি খুচরো রূপোর দর 4,400 টাকা কমে হয়েছে 222,450 টাকা, তাও বেশ বেশি। রূপোর বাট 100 গ্রামের দাম 440 টাকাই কমেছে, কমে হয়েছে 22,235 টাকা, আর 1 কেজির দাম 4,400 টাকা কমে হয়েছে 222,350 টাকা। এবার জানাই জ্বালানির দাম, ফুয়েলের দাম। কলকাতায় মোটামুটি পেট্রোলের দাম 1 লিটারের দাম 113 টাকা 51 পয়সা, ডিজেলের দাম 1 লিটারের 99 টাকা 82 পয়সা, আর রানার গ্যাসের 14.2 কেজির দাম 968 টাকা। জানিয়ে দিলাম কলকাতায় জ্বালানির দাম, পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম কি চলছে। স্টুডেন্ট ঘড়ি বলছে ঠিক 9:48 আর 12 মিনিট আছি তোমাদের সঙ্গে হয়ে আজকের শনিবারের নমস্কার কলকাতাতে, আমি সোমক।

0: নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: লাস্ট দুটো মেসেজ জমে আছে, সেই দুটো মেসেজ পড়ে আজকের মতো র্যাপ আপ করবো শনিবারের নমস্কার কলকাতা থেকে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে মেসেজ করেছেন, শুভ সকাল সুমক। অনেক বাবুর তিনটে সন্তান, দুটি পুত্র একটি কন্যা, ভালোই ছিল ছেলেবেলা, বন্ধনে মধুর অনন্যা, সবাই আজ প্রতিষ্ঠিত, দেশ বিদেশে থাকেন, সময় পেলে মাঝে মধ্যে বাড়িতে ফিরে আসেন। কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে বাবা নিয়েছেন বিছানা, এখন তারা ঘুরে ফিরে বাড়িতে তাই আসেন না। ভাই বোনের অশান্তি শুরু, বাবাকে কি দেয় এখন ধরা, চোখের জলের অন্ত নেই, বাবার জীবন তার দুঃখে ভরা। অনেকবাবু ভাবেন এখন একটি সন্তান অবশ্যই ভালো, শেষ বয়সে জীবনের রং হয় না যে কখনো কালো। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে মেসেজ করেছেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, নদিয়ার শান্তিপুর থেকে বাবুল মেসেজ করেছে, আমি মনে করি একটি সন্তান কখনো ভালো না, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান অবশ্যই দুটো হওয়া উচিত। আমার জীবনের একটা বাস্তব সত্য ঘটনা বলছি আজ। আমাদের পাড়ায় বিশু কাকা রিক্সা চালাতো, তার দুটি ছেলে, বড়টি আমারই বয়সী, ক্লাস সিক্স পর্যন্ত পড়ে আর পড়তে পারেনি, কিন্তু ছোট ছেলেটি লেখাপড়ায় খুব ভালো ছিল, তাকে অনেক কষ্টে করে লেখাপড়া শিখিয়েছিল। সে এখন উত্তরবঙ্গে হাই স্কুলে চাকরি করে, কিন্তু বিয়ের পর সে আর বিশু কাকার খোঁজ খবর নেয় না। কাকার অনেক বয়স হয়েছে, আর রিক্সা চালাতে পারেন না, এখন তার বড় ছেলে রিক্সা চালিয়ে তাঁর দেখাশোনা করেন। বিশু কাকার যদি একটা সন্তান হতো আর সে যদি ছোট ছেলের মতো হতো তাহলে? কিছু কিছু প্রশ্নের উত্তর সত্যি থাকে না। এই প্রশ্নের প্রায় 5-6টা প্রশ্ন, মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করেছো তুমি। আমি সত্যি শান্তিপুর নদিয়া থেকে যে বাবুল যে প্রশ্ন করেছে তার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু এই প্রশ্নটা দিয়েই কিন্তু আজকের শোটা শেষ করার পক্ষে আদর্শ একটা প্রশ্ন দিয়ে শেষ করেছো। সত্যি একজন ছেলে বা একজন মেয়ে সে যদি বাবা মাকে না দেখে তাহলে তো আর কোনো অপশান থাকে না, কিন্তু একাধিক সন্তান হলে, অনেক সময় একজন যদি ততটা নাও দেখে আরেকজন হয়তো দেখবে শেষ বয়সে মা বাবাকে, যেটা শেষ বয়সে মা বাবার জন্য সবচেয়ে বড় একটা চাহিদা থাকে। সারা জীবন ধরে যে ছেলেকে বা মেয়েকে মানুষ করলাম তারা যেন শেষ সময়টুকু আমাদের সঙ্গে থাকে, তবে সঙ্গে আমি অন্তত আর থাকতে পারবো না আজ, কারণ সময় শেষ। 9:53 হয়ে 29 সেকেন্ড, ব্যাক টু ব্যাক দুটো গান শুনিয়ে আজকের মতো শনিবারের নমস্কার কলকাতা থেকে টাটা বাই বাই বলবো আমি সোমক ভাই। আগামীকাল দেখা হবে যদি সব ঠিক থাকে। যাওয়ার আগে যে কথা বলি সে কথা বলি শেষ করব, টাটা বাই বাই, ভালো থেকো সব্বাই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়া

নতুন করে তৈরি হওয়া অস্থিরতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান তাদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাবে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, গত মাসে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত হওয়া শান্তি চুক্তির অবসান হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজগুলির ওপর আক্রমণ বন্ধ রাখার জন্য আমেরিকা আবারও জোরালো আবেদন জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শাখা গতকাল তাদের রাজ্য কমিটি ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের নাম ঘোষণা করেছে। রাজ্য সভাপতি করা হয়েছে বিপ্লব মিত্রকে এবং কার্যকরী সভাপতি হয়েছেন জাভেদ খান। এছাড়াও জাতীয় কর্মসমিতিতে জায়গা পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনি, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 38। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে। টানা দুদিনের বৃষ্টিতে বসিরহাট মহকুমার বাদুরিয়া, মিনাখা, হারুয়া ও ইহিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন, ধান, পাট ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জম্মু কাশ্মীরে আজ থেকে নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। চেনাব উপত্যকা পীরপাঞ্জাল এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা, ভূমিধস ও কাদা ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: अधूरी सांस थी, धड़कन अधूरी थी, अधूरे हम, मगर अब चांद पूरा है फलक पे और अब पूरे हैं हम।
1: आकाशवाणी कोलकाता एफएम रेनबो प्रचार तरंगे এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বানিয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী গত 1 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে অতিরিক্ত 10 টাকা কমিশন পাবেন। ফলে রাজ্যে কমিশন বেড়ে কুইন্টাল প্রতি 95 টাকা থেকে হল 105 টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। এছাড়া বারুইপুরে মৃত নাবালিকার বাড়ি এবং গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনি, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও 3 জন

0: গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 38। সুন্দরবনের জম্মু দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে পড়া একটি ট্রলার থেকে 12 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ট্রলারের একটি পাইপ ফেটে কেবিনে জল ঢুকে পড়ায় সেটি ডুবতে শুরু করে। পাশের একটি ট্রলার গিয়ে ডুবন্ত মৎস্যজীবীদের উদ্ধার করে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলেছে। এদিকে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ট্রলারটির সন্ধান মিলেছে। ট্রলারে থাকা 15 জন মৎস্যজীবীও নিরাপদে রয়েছেন। 86 বছরের বৃদ্ধকে মারধর করে মেলে ফেলার দায়ে ছেলে ও নাতিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত। এছাড়াও সাজাপ্রাপ্তদের 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: এক প্রকার সে পিএম জয় अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
2: গান্ধরিয়ার আসরে আজ আবারও আমরা সৌম্য দে এবং
3: মধুমিতা বসু।
2: আজ আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আরও কিছুটা সময় কাটাবো, চেষ্টা করব আরেকটু বেশি করে জানার তাকে, তার গান শুনতে শুনতে এই পথটুকুনি আমরা দুজনে মিলে পাড়ি দেব। আর সঙ্গে তো আপনারা রয়েছেনই, সে কথা আর আলাদা করে বলতে চাই না, কারণ আমরা জানি আপনারা সব সময় আমাদের সঙ্গে থাকেন।
3: রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গান, তার জীবন, তার লেখনী, যে বিস্তৃত সম্ভার, প্রতিদিন আমরা অনুষ্ঠানের আগে বা পরে যে গল্পগুলো করতে থাকি, মনে হয় সেই গল্পগুলোকে এক জায়গায় জড়ো করে আনলেই একটা অনুষ্ঠান হয়ে যায়, কিন্তু আমরা সেটা করি না। তার মধ্যে থেকে একটু চিন্তার বিকাশটা যাতে করতে পারি, আমরাও যাতে মনে মনে একটু এগিয়ে যেতে পারি, তখন একটা বিষয়ের মধ্যে ঢুকতে চেষ্টা করি, যাতে একটা ধারায় আলাদা করে রবীন্দ্রনাথকে চেনা যায়, যাকে প্রতিদিন চিনতে ভালো লাগে। রবীন্দ্রনাথের কথা সূত্র ধরেই বলি, তাকে প্রতিদিন একটু উল্টে পাল্টে দেখতে হয়, তাহলে কখনোই একঘেয়ে লাগে না। সে জীবনের কোনো মানুষকে বলুন, রবীন্দ্রনাথকে বলুন, তার গানকে বলুন, তার রচনাকে বলুন, বা আপনার কোনো ব্যক্তিগত বিষয়, যাই হোক না কেন, কিন্তু সৌম্য, একটু আগেই আমি বলছিলাম যে তোমার কখনো মনে প্রশ্ন জেগেছে যে রবীন্দ্রনাথ কেন এত মানুষকে ভালোবাসতেন, বা রবীন্দ্রনাথকে কেন এত মানুষ ভালোবাসতেন? এই প্রশ্নটা আমার মাঝে মাঝে জেগেছে। তার একটা কারণ, অনেক রবীন্দ্র অনুসারী মানুষের সঙ্গে জীবনে দেখা হয়েছে। একদম পারিবারিকভাবে প্রথমে আমার মা, আমার মাস্টারমশাই, পরবর্তী সময়ে এসে ধরো সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, এরম বড় মানুষদের সঙ্গে সঙ্গে, যারা নিছক রবীন্দ্রনাথের গান শেখবার জন্য কোনো একটা স্কুলে ভর্তি হয়ে কোনো একজন নামী মানুষ বা সংবেদনশীল শিল্পীর কাছে গানই শিখছেন, তার ওইখানেই তার পরিচিতি পর্বটা শেষ। তার কাছেও আমি লক্ষ্য করে দেখেছি, তারও ভাবনার মধ্যে আছে যে রবীন্দ্রনাথ তার। এই যে আমরা বলি যে রবীন্দ্রনাথ প্রতিদিনের, রবীন্দ্রনাথ প্রতিটি ক্ষেত্রে, বিরহ, দুঃখ,

0: আর তাদের পাশে রবীন্দ্রনাথ বসে আছে। কেন এলো? ওটা জীবনের স্বভাবসিদ্ধ রূপ থেকে এলো, যে যেভাবে আমি রবীন্দ্র যাপনে থাকি, আমরা যারা থাকি, আর উনি আমাকে পছন্দ করতেন না, করতেন এবং খুবই ভালোবাসতেন আমাকে। তখন উনি আবার বলছেন যে এতটা কনফিডেন্স, আর ওটা তুমি বুঝবে না, যে রবীন্দ্রনাথের মধ্যে বাস না করে সে রবীন্দ্রনাথকে বুঝতে পারবে না। আর ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম, রবীন্দ্রনাথ মানে ভয়, রবীন্দ্রনাথ মানে কঠিন কঠিন লেখা, কঠিন কঠিন পড়া, কঠিন কঠিন শব্দ, কঠিন কঠিন অনুভব। আর বড় হয়ে বুঝলাম ঠিক তার উল্টোটা, যা কিছু সুন্দর, যা কিছু সত্য, সেটাকে তুলে ধরবার যে চেষ্টা তিনি করে গেছেন তার জীবন দিয়ে, এবং যে চেষ্টার মধ্যে নিরবচ্ছিন্নভাবে যিনি যেটা রেখে গেছেন, কোথাও এতটুকু সৌন্দর্যহানি হয়নি, কোথাও এতটুকু একটা বলি না যে যে মানে উঠেছিল তার থেকে এতটুকু পড়ে যায়নি। এরপরেও কি জিজ্ঞাসা থাকে রবীন্দ্রনাথ তুমি কার?
1: সত্যি রবীন্দ্রনাথের একটি বিশেষ গানে একটি বিশেষ আকুতি আছে। তিনি যা যা সৃষ্টি করেছেন সেগুলো যেন আমরা নিজের বলে ভাবি, সেই গানটি দিয়ে আমরা শুরু করব। কিন্তু রবীন্দ্রনাথ যে আশাটি করেছিলেন সেই গানে, যে আকুতিটুকুনি তিনি জানিয়েছিলেন, তিনি জানতেন এই আকুতির প্রয়োজন নেই, নিছক বলার জন্য বলা। আমাদের আসরের প্রথম শিল্পী কিশোর কুমার।

0: যখন গান শোনেন আপনারা নেপথ্যে আমাদের দুজনের
1: কথোপকথন চলে,
0: হ্যাঁ,
1: এবং আমার খুব মজা হয়, আমি এখানেও তো রবীন্দ্রনাথই আধার, রবীন্দ্রনাথ থাকলে ও খুব ভালো গানের সঙ্গে যুক্ত সব কিছু আমার মনে হয় বেশ বোঝে এরকম একটা ব্যাপার, সেটা ও নিজেই ভালো করে বলতে পারবে। কিন্তু ওই যে প্রশ্নটা করেছিলাম না যে কেন রবীন্দ্রনাথকে সবাই ভালোবাসতেন বা রবীন্দ্রনাথ সবাইকে ভালোবাসতেন, তারও এই প্রশ্নটা করার একটা কারণ থাকে। রোজ তো খালি কতগুলো বইয়ের কথা বলবো বলে এখানে আসি না, বইয়ের কথাটা যখন নিজের মতো হয়ে নিজের ভাবনায় মিশে যায় তখন, আমি যেহেতু দীর্ঘ একটা সময় ধরে বলছি আর বলাটাতে কোথাও একটা ভীষণ আনন্দ পাই, উৎসাহিত হই, তাই তো বলি, নাহলে হতো না। এবং যখন দেখি একটা সময় যার সঙ্গে মনে হতো, যাদের সঙ্গে মনে হতো খুব স্বচ্ছন্দ, তাদের পরেও যারা আসছে তাদের সঙ্গেও যখন সেই স্বচ্ছন্দ বোধটা করি, তখনই কিন্তু অফ দ্য রেকর্ড অনেক কথা হয়। বড়রা একটু কথাগুলো বলবে জ্ঞানবাণী সুলভ, আর ছোটরা সেটাকে প্রশ্রয় দিয়ে বারবার করে একটু কেটে কেটে বলবে যে দেখো তুমি ঠিক বলছো, আমিও ঠিকই বলছি। এই যে ছোট্ট টোনটা, ভাবনাটা, এটাও রবীন্দ্রনাথের কাছ থেকে নেপথ্যে শেখা। কোনোদিন তো আস্ফালন করেননি
0: না, এবং সেই সঙ্গে বারে বারে একটা অভয় বাণী দেওয়ার চেষ্টা করেছেন তার গানে, তার নাটকে তো বটেই, এবং অদ্ভুত একটা অবলম্বনের মতন। আমি জানি না রবীন্দ্রনাথের নিজের জীবনে তিনি বারে বারে কোনো একটা অবলম্বন আঁকড়ে ধরতে চেয়েছেন। যেমন আমরা বলছিলাম আজকে যে রবীন্দ্রনাথ, মানে তুমি যে কথা বললে শুরুতেই, রবীন্দ্রনাথ কেন এত মানুষের প্রিয়, বা রবীন্দ্রনাথই বা এতজন এত এত মানুষের সংস্পর্শে কেন এসেছেন, কেনই বা তাদের এত প্রশ্রয় দিয়েছেন। আসলে রবীন্দ্রনাথের চারিত্রিক গঠন বা তার যে ভাইব, আজকের ভাষায় আমরা যেটাকে ভাইব বলি, সেটার একটা অমোঘ আকর্ষণ ছিল বলে আমার মনে হয়।
1: এবং এটা না অদ্ভুতভাবে কোথাও তো সমাজ শেখায় আর কোথাও পারিবারিক। আমি যেরকম বললাম না, রবীন্দ্রনাথকে বুঝতে শিখেছি মার মধ্যে দিয়ে, এবং যত রবীন্দ্রনাথকে পড়লাম, জানলাম তার জীবন, তার আচরণ, যত কিছু জানছি গল্প শুনতে শুনতে, কোথাও কোথাও আমি মার মধ্যে খুঁজতে চেষ্টা করি। আমি জানি আমার মা কিন্তু এতটা পড়াশোনা করে উঠতে পেরেছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমি কোথাও বোধ করি যে সব মেনে নেওয়াই তো হেরে যাওয়া না, এই শিক্ষাটা মা অর্জন করেছেন। এবং তারপরে আমি খুঁজতে শুরু করি যে মার পরিবারে কে ছিলেন, এই মার মা বাবা ছোটবেলায় মারা গেছেন, কিন্তু আমি পারিবারিক সূত্রে জেনেছি যে তাদের মধ্যে এই বিষয়টার উপর একটা পড়াশুনো, গবেষণা, ভালো লাগা এগুলো ছিল, তারই প্রভাব। শুন, এবং রবীন্দ্রনাথকে জীবনে কম মানিয়ে নিয়েছেন তা তো না, এই যে দেখুন চাঁদ ধরতে গেলে চাঁদের কাছে পৌঁছতে সবসময় হয় না, আপনি যদি কাউকে একটা নির্দিষ্ট করে খুঁজতে শেখেন তাহলে কিন্তু আপনি কোথাও সেই আনন্দটা পেয়ে যাবেন।
0: আসলে আমরা যারা রবীন্দ্রনাথকে প্রত্যক্ষভাবে পাইনি, যারা পেয়েছেন তাদের লেখাটুকুই আমাদের সম্বল, তাদের স্মৃতিটুকুই আমাদের সম্বল। একটা মুহূর্তের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে খুব ইচ্ছে করছে। প্রশান্তচন্দ্র মহলানবিশ তিনি এক জায়গায় লিখছেন একটি বিশেষ মুহূর্তের কথা। তিনি লিখছেন রবীন্দ্রনাথের মনটা তখন কোনো কারণে খুব বেদনা হতো, নিজের মনে গান করছেন, সে 20 বছর আগের কথা, কোনো পারিবারিক ব্যাপারে কবির মন অত্যন্ত পীড়িত। সন্ধ্যাবেলা শান্তিনিকেতনে গিয়ে পৌঁছেছি, কবি তখন থাকেন ছোট্ট একটা নতুন বাড়িতে, পরে সে বাড়ির নাম প্রান্তিক হয়, শুধু দুখানা ছোট ঘর। খাওয়ার পরে আমাকে বললেন তুমি এখানেই থাকবে, লেখবার টেবিল সরিয়ে আমার শোবার জায়গা হলো। পাশেই কবির ঘর, মাঝে একটা দরজা, পর্দা টাঙানো। গভীর রাতে ঘুম ভেঙে গিয়ে শুনতে পেলুম গান করছেন। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। বারবার ফিরে ফিরে গান চলল সারা রাত ধরে, ফিরে ফিরে সেই কথা, অন্ধজনে দেহ আলো। সকালে মন্দিরের পরে বললুম, কাল তো আপনি সারা রাত ঘুমননি। একটু হেসে বললেন, মন বড় পীড়িত ছিল তাই গান করছিলুম। ভোরের দিকে মন আকাশের মতোই প্রসন্ন হয়ে গেল। এই যে আমরা আলোচনা করছিলাম যে রবীন্দ্রনাথের মনও তো সবসময় সব পরিস্থিতিতে প্রসন্ন থাকতো না, কিন্তু তিনি ঠিক নিজের মতন করে পথ খুঁজে নিতেন মনকে ভালো করার।
1: আমরা সেলফ কাউন্সিলিং বলি যাকে আর কি, গানে যাই আমরা, আমার মনে হয় সমু আমরা পরপর দুটো গানও শুনে নিতে পারি।
0: এই যে গানটির কথা আমরা বললাম, সেই গানটি আমরা শুনব। তার আগে না, সেই গানটি বরং শুনি
1: শুনি, কারণ এই গানের যে কথা, মাঝে মাঝে দেখবেন বাড়িতে গুনগুন করলেও মনে হবে কত ক্লান্তি চলে যায় একেবারেই। সেদিন গিয়েছিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছোটদের ব্লাইন্ড স্কুলে, ছোটদের যখন দেখছিলাম, দেখছিলাম যে ওরা কত সচল, সব কাজ করছে, এই করছে, এই করছে। আমি তখন বসে বসে এই গানটার কথা ভাবতে পার, দুটো গান চোখের আলোয় দেখেছিলাম আর অন্ধজনে দেহ আলো, গান দুটো ভাবতে ভাবতে গেলাম। তখন ভাবলাম যে ওরা তো ওই অন্ধত্বটাকে জয় করে ফেলেছে, তাই আজকে ওরা পড়াশুনো করে, বিভিন্ন ক্ষেত্রে সব প্রতিভা হয়। একটা গান কত রকমভাবে মানুষকে প্রাণিত করতে পারে। চলে যাই গানে।
0: এই গানটি আমরা শুনবো শিল্পী সৌগত কুণ্ডুর কণ্ঠে।

0: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: রবীন্দ্রনাথের কথায় রবীন্দ্রনাথের গানে আমরা তো থাকবই, কিন্তু কিছুটা সময়ের জন্য আমাদের পাড়ি দিতে হবে খেলার দুনিয়ায়। আর সেখান থেকে ফেরার পর আবারও আমি সৌম্য এবং আমার সঙ্গে মধুমিতা দি, আমরা দুজনে আবারও চলে আসব রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথের কথায়। আর আজকে আমরা কথা বলছি অন্তরঙ্গ রবীন্দ্রনাথকে নিয়ে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমরা আছি FM রেইনবো প্রচার তরঙ্গে গান্ধরিয়ায়। আমরা আজকে কথা বলছি রবীন্দ্রনাথ এবং তার সঙ্গে কেন মানুষের এত অন্তরঙ্গ সম্পর্ক ছিল বা কেনই তিনি এত অন্তরঙ্গ ছিলেন সে বিষয়ে। কিন্তু আমরা কথায় কথায় অনেকটা সময় পার করে দিয়েছি। আমরা কি একটা গানে যাই? কারণ
2: হ্যাঁ, এবং সেই সঙ্গে শুনছিলাম কিছু কিছু মুহূর্তের কথা, যে মুহূর্তগুলো লিপিবদ্ধ রয়েছে নানান মানুষের স্মৃতিচারণায়। শুনছিলাম পীযূষ কান্তি সরকারের কণ্ঠে একটি গান। এরপর যে গানটি শুনব, যে গানটি শুনতে শুনতে আমরা দ্বিতীয় ঘণ্টায় প্রবেশ করব, সেই গানটির শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বাড়িয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী গত 1 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে অতিরিক্ত 10 টাকা কমিশন পাবেন, ফলে রাজ্যে কমিশন বেড়ে কুইন্টাল প্রতি 95 টাকা থেকে 105 টাকা হল। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতিবছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। রবিবার পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃ স্বাস্থ্য, দারিদ্র জনিত সমস্যা এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা প্রসার ঘটানোর দিনটি পালনের অন্যতম লক্ষ্য। 1979 সালে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP 11 জুলাই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে ঘোষণা করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সূর্যপুরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বারুইপুরে মৃত নাবালিকার বাড়ি এবং গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনের জম্বুদ্বীপের কাছে সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়া একটি ট্রলার থেকে 12 জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারের একটি পাইপ ফেটে কেবিনে জল ঢুকে পড়ায় সেটি ডুবতে শুরু করে। মৎস্যজীবীদের চিৎকার শুনে পাশের একটি ট্রলার গিয়ে সকলকে উদ্ধার করে। ডুবন্ত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

0: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে কলকাতার প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলবে। সোমবার পাটচক্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: PM जय अब गरीबों की जय बन गई है।

0: 107 FM Rainbow এ গান্তরিয়ার আসরে আবার আমরা ফিরে এলাম। আমি সৌম্য এবং আমার সঙ্গে
1: আমি মধুমিতা।
0: আমরা আজ কথা বলছি অন্তরঙ্গ রবীন্দ্রনাথকে নিয়ে, যে রবীন্দ্রনাথকে তাঁর সমসাময়িক মানুষেরা পেয়েছেন খুব কাছে, অত্যন্ত আদরের করে রেখেছেন তাকে।
1: রবীন্দ্রনাথ নানাভাবে তার মনের কথা বলেছেন। একটা প্রসঙ্গে আসি মৈত্রী দেবীর স্মৃতিচারণা থেকে। মায়ার খেলার গানে রিহার্সাল মনে পড়ছে, তিনি বলছেন যে অমিতা সেন, মানে খুকু দীর অমিতা সেনের গান সঙ্গে কবি গাইছেন, অলি বারবার ফিরে আসে, অলি বারবার ফিরে যায়, অলি ফুটিতে চাহে ফোটে না, ইত্যাদি গানটার যা কথা আমরা জানি। বলছেন যে অমিতা একবার গাইছে, কবি আবার সেটাকে সংশোধন করছেন, অলির মতো একই গানের কলি ফিরে ফিরে আসছে। কথাটা এখানে অন্য অর্থে সত্যি হচ্ছে, গানের কলি তার পূর্ণরূপে বিকাশ হচ্ছে না, এবং যতক্ষণ না সেটা হচ্ছে উনি তৃপ্তিও পাচ্ছেন না। বলছেন যে আমার অশিক্ষিত গান বুঝতেই পারছে না যে কোথায় একটা পার্থক্য হচ্ছে, কোথায় একটা ত্রুটি থাকছে। ঘুরিয়ে ফিরিয়ে গানটা গাইছেন, বলছেন বলছেন একসঙ্গে কর, একসঙ্গে মিলে এক বারবার করে করি, এইভাবে একটা সহিষ্ণু শিক্ষকের ভূমিকাও পাওয়া যায় কিন্তু।
0: এবং অমিতা সেন কত ভালো ছাত্রী ছিলেন, সেই সার্টিফিকেট কিন্তু ইন্দিরা দেবী দিয়ে গিয়েছেন। তিনি লিখেছেন রবীন্দ্রনাথ অমিতাকে পর্যন্ত বলেছেন, খুকু যত তাড়াতাড়ি গান তুলতে পারে তোরা কেউ তেমন পারিস না। এর থেকে দুটো জিনিস বোঝা যায়, অমিতা সেনের পারদর্শিতা তো বটেই, সেই সঙ্গে রবীন্দ্রনাথও কতটা মনোযোগী শিক্ষক ছিলেন এবং কত ধৈর্যশীল ছিলেন সেটা সহজেই অনুমান করা যায়।
1: এবং ছাত্রী নির্বাচনও কখনো ভুল করতেন না আর কি, তিনি জানতেন যে একে দিয়ে এই কাজটা হবে। আমরা চলে যাই তবে গান,
0: যে গানটার কথা উঠলো সেই গানটা আমরা একটু শুনি। কার কণ্ঠে শোনাবো সেইটা নিয়ে একটু চিন্তায় আছি, কিন্তু আচ্ছা এই গানটি আমরা শ্রাবণী সেনের কণ্ঠে শুনি।

রানীচন্দ তাঁর আলাপচারী রবীন্দ্রনাথে লিখছেন, কোণার্কের পূবের বারান্দায় এসে গুরুদেব বসলেন। তাঁর শিমুলের ডালে সব ফুল ফুটেছে, সমস্ত গাছ কুড়িতে ভরে গেছে, ওদিকে পলাশের ডগায়ও রং ধরেছে। দেখে দেখে বললেন, শিমুল পলাশ ফুটতে আরম্ভ করেছে, বসন্তের শুরু হচ্ছে, আর এই সময় আমার এসব ফেলে ছুটতে হবে। বেশ, থাক তুমি এখানে। এই ফুল ফোটা পাতা ঝরার সঙ্গে সঙ্গে হয়তো আমার কবিতাও লেখা হতো দু চারটে, বেশ মাথায় আসতো। এ যে গাছপালার মতনই সময় বুঝে আসে, তা না কেবল আমায় নিয়ে টানাটানি। দে না বাবু এই লোকটাকে এবার ছুটি। দুপুরে গুরুদেবের কাছে গেলুম। কৌচে বসে একটি বিলতি কাগজ পড়ছিলেন। ঘরে ঢুকতে কাগজটি উল্টে কোলের উপর রেখে দিলেন। কাছে গিয়ে পার কাছে বসলুম, নানা গল্প করলেন। সেই কাগজখানায় একটা কি প্রবন্ধ পড়ছিলেন, সে কথা বলতে বলতে বললেন, এই দেহ নিয়ে লোকে এত গর্ব করে কেন, অথচ এর ভিতরে কত ডার্টি ব্যাপার। বেশ হয় যখন এ দেহ পুড়ে ছাইয়ে পরিণত হয়, ঠিক উপযুক্ত ব্যবস্থা।

0: ঠিক 10ই জুলাই 1893 সালে রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে লিখছেন, আমার গানগুলো পেয়েছিস, বড় বেদনার মতো গানের সুরটা, ঠিক হয়তো মজলিসি বৈঠকই নয়, এসব গান একটু নিরালায় গাবার মতো, সুরটা যে মন্দ হয়েছে এমন আমার বিশ্বাস নয়, এমনকি ভালো হয়েছে বললে খুব বেশি অত্যুক্তি হয় না। ও গানটা আমি নাবার ঘরে অনেক দিন একটু একটু করে সুরের সঙ্গে তৈরি করেছিলাম। নাবার ঘরে গান তৈরি করবার ভারী কতকগুলি সুবিধা আছে, প্রথমত নিরালা, দ্বিতীয়ত অন্য কোনো কর্তব্যের কোনো দাবি থাকে না, মাথায় এক টিন জল ঢেলে 5 মিনিট গুনগুন করলে কর্তব্যজ্ঞানে বিশেষ কোনো আঘাত লাগে না, সবচেয়ে সুবিধা হচ্ছে কোনো দর্শক সম্ভাবনা মাত্র না থাকাতে সমস্ত মন খুলে মুখভঙ্গি করা যায়। মুখভঙ্গি না করলে গান তৈরি করবার পুরো অবস্থা কিছুতেই আসে না, ওটা ঠিক যুক্তিতর্কের কাজ নয়, নিছক ক্ষিপ্ত ভাব। এই গানটা আমি এখনও সর্বদা গেয়ে থাকি, আজ প্রাতঃকালেও অনেকক্ষণ গুনগুন করেছি, গাইতে গাইতে গভীর একটা ভাবনমাদ জন্মায়। অতএব এটা যে আমার একটা প্রিয় গান সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। দেখো এই কথাগুলো এমন মানুষকেই তো বলা যায় যে মানুষকে, মানে যে মানুষটির উপর অনেকটা ভরসা অনেকটা আশা থাকে,
1: সে আর তো সব জায়গায় করা যায় না। একদম চলে যাই গানে। তবে
0: আমরা শুনছিলাম যে গানটি, সেই গানটি গেয়েছিলেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, আর যে গানটির কথা আমরা বললাম এই গানটি আমরা শুনব শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনি

আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সালটা 1909, দুটি গান লিখলেন, আজই ঝড়ের রাতে তোমার অভিসার এবং কোথায় আলো কোথায় ওরে আলো। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের নিমন্ত্রণে শিলাইদহে গিয়েছিলেন। কাছারির পরপারের চরের গায়ে বজ্রা বেঁধে বাস করছিলেন কবি। দুটি বজ্রা ছিল একেবারে পাশাপাশি বাঁধা, একটিতে অজিত কুমার চক্রবর্তী, তার একটু শরীর তখন খারাপ ছিল, আর কবি থাকতেন আরেকটায়। তা চারুচন্দ্রবাবু অজিতবাবুর বজ্রাতেই বাসা বাঁধলেন। যত্ন করে তো কবি রাখেনি সবাইকে, এবং জীবনের যেটা মহার্ঘ সম্বল হয়েছিল যে কবি নিজে না খেয়েও আমাকে খাওয়াতেন, আমার সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে সর্বদা উৎসুক থাকতেন। বলতেন যে অজিতকে ক্রমাগত বলা, দেখো অজিত তোমার বন্ধুর যেন কোনো অসুবিধা না হয়। সন্ধ্যার সময় খুব ঝড় জল আরম্ভ হলো। কবি এবং অজিতবাবু অতিথির সম্বর্ধনা করবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। তখন অজিতবাবু বললেন কবিকে যে তুমি গান ধরো। কবি তখন গান ধরলেন, আজি ঝড়ের রাতে তোমার অভিসার। অজিতবাবু তার সঙ্গে যোগদান করলেন এবং পরের গানটি কোথায় আলো কোথায় ওরে আলো। এই দুটি গানই পরে প্রবাসীর জন্য নিয়ে এসলেন চারুচন্দ্রবাবু, এবং কবির হাতে লেখা কাগজ দুটো বলছেন যে আমার কাছেই রাখা আছে। তাহলে আমরা কি পরপর দুটো গান শুনে নেব?
1: হ্যাঁ, যে গানটি আমরা শুনতে শুনতেই গল্পে ঢুকলাম সেই গানটি গেয়েছিলেন অর্ঘ্য সেন। আর যে কথাটা বলার সেটা হচ্ছে, গানটির দুটি গানের উল্লেখ তো আমরা পেলাম এবং জানলাম যে রবীন্দ্রনাথ নিজে সেই গানগুলি গেয়েছিলেন। এখন সেই রবীন্দ্রনাথের সেই রেন্ডিশন তো আমাদের শোনার সৌভাগ্য হবে না। মাত্র কয়েকটি হাতে গোনা কয়েকটি গানই আমরা তার কণ্ঠে শুনেছি, যদিও তার রেকর্ডিং ততটা উন্নত মানের নয়। এই গানগুলো শুনতে শুনতে আমরা কল্পনার জগতে বিচরণ করব যে ওই রকম পরিস্থিতিতে রবীন্দ্রনাথের নিজের গলায় গান শুনতে না জানি কেমন লাগতো। দুটি গান আমরা শুনব, প্রথমটি সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, তারপরের গানটি শিল্পী গৌতম মিত্রর কণ্ঠে।

0: আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া ছুঁয়ে যাক মন।
1: আজকে যে গল্প করছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, প্রসঙ্গ হচ্ছে অন্তরঙ্গ রবীন্দ্রনাথ। আর সেই রকম রবীন্দ্রনাথের ছবি আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি নানাভাবে, এবং সেই সব মানুষের চোখ দিয়ে রবীন্দ্রনাথকে দেখছি, যেসব মানুষেরা তাকে অন্তরঙ্গভাবে পেয়েছেন।
2: একেবারেই প্রকৃতির মধ্যে মিশে থাকা রবীন্দ্রনাথকেও তো আমরা দেখেছি। গ্রীষ্মকালে প্রতিদিন সন্ধ্যায় নতুন গান শিখতে যান, লিখছেন অমিতা সেন। সেদিন উত্তরাণে গেটে পৌঁছতেই গানে এলো, কানে এলো তার সেই গান। কবির তো ওই স্বভাব, গুনগুন করে গানটি গাইছেন।
1: সেই গানটি হলো কি পাইনি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি। তাঁকে ঘিরে বসে গান শিখছেন নুটুদিরা। নুটুদি মানে রমাকর মজুমদার। কণ্ঠে তাঁর যে গান শুনেছি, তাঁর ভাবাবেশে বাড়ানো হাতটিও যেন পেয়েছি কথা ও সুরের পরশে। অভিভূত কণ্ঠে গাওয়া কবির সেদিনের গান কি ভোলা যায়, লিখছেন অমিতা সেন। গানের অনুর

0: মনন আর থামে না যেন। সুরে আন্দোলিত মন নিয়ে ফিরে যাই যে যার বাড়ি। কিশোরী মনে আমাদের আবেগের দোলা থামতে চায় না, তাতে হবা খাওয়ার তো কিছু নেই। কিন্তু আমার মা কিরণবালারও মনেও সেদিন সুরের কি ঢেউ। গৃহকর্মে ঘুরছেন, ফিরছেন, রাঁধছেন, বাড়ছেন, তারই সঙ্গে গিয়ে চলেছেন গান। ভালোবেসেছেন ও এই ধরনের, সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে। গায়িকা ছিলেন না তিনি, কিন্তু নির্ভুল সুরে গান গাইতেন। কবিকণ্ঠ তো ভোলারই নয়, তাঁরই গানের সুরে গানের কথায় উদ্দীপিত আমার মায়ের কণ্ঠই কি ভুলতে পারি।
1: বাহ,
0: দেখো এই যে গান শেখানোর যে স্মৃতি, সেই স্মৃতিও কত টাটকা, কতটা সতেজ।
1: এবং হ্যাঁ, দুজনে একসঙ্গে কথাটা বললাম। হ্যাঁ, এই যে আমি শুরুতে বলছিলাম না যে মার মধ্যে দিয়েই তো রবীন্দ্রনাথকে দেখেছি, যে এই এতক্ষণ বাদে এই লেখাটা পড়তে পড়তে কিন্তু সেটাই মনে হলো যে এগুলোকেই বোধ হয় বলে যাপন। আলগা আলগা করে চলে কিছু হয় না। একটা পরিবার, একটা পাড়া, একটা অঞ্চল, ওই যাপনের মধ্যে থাকলে তবে তার একটা বিকাশ ঘটে, এটা তো স্বাভাবিক। গান শুনি তবে?
0: যে গানটির কথা হচ্ছিল সেই গানটিই শুনি তবে। শিল্পী অগ্নিবীণ চট্টোপাধ্যায়,

0: স্টুডিওর ঘড়ি বলছে দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল,
1: আমরা একেবারে শেষ পর্বে। এইটুকু কথা আর এইটুকু গানের পরেই বোধ হয় আমাদের চলে যাওয়ার সময়।
0: সেই সময়টা শারদোৎসব নাটকের সময়। তখন থেকেই শান্তিনিকেতনে গানের সঙ্গে নাচের প্রচলন আরম্ভ হলো একটু একটু করে। অমিতা সেন লিখছেন, মনে পড়ে আমাদের শারদোৎসবের মহড়ার প্রথম দিকে শুরু হয়েছিল দারিকবাড়ির দোতলায়। দিনদা রোজ গানগুলি শেখাতেন, গানে অভিনয় করতেও প্রথম দিকে তিনিই শেখাতেন। তারপর রবীন্দ্রনাথ স্বয়ং উপস্থিত থেকে আনন্দের ভাব প্রকাশ করে দাঁড়িয়ে উঠে গানগুলি আমাদের সঙ্গে গাইতেন। যখন গাইতাম, কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, তখন রবীন্দ্রনাথ নিজে গাইতে গাইতে দেখাতেন দুহাতে কেয়া পাতার নৌকা গড়ার ভঙ্গি, তারপর বাঁহাতে যেন নৌকাটি ডান হাত ধরে হাতে হাতে ফুল সাজাচ্ছেন, তারপর আবার দুহাতে নৌকাটি ধরে দোলাতে দোলাতে গান গাইছেন চলবে দুলে দুলে। এইভাবেই অল্প অল্প করে ভাবের নৃত্য শিখেছি আমরা তাঁরই কাছে। বাউলের ঢঙে ভাবেরই নাচ করতাম আমরা, কারো নাচের সঙ্গে কারো নাচের মিলের প্রয়োজন হতো না, সকলেই যার যার মতো করে আনন্দ প্রকাশ করতাম। রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে গাইতে গাইতে আনন্দে মেতে উঠতেন। আসলে এই মুহূর্তগুলোই থেকে যায় যখন আমরা গানগুলো শুনি, এই মুহূর্তগুলোর কথাই মনে পড়ে, ফিরে ফিরে আসে মনে
1: একেবারে। গানে গানে ছিলাম, কথায় ছিলাম, অন্তরঙ্গ রবীন্দ্রনাথকে কিছুটা খুঁজে দেখার চেষ্টা। আর এই যে একটু আগেই যেটা বলছিল যে যখনই এই শব্দগুলো শুনি বা আলোচনা হয়, একটু কানে আসে, তখনই যেন আবার রবীন্দ্রনাথকে নতুন আবিষ্কার বলে মনে হয়।
0: ঠিক। আর এই গান্ধরিয়ার পরিসরে যখন আপনাদের সঙ্গে ভাগ করতে বসি এই কথাগুলো, আমরাও নানাভাবে সমৃদ্ধ হই, আমাদেরও ভালো লাগে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ তবে আসি, বিদায় নেব শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে। ভালো থাকবেন সকলে।

আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন একযোগে সিদ্ধান্ত নিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করা হবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030-এর পথনির্দেশিকা অনুমোদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই স্পার্ক এরিনায় পৌঁছবেন, সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইতিমধ্যেই 10,000 ভারতীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17-এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিল ফ্রিগেট INS মহেন্দ্রগিরির কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রিক সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025-এর বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অধিক অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে এই যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গড়করি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌপরিবহন ক্ষেত্রে কীভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে ফের বারুইপুরে গিয়ে নির্যাতিতার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এরপর তিনি যান গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি। ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন তিনি। আয়ুষ্মান ভারত প্রকল্পে ভারতে সংযুক্ত না হতে পারা নাগরিকদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা উদ্যোগে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধার কথা ঘোষণা করেছেন। গতকাল মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তিতে বহু পরিবার। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জর্জ সিলিগ্রাফের বিরুদ্ধে খেলবে। সোমবার পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক আত্মহত্যার অ্যানাটমি।

0: রচনা নটরাজ দাস, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান আত্মহত্যার অ্যানাটমি।
1: আমি শুভেন্দু বলছি, শুভেন্দু চৌধুরী, আজকের নাটকের মুখ্য চরিত্র এবং সূত্রধর। অর্থাৎ আমাকে ঘিরে যে ঘটনা এবং চরিত্র সম্বলিত

0: হয়েছে তার বিবরণ এবং বিশ্লেষণ করব। হ্যাঁ, আমি নিজেই। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। এক মিনিট, একটা সিগারেট ধরিয়ে নিই। আমার বয়স এখন 26-27। 3-4 বছর আগে কলেজের সীমানা পেরিয়েছি। দু একটা টিউশনি ছাড়া সময় কিছুতেই কাটে না। আমাদের বাড়িটা, অর্থাৎ এই যে বাড়িটাতে আমরা ভাড়া থাকি, সে বাড়িটা কলকাতার মধ্যেই। মাফ করবেন, হুবহু বাড়ির ঠিকানাটা দেওয়া আমার পক্ষে একটু অসুবিধা রয়েছে। তার কারণ বাড়িটার মধ্যে আমরা ছাড়া আরও 2-3 ঘর ভাড়াটে আছে। তো আমাদের ছোট্ট অন্ধকার ঘুপচি দুটো ঘরে আমরা 7 জন প্রাণী থাকি। আমার দিদি 7 জনের সংসারটার হাল ধরে আছে। সকালবেলায় রান্না করবে, সারাটা দিন রাত টিউশনি করবে। মার ওষুধের টাকা জোগাড় করা থেকে সময় মতো ওষুধ খাওয়ানোর সমস্ত দায়িত্ব দিদির। মাঝে মাঝে অবাক লাগে, দিদি এত দম পায় কোত্থেকে? সংসারে 1 ফোঁটা আয় নেই, বাবার পেনশনের টাকা, টিউশনির টাকা আর 1 বোনের সামান্য একটা প্রাইভেট ফার্মের চাকরির টাকা, এই আয় নেই আমাদের সংসার। অবশ্য সত্যি কথা বলতে গেলে সংসারে কি দিয়ে কি হচ্ছে আমি নিজেও কিছু জানি না। ঘুরে ফিরে আসছি, টিউশনি করছি, খাচ্ছি, শুয়ে পড়ছি।
1: শুভু, আয় শুভু। ও, কটা বাজে, খেয়াল আছে? হ্যাঁ শুভু, বলে টিউশনিতে যাবি না? আহ, রাত যাচ্ছে, বলি এখন দয়া করে মুখটা ধুয়ে চাটা গিলে বাজারের থলিটা নিয়ে গিয়ে আমায় উদ্ধার করো।
2: কি হলো টা গিয়া, সকালবেলা এত চিৎকার করছিস কেন বলতো? কটা বাজে কটা?
1: আচ্ছা, তোরা তো ঘুম আসে কোত্থেকে বলতো? খুব মজায় আছিস না?
2: ঘুমের অফা হয়ে গেল আমার। এবার শুরু হলো মহাভারতের ইতিহাস।
1: শুনবি তো? ইতিহাস শুনবি না? লজ্জা করে না লাট সাহেব হয়ে ঘুরে বেড়াতে?
2: এই চুপ কর তো, রোজ সকালে খবর বলার মতো বকবক করিস না, বোরিং। ঘুরিয়ে ফিরিয়ে এবার অন্য ডায়লগ বল, তবু শুনতে ভালো লাগবে।
1: রোজ এক কথা বলতে হবে কেন? তুই জানিস না রত্না সকাল 9টায় অফিস যায়, তার পেটে কিছু দেওয়া দরকার।
2: ওই তো অফিস।
1: বলি নাক সিট করছিস যে? তুই নিজে 250 টাকা চাকরি জোগাড় করতে পেরেছিস আজ পর্যন্ত? সারাদিন এখানে সেখানে খালি ঘুরে বেড়াস।
2: তুই কি বলতে চাইছিস বলতো?
1: আমি কি বলতে চাইছি তুই সেটা বেশ ভালো করেই বুঝতে পেরেছিস।
2: মা, দিদিকে তুমি চুপ করতে বলবে? এখন আমি সকাল থেকে মুখ ধুইনি।
3: এই কুকু, চুপ কর, চুপ কর, সকালবেলায় আর ভালো লাগে না।
1: এই নে বাজারে টাকা, এতে যা হয় তাই নিয়ে আসবি, তাড়াতাড়ি আসবি, আমি রান্না সেরে আবার টিউশনিতে যাব।
2: বাবা কোথায়?
1: কেন, বাবাকে বাজারে যেতে বলবি নাকি?
2: কি আজে বাজে কথা বলছিস বলতো, তোর মুখে কি একটা ভালো কথা নেই?
1: ছিল ছিল, অনেক ভালো ভালো কথা ছিল, নষ্ট করে দিয়েছিস তোরা।
2: কে? আমি নষ্ট করে দিয়েছি?
1: তুই কেন দিবি, তোদের সংসার। মা, মা ওষুধটা খেয়ে নাও। অর্চনা, জল তুলে রাখ রান্না করে, আর আলুগুলো কেটে দে। এই অর্চনা, কি করছিস, কি ওখানে এদিকে আয়, নে চাটা খেয়ে নে। হাতের সামনে এনে না দিলে তোদের হয় না। শুভু, শুভু, মাছের দাম বেশি হলে মাছ আনবি না, তরকারি যেটা আনবি একটু বেশি করে আনবি, খুচখুচ করে আনিস না। আর বাবাকে দেখো, সেই সকালে ভাড়া দিতে গেছে তো গেছে, রাজ্যের খবরের সমালোচনা না করে উনি ফিরবেন না। বাড়ির এক একজন হয়েছে এক এক রকমের, সংসার তো নয় এক আজব চিড়িয়াখানা। আহ, কি হলো মা, তুমি ওষুধটা খাচ্ছ না কেন? আশ্চর্য, এরপর তো মুখ দিয়ে রক্ত উঠে মরবে। স্বপ্না, এ স্বপ্না, না এখনো মেয়ের পাত্তা নেই, আসুক। আমাদের চুলের মুঠি ধরে না আমি একেবারে। এই কি হলো রে, তুই কি মজা দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাজার কি 3 মাইল দূরে নাকি? এতক্ষণে আমার রান্না হয়ে যেত, যাও না শুভ।
2: এই আমার দিদি, আর এই আমাদের সংসারের কাঠামো। জানি না দিদি কি করে কিভাবে 7 জনের চাকাটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। বুঝতে পারি দিদি লড়ছে, বুঝতে পারি যে মা বেশি দিন বাঁচবে না, বুঝতে পারি বাবার করার কিচ্ছু নেই, বোনেদের বিয়ের বয়স হয়ে গেছে, বুঝতে পারি দিদির কেন এই খিটখিটে মেজাজ। যা, সিগারেটটা ফুরিয়ে গেল, এক মিনিট, একটা বিড়ি ধরিয়ে নি। সত্যি কথা কি জানেন,

0: ঈষা ব্যানার্জির। প্রশ্ন করছেন তো, এই নতুন চরিত্রটি কে? তার উত্তর, আমি ভালোবাসি, গভীরভাবে ভালোবাসি, অন্তরের সমস্ত অনুভূতি সত্তা দিয়ে আমি তৃষাকে ভালোবাসি।
1: আর কত বলবে, ভালোবাসি ভালোবাসি, কেন আমি কি অস্বীকার করেছি তুমি আমায় ভালোবাসো না? তুমি আমায় ভীষণ ভালোবাসো, ভীষণ। আর তোমাকে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে।
0: ভালো লাগে, ভালোবাসো না?
1: ভালো না লাগলে ভালোবাসবো কি করে?
0: ভালো লাগার ভালোবাসা দুটো পর্যায়ে কিন্তু।
1: ওসব পর্যায় টর্যায়ের বিবরণ দিতে পারবো না এখন।
0: না, দিন দিন তোমার অনুভব শক্তিটা কিরম কমে যাচ্ছে।
1: তোমারটা তো বেড়ে যাচ্ছে, ওটার থেকে আমায় অর্ধেক দিয়ে দাও।
0: তৃষা ব্যানার্জি আমার প্রেমিকা, বাপ মায়ের একমাত্র সন্তান, আদরের দুলালি। বাবা খুব বড় একটা অফিসে চাকরি করে, অফিসের নামটাও আমাকে একদিন বলেছিল তৃষা, কিন্তু এখন না ঠিক মনে করতে পারছি না। উচ্চ মধ্যবিত্ত পাড়ায় ওদের নিজেদের বাড়ি, সামনে বাগান, কত রকমের ফুল, একটা মালি আছে। মালিটা আমার অনেকটা আমাদের পাশের বাড়ির ভাড়াটাই গদাইদার মতো দেখতে। বাড়ির ডান পাশে গ্যারেজ, ওদের একটা গাড়ি আছে, দামি গাড়ি।
1: শুভেন্দু, এই শুভেন্দু, এখানে কি করছো?
0: আরে তৃষা, আমি টিউশন যাব, বাসের জন্য দাঁড়িয়ে আছি।
1: উঠে এসো। আবার বিড়ি খাচ্ছিলে?
0: বিড়ি কই না,
1: আবার মিথ্যে কথা
0: না, মানে আমি
1: আমি নিজের চোখে দেখেছি।
0: আমি
1: 100 বার বলেছি না বিড়ি খাবে না বুড়োদের মতো? আচ্ছা রাস্তার লোকে দেখলে কি ভাববে বলো তো? ইয়াং একটা ছেলে খাকি রঙের একটা বিড়ি খাচ্ছে, রাবিশ।
0: আমি কি করব, সিগারেট ফুরিয়ে গেছে আমার।
1: কালকে 2 প্যাকেট কিনে দিলাম না,
0: ফুরিয়ে গেছে।
1: কোথায় যাবে?
0: শ্যামবাজার। তুমি কোথায় যাচ্ছ?
1: নিউ মার্কেট। দেখো না, মাম বাপি দুজনেই অফিসে বেরিয়ে গিয়ে পুরো বাজারের ফর্দটা আমায় দিয়ে গেল, এতগুলো জিনিস।
0: মাস খাবারের জিনিস বুঝি?
1: মাস খাবারের মানে?
0: ওই মানে মুদি মশলা।
1: কালকে আমাদের বাড়িতে পার্টি না, বাপি প্রমোশন পেয়েছে।
0: ও,
1: এই আজ তোমার টিউশনে যেতে হবে না, চলো না একসঙ্গে মার্কেটিং করে একটা হোটেলে খেয়ে সিনেমা দেখবো। চুপ করে আছো কেন বলো না? শোনো, এবার এই রবারে ছেঁড়া চটিটাকে বিদায় দাও। এই নাও, এটা দিয়ে ভদ্র একটা চটি আর মনের মতো সিগারেট কিনে নিয়ে এসো। আমি মার্কেটের গেটে দাঁড়াবো।
0: তৃষা ব্যানার্জি, পরিচয় হঠাৎই একদিন হয়েছিল, আজ থেকে বছর দুয়েক আগে। মাঝে মাঝে অবাক লাগে তৃষাকে। আচ্ছা, তৃষা আমায় সত্যিকারে ভালোবাসে তো? ভয় লাগে তখন যখন ভাবি আমার আর ওদের অর্থনৈতিক অবস্থার আকাশ পাতাল তফাত। এদিকে আমাদের বাড়িতে চাল ডাল তরি তরকারি, বাড়ি ভাড়া, লড়াই, আর অন্যদিকে প্রাচুর্যের বন্যা।
1: বাপি, বাপি, মিস্টার তিওয়ারি এসেছেন।
2: কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার তিওয়ারি, আসুন আসুন আসুন আসুন।
1: বাপি বাপি, তোমার মাম একটু ডাকছেন।
2: মাম, আমি যাচ্ছি যাচ্ছি, আপনি একটু বসুন, প্লিজ, এক্সকিউজ মি প্লিজ।

0: কি ব্যাপার? ডাকছ কেন?
1: এদিকে এসো।
0: হ্যাঁ, কি ব্যাপারটা? কি কিছু ফুরিয়ে গেছে নাকি? আমি তো সবকিছু বেশি বেশি করে আনতে বলে দিয়েছিলাম।
1: জিনিস সব ঠিক আছে।
0: সো সো হোয়াট?
1: তোমার অফিসে নতুন স্টেনোকে তুমি ইনভাইট করেছো?
0: স্টেনো কে? মিস লাইরি?
1: নাম জানি না। তুমি ইনভাইট করেছো?
0: হ্যাঁ, কেন?
1: তাহলে যা শোনা যাচ্ছে কিছুটা সত্যি?
0: কি শোনা যাচ্ছে
1: সেটা তুমি ভালো করে জানো।
0: জানি, কি জানি?
1: আজকাল প্রায় তোমাকে আর ওই স্টেনোটাকে কলকাতার যেখানে সেখানে দেখা যাচ্ছে।
0: বাজে কথা। তোমাকে তোমাকে তোমাকে কে বলেছে?
1: যে বলেছে সে সত্যি বলেছে, আজ তার প্রমাণ পেলাম।
0: দেখো, লিসন লিসন, আজকে আজকে মুখটাকে নষ্ট করে দিও না, যুক্তিহীন কথায় কান দিও না। ওটা ওটা আমার অফিসের শত্রুদের অ্যান্টি পাবলিসিটি।
1: আর আমার বাড়িতে আমার চোখের সামনে এখন যাকে উপস্থিত দেখছি সেটাও অপপ্রচার।

0: একজন একজন ভদ্র মহিলাকে আই মিন একজন ভদ্র মহিলাকে ইনভাইট করলে স্ট্রেঞ্জ। আমি আমি আমি বুঝতে পারছি না তুমি কতখানি নিচে নেমে যাচ্ছ। তাহলে তাহলে আমি তো বলতে পারি যে তোমার এই অফিসের ওই ভদ্রলোক কি যেন নাম, বা হ্যাঁ মিস্টার অজয় ব্যানার্জি, যে যে আজকেও আমাদের এই পার্টিতে এসেছে, সে তো আমি বাড়ি না থাকলেও ছুটির দিনে দুপুরবেলায় তোমার কাছে প্রায়ই আসে।
1: স্টপ ইট, বাজে কথা বলো না।
0: বাজে কথা তাই না, কিঞ্চো ফুটতে চেয়েও না, সাপ বেরিয়ে পড়বে।
1: চুপ করো তুমি, আমি তোমার কোনো কথা শুনতে চাই
2: না। বাপি, বাপি মুখে চিকাকু এসেছেন। বিহারী, বিহারী এখানে কোল্ড ড্রিঙ্কস দাও। আসুন আসুন পল্লবদা, বাপিও ঘরে আসুন।
3: তৃষাই আমাকে বলেছিল দুঃখ করে, পার্ক সিটির একটা ছোট্ট রেস্টুরেন্টে খেতে খেতে বলেছিল ওদের ফ্যামিলির কথা। বলেছিল ওদের সংসারে যেমন অভাব বলে কিছু নেই, ঠিক তেমনি শান্তি জিনিসটার বড্ড অভাব।
4: শুভেন্দু, শুভেন্দু আমার সব আছে, অথচ দেখো আমার কিচ্ছু নেই।
3: তৃষা, এই তৃষা, মন খারাপ করো না,
4: প্লিজ প্লিজ সান্ত্বনা দিও না, বলতে দাও আমাকে। বাড়িতে মাম বাপি সবাই কেমন মেশিনের মতো, জানো আমি যে আছি আমার কেউ খোঁজ করে না, আমি যেন ওদের কাছে মরে গেছি। দেখা হলে কথা বললো, নতুবা অথচ দেখো বাপিকে বাপিকে আমি ছোটবেলা থেকে কি ভীষণ ভালোবাসতাম।
3: কেঁদো না কেঁদো না, তোমার চোখের জল আমি পছন্দ করি না।
4: কি খাবে?
3: ভালো লাগছে না।
4: না খেলে এখানে বসতে দেবে না, আমি চাইনিজ খাবো।
3: তুমি ভেবে দেখেছো আমাদের কি হবে?
4: কি হবে?
3: তুমি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে
4: না?
3: তবে তুমি ভাবছো না একবার, তুমি আমি কি করে?
4: সে তো তুমি ভাব।
3: না না, সে তো আমি ভাবছি, আমি ভাবছি তোমার কথা। তুমি আমি জানি না যে তুমি কি করে পারবে।
4: আমি সব পারি।
3: তুমি আমাকে ভালোবাসো?
4: এক কথা বারবার বলতে পারবো না, আমার বড় খিদে পেয়েছে।
3: আচ্ছা আচ্ছা, আমাদের বলো তো আমাদের পরিচয় কতদিন হয়েছে?
4: অত দিন গোনার সময় আমার নেই।
3: আমার কিন্তু আছে, 2 বছর 21 দিন। প্রথম দিনটার কথা মনে পড়ে তোমার?
4: এই আমার যে বড় খিদে পেয়েছে।
3: তুমি যদি আমাকে না পাও?
4: হিসেব করিনি।
3: তুমি আমাদের বাড়িতে দেখেছো?
4: হ্যাঁ, দূর থেকে।
3: তুমি তুমি পারবে ওখানে থাকতে?
4: তুমি পারলে আমি পারবো না কেন?
3: দুটো ঘর মাত্র, হ্যাঁ, অ্যাটাচ বাথরুম নেই, শাওয়ার নেই, গাড়ি নেই, মা অসুস্থ। তুমি
4: তুমি তো আছো, তুমি একটা চাকরি পেলে তোমাকে নিয়ে বউ। এই এই এই আমার কথা তোমার বাড়িতে জানে?
3: কলকাতা সব ফুচকাওয়ালাগুলো জেনে গেল, আর বাড়িতে জানবে না? তোমার বাড়িতে জানে?
4: মাথা খারাপ, বাপি যে কেটে ফেলবে।
3: বাহ, একদিন তো জানবে।
4: তখনকার কথা তখন দেখা যাবে, তখন তো তুমি চাকরি পেয়ে যাবে। সেদিন সেদিন বুক ফুলিয়ে বাপিকে গিয়ে বলবো, বাপি আমি চললাম।
3: কিন্তু যদি আমাকে পছন্দ না হয়
4: তখন? হয়ে গেল, আমাকে তোমার তো পছন্দ।
3: হ্যাঁ, তোমাকে বাবা ঠিক উপর থেকে চেনা যায় না।
4: তাই?
3: এই তোমার কোনো স্বপ্ন নেই?
4: না।
3: কেন?
4: স্বপ্ন সত্যি হয় না বলে।
3: যদি আমাদের স্বপ্ন সত্যি না হয়?
4: আমাদের আবার কি স্বপ্ন?
3: যদি আমরা দুজন দুজনকে না পাই?
4: সেই এক কথা, এক কথার উত্তর দিতে পারবো না আমি, বেশি বেশি করলে আমি কিন্তু বাড়ি চলে যাব। একটা কথা তোমাকে আমি বারবার বলেছি, তুমি ছাড়া এখন আমার কেউ নেই। যেদিন প্রথম তোমায় দেখেছি সেদিন থেকে আজ পর্যন্ত তুমি ছাড়া আমি কিচ্ছু ভাবিনি। সব কিছুকে সবসময় প্রকাশ করতে হয়, ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করতে হবে। ভাবছো ভাবছো তৃষা ব্যানার্জি তোমার সঙ্গে ভালোবাসার খেলা করছে না? একদিন প্রমাণ দেবই আমি কি করতে পারি আমাদের ভালোবাসার জন্য।
3: এ পর্যন্ত ঠিকই ছিল, এবার আসল ঘটনা। আসল ঘটনা যেখানে শুরু আমি সেইখান থেকে শুরু করি। এতক্ষণ যা হলো তা শুধু ভূমিকা বা বলতে পারেন উপস্থাপনা, নাটকের নামকরণে যথার্থতা নিরূপণ করতেই এবার শুরু করি বিশ্লেষণ।
4: শুভেন্দু,
3: হঠাৎ দেখে পাঠালে?
4: কথা আছে।
3: কি ব্যাপার, কি বাড়িতে কিছু হয়েছে নাকি?
4: না।
3: তবে এত গম্ভীর গম্ভীর কেন?
4: বলছি
3: মামের সঙ্গে ঝগড়া করেছো নিশ্চয়ই?
4: না।
3: তবে
4: বলছি তুমি এখন কটা টিউশনি করো?
3: কেন বলো তো?
4: বলো না।
3: দুটো।
4: কত পাও?
3: মানে
4: মানে কত টাকা পাও?
3: সখানে

0: তোমার চার বোন আছে বলেছিলে না?
1: এক দিদি তিন বোন, আমি তোমাকে অনেকবার বলেছি।
0: এক বোন কাজ করে না?
1: হ্যাঁ, রত্না।
0: কত টাকা পায়?
1: 250 বোধহয়।
0: আর
1: কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না।
0: আর কে কত টাকা পায়?
1: আমি তো অনেকবার তোমাকে সমস্ত কথা বলেছি।
0: আমার মনে নেই।
1: কি আশ্চর্য, বাবা পেনশন পায় 100-150, হ্যাঁ দিদি টিউশনি করে 130-135 টাকা পায়। কিন্তু তুমি হঠাৎ এসব কথা তুলছোই বা কেন? কি হয়েছে তৃষা? মানে আমাদের কথা বাড়িতে জেনে ফেলেছে না? এই তৃষা, আর কি হলো, তুমি কাঁদছো কেন?
0: বাবা আগামী মাসে দিল্লি বদলি হয়ে যাচ্ছে।
1: কি
0: সহজ কথা বুঝতে পারো না? না, আমরা এখান থেকে চলে যাব।
1: কবে?
0: আগামী মাসে।
1: তাহলে
0: প্রশ্নটা তো আমি তোমাকেই করব।
1: একদম আগামী মাসে?
0: হ্যাঁ।
1: মানে ফাইনাল হয়ে গেছে নাকি?
0: হ্যাঁ।
1: তো তুমি তাহলে কি করবে?
0: তুমি যা বলবে।
1: এই তুমি আমার কথা বলেছো বাড়িতে?
0: না, আর বলা না বলা একই ব্যাপার, বাড়িতে তোমাকে মেনে নেবে না।
1: কেন
0: কেন কেন? তুমি তুমি ভালো করেই জানো, তুমি চাকরি করো না, তুমি আমাদের স্বজাতি নয়, তোমরা কায়স্থ, তাছাড়া তোমার ফ্যামিলি স্ট্যাটাস আমাদের সমান না।
1: ও,
0: কথাটা আমার নয়, আমার বাপির। আমায় ভুল বোঝো না প্লিজ।
1: তুমি তো বলছো যে আমার কথা তুমি বাড়িতে বলোনি।
0: বলিনি, তবে বললে বাপি একই কথা বলতেন। কি হলো? আমার আমার ভেঙে পড়লে যে, কাঁদছো নাকি?
1: না না, মানে মানে একটা চাকরি, জানো তৃষা, একটা চাকরি আমার খুব দরকার।
0: তোমাকে অনেক দিন ধরেই বলেছি।
1: কি আশ্চর্য, আমি কি চেষ্টা করিনি না?
0: করেছো, করেছো কিনা তুমি সেটা ভালো করে বলতে পারবে।
1: তুমি যেন বিশ্বাস করছো, তুই কেন এই কথাটা বিশ্বাস করছো না যে আমি সব কিছু করতে পারি তোমার জন্য? আমি কি করবো, আমি কিছু ভেবে পাচ্ছি না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি কিছুতে থাকতে পারবো না। তোমার
0: ছাড়ো, ছেলে মানুষের মতো কেঁদো না, কি করবে তাই ঠিক করো।
1: তুমি কি বলছো?
0: আমি অনেকবার বলেছি তুমি যা বলবে আমি তাই করব।
1: তুমি আগে নিশ্চিত হও না যে বাবা কি ঠিক ঠিক আগামী মাসে বদলি হচ্ছে?
0: কেন আগামী মাসে না হলি বা তুমি কি করবে? এতদিনে কিছু করতে পারলে না, আর এক মাস সময় পেলে তুমি যেন ম্যাজিক দিয়ে চাকরি জোগাড়
1: করবে। বিদ্রুপ করে কথা বলো না তুমি। ম্যাজিক দিয়ে চাকরি? তোমার মাম কি চাকরি ছেড়ে দেবে?
0: জানি না, সবাই একসঙ্গে চলে যাচ্ছি, বাড়িটা ভাড়া দিয়ে দেবে।
1: তাহলে শুধুমাত্র একটা চাকরির জন্য আমি তোমাকে হারাবো? আমাদের এতদিনের স্বপ্ন ভালোবাসা সব মিথ্যে মিথ্যে হয়ে যাবে।
0: মাইক্রোফোন লাগিয়ে বলে দিয়ে, এতটুকু যদি মাথায় বুদ্ধি থাকে। শোনো শোনো, আমি আমার বাড়িতে বলছি, তুমি তোমার দিদিকে কিংবা বাবাকে বলো গিয়ে। আমার বাড়িতে মেনে না নিলেও কোনো ক্ষতি নেই, বেরিয়ে আসবো। কিন্তু কিন্তু যদি তোমার বাড়িতে মেনে না নেয়, তাহলে কিন্তু আর কোনো উপায় নেই।
1: আচ্ছা তৃষা, তুমি আমার বাড়িতে অ্যাডজাস্ট করে থাকতে পারবে? আমি মানে ঠিক আছে, মানে আমাদের সংসারের অভাবটা আমি তো কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে দিদিকে বলবো তাহলে।
2: শুভ, হ্যাঁ শুভ, কি হয়েছে রে তোর? শুভ, আরে অন্ধকারে কি করছিস?
1: আলোটা জ্বালাস না।
2: বল কি হয়েছে, আমার কাছে লুকোস না। শুভ, নিশ্চয়ই তোর একটা কিছু হয়েছে। কি রে চুপ করে আছিস কেন, বল।
1: দিদি, তুই তুই তৃষাকে চিনিস?
2: তৃষা ব্যানার্জি বালিগঞ্জে থাকে?
1: হ্যাঁ
2: চিনি। ওদের একটা সাদা গাড়ি আছে না?
1: হ্যাঁ দিদি, ওকে না আমি ভালোবাসি রে।
2: জানি।
1: তুই জানিস?
2: তা আমাকে কি করতে হবে?
1: না না, তোকে কিছু করতে হবে না।
2: হুম, তোর রোগটা এবার বুঝতে পেরেছি।
1: দিদি, তৃষাকে আমি প্রায় 3 বছর ধরে চিনি, মানে আমরা মিশছি আর কি। তৃষা ভীষণ ভালো মেয়ে।
2: তুই কি বলতে চাইছিস সেটা খুলে বল শুভ, আমি মাকে খেতে দেব।
1: মানে তৃষার বাবা জানিস খুব বড় একটা অফিসে কাজ করি বুঝলি, মানে ওর বাবার তো বদলির চাকরি, মানে কি বলবো দিদি, আগামী মাসে ওর বাবা দিল্লি বদলি হয়ে যাবে। তো
2: ওর বাবা দিল্লি বদলি হয়ে যাবে তাতে তোর কি?
1: এটা তুই কি বলছিস দিদি, ওর বাবা এখান থেকে সবাইকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে তৃষাকে নিয়ে তুই
2: তুই কি করবি?
1: দিল্লি বদলি হওয়ার আগেই তৃষাকে যদি আমাদের বাড়িতে না আনতে পারিস।
2: শুভেন্দু, তুই কি পাগল হয়েছিস?
1: কেন কেন
2: তোর লজ্জা করে না?
0: যেখানে সাতজনের সংসারটা চালাতে আমি, সেখানে তুই আরেকজনের কথা চিন্তা করছিস কি করে?
1: আমি জানি দিদি, আমি সব জানি। দেখ, আমি যে কোনো একটা উপায় না নিশ্চয়ই একটা চাকরি জোগাড় করে নেব।
0: এতদিনে কিছু করতে পারলি না, আর এক মাসে তুই চাকরি জোগাড় করে নিবি?
1: তুই বিশ্বাস কর দিদি, আর এছাড়া আর কোনো পথ নেই।
0: তুই তৃষাকে কতটুকু জানিস?
1: দিদি, আর তুই যা বলিস, তৃষাকে তুই আমাকে চেনাস না। ও আমার জন্য সব কিছু করতে প্রস্তুত।
0: ওসব সেন্টিমেন্টের কথা ছাড়, ওতে পেট ভরে না। তুই অমিতকে চিনিস?
1: মানে কোন অমিত?
0: তুই ভালো করে জানিস আমি কোন অমিতের কথা বলছি।
1: ও দিদি, অমিতের কথা তৃষা আমাকে অকপটে স্বীকার করেছে। ও একটা লোফার, ওর পেছনে লেগেছিল মাত্র। তুই কার কাছ থেকে শুনলি?
0: যার কাছ থেকেই শুনি। ওদের কথা ওদের পাড়াশুদ্ধ সবাই জানে, আমি এতদিন শুধু সব শুনে এসেছি, কোনো কথা তোকে বলিনি। তৃষাকে তুই চিনতে পারিস নি শুভ, ও অনেক হাত ঘুরে এখন তোর কাছে পরিণতি চাইছে।
1: দিদি,
0: ও একটা সাংঘাতিক।
1: দিদি, আমি বলছি তুই তৃষাকে চিনতে পারিস নি। তুই একবার কথা বলে দেখ, তুই জানিস না যে ওদের বাড়িতে কি অবস্থা, কতখানি ও একা। আমি তোকে সব কথা গুছিয়ে বলতে পারছি না দিদি, তুই জানিস না কি ভীষণ ভালো।
0: আমি বুঝতে পারছি শুভ, তোর মাথায় এখন তৃষা চেপেছে। তবে আমার শেষ কথা শুনে নে, আমাদের সংসার অচল অবস্থা, তৃষা একটা সস্তা মেয়ে।
1: দিদি,
0: এই অবস্থায় আমি মা বাবাকে কিছু বলতে পারবো না। আর যদি বলিস আমার মতামতের কথা, তবে শুনে রাখ, আমি বেঁচে থাকতে তৃষাকে নিয়ে তোকে এ বাড়িতে ঢুকতে দেব না।
1: কি আশ্চর্য, যদি চলে গেল না। দিদি মেনে নিল না, কিছুতেই মেনে নিল না। তার পরের দিন আমি খুব করে দিদিকে বললাম, দিদি কিছুতেই রাজি হল না। আমি জানতাম যে তৃষা আমাদের এখানে এসে দুদিনে পালিয়ে যেত। আমাদের এই ভাঙা কাপে গুড়ের চা, চটা ওঠা এনামেলের থালায় আটার রুটি, এক ঘি আলু কুমড়োর তরকারি, এ নিশ্চয়ই তৃষা ব্যানে দৃশ্য হবে না। কটা বাজে? ইস, বড্ড দেরি হয়ে গেছে, ময়দানে অপেক্ষা করবে তৃষা, আজকেই জানাতে হবে আমাকে, বড্ড দেরি হয়ে গেল।
3: কি ব্যাপার, আমি আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি।
1: কি করবো বলো, ট্রাফিক যে জ্যাম না। চলো ওদিকটা চলো।
3: কি হলো বলো।
1: বলছি এসো না।
3: কি বলবে আমি তা জানি।
1: মানে
3: তোমার বাড়িতে আমাকে মেনে নেয়নি এই তো?
1: না না না, তুমি ভুল বুঝছো কেন। তুমি মানে মানে আমাদের সংসারের যে অবস্থা, তোমায় কি বলবো, এই অবস্থায় ঠিক আর একজনকে
3: খাওয়াতে পারবে না।
1: না মানে তুমি ব্যাপারটা ঠিক ফিল করতে পারছো না তৃষা। তুমি,
3: আমি যদি যেতে পারি তবে তোমার দিদির কিসের এত আপত্তি? তোমার বাড়িতে তোমার কোনো ভয়েস আছে বলে আমার তো মনে হয় না। যাই হোক, ব্যাপারটা জানা গেল, আমি যাচ্ছি।
1: কোথায় যাবে?
3: যাওয়ার তো একটাই জায়গা আছে।
1: তাহলে আমি, আমাদের কি হবে?
3: তুমি বলো।
1: ও, আমি যদি আর কিছুদিন সময় পেতাম না তৃষা, তোমাকে আমি যেতে দেবো না। আমার প্রথম ভালোবাসার, আমি এইভাবে অপমৃত্যু হতে দেবো না, কিছুতেই না।
3: পাগলামো করো না, পাগলামো করো না।
1: তুমি দিল্লি চলে যাবে?
3: কি করবো বলো,
1: আমাকে এখানে একা ফেলে তুমি? আমি তাহলে কাকে নিয়ে থাকবো তৃষা? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি চলে গেলে আমি আত্মহত্যা করবো।
3: আমি কি তোমাকে ছেড়ে চলে যেতে চাইছি শুভেন্দু? তুমি বিশ্বাস করতে পারছো না আমাকে? আমি তো তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত শুভেন্দু।
1: তৃষা, তৃষা, তৃষা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তৃষা, আমি মরে যাবো। বলো না তৃষা, কি করে তোমাকে পাওয়া যাবে?
3: আমি বলে দেবো তোমাকে।
1: আমি কি করতে পারি বলো? আমার তো হাত পা বাঁধা। বলো বলো তৃষা, দিদি রাজি হতে পারতো না? কটা মাস আরেকটু কষ্ট করে চালাতে পারতো না? আমি আরো দুটো টিউশনই বেশি করতাম।
3: রাত্রির অনেক হয়েছে, বাড়ি যাব।
1: না না, তুমি যাবে না, তুমি যাবে না, যেতে পারবে না তুমি। তুমি কি হবে, তোমাকে বলে যেতে হবে।
3: শোনো, শোনো, কালকে এই সময় এখানে দেখা করুন। আমি আজ রাত্রিরে তোমার কথা বলবো বাপিকে, মেনে নেয় কিনা দেখি। যদি মেনে নেয় তাহলে কোনো সমস্যাই থাকবে না।
1: শোনো শোনো, যদি

0: যদি না মেনে নেন?
1: যদি না মেনে নেয় তবে আমাদের সব পথ বন্ধ। ভাবছো কেন, দুজনে একসাথে ঘর করতে না পারি একসঙ্গে মরতে তো পারবো?
0: তার মানে আত্মহত্যা আমার জন্যে তৃষার আত্মহত্যা, তৃষার জন্যে আমার আত্মহত্যা। ব্যাপারটা যে আমিও মাঝে মাঝে ভাবিনি তা নয়, ভেবেছি পাগলের মতো, ভেবে ভেবে যখন কুলকিনারা পায়নি তখন এই আত্মহত্যার সাইনবোর্ডটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। কোথা থেকে যে কি হয়ে যাচ্ছে, না না মানে আমি আত্মহত্যার ভয় পাচ্ছি না, আমার ভালোবাসার জন্যে, আমার তৃষার জন্য আমি আত্মহত্যা করতে পারবো, 100 বার পারবো, সে সৎ সাহস আমার আছে। যখন ভাবি এই তৃষার অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন এই বুকটার মধ্যে অজানা একটা যন্ত্রণা অনুভব করি। না না ঠিক আছে, সব শেষ পথ এই আত্মহত্যা। সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব ভালোবাসা ব্যাপারটার গভীরতা কতখানি।

আস্তে আস্তে চালাও শুভেন্দু, দুষ্টুমি করো না, পড়ে যাও তো। কেন তোমার এই সানগ্লাস, চামড়ার জ্যাকেট আর এই মোটর বাইকে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। আস্তে আস্তে শুভ, অ্যাক্সিডেন্ট হবে যে। তুমি না দারুণ স্টান্ট দিয়েছ। এই এই এই দেখো দেখো আমার শাড়ির আঁচলটা দেখো, উঠছে উঠছে, দারুণভাবে উঠছে। তোমায় তোমায় দেখে না, তোমায় দেখে বাপি ভীষণ খুশি হবে। আচ্ছা আচ্ছা বলো না, বলো না কি করে এত সব করলে শুভেন্দু?

0: মা গো।
1: কে?
0: ও মা।
1: শুভ।
0: মা, আচ্ছা মা, অর্চনা কোথায়?
1: পড়তে গেছি। তুই নতুন কোচিং ক্লাস ঠিক করে দিয়েছিস সেখানে? হ্যাঁ রে শুভ। তুই কি গাড়িটা নিয়ে বিকেলে বেরোবি?
0: কেন মা?
1: আমি একটু নিউ মার্কেটে এটা সেটা কিনতাম। তুই না বেরোলে ড্রাইভারকে একটু বলে দে না বাবা।
0: ঠিক আছে, বলে দিচ্ছি মা।
1: হ্যারি, তুই আবার ফাইলপত্র নিয়ে বসলি, কিছু খাবি না?
0: না মা, এখন খাবো না। ফ্যাক্টরিতে না ভীষণ ভীষণ ঝামেলা চলছে মা।
1: শুভ, ব্যবসা আর লোকে করে না বাবা, এবার তো চেহারাটার দিকে একবার তাকা। পরপর কতগুলো ঝামেলা গেল, তিন তিনটে মেয়ের বিয়ে হলো, বাড়িটা নতুন করে তৈরি হলো, এত বড় বাড়ি একদম ফাঁকা লাগে। এবার তৃষাকে নিয়ে আয় শুভ।
0: আচ্ছা মা। এই যে মোটর বাইক আর মার রূপকথা, এটা আমি প্রায় স্বপ্নে দেখি, কিংবা না দেখলেও আমি ভাবি। আসলে ভাবতে তো কোনো বাধা নেই। ওই যে তৃষা আসছে, জানি না আবার কি খবর শোনাবে আজ। তৃষা,
2: না হলো না।
0: তুমি বলেছ?
2: হ্যাঁ।
0: কিভাবে বললে?
2: ফুল ডেসক্রিপশন দিতে পারবো না, বাপি রাজি হয়নি।
0: তুমি ডিটেইলসে বলেছো?
2: আমার সাহস আছে শুভেন্দু।
0: কি বললেন বাবা?
2: তোমার শুনতে ভালো লাগবে না, শুধু জেনে রাখো বাড়িতে ভীষণ অশান্তি করে এসেছি। বাপি সামনের সপ্তাহে চলে যাবে বলে স্থির করে ফেলেছে।
0: না, এইভাবে আমি শেষ হতে দেব না তৃষা। এসো দুজনে মিলে একটা প্ল্যান করি, আমরা আত্মহত্যা করব। হ্যাঁ, আমরা সমাজকে দেখিয়ে দেব। কি হলো? আরে তোমার হতাশ লাগছে বলে মনে হচ্ছে।
2: না বলো।
0: না আজ থাক, চলো উঠা যাক। তুমি নিজের জন্য যেটা ভালো বুঝবে তুমি সেটাই করবে।
2: এই সময় ঝগড়া করো না লক্ষ্মীটি। আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলছো সেটা ছাড়া আর কি কোনো পথ নেই?
0: তৃষা তৃষা, তোমার আমার মধ্যে সামাজিক অর্থনৈতিক অনেক অনেক তফাত, তবু একজন আমরা অন্যজনকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। এইরকম অবস্থায় সমাজ যদি আমাদের মেনে না নেয় তাহলে
2: সমাজের কথা বলছো কেন? তোমার

0: দিদি যদি মেনে নিতেন তবে এতটা ভাবতাম না।
1: জানি, আমিও দিদির কথা, আমিও বাড়ির কথা ভাবতাম না। যদি আমার একটা একটা আয়ের পথ থাকতো, আমি আমি তোমাকে সমস্যায় ফেলে দিলাম। তুমি তুমি যদি মনে করো যে তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাকে মুক্তি দিলাম। তৃষা,
0: বাজে কথা বলো না। এই আমার খিদে পেয়েছে, চলো চলো ওই দিকটা একটা রেস্টুরেন্ট আছে, আমি খাবো।
1: চলো।
0: জানো, আমি সব কিছু সহজেই ভাবতে পারি, করতে পারি। এই যে তুমি আত্মহত্যার কথা ভাবছো, তোমার ভাবতে যত সময় লাগবে, আমার ততক্ষণে তিন তিনটে আত্মহত্যা হয়ে যাবে।
1: প্লিজ, তুমি একটু সিরিয়াস হও।
0: আমি সিরিয়াসই তো আছি।
1: সত্যি তুমি যা, তুই পারবে সুইসাইড করতে?
0: কেন পারবো না?
1: কিভাবে?
0: যেভাবে বলবে তুমি।
1: তৃষা, ব্যাপারটা ভালো করে ভেবে দেখবার, অত সোজা না।
0: আমার ভাবতে সময় লাগে না। দারুণ হবে জানো, জোড়া আত্মহত্যা ভালোবাসার জন্য। কি জানো শুভ, আমার আমার না ভীষণ ভালো লাগে ভাবতে আমার জন্য কেউ কাঁদছে। ওই দৃশ্যটা ভেবে দেখো, আমার ডেড বডিটা ধরে সবাই ইনিয়ে বিনিয়ে কাঁদছে। আহারে, কি অল্প বয়স, কেন বাড়িতে মদ দিল না? একবার যদি দেখতাম না। আচ্ছা আচ্ছা, এমন হয় না দু মিনিটের জন্য সমস্ত আসরটা দেখে আবার আমি মরে গেলাম? তাহলে তাহলে মরেও শান্তি বলো। চুপ করে আছো কেন?
1: তুমি কিন্তু ব্যাপারটাকে বেশ হালকা করে দিচ্ছ।
0: একদম না, বলো না বলো না, কালকে আত্মহত্যা করবে
1: মানে?
0: দেখেছো, তুমি মানসিক ভাবে প্রস্তুত নয়। কিরকম চমকে উঠলে
1: আশ্চর্য। কিভাবে আত্মহত্যা করবে?
0: আজ তার হিসেব করবো না, আগামীকাল ওই চীনা রেস্তোরাঁয় বসে, বুঝলে? তার আগে তুমি কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে এসো।
1: আমি কি মানসিকভাবে প্রস্তুত? ভালো প্রশ্ন করেছো তৃষা। এতদিন আত্মহত্যাটাকে রোম্যান্টিকভাবে ভাবতাম হয়তো, আর তিন দিন পরে তৃষারা আমার চোখের সামনে দিয়ে চলে যাবে হাত নাড়তে নাড়তে। এই কলকাতা, এই ভিক্টোরিয়া, আউটরাম, ইডেন গার্ডেন, এইসব পুরনো স্মৃতি নিয়ে আমাকে পড়ে থাকতে হবে? না না না, অসম্ভব।
0: তাহলে তুমি মানসিকভাবে প্রস্তুত?
1: কি মনে হচ্ছে?
0: খাচ্ছ না কেন? চিকেন ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না খেতে। খাও।
1: তোমাকে আজ তোমাকে অনেক অনেক কথা বলতে ইচ্ছে করছে।
0: কাব্য করো না,
1: তুমি আমার প্রথম ভালোবাসা।
0: এই অনেকবার বলেছো, এই একটু স্যালাডটা দাও তো।
1: আমরা তাহলে আত্মহত্যা করছি?
0: ফাইনাল।
1: তোমার বাবা কবে যাচ্ছে?
0: জেনে দরকার নেই, দারুণ। এই জন্যই না, এই জন্যই এই রেস্তোরাঁয় আমি এত আসতে চাই।
1: তুমি শুনছো?
0: বলো।
1: আরে কিভাবে আত্মহত্যাটা করবে?
0: তুমি যেভাবে বলবে।
1: তোমার বাড়ির জন্য কষ্ট লাগবে?
0: লাগতে পারে, তোমার কষ্ট হচ্ছে?
1: না একদম না।
0: ওসব হিসেব করো না, ডিসিশন ইজ ডিসিশন। আমরা কেউ কাউকে কোনোভাবেই পাচ্ছি না বলে ভালোবাসাটাকে ইতিহাস করবো বলে দুজনে আত্মহত্যা করছি। এই চা না কফি?
1: পরে। তুমি বললে না তুমি কিভাবে আত্মহত্যা করবে,
0: তুমি বলো।
1: পরশুদিন ঠিক বারোটার সময়।
0: রাত্রে না দিনে?
1: না না, রাত্রে। ঘুমের ওষুধ খাবো একসঙ্গে অনেকগুলো।
0: ঘুমের ওষুধ অতগুলো পাবে কোথায়?
1: ও আমি ঠিক জোগাড় করে নেব।
0: তারপর?
1: তারপর সোজা ওখান থেকে তুমি অর্ধেক আর আমি অর্ধেক নিয়ে খাবো, ঠিক রাত বারোটার সময়।
0: যে যার বাড়িতে?
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: তাতে কি প্রমাণ হবে? তাতে কি প্রমাণ হবে যে আমি তোমার জন্য, তুমি আমার জন্য আত্মহত্যা করছি?
1: কিন্তু
0: এমন তো হতে পারে, তুমি বেকারত্বের জ্বালায় আর আমি পারিবারিক অশান্তির জন্য মরলাম। লোকে হয়তো এটাই ভাববে, এতে আমরা আমাদের ভালোবাসার জন্য মরলাম, এটা ঠিক প্রমাণ হলো না।
1: কি আশ্চর্য, আমার চিঠিতে লিখে দিয়ে যাবো।
0: না না, ঠিক জুতসই হচ্ছে না ব্যাপারটা। ওতে আর কটা লোকই বা জানবে? এমন একটা কিছু করতে হবে যাতে সবাই জানতে পারবে, সহশুদ্ধ একটা আলোচনার বিষয়বস্তু হবে।
1: তাহলে চলো একটা চিঠিতে লিখে দুজনের ট্রেনের নিচে ছাপতে।
0: মাই গড, ওতে ভীষণ লাগবে। না না, ওটাতে আমি রাজি নই।
1: তো তোমার কি প্ল্যান সেটা বলো।
0: বলছি দাঁড়াও, এই এই শেষ চিকেনটা খেয়ে নি। ধরো ধরো অফিস পাড়ায় কোনো

0: উঁচুতলার ছাদ থেকে যদি একসাথে লাফ দিই।
1: দারুণ, এটা গুড আইডিয়া।
0: কফি বলবো?
1: বলো।
0: বেরা দো কফি। বলো বলো কি রকম হবে?
1: দারুণ হবে, সমস্ত কলকাতা একেবারে তাজ্য হয়ে যাবে। আমি যতদূর জানি এরকম ইতিহাস কলকাতাতেই নেই। পরের দিন কাগজের প্রথম পৃষ্ঠায় থাকবে খবরটা, ডেড বডি দেখতে নানা লোকের ভিড়, টিভি রেডিও খবর, ফ্যান্টাস্টিক।
0: এক কাজ করো, তুমি অফিস পাড়ার একটা ভালো বাড়ি বের করে ফেলো, সমস্ত ডিটেইলস এ খবর আছে। কালকে যদি তুমি সন্ধ্যেবেলায় খবরটা দাও তবে পরশুদিন, ঠিক আছে? কি ভয় করছে?
1: অতএব ভয়টাকে সাহসের ব্যাগে পুরে সারা অফিস পাড়াটার বাড়ি খুঁজতে খুঁজতে এই বাড়িটার কাছে এসে দাঁড়ালাম। গ্রাউন্ড ফ্লোরে আবার একটা ক্যান্টিন, পাশে অটোমেটিক লিফট। এই অফিসে আগে আমি অনেকবার এসেছি, তবে আজ যেন সব কিছু নতুন লাগছে। মাঝে মাঝে দিনের আলোয় সমস্ত চিন্তাটাই কীরকম যেন উদ্ভট অবাস্তব লাগছে। এই দেখো, হয় ছুটিটা স্ট্যাপটা আবার খুলে গেল, দেখি লাগিয়ে নিতে পারি কি। অটোমেটিক লিফট আছে, উপরে উঠে যাই। এখন এই মুহূর্তে যা যা ঘটনা ঘটছে তার সম্পূর্ণ বিবরণ দিচ্ছি। দূরে একটা স্টোর রুম, দুটো জানলা, একটা দরজা খোলা। দরজাটার পাশ দিয়ে একটা লোহার বাঁকানো সিঁড়ি একদম রাস্তায় গিয়ে মিশেছে, বোধহয় জরুরি ব্যাপারে ব্যবহার করা হয়। জানলা দিয়ে নিচের দিকে তাকালাম, নিচে কত নিচে ওই মানুষগুলো, ওই গাড়ি, খেলার পুতুলের মতো লাগছে। আমার মাথাটা ঘুরছে, মাথাটা। মনে হচ্ছে দিশা হাসছে। ওই চওড়া পিচের রাস্তাটা জুড়ে ওর মুখটা আমি দেখতে পাচ্ছি, ও হাসছে, ও খিলখিল করে হাসছে।

0: আসলে
1: হাসবো না, তোমাকে তোমাকে আজ ভীষণ বোকা আর ভীতু মনে হচ্ছে।
0: আমাকে?
1: হ্যাঁ তোমাকে, নিচের দিকে তাকাতেই মাথা ঘুরে গেল।
0: তুমি বিশ্বাস করো কত নিচুতে মানুষ।
1: তুমি পারবে না, তুমি মরতে পারবে না।
0: পারবো, 100 বার আমি পারবো, আমাকে পারতেই হবে।
1: তবে মাথা ঘুরলো কেন?
0: তুমি পাশে থাকলে আমার কিচ্ছু হবে না।
1: তাই?
0: হ্যাঁ তাই।
1: ভালো করে ভেবেছো কালকের কথা?
0: অনেকবার। তুমি?
1: অনেকবার।
0: পারবে?
1: পারবো।
0: বাপি মার জন্য তোমার কষ্ট হবে না?
1: না।
0: তুমি ভালোভাবে বাঁচতে পারতে আমাকে ছেড়ে?
1: মিথ্যে কথা, তোমার মতো ভালোবাসা আমি কোথাও পাবো না।
0: তৃষা তৃষা তৃষা, তোমার এই স্বীকারোক্তি আমাকে সব জায়গায় নিয়ে যেতে পারে।
1: কাল কখন যাবে?
0: দুপুরে।
1: অফিসে ঢুকতে কেউ সন্দেহ করবে না?
0: একদম না। তুমি তুমি সাধারণভাবে আসবে?
1: কতলা?
0: বোধহয় 10 তলা।
1: রাস্তার পেছনে পড়বো না সামনে পড়বো?
0: সামনে।
1: বাড়ির ছাদিটা দিকে পড়বো না তো?
0: না না না, ওদিকে কোনো ভয় নেই, একদম পিচের রাস্তায়। এই কোনো চিঠি লিখবে না?
1: তুমি লিখে আনবে।
0: আচ্ছা ওই ওই কথাটা লিখবো তো।
1: কোনটা?
0: ওই যারা প্রায় মরে তারা লিখে রাখে না,
1: কেউ দায়ী নয়।
0: হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর জন্য।
1: হ্যাঁ ওটা তো লিখবে, আর আর বেশ ভালো করে একটা ফুল স্কেপ কাগজের একদিকে আমাদের সমস্যার কথাটা লিখবে, কেন মরলাম এসব ডিটেইলস লিখবে। হ্যাঁ
0: হ্যাঁ। তা ওটা কার কাছে থাকবে?
1: তোমার কাছে।
0: তা একসঙ্গে ছাপ দেবে?
1: সেটা অবস্থা বুঝে ভাবা যাবে।
0: তোমার বাপি পরশুদিন সকালে ফ্লাইটে যাচ্ছে না?
1: হ্যাঁ ভোরবেলায়। কাল কখন আসছি?
0: আর একবার ভেবে দেখো কিন্তু।
1: তুমি ভাবো।
0: শোনো একটা কথা রাখবে?
1: বলো।
0: কাল সে সাদা শাড়িটা পরে আসবে? আসবে তো?
1: আসবো।
0: মাকে বাপিকে প্রণাম করে আসবে না?
1: না। তুমি?
0: কেন করবো বলো, সবাই স্বার্থপরের মতো নিজেদের কথাই কেবল চিন্তা করলো, আমার কথা

0: কথা এতটুকু কেউ ভাবলো না কেন? আমরা পারতাম না হাজার কষ্ট করে বেঁচে থাকতে? ওদের জন্যই তো।
1: চুপ করো, চুপ করো, যা হয়নি তাই নিয়ে ভেবে লাভ নেই। কাল কটার সময় আসছো?
0: তুমি বলো।
1: খেয়ে দিয়ে আসবো, তার মানে এই ধরো 2:30।
0: আচ্ছা ঠিক আছে।
1: কোথায়?
0: এখানে।
1: ঠিক আছে।
0: কথা মতো তৃষা এলো, সেই সাদা শাড়িটা পরে, চুলগুলো উঠছে, মুখটা চিন্তাক্লিষ্ট, বিবর্ণ। সেই চীনা রেস্তোরাঁতে বসে যখন আত্মহত্যার প্ল্যান করেছিল তখন ওকে যেমন উৎফুল্ল দেখিয়েছিল, আজ যেন ঠিক তার উল্টো। চোখের কোণে কালি, কাল রাতে বোধে ঘুমোইনি। ওসব ঘুম আমারও হয়নি, সারাটা রাত আমি ছটফট করেছি আর ভেবেছি আগামীকাল আমার আত্মহত্যা, আর আজ আমার শেষ রজনী। তৃষা একটাও কথা বলছে না, চোখ দুটো আরো বড় বড় লাগছে, নির্বাক দৃষ্টি। সবার নজর এড়িয়ে হাজির হলাম ওই অফিস বাড়ির ছাদে। তৃষা ঘুরে ঘুরে দেখতে লাগলো, আমি কোনো কথা বলতে পারছি না। আর আর কিছুক্ষণ মাত্র আমরা বেঁচে আছি, তারপর আমরা হয়ে যাব ইতিহাস।
1: শুভেন্দু,
0: তুমি তুমি ভয় পেয়েছো?
1: না, ছাদে কি উঠে আসবে না তো?
0: ছাদের দরজা বন্ধ করে দিয়েছি। বাড়ির সবার সঙ্গে দেখা করে এসেছো?
1: বাড়ির কথা বলো না।
0: এদিকে এসো।
1: বলো
0: না, আরো কাছে এসো।
1: বলো,
0: তোমার হাতটা দাও, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, একবার আমার বুকে এসো, দুজনে প্রাণ ভরে নিঃশ্বাস নিই। তুমি তুমি কাঁদছো?
1: না।
0: তুমি কাঁদছো তৃষা?
1: না।
0: চলো চলো, এখনো সময় আছে, আমি তোমাকে মুক্তি দিতে পারি।
1: একটা কথা বলো।
0: বলো।
1: আমি আগে এখান থেকে ঝাঁপ দেব, আমি তোমার থেকে অনুমতি চাইছি। বলো।
0: বেশ,
1: আমার পরে তুমি।
0: আচ্ছা,
1: ওই ওই ঘরের জানলাটা দিয়ে।
0: ঠিক আছে তৃষা। ভয় করছে?
1: না।
0: আরেকবার একবার আমার কাছে এসো, আমার ভালোবাসা, আমার তৃষা, আমি যেন সামনের জন্মে আমি যেন তোমাকে পাই। আমার তৃষা, আমার তৃষা, আমার কিছু বলবে না তুমি?
1: না,
0: কিছু বলবে না?
1: না, আমার বলার কিচ্ছু নেই, আমি পাচ্ছি না। আমাকে আমাকে যেতে দাও, আমার সময় হয়ে যাচ্ছে।
0: যাও না, এক মিনিট, এক মিনিট, আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না তোমার এই চলে যাওয়ার দৃশ্যটা, আমি দেখতে পারবো না। কাজ করে দাঁড়াও, আমি না আমি আমি ছাদের কোণায় চলে যাই। তৃষা, তৃষা, তুমি প্রস্তুত?
1: আমি প্রস্তুত।
0: দাঁড়াও দাঁড়াও তৃষা, তোমার তোমার হাতটা দাও। তৃষা, আমার ভালোবাসা, আমার দুঃখ, আমার যাও।

তৃষা জানলাটা দিয়ে লাফ দিয়েছে, এইবার আমার পালা। শুভেন্দু চৌধুরী, কেয়ার অফ বিনয় চৌধুরী, প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আমি তৃষাকে কত সন্দেহ করেছি, কত বাজে কথা বলেছি। তৃষা তাহলে সত্যি আমাকে ভালোবাসে? ওর ওই কথাগুলো তাহলে মিথ্যে নয়? আমি তৈরি, ছুটে ওই জানলাটার কাছে যেতে হবে আমাকে তৃষার মতো, তারপর ফাঁকা।

কোথাও তিল মাত্র স্থান নেই। একটা রক্ত মাংসের পিণ্ডের সামনে আর একটা মৃতদেহের কুণ্ডলী, হাজার হাজার চোখ একসঙ্গে গিলে খাবে। আরে আমার পাটা কাঁপছে কেন? আরে আমার মাকে এত করে মনে পড়ছে কেন? মনে হচ্ছে কাঁদছে, মা চিৎকার করে বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়ছে। আমার দিদিকে মনে পড়ছে, দিদির অভাবের সঙ্গে লড়াইয়ের কথা মনে পড়ছে। একটা একটা মেয়ে চুনুন পালিয়ে যাও। আমাকে আমাকে এক প্রফেসর বলেছিলেন চ্যালেঞ্জ, জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে। কিন্তু কিন্তু যারা এই সুন্দর পৃথিবী থেকে নিজেদের গুটিয়ে নেয়, তারা ভীরু, তারা কাপুরুষ, তারা জীবনের সঙ্গে লড়তে ভয় পায় না। এ কি করছিলাম আমি? আরে একবার আমি বাড়ির কথা ভেবে দেখিনি, আমার বোনগুলোর কথা ভেবে দেখিনি। ওরা যদি বড়দাকে ঘিরে কত স্বপ্ন দেখে। দিদি তো আমাকে ভীষণ ভালোবাসে। না না না না, দিদিকে আমি মুক্তি দেবই। আমি মাকে একদিন শোনাবই যে আমি চাকরি পেয়েছি। আমি আমি মরতে পারি না, আমাকে বাঁচতে হবে। একটা সামান্য কারণে, একটা মেয়ের জন্য আমি আমি পালিয়ে যাচ্ছিলাম। ছি ছি, এটা এটা আমার সাময়িক মানসিক বিকার। না না, আপনারা আমাকে ভুল বুঝবেন না, প্লিজ প্লিজ, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমাকে কাপুরুষ ভাববেন না। আমি আমি মরব না, আমি কিছুতেই মরব না, আমাকে বাঁচতে হবেই। আমাকে আমাকে আমাকে এক্ষুনি নিচে নেমে যেতে হবে। কিন্তু কিন্তু তৃষা, ও তো সত্যি আমাকে ভালোবাসে, ও তো সত্যি আমাকে ভালোবেসে ওর অমূল্য জীবনটা শেষ করে দিল। তৃষা তো অসীম ক্ষমতায় জানিয়ে দিল যে ওর ভালোবাসায় কোনো ফাঁক ছিল না। আমি হেরে গেলাম। তৃষা তৃষা, আমি তোমার কাছে হেরে গেলাম, আমি পারলাম না তৃষা, আমি তোমার কাছে যেতে পারলাম না। আমায় তুমি ক্ষমা করো তৃষা, আমাকে ভুল বুঝো না, এছাড়া আমার কোনো পথ নেই, তুমি আমাকে ক্ষমা করো। আমি কাঁদছি, আমি শুভেন্দু চৌধুরী, আমি কাঁদছি, আমি স্বার্থপর। আমাকে আমাকে এক্ষুনি পালাতে হবে। নিচে এতক্ষণে ভিড় জমে উঠেছে, পুলিশ অ্যাম্বুলেন্স হয়তো সব এসে গেছে। এক্ষুনি এক্ষুনি ছাদে উঠে আসবে সবাই। আমাকে যেতে হবে, আমাকে পালা। কিন্তু যাবার আগে একবার আমাকে দেখতেই হবে ওর রক্ত মাংসের পিণ্ডটাকে, যে কিছুক্ষণ আগে আমার বুকের মধ্যে ছিল। এখন এই জানালার কাছ থেকে আমি দেখব শেষবারের মতো আমার তৃষাকে, আমার আমার ভালোবাসা নেই, আরে নেই তো, আরে কোথাও তৃষার ডেড বডি পড়ে নেই। কৌতূহলী জনতার ভিড় নেই, পুলিশ অ্যাম্বুলেন্স নেই, তৃষা কোথায় গেল? তৃষা তৃষা তৃষ কে? আরে আরে ওই তো তৃষা, ওই যে ওই গোল বাঁকানো বাঁকানো লোহার শ্রেণীটা দিয়ে নেমে যাচ্ছে তৃষা। তাহলে তৃষা ওই শ্রেণীটা দিয়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? তৃষা তৃষা, আমি এখানে, তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না তৃষা। আমি শুভেন্দু বলছি, তোমার শুভেন্দু। তৃষা ফিরে এসো, তুমি যেও না।

0: তৃষা ব্যানার্জি দিল্লি চলে গেল, হয়তো অপ্রাপ্তের রঙিন চশমাটা খুলে বাস্তবের সাদা কালো রঙটা আমার আগেই দেখতে পেয়েছিল, কে জানে। আর আমি সেই 1 2 3 4 4 3 2 1-এর গড্ডালিকা প্রবাহে ঘুরে বেড়াচ্ছি। আবার সেই বাড়ি, ইন্টারভিউ, রিক্রুট লেটার, টিউশনি, বাজারের থলে, রিক্রুট লেটার, ইন্টারভিউ, টিউশনি, বাড়ি।
1: প্লিজ কাম, টেক ইউর সিট।
2: তোমার নাম কি?
3: বাদল বোস।
1: কোথায় থাকা হয়?
3: টালিগঞ্জে।
2: বাবার নাম?
1: চাঁদের বয়স?
2: পৃথিবী সূর্য থেকে কত দূরে?
1: একটা মিনিবাস টালিগঞ্জ থেকে টালা যেতে কত পেট্রোল পোড়ায়?
2: আচ্ছা।

0: বল সেন্টার থেকে গোলে যেতে কত ভাগ
1: হবে? আপনার চাকরির কতটা প্রয়োজন?
2: আচ্ছা এই একটা কার্ড তৈরি
3: জানি না জানি না

0: নটরাজ দাস রচিত আত্মহত্যার অ্যানাটমি নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে ছিলেন শুভেন্দুর ভূমিকায় জগন্নাথ বসু, তৃষা, আভেরি দত্ত, দিদি শুক্লা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুর মা সবিতা মুখোপাধ্যায়, তৃষার বাবা সৈকত পাকড়াশি, তৃষার মা অনিতা গুপ্ত, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এখন শুনবেন আধুনিক বাংলা গান। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় সুরারোপ করেছেন অজিত পাণ্ডে। গানটি আমরা শুনব তাঁরই কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গড়করি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17A-এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিলথ ক্রিয়েট INS মহেন্দ্রগিরির কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতের যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধে জয় আসবে। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামোর সামগ্রিক সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025-এর বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। অভিন্ন দেওয়ানি বিধির সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনায় কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্রাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 6 ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আজ হাওড়া থেকে একটি ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও আগামীকাল ব্যান্ডেল থেকে 4টি এবং হাওড়া থেকে 3টি লোকাল বাতিল করা হয়েছে। 5 ম্যাচে টি-20 ক্রিকেট সিরিজের শেষ খেলায় আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। সাউদাম্পটনের ইউটিলিটা বেলে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। বারুইপুরে গিয়ে আজ নির্যাতিতার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নারকীয় ঘটনার তদন্তে নির্যাতিতার পরিবার যেভাবে সহায়তা করেছেন তা সাধুবাদ যোগ্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে ঘটনার তদন্ত হবে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান তিনি। ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। অভিন্ন দেওয়ানিবিধি সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনায় কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়াল, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন বলেছেন গণতান্ত্রিক কাঠামোয় ভিন্নমত পোষণ স্বাভাবিক, কিন্তু জনকল্যাণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধতা সবার উপরে। বিহারের গয়াতে 18তম বিহার বিধানসভার সদস্যদের দুদিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে তিনি বলেন এই ধরনের অনুষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গড়করি জানান বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে শ্রী শাহ বলেন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট চিন্তাবিদ এবং জাতীয় নেতা যার দেশ গঠনের অবদান ভোলার নয়। শ্রী শাহ বই পড়ার উপরে জোর দিয়ে বলেন দেশ এবং দেশের মানুষকে জানতে বই পড়া অত্যন্ত প্রয়োজন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর নম্রতার সাথে। কিন্তু উইকেন্ড ক্যাফে শুরু করবার আগেই যেটা তোমাদেরকে বলে দেওয়াটা জরুরি, দ্যাট ইজ বীরভূম আর নদিয়ায় কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে 30-40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে চলেছে, ঝোড়ো হাওয়া বয়ে যেতে চলেছে। সো যে যেখানে বেরোবার প্ল্যান করেছো প্লিজ একটু সাবধানে। তবে হ্যাঁ একটা কথা বলি, শুধু বৃষ্টি মানেই যদি ভাবো যে ইস কলকাতার নোংরা পচা জল, আর যদি কেউ ভাবো ইস কত কাদা যেটা পড়ে যাচ্ছি, মোটামুটি ড্রেস নষ্ট হয়ে যাবে, এই হয়ে যাবে ওই হয়ে যাবে, এই সব না ভেবে যদি সেই একটা রেইন ডেট ভেবে নিতে পারো, তাহলে কিন্তু ঠিক যেমনভাবে বলিউডের একজনের ছবি দেখে আমরা নতুন করে ভালোবাসাকে বিভিন্নভাবে জানতে শিখি।
2: একদম, মানে সেই যে বৃষ্টি যেখানে তোমাকে একটা, মানে ভালোবাসার মানে তো একটা বৃষ্টির ব্যাপার থাকবে, সেটা তো থাকছি, মানে বৃষ্টিতে প্রেম কিন্তু অন্যরকম একটা মিষ্টি ব্যাপার।
1: একদম,
2: মানে সেখানে কাদার ছোপের খুব একটা জায়গা নেই।
1: সেই, আর সেই বৃষ্টির রেইন ডেটটা নিজের সাথেও হতে পারে, ঠিক যেরকমভাবে কদিন আগে শহরে এসে শিখিয়ে গেলেন ইমতিয়াজ আলী, ঠিক যেরকমভাবে ভিক্টোরিয়ার সামনে খালি পায়ে ছাতা হাতে তাকে হাঁটতে দেখা গেল। নিজেকে ভালোবেসে বোধ হয় এটুকু করাই যায়, কিছু হারানোরও নেই, কিছু পাওয়ারও নেই, শুধু নিজেকে বেশ কিছুটা ভালো লাগা উপহার দেওয়া উইকেন্ডে।

0: ইয়েস না, তুমসে হি ব্যাপারটা তো সবসময় যে প্রেমিকার জন্যই হবে সেটা নয়, মানে সেটা হতে পারে তোমার প্রিয় বাহনের জন্য হতে পারে।
1: নিশ্চয়ই প্রিয় জিনিস, প্রিয় মানুষ, আগে একটা প্রিয় শব্দ বসা মানেই ব্যাপারটা অন্য রকম হয়ে যায়।
0: হ্যাঁ মানে কিন্তু কেন বলছি এটা, সেটা একটা ব্যাপার হয়েছে, একটা ভিডিও রিসেন্টলি ভীষণভাবে ভাইরাল হয়েছে বুঝেছো, মানে সেটা হচ্ছে যে প্রবল বৃষ্টি তো হচ্ছে আমাদের চারিদিকে এবং সেরকম মহারাষ্ট্রতেও মারাত্মকভাবে বৃষ্টি হচ্ছে এবং সেখানে প্রায় বানভাসী হচ্ছে ঘরবাড়ি, মানে ঘরবাড়িগুলো। তো সেখানে পরিশ্রমের টাকায় শখ করে কেনা গাড়িটাও নাকি জলে ভেসে যাচ্ছিল,

0: আর সেটাই হতে দেয়নি সেই গাড়ির মালিক সেই ছেলেটি, মানে প্রাণের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত বুক সমান জলে আঁকড়ে ধরে রেখেছে গাড়িটাকে এবং সেটাকে রক্ষাও করেছে শেষ পর্যন্ত। মানে এই ঘটনাটা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে, সেখানে বলছে যে মানে এতটা স্মৃতি জড়িয়ে থাকে যেহেতু কোনো জিনিস কারোর হয়তো প্রথম কেনা কোনো জামা,
1: মানে ওই থ্রি ইডিয়টস একটা গান আছে না জানে নেহি, যে ব্যাপারটা ঠিক সেরকম,
0: মানে সেই কথাটাই যেন প্রমাণ করে দিয়েছে। মানে বন্যা পরিস্থিতিতে প্রাণে ঝুঁকি টুকি ভাই যা ইচ্ছে হয়ে যাক, গাড়ি আমাকে বাঁচাতেই হবে,
1: গাড়ি আমার থাকবে
0: এবং বাঁচিয়েওছে। মানে সেটা আস্তে আস্তে এমন ভাবে জেসিবি মেশিনের সাহায্যে গাড়িটাকে ওই বন্যার জল থেকে টেনে বার করে একটা নিরাপদ স্থানে ফাইনালি সে নিয়ে আসতে পেরেছে আর কি। মানে এই রকম ভালোবাসা কিন্তু এরকম বৃষ্টি ভেজা এতেই কিন্তু দেখা যায় যে কি হয়, শুধু যে খালি পায়ে বৃষ্টিতে ভিজবো তা না, কিন্তু গাড়ির প্রতি যে ভালোবাসা সেটাও রয়েছে আর কি।
1: হ্যাঁ, খালি পায়ে বৃষ্টিতে ভেজা সে একটা, হালকা বৃষ্টিতে এসব ভাবা যায়, কিন্তু দেখো যখন নিজের ঘরবাড়ি বা অনেক কিছু ভেসে যাচ্ছে তখন তো নিজের ইমোশন বা নিজের সঞ্চয়কে ভাসিয়ে দেওয়ার আগে সেটাকে যতটা পারে আঁকড়ে রাখার তো সবাই চেষ্টা করে না, আফটার অল উই আর মধ্যবিত্ত অ্যান্ড আমরা যাই করি উইথ অল 100%।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, উইকেন্ড ক্যাফে তো শুনছো, কিন্তু অনেকেই বাড়িও ফিরছো উইকেন্ড ক্যাফে কানে নিয়ে। তো তাদের জন্যই এই মুহূর্তে কি রয়েছে?
2: শহরে যান চলাচল মোটামুটি ভাবে স্বাভাবিক আছে। মোটামুটি বলতে এই সেন্সই বলছি যে বাইপাস মানে নর্থ সাউথ একটু প্রেসার হচ্ছে, কারণ হচ্ছে আমরা চিলাটা ফ্লাইওভার নর্থ বাউন্ডটা খোলা আছে, বন্ধ আছে। বন্ধ থাকার জন্য নর্থ বাউন্ডটা আমরা বিল্ডিং মোড় থেকে রাইট টার্ন করাচ্ছি ব্রডওয়ে দিয়ে। এর জন্য সাউথ বাউন্ডটা একটু সমস্যা হচ্ছে, টেল হচ্ছে, ওটা চেষ্টা করা হচ্ছে ওটা সিঙ্ক্রোনাইজ করে নেওয়ার। আর মা ফ্লাইওভার এই মুহূর্তে আপনার একটু চাপ হচ্ছে ওয়েস্ট বাউন্ডে, ভলিউম ট্রাফিক এমনি গাড়িটারি এই মুহূর্তে কিছু খারাপ নেই। আর একটু চাপ আছে আমাদের বেলমন্ড রোড, বেলমন্ড রোডে একটু চাপ আছে, আপনার হাওড়া ব্রিজ একটু চাপ আছে, প্রেশার আছে, একটা পজিশনে আগে গেছিল, তার একটু ব্যাকলট একটু আছে। এছাড়া বড় কিছু পজিশন রিপোর্ট এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, আর বড় মিটিং ছিল, খবর এখন নেই এই মুহূর্তে।
3: ওকে স্যার, থ্যাংক ইউ,
2: নমস্কার।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর নম্রতার সঙ্গে। তবে উইকেন্ড ক্যাফে তো এই অরুণিতা আর নম্রতা একা একা বক বক করে যাবে, এসা ঘেসে হো সকতা হ্যায়,
2: হো সকতা হ্যায়।
1: তো যেটা করতে হবে, দ্যাট ইজ তোমাকে আসতে হবে 9903653992 তে এসে গপ্প করতে হবে। কি নিয়ে গপ্প করবে? বাড়িতে ইলিশ মাছ হয়েছে কিনা? না, সেসব নিয়ে গপ্প করতে হবে না। যেটা নিয়ে গপ্প করতে হবে দ্যাট ইজ
2: যে চারিদিকে এখন দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তার সঙ্গে রাস্তায় জল জমে যাচ্ছে। তবুও কোথাও গিয়ে যেন আমাদের সেই ছোটোবেলা সেই রেনি ডেটা যেন হারিয়ে যায়, রাইট? কারণ এখন কাজে বেরোতেই হয়। তাই আজকে তোমাদের থেকে জানতে চাই যে তোমাদের কি মনে হয়, মাঝে মাঝে বড়দেরও কি এরকম একটা রেনি ডে দেওয়া উচিত কি উচিত না? জাস্ট আমাদেরকে জানিয়ে ফেলো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের জন্য জানাই আছে, 9903653992 তে।
1: মেয়ের আবদার কম না?
2: আচ্ছা আচ্ছা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ক্যাফেতে যখন আছো একটু কফি খাওয়ার গপ্প শোনানো যাক।
2: সে তো বটে, আসে কি যে কে সেই কফি নাকি গো?
1: হ্যাঁ,
2: কাপে চুমুক দিয়ে আর কফি কথা তো অরুণিতা বলে,
1: এসে কফি নয় লা সেরকম ব্যাপার।
2: আচ্ছা, কেন আমরা তো হাসছি, মানে সেটা কিন্তু একটা কারণ আছে। কারণ মানে এটা জবে থেকে আমি নিউজটা আমি পড়েছি, মানে পেয়েছি, মানে তখন থেকে সত্যি আমি একটু ভিড়মি খেয়ে গেছি যাকে বলতে গেলে।
1: হ্যাঁ,
2: মানে কেন ভিড়মিটা খেয়েছি, মানে
1: মানে আমরা এতদিন জেনে এসেছি কি আইভি ড্রিপ যে কোনো জিনিসের,
2: সেটা অসুস্থ হলে নেয়
1: বা বড় জোর

0: ওটা আজকাল মানে বিউটি পারপাস অনেক সময় ইউজ হয়, যে আইভি ড্রিপ দিয়ে লোকজন মানে আর কি ভিটামিন সি নিচ্ছে, এই ধরনের কিছু মানে বেশ মানে একদম ফাইনেস্ট মানে কি বলবো রূপচর্চার ব্যাপার স্যাপার, সেগুলো আমাদের থেকে বহু যোজন দূরে এনিওয়ে। কিন্তু নর্মালি ড্রিপ দিয়ে কি করা হচ্ছে,
1: মানে কফি, মানে ভাবা যায় না, হাতে ব্যান্ডেজ, তার সাথে আবার স্যালাইনের ব্যাগ থেকে একটা নল বেরোবে, সেই নল দিয়ে বেরোচ্ছে কফি, আর সেই আইভি ড্রিপ কফি বলছে সেটাকে, তুমি বুঝতে পারছো? সেরকমই হয়েছে, কলকাতা শহরের একটা ক্যাফে তৈরি হয়েছে খোদ কলকাতাতেই, সেই ক্যাফেতে কিন্তু এরকম, দেখো আমরা ক্যাফে কালচার এখন কলকাতাতে প্রচুর
0: ভীষণ
1: আর নানা রকম মানে হ্যাপেনিং হচ্ছে,
0: মানে কাপে কফি দে ব্যাপারটা ঠিক আছে,
1: কিন্তু মানে সেটার সাথেও মানে যেরকম কি হয় অনেকে পোষ্যদের নিয়ে যেতে পারে, কোথাও ধরো লাইভ গান হচ্ছে তার সঙ্গে ক্যাফে হচ্ছে, কোথাও একটা খেলাধুলা। রিসেন্টলি আমি একটা ক্যাফেতে গেছিলাম যেখানে বই পড়ো আর কফি খাও, দ্যাট ইজ মানে আমার খুব পছন্দের জিনিসটা। সেই রকমই মানে নানা রকম সুযোগ সুবিধা তো হয়েছে, কিন্তু এইটাতে তৈরি হয়েছে আইভি ড্রিপে কফি খাওয়ার সুযোগ,
0: মানে ব্যাপারটা হচ্ছে ফিলিং হসপিটালাইজড কিছুক্ষণের জন্য।
1: না না সেরকম ব্যাপার নয়, কিন্তু কলকাতায় প্রথম আইভি ড্রিপে খানা পিনা সংস্কৃতি তৈরি করেছে এই সদ্যজাত ক্যাফেটা, মোটামুটি বয়স হচ্ছে 1.5 সপ্তাহ, মানে এর মধ্যেই কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও পোস্ট করার জন্য মানে একটা বেশ ভালো একটা হ্যাপেনিং ব্যাপার তৈরি হয়ে গেছে, বুঝেছো?
0: মানে এইসব শুনে জানো তো মাঝে মধ্যে আমি খুব নস্টালজিক হয়ে পড়ি, আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে, আমারে জামানে কি বাত, যখন আমরা বন্ধুরা ছাতে বসে ওই মানে মাকে বলতাম মা একটু চা করে দেবে, যে ওই একটা বড় থালায় করে সব বন্ধুদের জন্য কাপে করে চা এলো আর সাথে একটু চানাচুর এলো আর সাথে হয়তো পাশে একটা রেডিও বাজছে বা একটা হেডসেটে গান বাজছে, মানে সমস্ত ভাবতে ভাবতে কি ওরা নস্টালজিক হয়ে গেলাম। তার এত নস্টালজিক হয়ে যখন গেলামই তো তখন সে একটু নস্টালজিক হামারে জওয়ানা কা একটা পপ গান হয়ে যাক এই মুহূর্তে ইন্ডি পপ তোমাদের জন্য।
2: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি, আর তোমাকে এতক্ষণ শোনাচ্ছিলাম সাইয়োনি। মানে আমি জানি তুমিও শুনতে শুনতে কোথায় হারিয়ে গিয়েছিলে, কিন্তু প্লিজ হারিয়ে যেও না,
2: ফিরে এসো, ফিরে এসো,
1: ফিরে আসার, ফিরে এসো। আর সাথে আমাদের যেটা আজকে টপিক তাতে ঝটপট করে লিখে ফেলো। আমাদের আজকে টপিকটা কি আরও একবার রিপিট করে দাও।
2: ইয়েস, আমাদের আজকে টপিক হচ্ছে যে এই যে এত বৃষ্টি হচ্ছে, তার পাশে জল জমছে, ছোটবেলায় কোথাও যেন সেই রেনিডের কথাটা ভীষণ মনে পড়ে যায় যেটা হারিয়ে গেছে। তাই আজকে তোমার থেকে জানতে চাই যে তোমার কি মনে হয় যে বড়দেরও একটা দিন রেনিডে হওয়া উচিত কি উচিত না, সেটাই আজকে আমাদের জানাবে। ইয়েস, আমাদের মেসেজে আসতে শুরু করেছে, বা সেই ভাঁড়ার খুলবো একটু পরে, বুঝলে। কিন্তু যেটা আমি বলছিলাম অরুণিতা, এই যে আমরা কফি খাই, কফি খাওয়ার নেশা থেকে কিন্তু অনেকের আর একটা ব্যাপারও থাকে যে ঘুমটা একটু এসে গেলে ঘুম কাটানোর একটা ব্যাপার থাকে।
1: একদম একদম।
2: সেটা ব্ল্যাক কফি হতে পারে, বা যাই হোক, মানে আমরা জানি যে কফি খেলে আমাদের এই ঘুমটা কেটে যাবে। অ্যান্ড স্পেশালি ধরো আমরা অফিসে যদি কাজ করি বা বাড়িতেও যদি থাকি, লাঞ্চের পর, মানে দুপুরের লাঞ্চের পর যেন চোখ দুটো যেন সেই যাকে বলে জুড়িয়ে আসা।
1: একদম একদম, মানে খানিকটা মনে হয় সুইচ দেওয়া আছে,
2: একদম
1: পেটে ভাত পড়লো কি পড়লো না, মানে একেবারে চোখ বন্ধ হয়ে যায়,
2: একদম মানে চোখের পাতা যেন সে মানে অবুঝের মতো আর বুঝতেই চায় না। কিন্তু কিছু করার নেই, বোঝানোর জন্য যেটা করা যেতে পারে, একটা ছোট দুটো টিপস বলে দিই, সেটাকে বলা হয় যে কার্প ক্র্যাশ। মানে কি হয় এই কার্প ক্র্যাশটাতে, মানে দুপুরে অ্যাকচুয়ালি অতিরিক্ত ভাত, আলু বা ধরো ময়দার জিনিস খেলে রক্তে সুগার হঠাৎ বেড়ে যায়, আবার নেমে যায়। মানে একে অ্যাকচুয়ালি বলা হয় ফুড কোমা, বুঝেছো? মানে সেই জন্য সেটা কাটানোর জন্য যেটা করা যেতে পারে, লাঞ্চে ভাতের পরিমাণটা একটু কমিয়ে দাও।
1: মানে ওই কোমায় মোটামুটি কাজে একটা কমা দিয়ে দেয়,
2: একদম কমা দিয়ে দিচ্ছে, কাজ কমিয়েও দিচ্ছে তার ফলে। মানে যেটা থেকে আমরা যদি কাজটা থেকে না কমা দিয়ে একটু বাড়িয়ে ফেলতে পারি, তার জন্য যেটা করতে হবে, লাঞ্চে ভাতের পরিমাণটা একটু কমিয়ে দাও বাবা, আর তার সাথে সবজি আর প্রোটিনটাকে, লাইক ধরো ডাল খাও বা ডিম খেলে বা একটু মাছ
1: খেলে
2: সেটা একটু বাড়িয়ে দাও।
1: যারা মানে নিরামিষাশী তারা একটু পনির খেলে,
2: পনির খেলে, সয়াবিন খেতে পারো, একটুখানি ডালটা, লেন্টিলস হচ্ছে সব থেকে বেস্ট প্রোটিন যাকে বলা হয়। আর একটা জিনিস যেটা হয়, 10 মিনিট একটু হাঁটাহাঁটি, বুঝলে? মানে খাওয়ার পর তুমি

0: এই অফিসে ধরো চেয়ারে বসে আছো, সেখান থেকে উঠে পড়ো, উঠে 10 মিনিট হেঁটে এসো, তারপর এক গ্লাস একটু ঠান্ডা জল খাও, বুঝেছো? ঘুম দেখবে নিমেষে ছুটতে পারে,
1: মানে শরীর আবার চনমনে। মানে এই যে সকালবেলা অফিসে গিয়েছিলে, দুপুরবেলা এই যে একটা দুর্নাম তৈরি হতে হতেও মানে আর কি রয়ে যাবে, যে ভাত খাওয়ার পর চোখটা ওনার জুড়িয়ে আসে, এই যে এরকম একটা দুর্নাম যদি হালকা তৈরি হওয়ার একটা চান্সও থাকতো। তো আজকে নম্রতা যে টিপস দিয়ে দিয়েছে সেটাকে একদম নম্রভাবে পালন করো, দেখবে তোমার সেই দুর্নাম কি সুন্দর চলে গেছে। যাই হোক, সামনের সপ্তাহ থেকেই ট্রাই করতে পারো, বন্ধুরা তো এরকমই হয় বলো। থ্যাংক মি লেটার।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। তবে ওই যে তোমাকে বলেছিলাম যে বড়দেরও একটা রেনি ডে থাকা জরুরি না জরুরি না, সেটা নিয়ে কিন্তু আজকে তোমার কাছে মেসেজ চেয়েছিলাম যে তুমি কি মনে করো, বড়দের জন্য একখানা রেনি ডে কি জরুরি? আচ্ছা, আমাদের কি ইচ্ছে করতে পারে না একটু জানলার ধারে বসে একটু চা খেতে খেতে একটু গান শুনবো, সারাদিন একটু বাড়িতে থাকবো, ওই একটু বৃষ্টিটা একটু জানলা দিয়ে হাত বাড়ি উপভোগ করবো, এসব কি ইচ্ছা করতে পারে না?
2: একদমই পারে, এবং সেই ইচ্ছেটা পারে বলেই আমার সঙ্গে যারা যারা আমি আজকে তাদের মেসেজ পড়বো তারা মোটামুটি সহমত হয়েই উত্তর দিয়েছে।
1: আচ্ছা,
2: মানে যেমন সৌভিক ঠাকুরিয়া থেকে লিখেছে, অবশ্যই দেওয়া একদম উচিত। বৃষ্টির সময় কার ইচ্ছে করে জল কাদা পেরিয়ে অফিস যেতে, ঘরে বসে এই বিকেলে কফি আর পকোড়া খাবো আর এফ এম রেনবো শুনবো। তা অফিস করতে হয় দূর, ওরে বাবা দূর করো না বাবা, সেটা তো আবার সমস্যা। ঠিক আছে, এবার অফিসিয়ালি তুমি ছুটি রেনিটে করবে না অনঅফিসিয়ালি তুমি রেনিটে করবে সেটা তোমার উপর নির্ভর করছে পুরোটাই,
1: একদম।
2: আর পরের মেসেজটা লিখেছে, শুভ বিকেল দিদি ভাইরা, বড়দের রেনিটে হলে তোমরা না এলে আমাদের মন খারাপ করবে। আচ্ছা না না, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়ায়
1: না না, আমরা চলে আসি,
2: আমাদের অফ ডে হবে না, রেনিটে আমরা নেব না।
1: মানে এই যে তোমাদের রেনিডেটাকে আরো সুন্দর বানিয়ে দেওয়ার জন্য এই যে বলিউড বা আমাদের এত সুন্দর সুন্দর বাংলা রেন সং রয়েছে সেগুলো শোনাবার জন্য তো আসতেই হবে।
2: আরো মেসেজ আছে, আমরা পড়বো, তার আগে আমরা আর একটা কি মেসেজ পড়ে নেব অরুণিতা?
1: না, অবশ্যই পড়বো, পরে পড়বো, তবে আপাতত ফ্ল্যাশব্যাক সং তোমাদের জন্য, এমন একটা গান যেটা দেখো শুনতে আশা করি প্রত্যেকের ভালো লাগবে, ফ্রম দ্য ফিল্ম ইয়ে দিল আশিকানা বাই উদিত নারায়ণ।
0: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর নম্রতার সঙ্গে।
2: আর এই যে ধরো এই যে কলেজ কি নাটখাটি, মানে কলেজ লাইফটা তো আমাদের জীবনে একটা অন্যরকম, যাকে বলে
1: একটা মাইলস্টোন,
2: মাইলস্টোন স্বর্ণ যুগই বলতে গেলে। মানে এই সময় তো কোনো টেনশন, মানে কিভাবে লাইফ কাটাবো, কিভাবে কি ব্যালেন্স করব, মানে সেই সবে ধার সত্যি ধারতাম না। কিন্তু অরুণিতা, যেটা তুমি আমরা দুজনেই জানি যে এখন পেশার ব্যক্তিগত জীবনে মানে একটা সময়ের মধ্যে প্রত্যেকে একটা টানা
1: একটা দ্বন্দ্বের মধ্যে থাকি যে ব্যালেন্স করব কি করে,
2: একদম
1: যে মানে প্রত্যেকটা দিকেই মনে হয় যে আমি কি এদিকটাকে ডিপ্রাইভ করে ফেলছি।
2: অ্যাবসলিউটলি, মানে সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে পুয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। মানে কি কি আছে, মানে কিছু কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো থাকলেই তুমি বুঝবে যে তোমার এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ নট দ্যাট ওয়েল। কি কি হয় দেখো, শরীর যদি আমাদের থাকে তাতে আমাদের ক্লান্তি তো আসেই, তার সঙ্গে ধরো মাথা ব্যথা, ঘুমের সমস্যা, মানে তোমার ঘুম আসতে চাইছে না, হজম অ্যাসিডিটি, খাবার হজম হচ্ছে না ঠিকঠাক, মনের দিক দিয়ে যদি আমরা দেখি একটা মানসিক চাপ,
1: সবসময় ভেতরে ধুর,
2: উদ্বেগ, খিটখিট মেজাজ, একটা অপরাধ ভোগে, যে তুমি এক্ষুনি বললে গিল্ট ফিলিংস আমাদের থাকে, আমাদের ধরো আচরণের মধ্যে সারাক্ষণ অফিসের মেল মেসেজ চেক করছি, অতিরিক্ত কাজ নিয়ে নিচ্ছি, আমি বেশি কাজ নিয়ে, আমি মাইট বি, আই মাইট প্রুফ মাই সেলফ যে আমি খুব ভালো,
1: আমি খুব ভালো,
2: কিন্তু আমাদের প্রাইভেট লাইফ যেটা, মানে পরিবারকে ডেফিনেটলি আমরা ঠিক মতো টাইম দিচ্ছি না, শখ হারিয়ে ফেলছি।

0: বা ধরো এই
1: হ্যাঁ সেইসব করতে করতে ঠিক একটা দিন না একটা দিন মনে হয় যে এই রে আমার তো নিজের বলতে এই মুহূর্তে আর কিছুই নেই, নিজের চাওয়াগুলোকে তো আমি সব হারিয়ে ফেলছি ধীরে ধীরে।
0: হারিয়ে যাতে না ফেলে তার জন্য যেটা একটু একটু করে করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রতিদিনের কাজগুলোকে একটু ভাগ করে নাও, গুরুত্বপূর্ণ কাজটাকে আগে রাখো বাকি কাজ পরে, আর একই ধরনের কাজ এক একটা ভাগে করো, বুঝেছো? আর প্রতি 30 মিনিট কাজের পর একটা ছোট্ট ব্রেক, প্ল্যানার বা ডিজিটাল ক্যালেন্ডার তুমি মানতেই পারো, এটা মেনে নিয়ে একটা কাজের রুটিন তৈরি করো। আর কাজ ও ব্যক্তিগত জীবনের জন্য ডেফিনেটলি তোমাকে টাইমটা ভাগ করতে হবে, প্রয়োজনে না বলতে শিখতে হবে, সাধ্যের মধ্যে অতিরিক্ত কাজ কিন্তু চাপালে সেটা মেনে নেওয়া একদম উচিত নয়। অ্যান্ড ডেফিনেটলি যেটা আমরা বলে থাকি, প্রতিদিন একটা ডিপ ব্রিদিং আর হালকা এক্সারসাইজ ইজ মাস্ট, সেটাও কিন্তু করতে পারো। আমার মনে হয় তাতে আমরা কিছুটা ভাবে ব্যালেন্স করতে পারি।
1: ইয়েস, কারণ নিজেকে এই এই ভালো এই খারাপের মধ্যে না রেখে ভালো রাখার চেষ্টাটাই তো করতে হবে। তবে গানে এই ভালো এই খারাপ শুনতে মোটেই খারাপ লাগে না, ভীষণই ভালো লাগে। বাই অরিজিৎ সিং ফ্রম গল্প হলেও সত্যি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব।

0: এবং সুস্থায়ী ভবিষ্যতে দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ প্রমুখ। ধর্ষণ খুনসহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালাতে বলেছেন তিনি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি আজ মহারাষ্ট্রের নাগপুরে তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শ্রী গাডকারি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলি আনসারির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের শেষ খেলায় আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: এক প্রকার সে পিএম জয় अब गरीबों की जय बन गई है।

0: love.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর নম্রতার সঙ্গে। আর দ্বিতীয় ঘন্টায় কিন্তু আমরা একেবারেই চলে এসেছি। তো এই যে দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গেছে, দ্বিতীয় ঘন্টার শুরুতেও আরও একবার তোমাকে মনে করিয়ে দিই যে আজকে আমাদের আড্ডা হচ্ছিল কি নিয়ে, কারণ হাতে খুব অল্প সময় এই টপিক নিয়ে লেখবার জন্য। তো যারা এখনও লেখনি তারা চটপট করে লিখে ফেলো। আজকের টপিক ছিল যে ছোটোবেলায় যেমন আমরা কাগজের নৌকো ভাসাতাম, জলের মধ্যে ছপাত ছপাত করে লাফাতাম, এরকম একখানা রেনি ডে পেতাম, বড়দেরও কিরকম একটা রেনি ডে প্রাপ্য নয়।
3: Yes.
2: তো সেটাই তোমার কাছে জানতে চেয়েছি 9903653992 তে।
3: And আমাদের মেসেজের ভান্ডার কিন্তু এসে গেছে এবং সেখান থেকে আমি আপাতত তোমাদের আরেকটা মেসেজ পড়ে শোনাই। সেটা দিয়েছে, আমি একজন স্কুল স্টুডেন্ট শ্রেয়ান রয়, আমতলা থেকে বলছি।
2: ওকে।
3: প্রতিদিনই সকাল সকাল স্কুল থেকে স্কুল থাকে বলে এই বর্ষার দিনে একটা দিন যদি রেনি ডে হিসেবে পাওয়া যায় তো স্কুলের নোটিশের অপেক্ষা করি, তার জন্য স্কুলের নোটিশের অপেক্ষা করে। যদি ছুটি থাকে তাহলে একটু দেরি করে ঘুম থেকে উঠি। বর্ষার সময় খিচুড়ি খেতেও খুব ভালো লাগে এবং আমার আঁকতে আঁকা নিয়ে সারাদিন একটু করে কাটাতে চাই। আচ্ছা, মানে বলতে চাইছে যে একটুখানি ওই ছুটি, দেখো স্কুলে তুমি যখন পড়ো তো রেনি ডে পাওয়াটা একটা এক্সপেক্টেড ব্যাপার, মানে সেটা হয়েই যায়, স্কুল দিয়ে দিতেই পারে। কিন্তু যারা কাজ করে, চাকরি করে, তাদেরকে কিন্তু এই ফ্যাসিলিটিটা খুব একটা বিশেষ দেওয়া হয় না।
2: সেই যে যাও আজ বৃষ্টি হচ্ছে, বাড়িতে একটু খিচুড়ি ইলিশ মাছ ভাজা খেয়ে ঘুমোও, বা একটু সন্ধেবেলা বাড়ির জানলায় বসে বসে চা খেতে খেতে বাইরের বৃষ্টি দেখো, এটার জন্য কেউ ছুটি দেবে
3: না। এবং অরুণিতা, সেদিনকেই আর একটা মেসেজ পড়ছিলাম যেখানে লিখেছে একটা কোম্পানির ম্যানেজারকে, সে লিখেছে যে ওয়াটার লকড হয়ে আছে, তো তাই জন্য আমি আজকে আসতে পারছি না, আই ওয়ান্ট টু লিভ। বলল নট পসিবল, এখানে আমরা সবাই আজকে এসেছি, এই জল পেরিয়ে এসেছি, সো ইউ হ্যাভ টু কাম টু দ্য অফিস অ্যাজ ওয়েল। মানে এইরকমভাবে ম্যানেজারের কিন্তু একটা মেসেজও তার কাছে পৌঁছয়। এবার সেটা নিয়ে ডেফিনেটলি ইট হ্যাজ বিকাম ভাইরাল, তো ভাইরাল মেসেজই হয়ে যায়। কিন্তু এটা এটাই বুঝতে হবে যে অফিস কালচার কিন্তু আমাদেরকে রেনি ডে হিসেবে কোনো দিন অফিসিয়ালি দিতে অ্যাকচুয়ালি পারে না। তাই তোমাদের থেকে জানতে চাই, যাকে বলে দুধের স্বাদ থেকে ঘোলে মেটানো যায় কি না, যে এরকমভাবে একটা দিন ছুটি আমরা পেতে পারি কি না অ্যাজ এ রেনি ডে।
2: একদম, তো তাহলে মনটাও একটু এরকম ছম ছম ছম করে ওঠে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে তো শুনছো। তো উইকেন্ড ক্যাফে শুনতে শুনতে এই যে উইকেন্ড, খাওয়া দাওয়ার গপ্প হবে না, বৃষ্টির গপ্প হচ্ছে, শুধু চা কফির গপ্প হচ্ছে, এসা কেসে হো সকতা
2: হ্যায়, হো সকতা
1: হ্যায়, তাই না? মানে এই যে ধরো বৃষ্টির দিন, বৃষ্টির দিনে তোমার এমন একটা কিছু খেতে ইচ্ছে করলো যেটা মানে একটা খুব ভালো জিনিসও, কিন্তু আবার মানে কি বলবো, মানে রান্না করবার সময় পাও না, এরকম একটা বৃষ্টির দিন পেয়েছো, বেশ ঝালঝাল করে বানালে, সেরকম একখানা রেসিপি আজকে তোমার জন্য। দেখো বাজারে ছোট মাছ পাওয়া গেলেও আমরা খাটুনির ভয়ে অনেকেই আনি না, কিন্তু বৃষ্টির দিনে ছোট মাছের স্বাদ যদি মানে একেবারে দ্বিগুণ করে ফেলতে চাও, তাহলে একখানা রেসিপি আমি তোমায় দিতে পারি, যেটাকে বলা হয় কলা পাতার মরিচ ঝাল।

দেখতে অনেকটা ওই মাছের চচ্চড়ির মতো হলেও স্বাদে কিন্তু একেবারেই আলাদা। তো সেটা কিভাবে বানাবে? প্রথমত, কলা পাতায় মরিচ ঝাল বানাবার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ছোট মাছ, সেটার মধ্যে চিংড়ি মাছ হতে পারে, পেঁয়াজ কুচি, আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, সর্ষের তেল, আর একখানা কলা পাতা তো নিতেই হবে। এবার কিভাবে বানাবে? কলা পাতায় এই যে মরিচ ঝাল বানাতে প্রথমেই যেটা করতে হবে, কুঁচো মাছ এবং চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে যাতে মাছের গায়ে কোনো রকম ময়লা আঁশ কিছুই না থাকে সেটা দেখে নিতে হবে। এবার ব্লেন্ডারে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সামান্য লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা মিশ্রণ বানাতে হবে। অন্যদিকে টমেটো আর পেঁয়াজ ভালো করে কেটে কুচি কুচি করে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে ধুয়ে রাখা ওই কুঁচো মাছ আর চিংড়ি মাছের মধ্যে ওই ব্লেন্ড করে রাখা মশলাটা দিতে হবে। তারপর একে একে লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ভালো করে মাখিয়ে তার মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা আর কাঁচা লঙ্কার কুচি আবার দিয়ে ভালো করে মাখতে হবে। আর শেষে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে তার মধ্যে সামান্য জল ফুটিয়ে একটা টিফিন বক্সের মধ্যে এটাকে এবার তোমাকে তেল মাখিয়ে, মানে টিফিন বক্সের মধ্যে একটা কলা পাতা দিতে হবে, কলা পাতাটায় সামান্য তেল মাখিয়ে ওই ম্যারিনেট করা মাছটা ঢেলে দিতে হবে। এবার কলা পাতাটাকে ভালো করে কাঠি দিয়ে আটকে দিতে হবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 5 থেকে 10 মিনিট আঁচে রেখে দিলে সেদ্ধ হয়ে গিয়ে কলা পাতার থেকে পুরো মাছের মিশ্রণটা নামিয়ে নিতে হবে। এবার গরম ভাতে সামান্য সর্ষের তেল দিয়ে সেটাকে মেখে খেয়ে দেখো। মানে বৃষ্টির দিন মানেই শুধু যে খিচুড়ি ব্যাপারটা সেরকম না, গরম ভাতের সঙ্গে এরকম ছোট ছোট মাছকে এইরকম ভাবে একটা রেসিপি বানিয়ে একটু ট্রাই করে দেখো তো, তারপর না হয় তোমায় সেটা বৈরাগী বানালো না রাগিয়ে দিলো আমাকে একটু জানিও।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর ওই যে আজকে তোমার সঙ্গে কথা হচ্ছে, যে কি নিয়ে কথা হচ্ছে, যে বড়দের রেনি ডে থাকা উচিত না উচিত না,
2: আর সেই মেসেজ নিয়ে আজকে আমি চলে এসেছি এখন এই মুহূর্তে, যেটা লিখেছেন মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। বৃষ্টি ভেজা বৈকালিক শুভেচ্ছা জানালাম, শুনছি উইকেন্ড ক্যাফে আর শুনছি গান। গান শুনে জুড়িয়ে যাচ্ছে মন প্রাণ, অসাধারণ উপস্থাপনায় উইকেন্ড ক্যাফে জমে উঠেছে, আর এই জমাট বাঁধা উইকেন্ড ক্যাফেতে বিষয়টিও ভালো। বৃষ্টি হলে ছোটবেলায় যেই দুটি কাজ করতাম যা এখনো করি, একটা হলো বৃষ্টির জল স্রোত হয়ে বইতে থাকলে সেখানে কাগজের নৌকা করে ছেড়ে দিতাম, এখনো করি যখনই বসে থাকি। দুই, বৃষ্টির জল তত্তর করে বয়ে যেতে দেখলে কাগজের নৌকা করে তাতে ভাসিয়ে দিই এবং নৌকা কত দূর গেল পর্যবেক্ষণ করি। বৃষ্টি হলে আর যেটা করি তা হলো ইচ্ছা করে বৃষ্টির জলে ভেজা ভিজতে খুব ভালো লাগতো, আর তার জন্য পাওনা ছিল মায়ের বকুনি। সেটাই লিখলেন মাধাই দাস। হ্যাঁ, এইটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার,
1: মানে ওটা একটা নস্টালজিক ফিলিং
2: একদম। অরুণিতা, নম্রতা, গুড ইভিনিং। অবশ্যই বড়দের জন্য রেনি ডে থাকা উচিত। উত্তর বাবালি থেকে লিখেছেন সুভাষ চক্রবর্তী। আচ্ছা, পরবর্তী যে মেসেজটা আছে, কল্যাণ নস্কর, বিপ্রন্ন পাড়া, দমজুর, হাওড়া থেকে। গুড আফটারনুন, তোমাদের দুজনকে অবশ্যই থাকা উচিত আমাদেরও রেনি ডে। আমি এখনও বাড়িতে থাকলে বৃষ্টি হলে ব্যালকনিতে বৃষ্টির দিকে তাকিয়ে থাকি আর সেই দিনগুলোতে ফিরে যাওয়ার চেষ্টা করি। তোমাদের গানগুলো দারুণ বাজাচ্ছ, থ্যাংক ইউ সো সো মাচ। লাস্ট, এখনও পর্যন্ত যেই মেসেজটা আমি পড়বো তোমাদের জন্য, সেটা হচ্ছে উৎপল মাইতি বেহালা থেকে লিখেছেন, হাই নম্রতাদি, অরুণিতাদি, ছুটি আমার শত্রু আর কাজ হচ্ছে আমার প্রিয় বন্ধু। একজন কিন্তু আমরা পেয়েছি যে বিপরীত মেরুতে যাইছে। আমার এমনই ব্যবসা, উইকেন্ড বলে কিছুই হয় না, স্যাটারডে আর সানডে কাজের চাপ
1: ঠিক। অ্যাকচুয়ালি যখন প্রচন্ড বৃষ্টি হবে সিঙ্গারার ডিমান্ডটা বেড়ে যায়
2: একদম। ক্যালেন্ডারে লাল কালি মানে আমার ছোটা ছুটি বেড়ে যায়। এমন ব্যবসা, ছুটি নিলে অনেক মাল নষ্ট, মাল নষ্ট হলে আমার অনেক ক্ষতি, বিলাসিতা, ল্যাদ আর উইকেন্ড আমার ভাগ্যে নেই আর হয়তো এই জন্মে আর পাবো না। আমার স্টাফরা ছুটি নিয়ে ফুর্তি করে, উরে বাবা, কিন্তু আমার দ্বারা সব সম্ভব হয় না। আমার কপালের ভাগ্য যে লিখেছে তাকে খুঁজেও পাচ্ছি না। না,
1: না, না, এইরকম একটা মিষ্টি ভাগ্য, সমস্যা কোথায়?
2: তার মধ্যে তুমি যে উইকেন্ড ক্যাফে শুনে আমাদেরকে আনসার করছো, তার জন্য আমরা

0: আমিও খুব হ্যাপি অ্যান্ড হ্যাটস অফ টু ইউ।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তবে হ্যাঁ, আপাতত একখানা গানে যাব, গান থেকে ফিরে এসে কিন্তু খাতা কলম নিয়ে রেডি থাকো, কারণ নিয়ে ফিরছি ছড়া কাটিং। তখন কিন্তু অরুণিতা নম্রতা আই নেই বলবে না, তখন বলবে যে তোমাদের ছড়া কই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর এক্ষুনি আই নেই বলছিল, কিন্তু কালকে যদি ডে টাইমে কারোর সঙ্গে কোনো প্ল্যান করে থাকো কলকাতায় আসা, যারা হাওড়ায় থাকো তাদের ক্ষেত্রে কিন্তু একটু বলে রাখি, হাতে সময় নিয়ে বেরিও যাতে আই নেই ব্যাপারটা না হয়, কারণ কালকে কিন্তু আবার রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। ফলে হাওড়া থেকে যে কোনো যাওয়ার রাস্তা তুমি জানো হাওড়া হয়ে, ফলে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার যখন করা যাবে না, হাতে সময় নিয়ে বেরিও।
2: এই একটা রোববার লোকে কোথায় একটু আড্ডা মারবে, একটুখানি গঙ্গার ঘাটে ঘুরতে যাবে তা নয় রাস্তা।
1: আরে বাবা দেখো সামনে পুজো আসছে, তো পুজো আসছে যখন তখন তো আর এইভাবে ব্রিজ বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ হবে না, তখন মানুষজন শপিং এ যাবে, এদিক যাবে ওদিক যাবে, তো সেই এই এই সময়টা একটা এমন একটা সিজন যে সময়টা আর কি এগুলো একটু হলেও কম থাকে, তো দ্যাটস ওয়াই এই সময় আর কি রক্ষণাবেক্ষণের কাজগুলো বেশি করে হয়।
2: পূজোর কথা বললে বলে মনটা তাও একটু ভালো লাগলো, শপিং এর কথা শুনে আর একটু ভালো লাগলো। কিন্তু যেটা তুমি বলছিলে বলো, হাতে খাতা কলম নিয়ে তো বসতে হবে।
1: ইয়েস, সবাইকে হাতে খাতা কলম নিয়ে বসিয়ে রেখে অন্য গল্প করলে তো চলবে না, চলবে না। তো তাহলে যেটা করতে হবে, বাজনা বাজিয়ে শুভ মুহূর্ত দিকে করে ফেলি। পরের লাইনগুলো কি করতে হবে তুমি জানো? তোমাকে লিখে ফেলতে হবে চটপট করে আর জানিয়ে দিতে হবে অরুণিতা আর নম্রতাকে। যতক্ষণ তুমি মোটামুটি এই সমস্ত ভাবনা চিন্তা করে লেখালেখি

0: করবে ততক্ষণ তোমার জন্য তিনখানা দুর্দান্ত গান সাজিয়ে রেখেছি আমরা, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। চলো সেই সমস্ত গান শুনে নেওয়া যাক, ফিরছি তিনেকে তিন গানের হ্যাট্রিকের পরে।
1: FM রেনবোতে তিন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। অরুণিতা নম্রতার সঙ্গে পরপর শুনলে তিন খানা গানের হ্যাট্রিক, আর তারপর আমরা ফিরে এসেছি। ফিরে এসে নম্রতা এই মুহূর্তে যেটা নিয়ে গল্প করতে চায়, দ্যাট ইজ বিশ্বকাপ, বিশ্বকাপ অ্যান্ড বিশ্বকাপ।
2: ইয়েস, ফুটবল ফিভার। কিন্তু ফুটবল ফিভারে কি বলবো আমরা, সেটাই হচ্ছে ব্যাপার। আমরা তো ফুটবলের গল্প এখানে খুব বিশেষ বলবো না, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে বিশ্বকাপের ছেঁড়া জুতোর কথা, বুঝলে?
1: মানেটা কি, বিশ্বকাপে বিভিন্ন রকম চুলের ফ্যাশন হয় সেটা জানি, আবার ছেঁড়া জুতো?
2: কিন্তু কেন এই ছেঁড়া জুতোর ব্যাপার? এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো স্টাইল নয়, মানে ধরো হেয়ার কাটিং বা এগুলো তো ডেফিনেটলি একটা স্টাইল স্টেটমেন্ট, কিন্তু এইটা কিন্তু কোনো স্টাইল নয়। এখানে কি হয়, ফুটবলারদের অনেকেরই গোড়ালির হাড় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, মানে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে হ্যাগল্যান্ড ডিফর্মিটি বেসিক্যালি। তো জুতোর পিছনে যে শক্ত অংশের সঙ্গে সেটা যদি ঘষা লাগে তাহলে একটা পেন,
1: আরও বেশি কষ্ট হয়।
2: ইয়েস, তাই জুতোর গোড়ালির অংশ কেটে নেয় অনেকেই, আর যেটা হয়, কিন্তু এইটা যে শুধুমাত্র ফুটবলারদের জন্য সেটা নয়, মানে অন্যান্য খেলোয়াড় বা ডান্সার্স যারা হয়, সেনা কর্মীরাও কিন্তু এই রোগটাতে হয়,
1: মানে পায়ের ওপর অতিরিক্ত বেশি চাপ পড়া সময়ের থেকে বেশি আর কি পায়ের।
2: তবে কি হয়, ফুটবলারদের সংখ্যাটা এটার মধ্যে ডেফিনেটলি বেশি, কারণ ম্যাচে যখন কেউ নিয়মিত দৌড়চ্ছে, স্প্রিন্ট থাকছে, টার্ন থাকছে, জাম্প করছে, তো তার ফলে ডেফিনেটলি সেটা বেশি এফেক্টেড হচ্ছে। কিন্তু যেটা হয় যে তুমি বলতেই পারো যে এই যে ফুটবলে সেটা অ্যালাউ করে কিনা অ্যাকচুয়ালি, কারণ এটা তো কোনো স্থায়ী চিকিৎসা নয়। কিন্তু যেটা হচ্ছে যে জুতোর গোড়ালি তুমি কাটতেই পারো, সেটাতে কোনো আপত্তি জানায়নি অর্গানাইজাররা। কিন্তু যেটা হয়, তবে অন্যদের জন্য সেটা যেন বিপদজনক না হয় সেটা তোমাকে মাথায় রেখে জিনিসটা করতে হবে।
1: ওকে, তো দেখো এইসব তো হলো, কিন্তু এর মাঝখানেও যেটা আমাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তোমাকে আরো একবার মনে করিয়ে দিতে হবে কি, দ্যাট ইজ আজকের ছড়া কাটিং কি ছিল। আজকে ছড়া কাটিং যেটা ছিল, সন্ধেবেলায় আড্ডা দেব পেট পুজোতে কি, ইয়েস উইকেন্ডের একটা আড্ডা, তাতে পেট পুজো হবে না?
2: সেটা তো হবেই, এবং আমাদের কাছে মেসেজও আসছে, আমরা সেটা পড়বো, ডেফিনেটলি পড়বো, তোমাদের জন্য আর একটু তুলে রেখে দিয়েছি।
1: হ্যাঁ, তবে আপাতত তোমার জন্য নাকাসাজিজ মোনালি ঠাকুর উইথ দ্য সং তুমি আশেপাশে থাকলে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, Weekend Cafe তে আমরা চলে এসেছি আর সঙ্গে নিয়ে তোমাদের ছড়া কাটিং এর যা যা মেসেজেস এসেছে সেইটা নিয়েও আমরা চলে এসেছি। আচ্ছা, আমাদের ছড়া কাটিংটা কি ছিল সেটা আরেকবার বলে দিই। সন্ধেবেলা আড্ডা দেব পেট পুজোতে কি,
2: রাইট?
1: Yes. আচ্ছা, ফার্স্ট মেসেজটা যেটা এসেছে সেটা হচ্ছে সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে লিখেছে, সন্ধেবেলা আড্ডা দেব পেট পুজোতে কি, চিকেন রোল আর কফি দিয়ে জমবে দারুণ সন্ধেটি।
3: আরে বাবা।
1: নেক্সট এসেছে, গুড আফটারনুন দুই দিদি ভাই, আমি তিথি নস্কর সাউথ 24 পরগনা থেকে বলছি, তোমাদের মিষ্টি গলায় ক্যাফে কলকাতা জমে উঠেছে। ইয়েস, ওটা উইকেন্ড ক্যাফে জমে উঠেছে, থ্যাংক ইউ সো মাচ, আর গানগুলো খুব খুব ভালো। এবার আসল টপিকে আসি, সন্ধেবেলাতে আড্ডা দেব পেট পুজোতে কি,

0: সঙ্গে রেখেছি লুচি ঘুগনি চাই আর কি।
1: মানে একটু একটু মিষ্টি হলে ভালো হতো না সঙ্গে?
0: তুমি আমরা আরো লিস্ট বাড়িয়ে দিতেই পারি,
1: আমরা লিস্টটা বাড়িয়ে দিতে পারি। মানে আড্ডাটা যদি চলতে থাকে মাঝে মধ্যে ইন্টারভেলে চাইলেও বা ক্ষতি কি?
0: একদম এরকম করতে করতে এটা খাবারের একটা বিশাল,
1: মানে আলটিমেটলি দেখবে যতক্ষণ না বলছো যে এই ডিনারটা করে যাও ততক্ষণ আমি বলবো আমি আর যাব কি। মোটামুটি সন্ধ্যেবেলা যখন বাড়িতে এসেছি তো পেট পুজো করে গল্প করতে করতে বার পাঁচেক চা খেয়ে ফেলে তারপর যতক্ষণ না ডিনারটা অফার করছো ততক্ষণ বাড়ি যাচ্ছি না,
0: আমরা এখানেই থাকছি কি?
1: একদম। তার মধ্যে যদি একটু ঝিরঝিরে বৃষ্টি সঙ্গ দেয় তাহলে তো মন্দ কি,
0: মন্দ কি?
1: যদি তার মধ্যে জিজ্ঞাসা করো যে রাত্রে ডিনারে কি খাবে তাহলে বলবো একটু খিচুড়ি আর একটু ইলিশ মাছ ভাজা আর কি। এরকম ভাবে লিস্ট আমরা বাড়িয়ে যেতে পারি। তবে রাইট হিয়ার রাইট নাও যেটা করব, একটা গান শোনাবো, ফিরছি 6:02 তে একদম টেলেন্ট পার্ট নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। তোলাবাজি, কথায় কথায় বন্ধের মতো অপসংস্কৃতি শিল্পায়নের পথে প্রধান অন্তরায়। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের শিল্পের পরিবেশ ফেরাতে উপযুক্ত পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ হুগলির ডানকুনিতে লাক্স কোজির কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সম্প্রসারণের পর এই কারখানায় 9,000 কর্মসংস্থান হবে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃত করার অভিযোগে তদন্ত করে 30 জুলাই সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এর আগে অভয়ার বাবার কাছে এ সংক্রান্ত অভিযোগ জানিয়ে একটি চিঠি আসে। সেখানে দাবি করা হয়, বেলগাছাইয়ার রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির 3 আধিকারিক ভিসেরার নমুনা বদলের সঙ্গে যুক্ত ছিলেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওইদিন বিকেলেই তিনি দিল্লি রওনা হবেন। ভিয়েতনামের ফুকুয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে নৌকোটিতে নাবিক সহ 36 জন যাত্রী ছিলেন। 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকোটি উল্টে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আগামী 2 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে তৃতীয় ঘন্টায় চলে এসেছি। আর বেশি কথা না বলে সোজা চলে যাব একেবারে ছড়া কাটিং এ।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: হ্যাঁ, আর ছড়া কাটিং এ যেটা ছিল, সন্ধেবেলা আড্ডা দেব পেট পুজোতে কি। তো তোমার মেসেজ এলো কি? খোলা রয়েছে তোমারই জন্য
2: একদম। আর সেখান থেকে এবার এসেছে বিশ্বজিৎ মন্ডল উত্তর জোজরা থেকে। সন্ধ্যেবেলায় আড্ডা দেব পেট পুজোতে কি, চপ সিঙ্গারা আম তেল চানাচুর দিয়ে মাখা মুড়ি ছাড়া আড্ডা জমে কি।
1: ঠিক ঠিক ঠিক, একদম।
2: হাওড়া থেকে রীতা, সন্ধেবেলায় আড্ডা দেব পেট পুজোতে কি, আমি আনবো ফিশ ফ্রাই, আমি আনবো ফিশ ফ্রাই, তোমরা বলো আনবে কে কি। একদম বললাম না, খাবারের লাইন পুরো। আচ্ছা, নেক্সট হচ্ছে রূপকুমার হাওড়া থেকে লিখেছে, সন্ধেবেলা আড্ডা দেব পেট পুজোতে কি, পেট পুজোতে তুমি আছো চোখের পাতায় আমায় লুকিয়ে রেখো, আড্ডা দিয়ে ফেরার পথে তরকারুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফ্রি।
1: মানে সন্ধেবেলা মানে শুকনো মুখে আড্ডা দিয়ে রাত্রিবেলা তরকারুটি, খেলবো না
2: কাঁচা লঙ্কা, আরই খাবো না,
1: খেলবো না, খেলবো না।
2: আচ্ছা, নেক্সট আরেকটা মেসেজ পড়ি, সেটা হচ্ছে ওয়াজিরউদ্দিন তরফদার সাকরাইল পাঁচপাড়া মাঝের পাড়া থেকে লিখেছে, সন্ধেবেলা আড্ডা জমুক পেট পুজোতে কি, সাজেশন দাও তোমরা, তাই তো মেসেজ করেছি।
1: না, সাজেশন আমরা দেব না, তবে যারা বেশ সুন্দর সুন্দর খাবারের নাম পাঠিয়েছো তাদের জন্য এটা দেব। বিশ্বাস করো, তোমাদের না এই এত খাবারের গল্প শুনতে শুনতে সত্যি প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, আর মানে খিদেতে হাততালিও মাঝে মধ্যে আটকে যাচ্ছে, তাই ঝটপট করে আরো মেসেজ পাঠিয়ে ফেলো।
3: মুড়কে কি বাঙ্গ হামে

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। তবে তোমাকে একটু বলে দিই যে এই যে উইকেন্ড, উইকেন্ডে একটু টুক করে বেড়াতে যাওয়ার জন্য একখানা জায়গার নাম, মানে ধরো তুমি তো এই দীঘা, উদয়পুর, তাজপুর, বগুড়া, জলপাই এ সমস্ত জায়গা মোটামুটি এখন সবার জানা হয়ে গেছে, সবাই প্রচুর যাচ্ছে, কিন্তু তোমাকে এমন একখানা দীঘার কাছাকাছি জায়গার খোঁজ দিতে পারি যেটা কিন্তু এখনও বেশ হিডেন স্পট বলা যায়, দ্যাট ইজ কানাইচট্ট। কানাইচট্ট কীভাবে যাবে, কাঁথি থেকে খুব কাছেই এই কানাইচট্ট বিচটা, মানে এখনো কিন্তু খুব আনএক্সপ্লোর জায়গাটা,
2: আমি নামও কিন্তু মানে সত্যি কথা আমি শুনে থাকিনি।
1: প্রকৃতির সঙ্গে মানে এমন একটা মেলবন্ধন, আর সেখানে কিন্তু মানে ঘন সবুজ ম্যানগ্রোভে ভর্তি একখানা নির্জন সমুদ্র সৈকত, মানে যাকে একেবারে ভার্জিন বিচ বলে সেই রকম একখানা বিচ, তো তুমি সেখানে ঘুরে আসতে পারো। কিভাবে যাবে কানাইচট্ট প্রথমেই বলে দিই, নিজের গাড়িতে যেতে পারো বা কাঁথিতে এসে যে কোনো গাড়ি বুক করে পৌঁছে যেতে পারো কিন্তু কানাইচট্ট।
2: বেশ,
1: তো এরকম একখানা জায়গা, তো তুমি যেতেই পারো, ঘুরে আসতে পারো। আর থাকার জন্য ধরো তুমি কানাইচট্টে ঘুরে এসে আশেপাশে মন্দারমণি, দীঘা এসব তো রয়েছে, সেখানে রয়ে যেতে পারো, বা ডে আউট করবার হলে ওখানে ঘুরে মানে এক বুক অক্সিজেন নিয়ে সমুদ্রের নোনা হাওয়া খেয়ে বাড়িও ফিরে যেতে পারো।
2: একদম, মানে এইরকম চটজল দিয়ে উইকেন্ড ট্রিপ কিন্তু আমরা সেরে ফেলতেই পারি, মানে একদম স্যাটারডে সকাল গিয়ে রাত্রে ব্যাক করে আসাই যায়।
1: একদম একদম।
2: আর আমাদের যে মেসেজের ভান্ডার আছে সেখান থেকেও একটুখানি ভান্ডার খুলে দিই আবার। এবারে আমাদের ছড়া কাটিংয়ে যে মেসেজটা দিয়েছে, গুড ইভিনিং দুই দিদি ভাই, আমার নাম অরূপ ভট্টাচার্য, বাড়ি আমার বহরমপুর মুর্শিদাবাদ, আমি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক। সন্ধেবেলায় আড্ডা দেব, পেট পুজোতে কি মুড়ি আলুর চপ গরম পেঁয়াজি, আহা জমে বেশি, খেতে খেতে গল্প জুড়ে হাসির রঙের ঢল, আপনজনের সঙ্গ পেলে ভরে ওঠে মন আঙিনার তল, চায়ের কাপে চুমুক দিয়ে বারুক ভালোবাসার সুর, এমন মধুর সন্ধেবেলা ফিরে আসুক ভরপুর। বাহ,
1: মানে সত্যি, মানে কি না, বেশ কবিতাটার মধ্যে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে,
2: দারুণ মোহময়ী ব্যাপার আছে।
1: এইরকম কবিতার জন্য এখানে হাততালি না দিলে হয়? একদম ফুল অন হাততালি থাকলো আপনার জন্য।
2: ইয়েস। আর তারপরে যে মেসেজটা এসেছে, শাওন লিখেছে বারাসাত থেকে, সন্ধ্যাবেলা আড্ডা দেব, পেট পুজোতে কি চপ মুড়ি মাখা রেডি, চটপট চলে এসো দেখি, ওরে বাবা
1: মা, চপ মুড়ি মেখেও ডাকছে,
2: আমরা তাহলে চলেই যাই বুঝলে, প্রোগ্রাম সেরে টেরে আমরা গিয়ে খেয়ে আসি।
1: একদম।
2: আচ্ছা, সন্ধ্যাবেলা আড্ডা দেব, পেট পুজোতে কি সাথে থাকবে আলুর দম আর গরম কচুরি, এরকম খাবার ফাঁকি দেবে তোমার সাধ্য আছে কি, পায়েল ব্যানার্জি।

0: না রিয়েলি সাধ্য নেই, বিশ্বাস করো। মানে এই নর্থ কলকাতা, সেখানকার কচুরি আলুর দম, মানে মানে ফুড ওয়ার্কের পুরো একদম
1: তুঙ্গে, যাকে বলা হয়। আর রোববার দিনের ব্যাপার নিশ্চয়ই হতেই পারে, আর মানে কালকে তুমি সকাল থেকেই শুরু করে দাও, মানে পেট পুজো করা যাকে বলে
0: একদম। আর এইরকম রেসিপির সঙ্গে কিন্তু সাথে একটু মিষ্টি মুখের বন্দোবস্ত থাকাটা জরুরি ভীষণ ভাবে।
1: আর আর একটা, যে একটা বড় এনলিস্টেড খাবারের লিস্ট আমাদের সামনে চলে এসেছে,
0: ওটা পরে পরে পরে।
1: আচ্ছা ঠিক আছে,
0: ফিল্ম স্ত্রী।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আরও একবার ছড়া কাটিংটা মনে করিয়ে দিই, তোমাদের প্রচুর মেসেজেস রয়েছে, কারণ মেসেজগুলো পড়াটা আগের কর্তব্য, তারপর না হয় বাকি সমস্ত কিছু হবে।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: ইয়েস, আজকে ছড়া কাটিং হচ্ছে সন্ধেবেলা আড্ডা দেব পেট পুজোতে কি।
2: এইবারে সেটা লিখেছেন মাধাই দাস বহুর থেকে ঘোষপাড়া। শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিংয়ে আসি। সন্ধেবেলাতে আড্ডা দেব পেট পুজোতে কি, চায়ের সঙ্গে থাকবে চপ সিঙ্গারা আর ঘিয়ে ভাজা নিমকি। আচ্ছা, এইবারে একটা বলেছিলাম তোমাদেরকে যে একটা বড় মেসেজেস পড়ে শোনাবো, যেখানে খাবারের লিস্টের প্রচুর নাম রয়েছে। হ্যালো বাদল, শুভেচ্ছা জানাই সুইট বার্ডস নম্রতা অরুণিতাকে। এবারে আসি ছড়ায়। আজ সন্ধেবেলায় আড্ডায় দেব পেট পুজোতে কি, হট ক্যাফে, পকোড়া, পাঁপড়, চাল ভাজার সাথে চাপ, চপ, আলুর বেগুনি, পেঁয়াজি, ঘরে বানিয়ে ফ্রেন্ডসদের সাথে আড্ডাটা দিই। মানে এই হচ্ছে
1: মানে ব্যাপারটা হচ্ছে কিরকম বলতো, মানে সেই একটা গান শুনেছিলাম দীর্ঘদিন আগে, প্রেম রতন ধন পায়ের গান, তো তাতে মানে কারোর সঙ্গে দেখা করতে যাবে, তাতে প্রচুর কিছু নিয়ে যাওয়ার আর কি লিস্ট বানিয়েছে, ঠিক সেরকম এখানে লিস্ট রয়েছে, তো সেই রকম লিস্টওয়ালা একটা গান, তো মানে তাতে আর কি প্রচুর খাবারের নাম রয়েছে, সেই রকমই অ্যান্ডির অবস্থা।
2: আর যেই মেসেজটা রয়েছে, গণেশ লিখেছে, সন্ধেবেলা আড্ডা দেব পেট পুজোতে কি, ঝাল মুড়ি আর মোচার চপ, আর চাই কি।
1: না না, সিরিয়াসলি কিছু চাই না, মানে চপেও যদি মোচা থাকে আর কি, আর কি বলবো,
2: কি চাই, কিছুই দরকার নেই, এই ভালোবাসাটাই অনেক আর কি। যাগে, আমরা তোমার তো মেসেজেস পড়েছি,
1: মানে সত্যি কথা বল এই মাচা কালচার, মানে মাচা মানে আই মিন ওই মাচা টি অ্যান্ড মাচা কফির কথা বলছি,
2: মানে মাচা দিলে কোটান কোটছে
1: একদম, কারণ মাচা ব্যাপারটাকে অনেকে অনেক ভাবে
2: কোন কালচারে চলে যাবে
1: বর্ণনা করতে পারে, তো মাচা থেকে যে মোচার চপ, এই ব্যাপারটা কিন্তু রিয়েলি খুব ভালো লাগলো, বিশ্বাস করো সবসময় অত হেলথ কনসিয়াস হয়ে লাভ নেই, মাঝে মধ্যে এইসব একটু খেতে হয়, ঠিক যেরকম কারোর সঙ্গে দেখা করতে গেলে এত কিছু নিয়ে যেতে হয়, যেরকম বলছে এই গানটায়।

0: হ্যাঁ, মনে তো নাচন লাগবেই, কারণ কাল সানডে। মানে যারা মোটামুটি স্যাটারডে অবধি অফিস করো, তাদের মনটা এই মুহূর্তে আনন্দে নাচছে যে ভাই একটা দিন ছুটি পাওয়া যাবে।
1: ইয়েস, আর উইকেন্ড বলে কথা তো
0: সেই,
1: ভাই বস আনন্দ করতেই হবে। আমার তো সোমবার থেকে আমাদের সেই মুখ ঘুরে সেই স্মাইল।
0: সোমবার কেন, মোটামুটি রবিবার রাত্রি থেকেই মনে হয় যে আবার অফিস যেতে হবে পরের দিন। হ্যাঁ, যাই হোক, এনিওয়ে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে ছড়া কাটিং এ, বুঝতে পেরেছি। আপাতত তোমাকে পানের দোকানের কাছে ছেড়ে দিয়ে গেলাম, হ্যাঁ, কারণ তোমাকে মোটামুটি খাবার দাবার খাওয়ালে হজম করাবার দায়িত্বটাও তো আমাদের। কালকে আবার সানডে, ভালো ভালো খাওয়া দাওয়া করো, আড্ডা মারো, ঘোরো, মানে রসে বসে উইকেন্ড কাটাও আর কি,
1: সুস্থ থাকো,
0: হ্যাপি উইকেন্ড।
1: হ্যাপি উইকেন্ড
0: আপাতত সুখমিন্দর সিং এন্ড রেখা ভারদ্বাজ ফর ইউ উইথ পান কি দোকান।

আকাশ বাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। কমিশনার অফ রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থা এটিও ব্যবস্থার পরিদর্শনের কারণে আগামীকাল কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আগামীকাল এই সেকশনে সকাল 9টার পরিবর্তে বিকেল 4টে সাড়ে 4টে শুরু হবে, তবে টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখে তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংখ্যমিত্র ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা রয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্যজুড়ে বেআইনি মদ এবং মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। উত্তর দিনাজপুরের চাকুলিয়া এবং রায়গঞ্জের বিন্দল এলাকায় অনুমোদন ছাড়া চলা একাধিক প্লাইউড কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে রায়গঞ্জ বনবিভাগ, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। বেশ কয়েকটি কারখানার কাঠ সেলাই মেশিন, কাঠের গুঁড়ি, উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর বাজেয়াপ্ত করে বনদপ্তর। এই মুহূর্তের খবর শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়া সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ প্রকল্প নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটির বেশি টাকা বিনিয়োগ হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধুনিকীকরণ ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার নন্দীগ্রাম এলাকায় মেধা রেলওয়ে কোচ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেছেন। 375 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রেলকোচের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপে স্টেজ 4-এ জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছে। ফাইনালে ভারতীয় জুটি 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ভিয়েতনামের ফুকোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকো উল্টে দুই মহিলাসহ মোট 15 জন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। নৌকোটিতে 36 জন যাত্রীর মধ্যে 32 জনই ভারতীয় বলে খবর। 17 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য সহ 21 জনকে বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। টাইফুন বাভি জাপানের শাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর চীনের দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত চীনে 6 লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চীনের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশে 10 লক্ষের বেশি এবং ফুজিয়ান প্রদেশে আরও 1 লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এই সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্য সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্যজুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা নাবালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পর স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতীয় ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: শনিবার রাত ঠিক 9:07 হয়ে গেছে এবং সুপ্রীতি আর বিহু চলে এসেছি, কারণ উইকেন্ড ফিল্মি ফিভার চলছে। আর ফিল্মি ফিভার মানেই আমরা একটু গসিপ করব, আমরা একটু এ গরিব হয়ে গেল, এ বড়লোক হয়ে গেল, এই জাতীয় কথাবার্তা বলবো, এবং কী নতুন সিনেমা বেরোচ্ছে, কী নতুন সিনেমা কীরকম হয়েছে, সেই সব কিছু নিয়েই একটু বিস্তারে আলোচনা করব।
2: এক্স্যাক্টলি, আর শুধুমাত্র তাই নয়, থাকবে সিনে কুইজ, মানে তোমাদের 3 ঘন্টায় 3 প্রশ্ন করবো, তোমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। নাম্বারটা ওই এক চেনা নাম্বার 9903653992, সেখানে তোমাদের জন্য থাকবে সিনে কুইজ। এছাড়াও যেমনটা সুপ্রীতি বললো যে অনেক অনেক গসিপ তো থাকবেই, তাছাড়া আরও আরও কী কী থাকবে আমরা নিজেরাও জানি না, দেখতে হবে আমাদের। যাই হোক, আপাতত তোমাদের জন্য যেটা থাকবে সেটা হলো একটা মানে বেশ ইন্টারেস্টিং গান, আর গানের পরে বক্স অফিসে কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল, কে একটু মাঝামাঝি গেল, কে একটু জল মেশালো, সেসব নিয়েই বিহু আর সুপ্রীতি ফিরছে শুধুমাত্র কোথায়,
1: 107 FM রেইনবোতে।

0: শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা, কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: মানে ব্যাপারটা হচ্ছে, আমাকে সাবধান করেছিল বন্ধু বান্ধব যারা আমার ভালো চায়, যে না এই সিনেমাটা তুমি অন্ততপক্ষে হলে বসে দেখতে যেও না, যদি দেখতে চাও তবে ব্রেনটাকে বাইরে রেখে এমনি মোটামুটি ভেতরে যেও। তো আমি সেটাই করেছিলাম, আমি সেটাই করেছিলাম, ব্রেন বাইরে রেখেই দেখতে গিয়েছিলাম। কিন্তু তারপর যে আমি কি দেখে এসেছি আমি দুদিন কথা বলতে পারিনি,
2: জানি তারপর আর ব্রেনটা জায়গা মতো বসছে না, তো
1: এখনো বসেনি, এখনো বসেনি, খুঁজে পাচ্ছি না ইনফ্যাক্ট। আমি যাই হোক, আমরা কথা বলছি ওয়েলকাম টু দ্য জঙ্গল বলে একটা ছবি, যেটাতে কারা কারা ছিলেন বলতে গেলে শোটা শেষ হয়ে যাবে, মোটামুটি 34 জন অ্যাক্টর অ্যাক্ট্রেসেস ছিলেন। দালের মেহেন্দিকেও নিয়ে নিয়েছে, মানে যাকে পেরেছে বলেছে এই তুমি করবে, তুমি করবে বলে একদম টপ টপ টপ টপ করে নিয়ে নিয়েছে আর কি। যাই হোক, ছবির বাজেট ছিল বেশ অনেকটাই, কারণ এতজন 34 জন, 250 থেকে 300 কোটির কাছাকাছি ছবির বাজেট ছিল। তো এখনও পর্যন্ত বক্স অফিসের হিসেব যা বলছে, এই ছবিটা ওভারঅল মানে টোটাল বিশ্বে কামিয়েছে মোটামুটি 180 কোটির মতো। মানে এনাদের সবার ব্রেনের এই মুহূর্তে কী অবস্থা, এটাই আমার প্রশ্ন।
2: আমার না, আমার তোর কাছে প্রশ্ন হচ্ছে, তোর টাকা নষ্ট করার এত ইচ্ছা থাকলে আমায় বলতি।
1: আমি জানি না, মানে আমি কেন দেখতে গেছি, মানে কী যে হলো, মানে তুই মানে বিশ্বাস করবি না সুপ্রীতি, কোথা থেকে কোথা থেকে হঠাৎ করে দালান মেহেন্দিটা অদ্ভুত পান দিচ্ছেন, মানে মাঝখান থেকে জ্যাকলিন ফার্নান্দেজ একটা ব্লন্ডি হেয়ার করে কী যে করে গেল আমি নিজেও বুঝলাম না। অক্ষয় কুমারের ফাইট সিকোয়েন্সগুলো ভালো, নো ডাউট, কিন্তু ওনার তো কিছু করারই ছিল, কারণ স্ক্রিপ্ট বলে তো কোনো বস্তুই নেই ছবিটাতে।
2: যাই হোক, খারাপ স্ক্রিপ্টের কথা যখন হচ্ছেই, তখন আমরা চলে যাবো ককটেল 2 তে, কারণ এগেইন আমি

ককটেলের স্মৃতিচারণা করে ভেবেছিলাম যে ঠিক আছে একটা ভালো সিনেমা হবে, এবং আমি হলে গেছিলাম এবং যথারীতি আমি আশাহত হয়েছি। একটা অদ্ভুত, মানে জেনজিদের সম্পর্ক বলে একটা র্যান্ডম জিনিস দেখিয়ে দেওয়া হয়েছে। কোন জেনজি এরকম সম্পর্কে আছে আমি জানি না, আমার চেনা কোনো জেনজি একেবারেই নেই। যাই হোক, ককটেল 2 150 কোটির সিনেমা ছিল, যেটা এখন অবধি 100 কোটিও মোটামুটি ঠিক করে কামাতে পারেনি। 87 থেকে 87.5 কোটির দলের মধ্যে মোটামুটি রয়েছে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো।
1: আরে ভাই, টাকা আর ট্রাভেল এই দুটো জিনিস নাকি মানুষকে সবচেয়ে বেশি অন্ধ করে দেয়। আর সেই অন্ধের মতন গুপ্তধনের খোঁজে যদি বেরিয়ে পড়ে একদল খামখেয়ালি মানুষ, তবে আর সিনেমা হলের সিটে বসে মাথা চুলকোনো ছাড়া উপায় কি? দীর্ঘ প্রতীক্ষার পর বলিউডের অন্যতম পপুলার কমেডি ফ্র্যাঞ্চাইজি তাদের ফোর্থ ইনস্টলমেন্ট নিয়ে চলে এসেছে। ইয়েস, ইউ আর রাইট, ডিরেক্টর ইন্দ্রকুমার ডিরেক্টেড মুভি ধামাল 4 ফাইনালি মুক্তি পেল। তা কেমন হলো এই নতুন ধামাল? ফ্র্যাঞ্চাইজির আগের পার্টগুলোর মতন কি এটা আমাদের হাসাতে পারলো, নাকি মাথা ব্যথার কারণ হলো? গল্পের যদি কথা বলি তবে প্লটটা কিন্তু সেই একই, ইন্দ্রকুমারের ট্রেডমার্ক সিগনেচার গুপ্তধন বা খাজানার খোঁজ। তবে এইবার ব্যাকড্রপটা একটু আলাদা, পাইরেটস অফ দি ক্যারিবিয়ান আর ইন্ডিয়ানা জোনসের একটা অদ্ভুত খিচুড়ি বানানোর চেষ্টা করা হয়েছে এখানে। প্রথমেই আসি এই মুভির সবচেয়ে বড় দুর্বলতায়। একটা কমেডি ফিল্মের সবচেয়ে বেশি দরকার হয় কোন জিনিসের? ভালো সংলাপ আর টাইমিং। কিন্তু দুঃখের বিষয়, এই মুভির জোকস গুলো ভীষণ ব্যাকডেটেড এবং মেলোড্রামাটিক। আর টেকনিক্যাল দিক, ও মাই গড, মুভি জুড়ে শুধুই CGI, মানে কম্পিউটারে কারসাজি। স্ক্রিন জুড়ে একের পর এক নকল বাঘ, কুমির আর ঝড়ের তাণ্ডব দেখতে দেখতে ক্লান্তি চলে আসে। তবে হ্যাঁ, মুভির মিউজিক কিন্তু বেশ ভালো হয়েছে, গানগুলো বেশ প্যাপি আর ব্যাকগ্রাউন্ড স্কোরিং ও যথেষ্ট লাইভ অ্যান্ড এনার্জেটিক। বাট জাস্ট উইক স্ক্রিন প্লের কারণে ফ্র্যাঞ্চাইজির ফোর্থ পার্ট হিসেবে অডিয়েন্সের যে বিশাল এক্সপেকটেশন ছিল, সেটা কিন্তু ধামাল 4 ঠিকঠাক ভাবে পূরণ করতে পারলো না। তবে কি মুভিতে কিছুই ভালো নেই? আলবাত আছে। এই ফিল্মের একমাত্র সেভিং গ্রেস বা ম্যাজিক এলিমেন্ট হলেন রবি কিষণ। ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর স্টাইলে চোখে কাজল আর মাথায় পাইরেট হেড পরে তিনি যখন স্ক্রিনে এসেছেন, জাস্ট অসম। তবে হ্যাঁ, অজয় দেবগন নিজের চেনা হিরো ইমেজে অ্যাকশন আর স্টান্টস গুলো ভালোই সামলেছেন। আর আমাদের পুরনো চাল ভাতে তো বাড়বেই, মানে অরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, সঞ্জয় মিশ্রা, রিতেশ দেশমুখ, তারা নিজেদের চেরা ছন্দে অভিনয় করেছেন। যদিও দুর্বল স্ক্রিন প্লে এর কারণে তাদের ট্যালেন্ট পুরোপুরি এক্সপ্লোর করা যায়নি, বাট নেভার মাইন্ড। সো ওভারঅল বলতে গেলে, তুমি যদি কোনো লজিক ছাড়া মাথা বাড়িতে রেখে শুধু লাউড স্ল্যাপস্টিক কমেডি আর CGI এর সুনামি দেখতে ভালোবাসো, তবে উইকেন্ডে ওয়ান টাইম ওয়াচ হিসেবে এই ফিল্মটি দেখতেই পারো। আর আমি সুরন্দা ধামাল 4 কে দেব 7টি রেইনবো কালার্স, এর মধ্যে 4টে রেইনবো কালার্স।
0: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

0: Cine Quiz.
1: मोहिनी बोल ना, आती क्या अपन लोग को डांस सिखाने?
2: इजी लगता है क्या मोहिनी का डांस? इजी नहीं है, दुनिया में दो ही लोग कर सकता है मालूम, एक जेलो आणि एक शकीरा। डांस ना एक पूजा है, डांस एक आर्ट है, आर्ट।
1: तो अपन ने क्या बोला? नाउ है
3: एक क्लिपिंग से जे दुजन हीरो हीरोइन ने गला सुन ले, बोलो तो तारा कारा?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
4: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা
5: কে হিট কে মিস, সেই সব খবর নিয়ে আবার চলে এসেছি। এবং এই যে একটু আগে আপনারা ধামাল ফোরের ভীষণ একটা রিভিউ শুনলেন, এবং ধামাল ফোর 150 কোটির সিনেমা, এগেইন একটা বিশাল বড় স্টার কাস্ট, কেন এত লোককে ডেকে এনে একটা খারাপ সিনেমা করা হয়েছে আই ডোন্ট নো। কিন্তু মোটামুটি একদিনের কালেকশন 30 কোটি ছাড়িয়ে গেছে, মানে প্রায় 33 কোটির কাছাকাছি একদিনের কালেকশন রয়েছে। সো হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজির নামে যতবার আপনারা সিনেমা বানাবেন আমরা পাগলের মতো দেখতে চলে যাব
6: একদমই। আর ধামাল নিয়ে কথা বলতে বলতে আরেকটা ছবি যেটা না বললেই না, সেটা হলো আলফা। যে ছবিটা নিয়ে আমার অন্ততপক্ষে হাই এক্সপেকটেশনস ছিল, না আমি ছবিটা এখনো পর্যন্ত দেখার তো সময় পাইনি, তবে দেখেছিস?
5: দেখিস না,
6: ইস এরকম ভাবে
5: দেখিস না,
6: দেখিস না, মানে আমি ওটাই বলছি আর কি, যে মোটামুটি লোকজনের যা রিভিউ পাচ্ছি যে স্পাই ইউনিভার্সের সবচেয়ে খারাপ ছবিটা আলফা হয়ে গেছে।
5: খারাপ বলতে নেই, বলো দুর্বল।
6: আচ্ছা দুর্বল ছবি। কে কে রয়েছেন আমরা জানি, আলিয়া ভাট আর শর্বরি। শর্বরিকে আমার ভীষণ ভালো লাগছে ইদানিং, স্পেশালি একটা রিয়েলিটি শোতে কিছুদিন আগে গিয়েছিলেন তিনি, এবং তারপর সেই ক্লিপিংসগুলো ভাইরাল হওয়ার পর আমার তাকে বেশ ভালো লাগছে। যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, যেটা হলো যে আলফা এখনও পর্যন্ত ওভারঅল মোটামুটি ওই 58 কোটির কাছাকাছি কামিয়েছে। খুব একটা ভালো নয়, আবার খুব একটা খারাপও নয়, মিডিয়াম, কারণ ওই ছবিটা মোটামুটি হাই VFX-এর দৌলতে বানানো হয়েছিল প্রায় 60 কোটি টাকার কাছাকাছিতে। যদি ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখি যে কত কামালো, তাহলে দেখা যাবে যে 82 কোটির কাছাকাছি এখনও পর্যন্ত আলফার বক্স অফিস কালেকশন।
5: মনের সমস্ত দুঃখ একদিকে রেখে এই স্পাই ইউনিভার্সের যে সবচেয়ে ভালো এবং একমাত্র পাতে নেওয়ার মতো সুন্দর সিনেমাটা, সেই সিনেমার সবচেয়ে ভালো সাউন্ড ট্র্যাকটা আপাতত থাকছে তোমার জন্য সুপ্রীতি। আর বিহু ফিরছি উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে। মিনওয়াইল সিনেক্যুইজের আনসারগুলো পাঠাও।

0: છો વીકેન્ડ ફિલ્મી ફીવર 107 એફએમ રેનબો તે વીકેન્ડ ફિલ્મી ફીવર વીકેન્ડ ફિલ્મી ફીવર તાલ સે તાલ તાલ સે તાલ ગાનેર ગોલ્પો ગાનેર ગોલ્પો
1: মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক কিছু চলছে, তার মধ্যে খুব রিসেন্ট যেটা হয়েছে, আচার্য রণছোড়লাল গোস্বামী খুব রিসেন্ট উস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার যেটা সেটা পেয়েছেন। তার কারণ হচ্ছে তিনি মাত্র 32 বছর বয়সে 2200 বেশি ভক্তিগীতি, ভক্তিমূলক পদ ইত্যাদি রচনা করেছেন এবং 8টা বই লিখে ফেলেছেন এই নিয়ে। তো হাভেলি সঙ্গীতের জন্য উনি বেসিক্যালি এই পুরস্কারটা পেয়েছেন এবং এটা মানে ইটস আ বিগ থিং।
2: আরেকটা যেটা খবর সেটা তোমাদের দেওয়ার, যে দেখো স্বপ্ন দেখায় তো কোনো বাধা নিষেধ নেই, মানে স্বপ্ন তো দেখাই যায়। তুমি ব্যান্ডেলে বসে থাকো বা বেলঘড়িয়ায় বসে থাকো বা বড়নগরে বসে থাকো, তুমি যদি মনে করো যে তুমি লক্ষ্যে স্থির, তাহলে তুমি একদিন না একদিন বোম্বে বা মুম্বাই যাই বলো না কেন, সেখানে তোমার স্বপ্ন পূরণ করতে পারবেই। এখন যার কথা বলবো তিনি হচ্ছেন নীলাঞ্জনা ঘোষ দস্তিদার, আদপে ব্যান্ডেলের মেয়ে। ছোটোবেলায় একটা রিয়েলিটি শোতে পারফর্ম করেছিলেন কিন্তু তারপর তাকে আমরা খুব একটা খুঁজে পাইনি। তবে নীলাঞ্জনা কিন্তু তার কাজ থামাননি। এ আর রহমানের যে ট্যুরিং ব্যান্ড, মানে ঘুরে ঘুরে যারা গান করেন, বিভিন্ন জায়গায় কনসার্ট করেন, সেইখানে নীলাঞ্জনা গান গাইতেন এবং একই সঙ্গে বেস গিটার বাজাতেন। এবার নীলাঞ্জনার ভাগ্যে হঠাৎ করে শিখে ছিঁড়েছে, কিছুদিন আগেই রিলিজ করেছে ম্যায় ওয়াপাস আউঙ্গা, আর সেখানে মাস্কারা যে গানটা, যেখানে মানে অসম্ভব সুন্দর একটা বিটওয়ালা গান, সেইখানে নীলাঞ্জনা কিন্তু শুধুমাত্র আর বেস গিটার বাজাননি, তিনি সেখানে গলাও দিয়েছেন। মানে ব্যান্ডেলের মেয়ে যে স্বপ্ন দেখেছিলেন আলটিমেটলি সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এ আর রহমানের কম্পোজিশন, ইমতিয়াজ আলীর ডিরেকশনে এত বড় একটা ব্রেক, মুখের কথা নয় বস। যাই হোক, আপাতত তোমার জন্য রইল একটা ভীষণ মিষ্টি গান, কারণ বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে বিহু সুপ্রীতির মিষ্টি গান শুনতে ইচ্ছা করে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তুমি শুনছ উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: তোমাদের সিনে কুইজে দুজনের গলা শুনিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে এই একজন মানে অভিনেতা অভিনেত্রীর নাম কি। তো ঠিক আছে, অনেক ধরনের উত্তর এসছে, অনেক সঠিক উত্তরও এসছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে উত্তরটা এসছে, যেটা দেখে মোটামুটি আমরা এক্ষুনি সিট থেকে পড়ে যাচ্ছিলাম, সেটা হলো অনিল কাপুর আর শাহরুখ খান।
3: হ্যাঁ, মানে এর মধ্যে ঠিক কোনটা অনিল কাপুর আর কোনটা শাহরুখ খান যদি বলে দিতেন ভারি সুবিধা হতো। যাই হোক, তো মেঘনা মল্লিক মহিষাতল থেকে, আভা হাওড়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, কৌশিকী নিউগড়িয়া থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, এরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। অ্যান্ড দ্য রাইট আনসার ওয়াজ,
2: দাঁড়াও আগে হাত তাড়িটা দিয়ে দিই। Yes, and the right answer was, মানে ইজ, দীপিকা পাড়ুকন আর অভিষেক বচ্চন। ছবির নাম হলো হ্যাপি নিউ ইয়ার, যেটা আমি হলে দেখতে গেছিলাম, আই স্টিল রিমেম্বার। আপাতত রইল হ্যাপি নিউ ইয়ার।
3: খারাপ সিনেমাই দেখতে যাই
2: শাহরুখ খান রয়েছিল,
3: শাহরুখ খান থাকলে অনেক কিছু ক্ষমা করে দেওয়া যায়। যাই হোক,

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: হ্যাঁ, রিলিজের খবরটা অনেকদিন আগেই আমরা পেয়ে গেছিলাম, কারণ টুকটাক টুকটাক এদিক ওদিক একটু সিনেমা হচ্ছিল, মানে সিনেমা শুটিংয়ের ঝলক আমরা দেখছিলাম। বাট লাস্ট 8 তারিখ, মানে 8ই জুলাই, সৌরভ গাঙ্গুলি নিজের বার্থডের দিন লিখলেন দ্য বেস্ট বার্থডে গিফট এভার এভার এভার।
2: এবং আমাকে যদি এরকম কেউ বার্থডে গিফট দিত আমি নিতাম না।
1: কেন? ঠিক আছে
2: না, মানে ইটস টু আর্লি টু জাজ। তবে ব্যাপারটা মানে বিক্রমাদিত্য মোটওয়ানি এই যে কলকাতা এলেন, এসে অলিতে গলিতে ঘুরে বেড়ালেন, বেহালায় গিয়ে অনেকটা সময় কাটালেন, এবং তারপর তিনি এরকম একটা পোস্টার উপহার দিলেন।
1: হ্যাঁ, মানে একটা পোস্টার কি খুব সমস্যা হচ্ছিল আপনাদের একটু এডিট করতে? মানে সব কিছু এআই দিয়ে না করালেই নয় দাদা?
2: দেখো, লর্ডসের সেই আইকনিক সিন, তুমি যদি বাঙালি হয়ে থাকো এবং তোমার রক্তে যদি ক্রিকেট থাকে, মানে বাঙালি মানে তোমার রক্তে ক্রিকেট থাকবেই, সেটা খুব অবভিয়াস। তাহলে এই যে চিরাচরিত যে দৃশ্যটা, সেটা তুমি ছোটোবেলা থেকে দেখে এসছো। তুমি যদি জেনজি হও, তুমি যদি জেন আলফাও হও, তবু তুমি জানো যে লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলি ঠিক কীভাবে কী এক্সপ্রেশনে জামা খুলে একেবারে বুক ছিটিয়ে বলেছিলেন দেখ কেমন লাগে। সেই ছবিটাই যখন তুমি রিক্রিয়েট করছো, পোস্টার বানাচ্ছ, তখন পাবলিক তো খুঁজবেই মিল, আর সেটাই তো খুব স্বাভাবিক। কিন্তু তারপর যদি রাজকুমার রাও ওরকম একটা কী বলবো, ওনারা রেগে রেগে তাকান, তখন মনটা খারাপ হয় বস।
1: আর রাজকুমার রাও রেগে তাকানোটাও এটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে পোস্টারটা আপনারা এআই দিয়ে বানিয়েছেন, সেটাকে না রাজকুমার রাওয়ের মতো দেখতে, না দাদার মতো দেখতে, কারুর মতো, ইনফ্যাক্ট ভারতীয় ক্রিকেট দলের কারুর মতোই দেখতে না। এই পোস্টারটা আপনি বানিয়েছেন কেন?
2: তবে ঠিক আছে, মনকে এটা বলেই সান্ত্বনা দিয়েছি যে সুশান্ত সিং রাজপুত্র তো মানে মহেন্দ্র সিং ধোনির মতন দেখতে ছিলেন না। আজারউদ্দিনের যখন বায়োপিকে অভিনয় করেছিলেন ইমরান হাশমি, তখনও খুব একটা মুখের মিল ছিল না, তাই হয়তো অভিনয়ের জোরেই এই দাদার বায়োপিকে রাজকুমার রাও দারুণ কিছু একটা করে ফেলবেন। কারণ রাজকুমার রাও যে ছবিতেই থাকেন সেই ছবিতেই অসম্ভব ভালো অভিনয় করে।
1: শুধু একটাই রিকোয়েস্ট, সিনেমার এডিটিংটা কাইন্ডলি এআইকে দিয়ে করাবেন না।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস।
1: এইরকম ভরা বর্ষাকালে জাস্ট ভাব, তুই কলকাতার রাস্তা দিয়ে ভিক্টোরিয়ার আশেপাশে সুন্দর ছাতা মাথায় হেঁটে যাচ্ছিস এবং তোর সামনে হঠাৎ করে তুই দেখতে পেলি ইমতিয়াজ আলী, ইমতিয়াজ আলী, ইমতিয়াজ আলী।
2: সেই ইমতিয়াজ আলী, যেই ইমতিয়াজ আলী ছবি মানেই মোটামুটি একটা খাওয়ার দৃশ্য থাকবেই এবং যেখানে নায়ক বা নায়িকা মানে হিরো বা হিরোইন একা একা খাবে, খাবে এবং দুঃখ পাবে
1: এবং দুঃখ পেয়ে পাহাড়ে চলে যাবে। এরা কারা যারা দুঃখ পেয়ে পাহাড়ে যাচ্ছে? আমি তো খুশি হয়েও পাহাড়ে যেতে পারছি না, ছুটি পাচ্ছি না, ছুটি পেলে টাকা থাকছে না।
2: যাই হোক, ইমতিয়াজ আলী শহরে এসেছিলেন ছবির প্রচার করতে, ছবির নাম ম্যায় ওয়াপাস আউঙ্গা। এই যে আমি আর সুপ্রীতি বসে বসে এত জাজমেন্টাল হয়ে মোটামুটি প্রথম থেকে নটা থেকে সব ছবিকেই খারাপ বলে চলেছি, সেই সমস্ত খারাপ ছবির ভিড়ে যদি তোমার মনে হয় যে ভালো কিছু দেখা উচিত, তাহলে অবশ্যই এখনও কিন্তু সিনেমা হলে রয়েছে ম্যায় ওয়াপাস আউঙ্গা, যেখানে শর্বরী রয়েছে, বেদাঙ্গ রায়না রয়েছে এবং অসম নাসিরুদ্দিন শাহ রয়েছে নামটা,
1: এবং দিলজিৎ
2: দোসাঞ্জ রয়েছে। প্রত্যেকেই শক্তিশালী অভিনেতা এবং অসম্ভব অদ্ভুত ভালো একটা ছবি। এই যে পার্টিশন, পার্টিশনে যে দুটো রাজ্য সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল, বাংলা এবং পাঞ্জাব, মূলত সেই নিয়েই গল্প, মানে পাঞ্জাবকে নিয়েই মূলত হাইলাইটেড হওয়া একটা অদ্ভুত সুন্দর গল্প, যেখানে কষ্ট আছে, ইমোশন আছে, ভালো লাগা আছে, প্রেম আছে, অনেক কিছু আছে। যাই হোক, কামিং ব্যাক টু ইমতিয়াজ আলী।
1: ইয়েস, ইমতিয়াজ আলী, কারণ আমি আগের দিন হুট করে দেখলাম, আমি ইনস্টাগ্রাম স্ক্রোল করছি, করতে করতে দেখলাম একটি মেয়ে, সে আমার ইনস্টাগ্রামে রয়েছে, তা সে হঠাৎ করে ইমতিয়াজ আলীর সাথে ছবি দিয়েছে। সে বৃষ্টিতে পুরো কাক স্নান হয়ে গেছে, কিন্তু সে ইমতিয়াজ আলীকে দেখতে পেয়েছে। না, আমি এরকম ইমতিয়াজ আলীকে দেখার জন্য আমি 50 বার কাক স্নান হবো, আমি দরকার পড়লে আমি 10টা জ্বরের ওষুধ খাবো। ইমতিয়াজ আলীকে আমার ভারী ভালো লাগে।
2: এবং ইমতিয়াজ আলীকে প্রশ্ন করা হয়েছিল যে বম্বের রেন, মানে মুম্বাইয়ের রেন নাকি কলকাতার রেন, কোনটা আপনার বেশি ভালো লাগে, এইবারই প্রশ্ন করা হয়েছিল। তো ইমতিয়াজ আলী একদমই বলেছেন যে কলকাতার রেন, মানে কলকাতার বৃষ্টির একটাই কারণ যে কলকাতার বৃষ্টিতে ওই রকম টানা, মানে মুম্বাইয়ের মতো তো হলে হতেই থাকে না, খেপে খেপে হয়, খাপে খাপে হয়। এবং কলকাতার মধ্যেই যে ভিক্টোরিয়ার সামনে উনি ঘুরছেন, তারপর দেখেছেন যে যুগলরা বসে আছে, কাপলরা বসে আছে,
1: খালি পায়ে ঘুরছিলেন। দ্য মোস্ট উইয়ার্ড এবং সুইটেস্ট থিং ইজ, উনি খালি পায়ে ঘুরছিলেন, কারণ ওনার মনে হচ্ছিল যে উনি খালি পায়ে ঘুরলে নাকি বেটার এক্সপিরিয়েন্স করতে পারবেন সবকিছু।
2: এনিওয়ে, দিস ইজ ইমতিয়াজ আলী ফর ইউ। আর ইমতিয়াজ আলী বললেই আমার সবচেয়ে প্রিয় যে ছবিটার কথা মনে পড়ে, সেই ছবিটা আর একটা ছবি, যে ছবিটা দেখে আমার সব ভাল লেগেছিল অ্যাপার্ট ফ্রম দ্য হিরোইন। যাই হোক, সবকিছু সত্যি বলে দিলে কি ভালো,
1: এত সত্যি বলিস না।

0: শাহরুখ খানের লিপে একটা বিখ্যাত গানের প্রিলিউড, বলো তো গানটা কি?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
1: ইয়েস, বলিউডের সিনে ফান্ডা নিয়ে আমরা চলে এসেছি, কারণ বলিউডে অনেক কিছু চলছে এবং সেই অনেক কিছুর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমির খান সুন্দর বিয়ে করে ফেলেছেন। এবং সুন্দর সেই আমির খান নিজের বিয়েতে কি অ্যাক্সেসরিজ পরেছেন, কেন পরেছেন, সেই নিয়ে একটা বিস্তর আলোচনা হয়ে গেছে।
2: এবং শুধু হয়নি, যেটা শোনা যাচ্ছিল ফার্স্টে, মানে লোকজন এত উল্টোপাল্টা খবর টবর রটায়, উনি নাকি একটা 100 কোটির বাড়ি কিনেছেন। হ্যাঁ, সেটা সত্যি, উনি সত্যি একটা 100 কোটির বিলাসবহুল বাড়ি কিনেছেন। এবং সেখানে নাকি উনি ওনার প্রাক্তন দুই স্ত্রী এবং যে বর্তমান স্ত্রী গৌরী, সবাইকে নিয়ে নাকি একসঙ্গে থাকবেন। এটা নাকি হঠাৎ করে রটেছিল, তবে না, এসব কোনো কিছুই সত্যি টত্যি নয়। 100 কোটি সেই বাড়িতে থাকবেন ওনার স্ত্রী গৌরী এবং সঙ্গে থাকবেন মা আর ভাই বোনেরা। এখানেই শেষ না, ওনার যে দ্বিতীয় পক্ষের সন্তান আজাদ, তাকেও কিন্তু একই সঙ্গে মানুষ করবেন আমির গৌরী, এটাই তাদের ডিসিশন। যাই হোক, এত কথা বলার একটাই কারণ হচ্ছে তারা এবার ঘুরতে টুরতে চলে গেছেন, মানে ওই যাকে বলে হানিমুন টানিমুন, তারা চলে গেছেন। কোথায় গেছেন অনেক খবরই পাওয়া যাচ্ছে, তবে লেটেস্ট আপডেট হচ্ছে এই জুটি গেছেন অস্ট্রেলিয়া, সেখানে ভারতীয় চলচ্চিত্র উৎসব রয়েছে, সেখানে একসঙ্গে থাকবেন এবং একই সঙ্গে একটু আশপাশটা ঘুরে দেখারও প্ল্যানিং রয়েছে। না, আমাকে উনি ফোন করে বলেননি, তবে ওই ইচ্ছে থাকলে সমস্ত খবরই তোমাদের জন্য পেতে হয়।
1: কিন্তু আমির খান মানে ভদ্রলোক, ইয়েতেও যাচ্ছেন যখন, হানিমুনেও যাচ্ছেন যখন, ওখানে গিয়েও ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন, মানে বড় বেশি এস্থেটিক লোকটা।
2: আমি ভাবছি বউয়ের সহ্য ক্ষমতা ভাব, মানে আমার যদি পার্টনার এরকম করতো আমি তো হানিমুন ছেড়ে দিই, ডিভোর্স করে দিয়ে চলে আসতাম।
1: যাই হোক, আমরা ডিভোর্স ডিভোর্সের কথাই যাবো না, শুভ শুভ বলবো। আপাতত দ্য জঙ্গলের সাউন্ড ট্র্যাক থেকে একটা নিউ টিউন থাকবে তোমাদের জন্য, কারণ অনেকক্ষণ নতুন কিছু, ফ্রেশ কিছু শোনা হচ্ছে না। তো ফ্রেশ কিছু শুনে তারপরে সুপ্রীতি আর বিহু ফিরছি উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে।

0: শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
1: দুই বেটার হাফকে জুড়ে একটা ফুল সার্কেল তৈরি করার চেষ্টা করলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। বুঝতেই পারছেন কোন সিনেমার কথা বলছি। হ্যাঁ, বর্তমানে বাংলায় বহু চর্চিত এবং বহু আলোচিত সিনেমা আজও অর্ধাঙ্গিনী। 2023 রিলিজ করেছিল অর্ধাঙ্গিনী, তার ঠিক 3 বছর পর রিলিজ করল অর্ধাঙ্গিনীর সিকুয়েল আজও অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনীতে যে প্রাক্তন স্ত্রী এবং বর্তমান স্ত্রীর ইকুয়েশন দেখানো হয়েছিল সেটাই কন্টিনিউ করা হয়েছে আজও অর্ধাঙ্গিনীতে। চূর্ণী গাঙ্গুলী, জয়া আহসান এবং কৌশিক সেন জাস্ট ফাটাফাটি। পাশাপাশি যাদের কথা না বললেই নয়, অম্বরীশ ভট্টাচার্য, আভেরি সিংহ রায়, ইন্দ্রাশিস রায় নিজেদের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। খুব সহজ এবং স্বাভাবিকভাবে পরিচালক কৌশিক গাঙ্গুলী বর্তমান স্ত্রী এবং প্রাক্তন স্ত্রীর ইকুয়েশন নিয়ে যে সমাজের বেশ কিছু স্টিরিওটাইপস রয়েছে সেগুলো ভেঙে ফেলার চেষ্টা করেছেন। এক কথায় বলতে গেলে আজও অর্ধাঙ্গিনীতেও ঠিক ততটাই ফিল গুড ফ্যাক্টর রয়েছে যা আপনি অর্ধাঙ্গিনীতেও পেয়েছিলেন। সঙ্গীত পরিচালক অনুপম রায় আবারও বেশ কিছু ম্যাজিক ক্রিয়েট করেছেন এই সিনেমায়। লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া শরীর ভালো নেই আমার আর ইমন চক্রবর্তীর গাওয়া কত দূরে দূরে এখন বেশ কয়েকদিন মানুষের মন জুড়ে থাকবে। আজও অর্ধাঙ্গিনীর শেষেও কোথাও একটা মনে হয়েছে যে শেষ হয়েও হইল না শেষ। তাহলে কি আরও একটা অধ্যায় আসবে? সেটা জানার জন্যে বোধহয় আরও 2 বা 3 বছরের অপেক্ষা। তবে আপাতত আজও অর্ধাঙ্গিনীকে আমি আর জি অপরূপা দিলাম 7টার মধ্যে 6টা রেইনবো কালার্স, অনলি অন 107 FM রেইনবো।
0: রেইনবো রিভিউ, সিনেমার রিপোর্ট কার্ড, অনলি অন 107 FM রেইনবো, 107 FM রেইনবো, রেইনবো রিভিউ, রেইনবো রিভিউ। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: সিনে সিনে সিনে কুইজ।

0: শাহরুখ খানের লিপে একটা বিখ্যাত গানের প্রিলিউড, বলতো গানটা কি?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে, আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: হ্যাঁ, মানে বলিউডে যদি কাল্ট ক্লাসিক, মানে ভালোবাসা নিয়ে যদি কাল্ট ক্লাসিকের নাম বলতে হয়, তবে এই ছবিটার কথা কিন্তু মোটামুটি প্রথম পাঁচে থাকার কথা। 2001 রিলিজ করেছিল এই ছবিটা, ডেটটা ছিল 13th July। ছবির নাম তুম বিন। বুঝতেই পারছো তোমরা যারা 90s kid বা 80s kid বা আর্লি 2000 kid, এই ছবিটা এখনো পর্যন্ত দেখো
2: যারা কিড নেই।
1: হ্যাঁ, যারা কিড নিয়ে, হ্যাঁ, যাদের বাতের ব্যথা, কোমরের ব্যথা আমার হচ্ছে শুরু হয়ে গেছে, মানে তারাও এই ছবিটা দেখেই প্রথমত প্রেমে টেমে পড়েছিলে। ছবির ডিরেক্টর ছিলেন অনুভব সিনহা, তার প্রথম ছবি, কিন্তু প্রথম ছবিতেই অসাধারণ। মানে কাকে ছেড়ে কাকে বলবো, প্রিয়াংশু চ্যাটার্জি, সান্দলি সিনহা, হিমাংশু মালিক, রাকেশ বাপ্পাট, নাকি ব্যাপাট, ওর উচ্চারণটা আমি এখনও করতে পারি না, তারা সবাই অসম্ভব সুন্দর অভিনয় করেছিলেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ছিল গানগুলো, যে গানগুলো এখনও আমাদের প্লেলিস্টে কিন্তু থাকে। তাই আজকে ইয়াদেতে অবশ্যই আমার এবং সুপ্রীতির লিস্টে তুম বিন জায়গা করে নিয়েছে।
2: একবং এবং 13 জুলাই, মানে 13 জুলাই না, অ্যাকচুয়ালি 12 জুলাই 2002-এ আরও একটা সিনেমা রিলিজ করেছিল, যেই সিনেমাটা নিয়ে আমি একটু আগেই ভিউকে বলছিলাম যে আমি কথা বলতে শুরু করলে আমি অনেক কথা বলবো, দ্যাট ইজ দেবদাস। ছোটোবেলায় এই সিনেমাটা আমার খুব ভালো লাগতো, টিল ডেট এই সিনেমাটা আমার খুব ভালো লাগে, যদিও এখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে হ্যাঁ সিনেমাটা একটু তো প্রবলেম্যাটিক, কিন্তু যখন অত কিছু বুঝতাম না, এবং সঞ্জয় লীলা বনশালির সেই হিউজ সেট এবং কস্টিউম এবং অসম্ভব সুন্দর দেখতে ঐশ্বরিয়া রায় এবং তার চেয়েও সুন্দর দেখতে মাধুরী দীক্ষিত এবং সর্বোপরি শাহরুখ খান, এটা মানে একটা অসাধারণ কম্বিনেশন যেখানে কারোর দিক থেকেই চোখ ফেরানো যায় না। এবং কি অসাধারণ সাউন্ড ট্র্যাক, আহাহা, প্রত্যেকটা গান আমি টিল ডেট লুপে শুনি, বারবার শুনি। তো আজকে ইয়াদেতে এই দুটো সিনেমা আমরা রিভিজিট করছি, এবং তার সঙ্গে সঙ্গে দেবদাসের গান থাকবে না, এরকম হতে পারে?
0: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: Quiz!

0: শাহরুখ খানের লিপে একটা বিখ্যাত গানের প্রিলিউড, বলতো গানটা কি?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
3: উইকেন্ড ফিল্মি ফিভার চলছে। আর বিহু এটা জোরে বেশ সুন্দর ভেতরে ওর যে ভালোবাসা ছিল সেটা বেশ সুন্দর করে বের করেছে। কি তৃপ্তি, কি তৃপ্ত বিহু। যাই হোক, তো আপাতত উইকেন্ড ফিল্মি ফিভারে পরপর তিনটে গান থাকছে তোমার জন্য, আশিকি টু, দিলমাঙ্গে মোর আর আওয়ারা পানের সাউন্ড ট্র্যাক থেকে। তারপরে তিনেকে তিনের পরে সুপ্রীতি আর বিহু ফিরছি উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে।
2: এফএম রেনবোতে তিনেক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে কুইজে প্রশ্ন করেছিলাম যে কোন গানের অংশ শোনানো হয়েছে, এবং উত্তর দেওয়ার আগে, মানে সঠিক উত্তর দেওয়ার আগে, যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো বলতে হবে। শুভেচ্ছা ভট্টাচার্য কাটোয়া থেকে, আবির জানা বারুইপুর থেকে, তন্ময় ভবানীপুর থেকে, রমা দত্ত বেলতলা থেকে, অপূর্ব সেন দমদম থেকে, দেবস্মিতা বেহালা থেকে, বিশ্বরূপ সাহা বিজয়গড় থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, এবং হ্যাঁ এই কজনই। আমি তারপরে আমার ফোনের টাইপটা নিজে নিজে কিছু একটা টাইপ করেছিল, সেটা কি আমি জানি না। যাই হোক, সবার জন্য হাততালি দেওয়ার পরে সঠিক উত্তরটা কি বিহু?
2: সঠিক উত্তরটা হচ্ছে ছাল্লা, যে ছাল্লা ছবির নাম হচ্ছে জব তক হ্যায় জান। আর ওখানেই শাহরুখ খান সুন্দর করে হাতে একটা গিটার নিয়ে বাজাচ্ছিলেন গানটা। গানটা রইল তোমাদের জন্য, গানের পরে ফিরে আসছি। আর যারা মন খারাপ করো না, কুইজ নাম্বার 3 কিন্তু এখনও বাকি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 11:04, মানে থার্ড আওয়ারে, একদম লাস্ট আওয়ারে চলে এসেছি আমরা উইকেন্ডে।

0: উইকেন্ড ফিল্মি ফিভারের। যাই হোক, আপাতত
1: উইকেন্ডেরও লাস্ট
0: লাস্টেই, আবার কি কালকে রবিবার, এখন সবাই মিলে ঘুমের মোড়ে যেও না, কারণ এরপর চুপ কথা আছে 12টা থেকে 3টে অবধি। তবে আপাতত ওই যে টিজার নিয়ে বসে আছে সুপ্রীতি,
1: হ্যাঁ টিজার নিয়ে টিজ করতে বসে আছি, তার কারণ হচ্ছে জাস্ট গতকাল, মানে এই গতকাল না আজকেই অ্যাকচুয়ালি 12 ঘন্টা আগে সকালবেলা আজকে রিলিজ করেছে অপারেশন সফেদ সাগরের টিজার, যেটা কার্গিলের যুদ্ধ নিয়ে একটা সিরিজ হতে চলেছে এবং ওটিটি রিলিজ করতে চলেছে 7th অগস্টে। তো সেই টিজারের একটা, মানে ওই সেই সিরিজটার আমরা একটা ছোট্ট টিজার দেখতে পেয়ে গেছি, যেখানে আমরা সিদ্ধার্থকে দেখছি, আমরা জিমি শেরগিলকে দেখেছি, অভয় বর্মাকে দেখেছি, আরও অনেককেই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার মানে গোটা ট্রেলারটা নিয়ে বা টিজারটা নিয়ে বলার চেয়েও আমার বেশি যেটা বলতে ভালো লাগছে সেটা হচ্ছে কালার গ্রিডটা কি ভালো, একটা সাদা আর নীলের মধ্যে একটা অদ্ভুত কালার গ্রিড, একটা সুন্দর ব্যাপার। এবার সেই সিরিজটা কতটা ভালো হবে এবং কীরকম হতে পারে সেই সব কিছু তোমরা কোথায় জানতে পারবে? উইকেন্ড ফিল্মি ফিভারে। তাই 7ই আগস্টের ঠিক পরের যে উইকেন্ড ফিল্মি ফিভারটা, সেটা মনে করে শোনো এবং তোমরা সেটা দেখবে কি দেখবে না সেটা ডিসাইড করো।
0: যাই হোক, আপাতত তোমাদের জন্য একটা গান তো থাকবেই, তবে এই গানের পরে রইবে কুইজ নাম্বার 3rd, 3 নম্বর
1: রইবে নাকি
0: রইবে বললাম, মাঝে মাঝে রাত্রিবেলা রবীন্দ্রনাথ ঠাকুর ভর করে। আপাতত গানের পরে কুইজ, কুইজের পর বিভা সুপ্রীতি আবার ফিরছে।

আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। Back song.

0: 7 FM Rainbow Te. Weekend Filmy Fever. Weekend Filmy Fever. Yaade Flashback Fever. Yaade Yaade Flashback Fever. Flashback Fever.
1: ফ্ল্যাশব্যাক থেকে টুপুত করে আমরা চলে এসেছি, কারণ আমরা আবার একটু পেছনের জিনিসপত্র নিয়ে কথা বলবো। ঠিক যেরকম আমি এখন কথা বলবো 2010 9th অফ জুলাই একটা রিলিজ নিয়ে, আর যেটাকে বলে আমাদের দেশি সেরেন্ডিপিটি, মানে সেরেন্ডিপিটির ওপরে বেস্ট করে এই সিনেমাটা তৈরি হয়েছিল, মিলেঙ্গে গিট মিলেঙ্গে, দ্য ক্লাসিক বলিউড জুটি, যেখানে করিনা কাপুর এবং শাহিদ কাপুরকে আমরা দেখেছি। এবং এই সিনেমাটা খুব মানে কম চর্চিত হলেও সিনেমার গানগুলো এগেইন ভীষণ ভালো ছিল, এবং সিনেমার স্টোরি লাইনটা পার্সোনালি যতই ইন্সপায়ার্ড ফ্রম এই ওই সেই হোক না কেন, আমি যখন যেই সময় দেখেছি তখন আমার কাছে এত বেশি অ্যাক্সেস ছিল না সব রকম সিনেমার, তো তখন আমার খুব ভালো লেগেছিল স্টোরি লাইনটা।
2: আবারও একটা সিনেমা নিয়ে কথা বলবো যেটা রিলিজ করেছিল 13th July 2012-এ, যে ছবিটা নিয়ে একদম শুরুতে, মানে এই শোয়ের একদম শুরুতে আমরা কথা বলেছিলাম এবং ছবিটাকে বেশ ক্রিটিসাইজ করেছিলাম, সেই ছবিরই ফার্স্ট পার্ট অর্থাৎ ককটেল ওয়ান রিলিজ করেছিল কিন্তু 13 জুলাইতে। ভেরোনিকার মীরার একটা অদ্ভুত বন্ধুত্ব, এবং তারপর ইভেনচুয়ালি ভেরোনিকার বয়ফ্রেন্ডকে মীরার কেটে নেওয়া এবং একটা অদ্ভুত হ্যাপি এন্ডিং, যেটা তখন মনে হয়েছিল বাহ কী সুন্দর, পরবর্তীকালে মনে হয়েছিল ভেরোনিকার মতো সাফারার যেন কেউ না হয়। ছবিটা অসম্ভব হিট করেছিল, আর সেই এক্সপেকটেশন নিয়েই তুমি যখন দেখতে গেছিলে ককটেল টু, তখন তুমি জানি উই নো দ্যাট ফিল ব্রো। এনিওয়ে, তোমার জন্য আপাতত রইল ককটেল থেকে অরিজিনাল দ্য ওজি সং, তুমি হো বন্ধু।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
1: ইয়েস, কী কী বিঞ্জ ওয়াচ করতে পারো, কারণ এই সপ্তাহে কী কী সিরিজ রিলিজ করেছে সেই নিয়ে কথা বলবো বলে সুপ্রীতি বিহু একেবারে রেডি। যেটা নিয়ে ফার্স্টেই কথা বলবো, মুখবির দ্য স্টোরি অফ আ স্পাই ওটিটি রিলিজ করেছে এবং গতকালই ওটিটি রিলিজ করেছে। ইনফ্যাক্ট স্পাইয়ের খানিকটা ধুরন্ধরের মতো ফিল দিতে পারে সেই সিরিজটা তোমাকে, বাট খুব একটা যে ধুরন্ধরের সাথে তুমি মিল খুঁজে পাবে এরকম নয়, ভীষণ পিক ডিটেলিং মোমেন্টস দেখতে পাবে এরকমও নয়, বাট মোটের উপর ভালো সিনেমা এবং স্টার কাস্টও খুব ভালো। প্রকাশ রাজ, জ্যান খানদুরানি, আদিল হুসেন, হর্ষ ছায়া, সত্যদীপ মিশ্রার মতো ভালো ভালো অ্যাক্টররা রয়েছেন এবং ওই আর কি, মানে সিরিজটা এসে যাবে তারপরে অনেকদিন পরে তুমি হঠাৎ করে সেটাকে আবিষ্কার করে আন্ডার রেটেড জেম বলার থেকে আমার মনে হয় যখন এসে গেছে তখন দেখে নাও।
2: আচ্ছা, আরেকটা কথা, মানে এই যে নেপোটিজম নিয়ে টলিউডে, বলিউডে এবং হলিউডে এত কথা হয়, স্পেশালি বলিউডে বলা হয় যে কেন কেন আলিয়া ভাট সুযোগ পাবে, কেন অমুকে সুযোগ পাবে, তবে অনেক সময় না নেপোটিজম ইজ গুড যদি বীর হিরানির মতন অভিনেতারা সেই নেপোটিজম প্রোডাক্ট হন। মানে আমি বলছি প্রীতামান পেদ্রোর কথা, যেটা পরশু দিন রাতে হঠাৎ করেই, মানে আমার কোনো প্ল্যান ছিল না ওই বিঞ্জ ওয়াচ করতে

0: আমি দেখে ফেলেছিলাম এবং এক নিঃশ্বাসে গোটা সিরিজ আমি শেষ করতে বাধ্য হয়েছি জাস্ট বিকজ অফ বীর হিরানি, আরশাদ বর্ষি অ্যান্ড বিক্রান্ত মাসে। অসম্ভব ভালো একটা সিরিজ, অসম্ভব ডিটেলিং, অসম্ভব মানে কী বলবো, সবই ভালো, মানে আমার কিছুই খারাপ লাগেনি। হ্যাঁ, মনে হচ্ছিলো যে আরেকটু বড় হতে পারতো, বা প্রথমটাতে একদম এন্ড মানে ক্যাথারসিস হবে আপ তোমার এবং পরবর্তীতে কী হবে সেটার জন্য কোনো এক্সপেকটেশন নেই, সেটা খারাপ লেগেছে। তবে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং মজার কথা কী জানো, 2003 রিলিজ করেছিল মুন্না ভাইয়ের প্রথম মানে প্রথম ছবি মুন্না ভাই সিরিজের, তো সেখানে সার্কিটের মানে আরশাদ ওয়ারসির যে ছেলে হয়েছিল, শর্ট সার্কিট বলা হতো তাকে, তখন সেই আরশাদ ওয়ারসির ছেলের ভূমিকা অভিনয় করেছিলেন বীর হিরানি, রাজকুমার হিরানির ছেলে। এবং বীর হিরানি তখন এতটাই ছোট যে আরশাদ ওয়ারসির কোলে চেপে তিনি অভিনয় করেছিলেন, আমি জানি না কতজনের মনে আছে। কিন্তু দেখো মানে কি অদ্ভুত কোইনসিডেন্স,
1: ফুল সার্কেল।
0: হ্যাঁ, মানে দিস ইজ কল ফুল সার্কেল। তুই ভাব, সেই বীর হিরানি প্রীতমের রোলে পেদ্রো অর্থাৎ আরশাদ ওয়ারসির সঙ্গে একটা সিরিজে ছুটি অভিনয় করলো। যাই হোক, মুন্না ভাইয়ের কথা হচ্ছে, একটা গান শোনাবো। এই গানটা ছোটবেলায় মা টিভিতে আসলে চ্যানেল ঘুরিয়ে দিত।

0: স্পটলাইটে এখন একজনেরই কথা হচ্ছে, এবং তার কথা আমরা জাস্ট একটু আগেই বলছিলাম। তিনি হচ্ছেন বিক্রান্ত মাসি, এবং কি ভালো কি ভালো কি ভালো ভদ্রলোক।
1: একদমই তাই, মানে বিক্রান্ত মাসি দেখো ওই রকম ভাবে স্টার কিড নন, অথচ পর পর পর পর একের পর এক হিট ছবি কিন্তু তিনি আমাদের দিয়ে আসছেন। সেই টুয়েলভ ফেলি বলো, বা এই রিসেন্টলি প্রীতম অ্যান্ড পেদ্রো বলো, বা ধরো কিছুদিন আগেই কি দেখলাম, আমি দেখে ভুলেও গেলাম, যাই হোক আরেকটা বিক্রান্ত মাসি কিছু একটা ছবি আমি দেখে প্রচন্ড ছিটকে গেছিলাম।
0: বিক্রান্ত মাসির সাথে আমার পরিচয় হচ্ছে সেই একটি সিরিয়াল হতো, ঠিক আছে, ধর্মবীর বলে, ওই টাইম থেকে, এবং ওই টাইম থেকে আমার বিক্রান্ত মাসিকে ভীষণ ভালো লাগে। এবং তারপরে আমার মনে আছে খুব মানে বছর কয়েক আগে ব্রোকেন বাট বিউটিফুল বলে একটা সিরিজ বেরিয়েছিল, যেটা একটা ভীষণ ভালো সিরিজ, এবং সেখানে আমি আবার বিক্রান্ত মাসির অ্যাক্টিং দেখে আহা কি ভালো একটা ছেলে, আহা হা হা হা। তারপরে বেশ অনেকগুলো ভালো ভালো কাজ যেরকম বিহু বললো বিক্রান্ত মাসি করেছেন, এবং যখনই ভদ্রলোক স্ক্রিনে আসেন তখন অন্য কেউ স্ক্রিনে জাস্ট টাইমই পায় না, স্ক্রিন প্রেজেন্স অসাধারণ।
1: তবে এই যে আজকে তাই আমি এবং সুপ্রীতি আমরা ডিসাইড করেছি যে স্টার অফ দ্য মোমেন্ট মানে হিরো নাম্বার ওয়ান আজকে কিন্তু নানা দত্তান বিক্রান্ত মাসেই। আপাতত বিক্রান্ত মাসে বললেই যে ছবিটার জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন টুয়েলথ ফেল, সেখান থেকে একটা গান রইল তোমার জন্য। আর কুইজের উত্তর দেওয়ার বেশি সময় কিন্তু বাকি নেই, লাস্ট 15 মিনিটস তাড়াতাড়ি করে, কিসব বলছি আমি,
0: তাড়াতাড়ি করে
1: 9903653992 তে আমাদেরকে সঠিক উত্তরটা পাঠাও।

0: सीने क्विज। तुमने इस लड़की को क्यों नहीं मारा?
1: एक आवाज है जो मेरे कानों में गूंजती रहती है, एक चेहरा है जो मेरे आंखों के सामने बार बार आ जाता है। मेरे दिल का सुकून थी वो, उसी ने कहा था पंछियों को आजाद करो अल्लाह की रहमत होगी, अल्लाह के मखलूक को आजाद करो। उसने कहा था एक मजलूम को आजाद करने का मतलब है सारी इंसानियत को आजाद करना। आज मौका मिला है उसकी बात पर अमल करने का और मैं वही कर रहा हूं। मलिक साहब, जिनके अपने सपने पूरे नहीं होते ना, वो दूसरों के सपने पूरे करते हैं।
2: बोलते पारबे कौन बिख्यात छवि डायलॉग एटा?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
4: সুপ্রীতি আর বিহু, অবভিয়াসলি সিনেমাওয়ালা নিয়ে কথা বলবে না, বাংলা সিনেমায় কি চলছে সেটা নিয়ে কথা বলবেন, এরকম তো হতে পারে না। আর বাংলা সিনেমার কথা বলছি যখন, আমাদের সিজিদা, আমাদের ভীষণ একান্ত নোলান্দা, নোলান্দা কি করছেন?
5: নোলান্দা যেটা মানে সৃজিৎ মুখোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে, সৃজিৎ মুখোপাধ্যায় তো দেখো গোয়েন্দা গল্প এবং রহস্যের প্রতি তার একটা টান রয়েছে, কারণ অতীতে আমরা দেখেছি যে ফেলুদা থেকে শুরু করে ব্যোমকেশ বক্সী, কাকাবাবু সবাইকেই মোটামুটি উনি সিনেমা হলে নিয়ে এসেছেন এবং সেখানে বেশ কিছু ছবি ভীষণ হিট করেছে, কিছু করেনি।
4: উনি কি আবার ফেলুদা করছেন?
5: না, উনি আবার একজন গোয়েন্দা চরিত্র নিয়ে আসছেন, তবে তিনি ফেলুদা, ব্যোমকেশ বা কাকাবাবু কেউই নন, তিনি হলেন, তার নাম হলো অদ্ভুত কানাইচরণ। মানে গোয়েন্দা হওয়ার জন্য কানাইচরণ নামটা একটু ব্যাকডেটেড মনে হলেও কানাইচরণ কিন্তু ভীষণ স্মার্ট, ভীষণ ভীষণ বুদ্ধিতার, এবং কানাইচরণের চরিত্রে যিনি রয়েছেন তিনি হলেন নান আদার দ্যান, যার বয়স পারে না সেই মানুষ, অর্থাৎ যিশু সেনগুপ্ত। এছাড়াও একগুচ্ছ স্টারকার্স রয়েছে, রয়েছেন ইধিকা পাল থেকে শুরু করে সুমন্ত মুখোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, ইভেন টোটা রায় চৌধুরী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ অনেকেই। এই ছবিটা নিয়ে মানে সৃজিৎ মুখোপাধ্যায়ের ব্যাপারটা হয়ে গেছে, সৃজিৎ মুখোপাধ্যায় মরিচিকা, মানে ওনার প্রত্যেকটা ছবি যখনই অ্যানাউন্স হয় আমি ভাবি যে এই ছবিটা ভালো হবে,
4: এইবার সিজিদার কামব্যাক হবে,
5: আবার তিনি ফিরে আসবেন। মানে যে সৃজিৎ মুখোপাধ্যায় আমাদের অটোগ্রাফের মতন ছবি উপহার দিয়েছেন, আরও নানান নানান হিট উপহার দিয়েছেন, আমি ভাবি যে এই ছবিটা ভালো হবেই। কিন্তু যাই হোক, আপাতত সৃজিৎ মুখোপাধ্যায়ের কথা যখন হচ্ছে, একটা গান রইল তার ছবি X = প্রেম থেকে।

0: তুমি আসবে বলে, নেক্সট উইকের ওয়াচ লিস্ট। তুমি আসবে বলে, তুমি আসবে বলে।
1: নেক্সট উইকে মানে 17th of July খুব একটা কেউ আসছে না, মানে খুব একটা যে বিশাল কিছু রিলিজ করছে তা নয়। তবে কিছুদিন আগেই মুম্বাই এসছেন ক্রিস্টোফার নোলান এবং এসছেন তার সেই আইকনিক কাল ছবি ওডিসির প্রচার করতে। আর 17th of July কিন্তু রিলিজ করছে সেই ওডিসি,
2: ইয়েস, এবং দ্য ইস্ট প্যালেস বলে একটি সিরিজ রিলিজ করছে ওটিটিতে। তো মোটামুটি যদি তোমার দেখার ইচ্ছে থাকে এই দুটোর মধ্যে যেটা দেখতে ইচ্ছে করে বা এই সপ্তাহে যা যা রিলিজ করেছে তার মধ্যে কোনো একটা দেখে নেবে। আপাতত টাইম তোমাদের উত্তর বলা। সিনে কুইজে প্রশ্ন করা হয়েছিল এবং সঠিক উত্তর বলার আগে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো বলে দিই। মেঘনা মল্লিক মহিষাদল থেকে, আভা না সরি আমি পুরনোটার উত্তর বলছিলাম, শঙ্করচন্দ্র দেব আসার থেকে, রিঙ্কু সাফুই বাউরিয়া থেকে, সৌমিত্র ভিলাই থেকে, মৌসুমি সরকার মধ্যমগ্রাম থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, দেবস্মিতা বেহালা থেকে, আভা হাওড়া থেকে, রাহুল পোর্টল্যান্ড থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, তোমাদের সবার জন্য হাততালি।
1: Yes, and the right answer is none other than Awarapan, যেটা কিন্তু সিকুয়েলও আসছে ইতিমধ্যে, শুটিং শুরু হয়ে গেছে কিছুদিন আগেই। দেখা গেছে যে ইমরান হাশমি বেশ সুন্দর করে সেজে গুজে শুটিং করছেন। তবে আমরা যারা আগেন লেট 90s কিড বা আর্লি 2000 কিডস তাদের কাছে এই ছবি কিন্তু আলাদাই। যাই হোক, ইটস টাইম ফর চুপ কথা 12টা থেকে 3টে। তোমাদের যদি মনে প্রশ্ন জাগে যে কে রয়েছে, ইয়েস, বহুদিন বাদে বিহু চুপ কথায়, আর সঙ্গে এই প্রথমবার আমার সঙ্গে সুপ্রীতি, ইয়েস, এই জুটিটাই কন্টিনিউ করবো রাত 3টে অবধি। আপাতত তোমরা একটু রিফ্রেশ হয়ে 12টা থেকে জয়েন করো চুপ কথায়।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শনিবার রাতটা একটু আলাদা হয়। যারা 107 FM রেইনবো শরত নো, তারা জানো যে শনিবার রাতটা চুপ কথার রাত, যেই সময়টায় তুমি মন খুলে তোমার কথা বলো, এবং যারা আমরা রেডিওর এপারে বসে থাকি তারা তোমার কথা শুনি, তোমার কথার উত্তর দিই, কখনো কখনো নিজেদের গল্প শেয়ার করি। এই গোটা সপ্তাহটা তোমাদের কেমন কাটলো, আজকের দিনটা কেমন গেল, হয়তো কোনো একদিন মেট্রোয় জায়গা পাওনি, অথবা বাসে তোমার জায়গাটা কাউকে ছেড়ে দিয়ে তোমার খুব ভালো লেগেছে, এরকম ছোট ছোট পাওয়া না পাওয়া, এবং তোমার প্রত্যেক দিনের রোজ নামচার সাথে জড়িয়ে থাকা যে ছোট্ট ছোট্ট গল্পগুলো, যেগুলো চুপ কথায় তুমি আমাদের বলো। আজকে সুপ্রীতি আর বিহু ঠিক রাত 3টে অবধি সেই সব কথা শুনবে বলে বসে আছে। এবং আজকে চুপ কথায় বিহু সুপ্রীতি প্রথমবারের জন্য একসঙ্গে তোমাদের সাথে চুপ কথা করবে, এবং 3টে অবধি তো আমরা থাকবো, আড়াইটে অবধি চেষ্টা করব তোমাদের সব মেসেজ তোমাদের মতো করে পড়ে বলার, পড়ে শোনানোর, এবং তোমরা যেরকম যেরকম উত্তর চাইবে সেরকম সেরকম উত্তর যেন তোমরা পাও। কখনো কখনো জীবনে না কাউকে বলা খুব দরকার, কখনো কখনো কথা বললে মনটা বড্ড ভালো লাগে, কখনো ইচ্ছে করে যে আর কিছু না হোক অন্তত আমার কথা শোনার যদি একটা লোক থাকে সেটাই অনেক। এই যে

মনে হওয়াগুলো, এই মনে রাখাগুলো, এগুলো নিয়ে কথা বলার জন্যই চুপ কথা রয়েছে, আর চুপ কথা থাকবে ঠিক রাত 3টে অবধি। আপাতত একটা গান থাকছে তোমার সাথে, আর এই গানের পরে সুপ্রীতি বিহু ফিরছি চুপ কথায় তোমার মেসেজ নিয়ে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা চলছে, সুপ্রীতি আর বিহু রয়েছি। এবং যেরকমটা বলছিলাম যে তোমার সারা সপ্তাহের গল্প, সারা দিনের গল্প, যে গল্পগুলো তোমার মনে হয়েছে যে খুব হয়তো তুচ্ছ, হয়তো কেউ শুনবে না, হয়তো মনে হয়েছে এত ছোট একটা কথা কাউকে

0: সেই কথাগুলো তুমি চুপ কথায় 9903653992 বলবে সুপ্রীতি আর বিহুকে আগামী 3 ঘন্টা।
1: একদমই তাই, আর ঘড়ি কাটা এখন বলছে যে 12:15। আর চুপ কথা যেটা হয়, চুপ কথায় আমরা সমানেই যেটা বলি যে নো ফিল্টার কথাবার্তা। আর তোমরা যদি চাও যে তোমার কথা কাউকে বলবো না, কাউকে মানে তোমার নাম কেউ জানবে না, সেটাও আমাদেরকে মেনশন

0: অ্যান্ডি, মেয়েদের সঙ্গে কথা বলি না বলে আমার ক্লাসের পড়া মেয়েগুলো ভাবে আমার নাকি খুব অ্যাটিটিউড আছে, কিন্তু তারা জানে না যে আমি আমার জীবনে একটিমাত্র মেয়েকে চেয়েছিলাম কিন্তু পাইনি, তাই আমি কোনো মেয়ের দিকে তাকাতেই পারি না। কি করব কিছু ভেবে পাচ্ছি না। সব কিছু ভুলে নতুন করে শুরু করা উচিত কি? কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো।
1: এইটা একটা খুব আমি বুঝতে পারি, মানে তোমার হয়তো কারণ আছে কথা না বলার, কিন্তু আমি যেহেতু ইন্ট্রোভার্ট আমি এই জিনিসটার সাথে ভীষণ রিলেট করতে পারি যে ইন্ট্রোভার্ট হলে এবং খুব কম কথা বললে লোকে ভেবে নেয় যে ওর তো বড্ড অ্যাটিটিউড বা ওর সাথে তো কথা বলা যায় না ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমার একজনকে পছন্দ বলে তুমি আর কারুর সাথে কথাই বলবে না, এইটা না ঠিক সলিউশন নয় জানো তো। মানে হতেই পারে আমার অনেককেই পছন্দ হয়, আমার জীবনে হয়তো কোনো বিশেষ মানুষ রয়েছে, আমাদের প্রত্যেকের জীবনে থাকে, কিন্তু আমরা তার সাথে কথা বলছি বলে অন্য কারুর সাথে আমরা কথা বলবো না বা আমি আমার অপোজিট জেন্ডারের কারুর সাথে কথাই বলবো না, এই বিষয়টা করো না। কারণ আমি জানি না তোমার বয়স ঠিক কত এখন, কিন্তু তুমি আরও বড় হবে এবং হয়তো কাজের জায়গায় যাবে এবং কাজের জায়গায় যাও পরবর্তীকালে বা কলেজে ওঠো, যেখানেই যাও না কেন সোশ্যালাইজ করাটা বুঝতে পারবে যে খুব ইম্পর্টেন্ট জীবনে, এবং সোশ্যালাইজ করার জন্য কথা বলতে হবে। এবং সেই জন্য আমি কাউকে পছন্দ করি বলে আমি আর কারোর সাথে কথা বলবো না, সেই জিনিসটা করো না, নিজে ওই শেলটা থেকে একটু বেরোনোর চেষ্টা করো।
0: আমাদের ডেইলি লিসেনার সৌর্য ও মেসেজ করেছে আমাদেরকে, বলে রাখি সৌর্যর কথা মানে মনে আছে কারণ সৌর্য পশু পাখি খুব ভালোবাসে আর আমিও তাই। হাই প্রিয় চুপ কথা, আমি সৌর্য, গড়িয়া থেকে, আমি ক্লাস এইটে পড়ি। জানো তো আজ রাস্তায় একজন অমানুষ একটা পোষা কুকুরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। আমি আর আমার বাবা মা জিজ্ঞেস করার বলাই ওর বয়স হয়ে গেছে, অনেক টাকা লাগছে, ট্রিটমেন্ট করাতে হবে, তাই ছেড়ে দিচ্ছে। আমরা ওনার সঙ্গে কোনো কথাতে যাইনি, কুকুরটাকে বাড়ি নিয়ে চলে এসেছি, অ্যাডপ্টেশনের চেষ্টা করছি। শুধু একটাই কথা বলবো, যাদের ক্ষমতা নেই তারা এই অবলা জীবদের কষ্ট দেবেন না, ওরা রাস্তায় থাকতে পারবে না। যাই হোক, তোমরা ভালো থেকো, কিছু খেয়ে নিও। সৌর্য, ভীষণই মিষ্টি একটা মেসেজ, তুমি যেরকম করবে এটাই তোমার থেকে এক্সপেক্টেড, তুমি বরঞ্চ এরকম না করলেই আমাদের খারাপ লাগতো। আর রইল বাকি অমানুষদের কথা, জানো তো সংখ্যাই, এই অমানুষদের সংখ্যাই কিন্তু বেশি, তাই আমি জানি না, আমি নিজে কর্মফলে বিশ্বাস করি, আমার মনে হয় যে আজকে যারা ওই বিহেভিয়ারটা পশু পাখি মানুষ তাদের উপর করছেন, পরবর্তীকালে কোথাও না কোথাও গিয়ে সেই একই বিহেভিয়ার কিন্তু তারা পাবেন এবং ডিজার্ভ করেন। হয়তো ইনস্ট্যান্ট কর্ম বলে কিছু হয় না, কিন্তু কর্মফল আমি বিশ্বাস করতে ভালোবাসি। যাই হোক, আপাতত তোমাদের জন্য থাকলো ব্যাক টু ব্যাক দুটো গান, গানের পরে বিহু আর সুপ্রতি ফিরে আসছে চুপ কথা নিয়ে, থাকবে রাত 3টে পর্যন্ত।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথায় সুপ্রীতি বিহু আবার ফিরে এসেছি তোমার মনের কথা শুনবো বলে। সৌভিক সরকার কসবা হালতু থেকে বলছো, জীবনের একটি লক্ষ্য মানুষকে এগিয়ে চলার শক্তি দেয়, তাই কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখো না। ধৈর্য ও কঠোর পরিশ্রমই সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি, অন্যের সঙ্গে নয়, গতকালের নিজের চেয়ে আজ আরও ভালো হওয়ার চেষ্টা করো। ছোট ছোট সাফল্যই একদিন বড় অর্জনের ভিত্তি গড়ে তোলে। লক্ষ্যে স্থির থাকো, আত্মবিশ্বাস হারিও না, একদিন তোমার অধ্যবসায় তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে।
2: চুপ কথা USP কে জানো? চুপ কথা USP হলো যে তোমরা সবাই সারাদিনে আমাদের অনেক সমস্যা হয়, এই যে ধরো স্টুডিওতে আমরা আসি, এসে শো করি, কিন্তু আমাদের জীবনে কী কী চলে সেটা তো আর সবসময় আমরা বলি না, বলতে চাইও না। কিন্তু চুপ কথা এমন একটা শো যেখানে সব কথা উজাড় করে বলা যায়, এবং একই সঙ্গে যখন তোমরা এত সুন্দর পজিটিভ নোট পাঠাও, এত সুন্দর ইন্সপিরেশনাল কথা বলো, তখন আরও বেশি জীবনকে ভালোবাসতে ইচ্ছা করে। তোমাদের সঙ্গে মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ থাকি, নিজের অনুভূতিগুলোকে শেয়ার করি।
1: হ্যালো বিহু দিদি ও সুপ্রীতি দিদি, কেমন আছো তোমরা? আমি ঐশী বলছি। শহর ঘুমোয়, আমি জেগে, ছাদে বসে তারা গুনি, মনে হয় জীবনটা খারাপও না, আবার পুরোপুরি ভালোও না, ঠিক যেন চায়ের শেষ চুমুকটা, তেতো আর মিষ্টি একসাথে। কখনো একা লাগে কিন্তু খারাপ লাগে না, এটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই যে নিজের সাথে সময় কাটানো, এটাই বোধহয় নিজেকে পাওয়া। আজ তোমাদের পুরো রাত 3টে পর্যন্ত শুনবো, সাবধানে থেকো।
2: থ্যাংক ইউ সো মাচ ঐশী। আর সবচেয়ে আরও ভালো লাগে যখন নির্ভুল বানানে বাংলায় তোমরা লিখে পাঠাও, ঠিক যেমনটা ঐশী লিখেছে, পড়তে সুবিধা হয়, সেটা বারে বারেই প্রত্যেকটা শোতেই তোমাদেরকে বলি। আসলে চুপ কথায় তো আমাদের নো ফিল্টার কথা হয়, তাই আজকে আমি আর সুপ্রীতি এই দুটো গানের ব্রেকে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আরও একটু কথাটা জোরদার করার জন্য, যদি টপিক বললে টপিক, আবার আলোচনার বিষয়বস্তু বললে বিষয়বস্তু একটা দিয়ে দেওয়া যায়। ধরো আমাদের জীবনের দীর্ঘ যাত্রা পথে আমাদের সঙ্গে বহু মানুষের দেখা হয়, কিছু কিছু মানুষের সঙ্গে আমাদের হয়তো বাধ্য হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হয়, আবার অনেক সময় পরিস্থিতি এবং সময়ের অভাব সেই মানুষের সঙ্গে আমাদের যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু মানুষটাকে কিন্তু আমরা মনে রেখেছি। এবং যতই আমরা এগিয়ে যাই কি না, যতই সামনের দিকে এগিয়ে চলে যাই না, যতই যাই না কেন, তার কথা, সেই মানুষটার কথা কোথাও গিয়ে আমাদের কিন্তু মনে

করে। স্পেশালি রাত্রিবেলা যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, যখন চুপ কথাতে আরজেজরাও থাকে না, তখন তাদের কথা আরও বেশি মনে পড়ে। টপিকের নাম আজও তাকে মনে পড়ে। তোমার জীবনে যদি এমন কোনো মানুষ থেকে থাকে, হতে পারে তিনি তোমার স্কুলের শিক্ষক, হতে পারে তিনি তোমার হারিয়ে যাওয়া কোনো ছোটবেলার বন্ধু, বা এমন কোনো প্রতিবেশী, আজ হয়তো জায়গা পরিবর্তনের জন্য তুমি সেই পাড়ায় থাকো না, বা তোমার প্রাক্তন, বা ভীষণ ভালো কোনো বন্ধু যার সঙ্গে কোনো একটা ঝামেলায় আজ আর যোগাযোগ নেই, তার কথা আজকে লিখে ফেলো আমাদের। নাম্বারটা তো জানোই, 9909036599292, 9909036599292। সেই মানুষটার কথা আজকে কিচ্ছুটি না ভেবে মনের সমস্ত ইগোকে সরিয়ে লিখে ফেলো বিহুয়া সুপ্রীতিকে। কে বলতে পারে, হয়তো আজ রাতে এই চুপ কথা সেও শুনছে। আপাতত আরিজিৎ সিং রইল তোমাদের জন্য, ফিরে আসছি গানের ঠিক পরে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা চলছে, সুপ্রীতি আর বিহু রয়েছি তোমার সাথে। এবং আজকে 9903659992 তোমার কাছে জানতে চেয়েছি যে আজও তাকে মনে পড়ে। ঠিক কাকে মনে পড়ে তোমার? হঠাৎ করে ধরো কোনো একটা রাতের বেলা, অথবা কোনো একটা ভর দুপুরে হঠাৎ করে তোমার মনে হলো যে একে অনেক দিন ফোন করা হয়নি, বা হয়তো তোমার খুব প্রিয় একটা গাছ যেটা তুমি প্রত্যেক দিন অফিস যাওয়ার পথে দেখতে, এখন হয়তো সেই রুটে তুমি অফিস যাও না বা সেই অফিসে যাও না বলে সেই গাছটা আর দেখা হয় না। কোন জিনিস, কোন মানুষ, কিসের কথা আজও এই রাতটায় তোমার মনে পড়ছে, সেটা সুপ্রীতি আর বিহুকে লিখে জানাও। আমি শ্যামাপ্রসাদ পাল, বাঁকুড়া, নিয়মিত আপনাদের রেডিও চ্যানেল FM গোল্ড শুনি। আপনাদের অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে চুপ কথা অনুষ্ঠানটি আমার হৃদয়ের খুব কাছের। আজকের এই চিঠির মাধ্যমে আমি আমার মনের একটি বিশেষ কথা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই। জীবনে চলতে গিয়ে অনেক সময় অনেক না বলা কথা জমে থাকে, যা সবসময় সবার কাছে প্রকাশ করা সম্ভব হয় না। আপনাদের এই অনুষ্ঠানটি আমাদের মতো শ্রোতাদের সেই সুযোগ করে দেয়, যার জন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। আপনাদের এই সুন্দর প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগামী দিনেও FM রেইনবো এভাবেই আমাদের পাশে থাকুক। বর্তমানে কাজের সূত্রে সিকিমের রোড়াথাঙে থাকি, ওখান থেকেই শুনছি পাহাড়ের কোলে বসে। যাই হোক, 3 দিন পর আজ বৃষ্টিটা বন্ধ আছে, আমি রাত 3টে পর্যন্ত আছি। তোমরা সাবধানে বাড়ি ফিরো, মাঝে কিছু খেয়ে নিও।
2: থ্যাংক ইউ সো মাচ শ্যামাপ্রসাদ বাবু, থ্যাংক ইউ এত মিষ্টি একটা মেসেজ করার জন্য। আসলে চুপ কথা পরিবারটা দিন দিন অনেক বড় হচ্ছে। মানে প্রথম যখন আমি এই রেডিওর ক্যারিয়ার শুরু করেছিলাম FM গোল্ড, FM রেনবো, তখন আমার প্রশ্ন জাগতো যে আচ্ছা এত রাত অবধি মানুষজন জেগে থাকে। এটা আমি বারবার বলি, প্রথম দিন আমি সত্যি বুঝতে পারিনি চুপ কথাতে যে রাত 2:30-3টের সময় তো মানুষ শোনেন। হ্যাঁ শোনেন, এবং যত দিন যাচ্ছে আমরা আরও বড় হচ্ছি, আরও বাড়ছি। আজকে উনি সিকিমের কোনো একটা পাহাড়ি গ্রামে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন। একটু পরেই আমি দেখলাম পপ আপ করলো বাংলাদেশের আমাদের বন্ধু, সে মেসেজ করেছে। কেউ পোর্ট ব্লেয়ার থেকে মেসেজ করছেন, কেউ লস এঞ্জেলেস থেকে মেসেজ করছেন, অবশ্যই ভারতের বিভিন্ন জায়গা থেকে তো মেসেজ আসছেই। বেশি কথা বলবো না, পরের মেসেজে যাব।
1: পরের মেসেজ, হাই চুপ কথা, কেমন আছো তোমরা? আজ অনেকদিন পর স্কুলের পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। সত্যি কিছু কিছু বন্ধুরা কখনো পুরনো হয় না। তোমাদেরও এমন যোগাযোগ আছে স্কুলের বন্ধুদের সাথে? সাবধানে বাড়ি যেও। ও হ্যাঁ, আজ ওয়ার্ল্ড কাপ দেখবে তোমরা।
2: প্রথম থেকে কে করেছে?
1: ওর না,
2: ওর না, কি মিষ্টি নাম। হ্যাঁ, খুব মিষ্টি নাম আর খুব মিষ্টি মেসেজ। দেখো, প্রথম খেলাটা তো দেখা হবে না, কারণ তখন আমরা স্টুডিওতে থাকবো। 6:30 থেকে আমি আর্জেন্টিনা সাপোর্টার, মানে বিহু আর্জেন্টিনা সাপোর্টার। তুই কি সব সাপোর্টার?
1: আমি আর বলতে চাই।
2: ও মানে তুই ব্রাজিল ছিলি কি?
1: না না না, জার্মান ছিলাম।
2: ও আহ, যাই হোক না, আমি দেখবো 6:30 থেকে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্নান টান করে ডেফিনেটলি দেখতে বসবো, কারণ অবভিয়াসলি মানে ওয়ার্ল্ড কাপ মিস করা তো যায় না, স্পেশালি ওয়েন আর্জেন্টিনা প্লেস। যাই হোক, স্কুলের বন্ধুদের নিয়ে জিজ্ঞেস করছিলে। সত্যি কথা বলতে স্কুলের বন্ধুদের নিয়ে আমার যে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স তা নয়। একটা ছোট্ট ঘটনা বলি, যারা ডেইলি লিসেনার তারা হয়তো জানোই, তবুও বলি সুপ্রীতি। আমি ক্লাস 10-এ আমার মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে, মানে বোর্ড এক্সামের রেজাল্ট বেরোনোর পরে, আমি যাকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম, মানে ভীষণ ভালোবাসতাম, আমার প্রথম করা সমস্ত ভালো কাজ বাজে কাজের সঙ্গী সে, তো সেই মেয়েটি কী হয়েছে, আমার রেজাল্ট বেরোনোর পর আমি ওকে ফোন করেছি, আমাদের তো অনলাইন রেজাল্ট আসতো, নাম্বারটা দেখে ফোন করেছি, ওর মা ধরেছে। তা আমি ওর নামটা বলছি না, আমি জিজ্ঞেস করছি যে আন্টি বেরোম, ও আছে? বলছে না, ওর শরীরটা ভালো না। তার সকালবেলাই কথা হয়েছে আমার সঙ্গে যে কী হবে কী হবে, টেনশন টেনশন। বললাম কী হলো এই 1 ঘন্টার মধ্যে? তো হঠাৎ করে দেখছি পিছনেও তারস্বরে কাঁদছে। তো আমি না খুব ভয় পেয়ে গেছি, খুব চিন্তিত হয়ে গেছি যে কী হলো তোর, কাঁদছে কেন? তো আমি বললাম কী হয়েছে আন্টি, ও কাঁদছে কেন, কী হয়েছে? অল গুড, মানে আমি ফেল টেল করার মেয়ে তো ও নয়, তাহলে

হলো। তো বলছে না তুমি রাখো, আমি পরে ওকে বলছি ফোন করতে। তো ঠিক আছে, সারাদিন ফোন আসেনি, সন্ধ্যাবেলা আমি আবার ফোন করেছি যে কী রে কী হলো তোর, তো রেজাল্ট আমি ওর রোল নাম্বার আমি জানতাম, ও আমার রোল নাম্বার জানতো, তো আমি দেখে নিয়েছি ওর রেজাল্ট। তো তারপর ও আমাকে বলছে, আমি এখনও ভুলি না এটা কতদিন আগের কথা, তুই আমার থেকে বেশি পাস কী করে? হ্যাঁ আমি বললাম যে মানে না তুই আমার থেকে কী করে বেশি পাস? হ্যাঁ বললাম আমি তো জানি না, তো তাহলে এক্সামিনারকে গিয়ে জিজ্ঞেস করতে হয় যে কী ব্যাপার, এটা হতেই পারে না, আমি স্ক্রুটিনি করাবো এই করাবো। বললাম ওকে ফাইন, তুই কি সেই জন্য কাঁদছিলি? বলছে হ্যাঁ আমি এটা বিশ্বাসই করতে পারছি না, রাখ। এবং আমার এত খারাপ লেগেছিলো সেই সময়তে যে আমি যাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি, যার উন্নতিতে আমি খুশি হই, আর সত্যি থ্রি ইডিয়টসের মতো ব্যাপারটা হয়ে গেল, মানে সত্যি আগের দোষ ফার্স্ট আতা হ্যায় তো সবসে বুড়া লাগতা হ্যায়, এইরকম ব্যাপার হয়। বাট হয়েছে, ইভেনচুয়ালি তার সঙ্গে এখন আমার যোগাযোগ নেই বলবো না, আছে, তবে বেস্ট ফ্রেন্ড তো ডেফিনেটলি সে আর নয়। যাত্রাপথে যাদেরকে এক্সপেক্ট করিনি যেটা থাকবে তারা থেকে গেছে, যাদের কাছ থেকে অনেক এক্সপেকটেশন ছিল তারা চলে গেছে, এই হয়। সবসময় রক্তের সম্পর্ক বা ধরো বা আমাদের ইনটিউশনও আমাদের সঙ্গ দেয় না। আমি জানি তোমাদের জীবনেও এরকম বহু মানুষ রয়েছেন যাদেরকে আজও তোমরা ভীষণ মিস করো, হয়তো সেই মানুষটাকে তোমার আর প্রয়োজন নেই, কিন্তু তার উপস্থিতি কখনো না কখনো তোমার কাছে তো ম্যাটার করতোই। 9903653992 আমাদেরকে তাদের কথা, সেই সমস্ত মানুষ, পশু, পাখি, গাছ লিখে পাঠাও। ততক্ষণ তোমাদের জন্য রইল গান, গানের পরে ফিরে আসছে বিহু আর সুপ্রীতি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: নরিকাটা বলছে প্রায় এক ঘন্টা কেটে গেছে আর তোমাদের মেসেজ এখন পরপর বেশ কিছু মেসেজ পড়বে বিহু আর সুপ্রীতি।
2: ডিয়ার চুপ কথা, আমি অনুষ্কা। জানো তো, গত দু সপ্তাহ থেকে আমার ফোন খারাপ থাকায় তোমাদের মেসেজ করতে পারিনি। আমার বোনকে একদিন তোমাদের কথা বলি, তাই শুনে সে এত বড় ফ্যান হয়েছে যে আজ বলে দিয়েছে যেন চুপ কথায় তার কথা বলি। তোমরা মাঝে মধ্যে একটু কফি খেয়ে নিও আর সাবধানে বাড়ি ফিরো।
1: থ্যাংক ইউ সো মাচ অনুষ্কা, সব তো ঠিক আছে, কিন্তু বোনের নামটাই তো বললে না, তাহলে আমরা অনেক বোনকে উইশ করে দিতে পারতাম। এনিওয়ে,
2: হেই চুপ কথা, কেমন আছো তোমরা? আমি তোমাদের খুদে ডেইলি লিসনার। তোমাদের শো আমি প্রথম শুনেছিলাম রাত জেগে ম্যাথ প্র্যাকটিস করার সময়, আর নেক্সট দিন ছিল আমার ক্লাস 9 অ্যানুয়াল এক্সাম। চিরকাল ম্যাথসে ভয় পেতাম, বাট সেদিন ফাটিয়ে এক্সাম দিয়েছিলাম, তাই আমি মনে করি যে তোমরাই আমার ইন্সপিরেশন। আমি এখন ক্লাস 10 পড়ি, যতই ঝড় জল বৃষ্টি হোক আমি এই শোটা কখনো মিস করি না। খুব কষ্ট করে কিপ্যাড ফোনে টাইপ করছি, প্লিজ পারলে মেসেজটা পড়ো। আমি অলিভিয়া অধিকারী, বারুইপুর থেকে।
1: থ্যাংক ইউ সো মাচ অলিভিয়া, তোমাদের এই সমস্ত মেসেজগুলোই কিন্তু আমাদেরকে সারা রাত জাগার যে ক্লান্তি বলো, টায়ার্ডনেস বলো, সেগুলোকে একদম ভমিট করে দেয়।
2: হাই চুপ কথা, আমি শান্তনু। অনেক কিছুর অবসান হয়েছে আমার জীবনে, ফিরে পেয়েছি আমার স্বপ্নগুলো। জাস্ট একটা স্বপ্নের দ্বার আমি একজন সিভিক ভলেন্টিয়ার এক্সাম তার জন্য দিয়েছি। আমি এখন যোগ্য ক্যান্ডিডেট। আমি 42 কিমি ম্যারাথন রানার, রাত 3 পর্যন্ত আছি। থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ টু।
2: হ্যাঁ, এবং আমার মনে হয় যেটা আমি প্রত্যেক

0: কথাই বলি বারবার, যে চুপ কথাটা যতটা তোমার মন কেমন মন খারাপের কথা বলার জায়গা, তোমার এই ছোট্ট অ্যাচিভমেন্টগুলো বলার জায়গাও ততটাই।
1: একদমই তাই। আর আজকে যে টপিক নিয়ে কথা হচ্ছে, অনেকেই লিখেছো নিশ্চয়ই, সেগুলো একের পর এক পড়বো, সেটা হচ্ছে এই যে তোমাদের জীবন, আর সেই জীবনে যাওয়ার পথে প্রচুর কিছু সঙ্গে আমাদের রোজ দেখা হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে নিয়ে তো আমরা এগিয়ে যেতে পারি না, অর্থাৎ আজও তাকে মনে পড়ে। এই তাকেটা শুধুমাত্র যে কোনো লিভিং ক্রিয়েচারই হতে হবে, মানে কোনো মানুষ হতে হবে, কোনো পশু পাখি হতে হবে, তোমার প্রিয় পোষ্য হতে হবে তা নয়, হতে পারে যে তোমার অফিস যাওয়া বা স্কুল যাওয়ার পথে একটা কোনো বাড়ি, যে বাড়িটার থেকে তুমি রোজ তাকিয়ে থাকতে এবং ভাবতে আমি যখন বড় হব তখন না এরকম একটা সুন্দর বাড়ি বানাবো, বা এমন একটা গাছ যে এত সুন্দর ফুল দিত কিন্তু হঠাৎ করে একদিন গিয়ে দেখলে সেই গাছটাকেও কেটে ফেলেছে, বা ধরো এমন কোনো রাস্তা যে রাস্তাটা দিয়ে আর তোমার যাওয়া হয় না কারণ তোমার গন্তব্য এখন অন্যদিকে। এরকম যদি তোমার জীবনে কিছু থেকে থাকে তাহলে বিহুয়া সুপ্রীতিকে 9903653992 হোয়াটসঅ্যাপ আর মেসেজ করে জানাতে ভুলো না। পরের মেসেজ।
0: কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, সেটা কি শুধু ভালো লাগা নাকি ভালোবাসা নাকি শুধু অজানা কিছুকে জানার আকর্ষণ, আমি আজও বুঝতে পারিনি। সময়টা খুব সংক্ষিপ্ত ছিল, মাত্র 6 মাস, তারপর কেটে গেছে প্রায় 10 বছর। তোমার সাথে কাটানো কিছু সময় আমার আজও মনে আছে, কারণ তোমার আগে বা তোমার পরে ওই অদ্ভুত কী যেনটা আর কারোর প্রতি অনুভব করি না, আর কোনোদিন হবে বলেও মনে হয় না।
1: নাম লেখেনি, নাম ওকে, সবসময় নাম লিখতে হয় না চুপ কথাতে, কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই। যদি তোমরা মনে করো যে নিজের আইডেন্টিটি গোপন রাখবে, আমাদের কাছে সুরক্ষিত অ্যান্ড সেফ,
0: আমরা ভীষণ সেফ। তো যাই হোক, পরের মেসেজটা, হাই চুপ কথা, আমি শ্রেয়া টালিগঞ্জ থেকে, তোমরা কেমন আছো? আই নো যে এটা লাভ জাংশন নয়, তবু মেসেজটা করছি, প্লিজ পড়ো। জানো তো, গতকাল আমার বয়ফ্রেন্ড আমাকে সকাল থেকে ইগনোর করছিল, তারপরে যখন আমি আমার বোনকে দিয়ে ওকে জিজ্ঞেস করালাম যে ও কেন আমায় ইগনোর করছে, ও তখন বলল যে ও এখন ফুটবলে কনসেন্ট্রেট করতে চায় আর আমার সঙ্গে নাকি সম্পর্ক রাখবে না। ওইটা শুনে আমি খুব কেঁদেছিলাম, তারপর ও আমাকে এসে বলল যে ও নাকি আমার উপর প্র্যাঙ্ক করছিল, কারণ আগের দিন আমি ওকে বকা খাইয়েছিলাম, তাও নাকি ওনাকে খুব ভালোবাসে। আর আমার কিছু ফ্রেন্ড বলছে যে একটা ছেলে কখনোই তার প্রিয় মানুষকে কষ্ট দিতে পারে না। আচ্ছা, কি ও কি সত্যি আমাকে কষ্ট দিয়েছিল? প্লিজ বলো, সাবধানে বাড়ি ফিরো, মাঝে খেয়ে নিও। লাভ ফ্রম শ্রেয়া।
1: শ্রেয়া, দেখো এখানে একটা জিনিস প্রথমেই আমি তোমাকে বলবো, যে ও যখন তোমার সাথে কথা বলছে না, তুমি যখন ফাইনালি ভাবলে যে ওকে তুমি গিয়ে বলবে যে কেন কথা বলছে না, আমার মনে হয় এই দুজনের মধ্যে কখনোই থার্ড পার্সনকে ঢুকতে দেওয়া উচিত নয়। ইয়েস, আমি খুব কনসিয়াসলি থার্ড পার্সন কথাটা ইউজ করলাম, কারণ তোমাদের দুজনের মধ্যে তোমার নিজের বোনও কিন্তু থার্ড পার্সন, বা ওর বোন ভাইও কিন্তু থার্ড পার্সন। তাই তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে সরাসরি নিজে গিয়েই বলতে যে কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, কেন কথা বলছিস না বা বলছো না, আমাকে বল, খুলে বল, আমার মনে হয় ব্যাপারটা অনেক বেশি ইজিয়ার হতো। রইল বাকি প্র্যাঙ্কের কথা। অ্যাকর্ডিং টু হিম, এখন না সোশ্যাল মিডিয়ার যুগে অনেক প্র্যাঙ্কস ভিডিওস হয়। কিছুদিন আগে আমার এক বন্ধু বলবো না, আমার ছোটোইও, ওরকম একটা প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে প্রায় মরে যাচ্ছিলো, মানে এমনই নিজের জীবন বাজি রেখে কী যাই না কী আনন্দ পায় নিজে কষ্ট পেয়ে অন্যকে কষ্ট দিয়ে। কিন্তু হ্যাঁ, মানুষ এখন করে কারণ কন্টেন্টের জন্য, মজার জন্য। হতে পারে তোমার বয়ফ্রেন্ডটিও সেরকমই কিছু করেছে। এত আর্লি, এত তাড়াতাড়ি তাকে জাজ করে দেওয়া বন্ধুদের কথা শুনে আমার মনে হয় না উচিত হবে বলে। তুমি কি এমন কোনো সংকেত পেয়েছো তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে যাতে করে তোমার মনে হয়েছে যে সে ট্রাস্টওয়ার্দি নয়, সে রিলায়েবল নয়? যদি না হয়, তোমার 5টা বন্ধু বলুক বা 500টা বন্ধু বলুক, আমার মনে হয় না তাদের কথা তোমার প্রাধান্য দেওয়া উচিত। বরং তুমি তোমার বয়ফ্রেন্ডকে গিয়ে এখন না হোক, 2-3 দিন বাদে যখন এই তোমাদের মধ্যে ঝামেলাটা একটু থিতিয়ে যাবে, তখন গিয়ে বলো যে করেছিস আর কোনো দিন করিস না, কেননা তোকে হারানোর ভয়টা কিন্তু আমার কাছে অনেক। সুতরাং তুই যতই প্র্যাঙ্ক কর, মজা কর, তুই যদি আমার সঙ্গে এরকম করিস আমি কিন্তু প্রচণ্ড কষ্ট পাই, আর আমি যদি কষ্ট পাই তাহলে তো তোর সেটা ভালো লাগবে না। তাই আজ করিস না, আজ কেন মানে কোনো দিনই করিস না আমার সঙ্গে। ও যদি সত্যি তোমাকে ভালোবাসবে, ও ডেফিনেটলি তোমার কথা শুনবে, এবং আর জীবনে কোনো দিনও এমন কিছু করবে না যাতে তুমি কষ্ট পাও। অন্যের কথায় জাজ করো না, নিজের যেটা মাথায় বলে মন বলে সেটাই শুনো। ভালো থেকো, ভালোবাসায় থেকো।
0: আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আমার একটা খারাপ অভিজ্ঞতার কথা বলছি।
1: বেশ,
0: কদিন আগে আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলাম। বেসিক্যালি আমি যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি খুব একটা ফ্লুয়েন্ট না, তবুও আমি আমার বেস্ট চেষ্টা করেছিলাম। অনেক আনকমন কোশ্চেন্স করেছিলেন ওরা, আমি আমার মতো করে ইংলিশে উত্তর দিয়েছিলাম। কিন্তু শেষে ইন্টারভিউয়ারদের একজন আমাকে বললেন, ইউ আর ভেরি অ্যারোগেন্ট। আমি বুঝতে পেরেছিলাম যে আমার ইন্টারভিউটা ভালো হয়নি, কিন্তু ওই অ্যারোগেন্ট শব্দটা আমাকে খুবই ভাবাচ্ছে, মাথা থেকে ব্যাপারটা বেরই করতে পারছি না। কখনো কখনো মনে হচ্ছে আমি হয়তো সত্যিই অ্যারোগেন্ট, বাট সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি তো তোমাদের প্রায় রেগুলারই মেসেজ পাঠাই, আমার কোনো কথাই কি তোমাদের মনে হয়েছে আমি অ্যারোগেন্ট?
1: দেখো, অ্যারোগেন্ট হওয়াটা তো কোনো কাজের কথা নয়। অ্যারোগেন্ট মানে যে অহংকারী, যার প্রচণ্ড দেমাগ, এবং এই পৃথিবীতে দেমাগি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ জমিদারের জামানা চলে গেছে। তো এইটুকু মেসেজে সত্যি বোঝা যায় না যে সেই মানুষটা কীরকম। হ্যাঁ, হয়তো কথাবার্তায় একটা আপাত ধারণা তৈরি হয়, এবং সেই ধারণায় দীপজ্যোতিকে কোনো দিনও মনে হয়নি সে অ্যারোগেন্ট। কিন্তু হয়তো ওই সিচুয়েশানে সেই ইন্টারভিউয়ের মনে হয়েছে যে তোমার একটু অহংকার রয়েছে। তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে সত্যি কি তুমি অহংকারী, সত্যি কি কখনো এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করো যাতে মনে হয় যে তুমি নিজেই নিজের গর্বে গর্বিনী। এটা আগে নিজেকে প্রশ্ন করো, যদি উত্তর আসে হ্যাঁ, দেন চেঞ্জ ইট। দেন নিজেকে আবার প্রশ্ন করো যে কোন কোন জায়গায় মনে হচ্ছে যে আমি অ্যারোগেন্সি দেখিয়ে ফেলছি। বা সবচেয়ে ভালো হয় যদি তোমার খুব কাছের কোনো বন্ধু, যে তোমাকে বহুদিন ধরে চেনে, যে তোমার আয়না, যে তোমার মিরর, তাকে জিজ্ঞেস করতে পারো যে আমাকে সত্যি করে বল যে আমার কোনো কথাতে তোর কি মনে হয়েছে যে আমি খুব বেশি শো অফ করছি, বা খুব রুডলি কথা বলছি, বা নিজের আমিত্বটাকে ভীষণভাবে প্রচার করছি। আমার মনে হয় তার কাছ থেকে তুমি একটা পজিটিভ অ্যাজ ইন তার কাছ থেকে একটা ট্রুথফুল, সত্য, সহজ আনসার পাবে। এবং যদি সেক্ষেত্রে সেই বন্ধুটি বলে যে হ্যাঁ দীপজ্যোতি, তুমি একটু অ্যারোগেন্ট, তাহলে আমার মনে হয় যে ডেফিনেটলি নিজেকে চেঞ্জ করো। অ্যারোগেন্সি কিন্তু কিলস, মানে একটা সময় এটা আমার একটা সমস্যা ছিল, মানে আমি অনেক সময়তে না বুঝেই রুডলি কথা বলে ফেলতাম, এবং কখনো কখনো গিয়ে নিজের অ্যাচিভমেন্টগুলোকে লোককে বলতাম। তারপর আমি দেখেছি যে অপোজিটের মানুষটা কিন্তু খুব একটা খুশি হন না, মানে তার মনে হয় যে কি এত নিজের ব্যাপার ফাটাচ্ছে। আমি যদি কিছু করে থাকো আছি জীবনে, আর পাঁচটা লোক বলবে যে হ্যাঁ দেখেছিস কি ভালো কাজ করছে, নিজেই নিজের ঢাক পাঠানোর মধ্যে কোনো রকম কৃতিত্ব নেই। যাই হোক, দুঃখ পেও না, এরকম ইন্টারভিউস জীবনে অনেক আসবে। যদি কোনো বিহেভিয়ারাল ইস্যু থাকে চেঞ্জ করো, বেস্ট অফ লাক।
0: হাই চুপ কথা, কিপ্যাড ফোন, তাই বাংলাতে মেসেজ করতে পারছি না। আমার স্কুলের দুজন ভালো বন্ধু, তাদের কথা খুব মনে পড়ে, কিন্তু ওদের সাথে কোনো যোগাযোগ নেই। খুব মিস করি স্কুল লাইফটা। আমি অমৃতা, টালিগঞ্জ থেকে।
1: সেম ইয়ার অমৃতা, ভালো থেকো। আর আজকে যদি অমৃতার বন্ধুরা চুপ কথা শোনো, তাহলে কোনোভাবে কি আবার যোগাযোগ করা যায় না? জানো, সোশ্যাল মিডিয়ায় একটা পেজ আছে, পেজটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, সেখানে না এরকম পুরনো পুরনো মানুষজনকে খুঁজে পাওয়া যায়, বোধহয় বাংলাদেশের পেজ, আমি ঠিক জানি না। তো এরকম একজন মেসেজ করেছিল যে ছবি দিয়ে, ছবিটাও খুব অস্পষ্ট, ঝাপসাওয়ালা একটা ছবি, যে এরকম আমার মায়ের বন্ধু ইনি একজনের ছবি দিয়ে, যে এনাকে কি খুঁজে পাওয়া যাবে। মানে বহুদিন আগে মা পড়তো, মা বাংলাদেশের এখানে এখানে পড়তো, পরবর্তীকালে মার বিয়ে হয়েছে কলকাতায়, তো মা চলে এসছে আর কোনো যোগাযোগ নেই, তো এই আন্টিকে কি খুঁজে পাওয়া যাবে? এবং তুমি বিশ্বাস করবে না, আমরা বলি তো মানুষজন খুব খারাপ হয়ে গেছে, না গো, এই সমস্ত দেখলে আমার হিউম্যানিটির উপর আরও একটু ভরসা করতে ইচ্ছা করে। এবং সঙ্গে সঙ্গে লোকজন এআইতে ছবিটাকে আরও ক্লিয়ার করে দিল, তারপর কোথা থেকে কীসব কানেকশান ওয়েট হয়ে বঙ্গভিটে মনে পড়েছে নামটা পেজটার। তো এবার কী করে টোরে হয়ে তারপরে সেই মহিলাকে খুঁজে তো পাওয়া গেল, বাট আনফর্চুনেটলি সেই মহিলা আর বেঁচে নেই। তার ছেলে মানে পরিচয় দিয়ে বলল যে আমি তার ছেলে, এরকম মা নেই। তো যাই হোক, তাদের মধ্যে একটা বেশ আবার একটা ইউনাইটেড হলো, রিউনিয়ন হলো তাদের মধ্যে।
0: কিন্তু এই বিষয়টা খুব ভালো জানিস তো, মানে এই হঠাৎ করে খুঁজে পাওয়া, হঠাৎ করে কোনো জিনিস খুঁজে পাওয়া। আমি তোকে বলছি, কদিন আগে আমি একটা আমার জরুরি ডকুমেন্ট খুঁজছিলাম, ঠিক আছে? তো খুঁজতে গিয়ে পুরনো জিনিসপত্র, আমার পুরনো বাড়ির পুরনো জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছি, তো ওখান থেকে আমি একটা ওই ছোটোবেলায় দেখবি চশমা মানে সানগ্লাস

0: মোচার জন্য না এক ধরনের ওই কাপড়ের,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মোচা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: কাপড়ের কেস, তো ওই রকম একটা চশমার কেস খুঁজে পেয়েছি। এবার কেসটা খুলেছি, কেসের ভিতরে দেখলাম একটা পুরনো চিঠি টাইপের, মানে ওই হ্যান্ড রিটেন নোট হয় না ওরকম টাইপের। তো আমি, আমার এক পুরনো স্কুলের বন্ধু ছিল শ্রেষ্ঠা বলে, ওর লেখা, এবং ওর সাথে আমার ইভেঞ্চুয়ালি আফটার ক্লাস টেন দেখাও হয়নি, দেখা সাক্ষাৎও হয়নি, কথাবার্তাও খুব কম হয়েছে। তো ওটা পড়ে না আমি হুট করে অনেকদিন পরে সেই পুরোনো দিনে ফিরে যাওয়া, আমি তারপরে আমাদের দুজনের একটা কমন ফ্রেন্ড আছে, তাকে আমি আবার ফটোটা তুলে পাঠালাম, বললাম এই দেখ আমি এটা খুঁজে পেয়েছি, ও আবার খানিকক্ষণ আমাকে ফোন করে সেই পুরোনো দিনের গল্প করলো। এই ইয়ে জবানি হে দিবানিতে একটা ডায়লগ ছিল না, যে ইয়াদে মিঠাই কে বক্সে কি তারা হতি হে, একবার খোললো তো এক টুকরা নেই খা পাওগে। সো আই রিলেট টু দ্যাট ভেরি মাচ।
1: একদমই তাই। এরকম আরেকটা কথা, এরকম স্নেহাশিস চক্রবর্তী মধ্যগ্রাম থেকে লিখছে, রিয়া চুপ কথা দিদি আপনাদের কথাতে একটা ঘটনা মনে পড়লো জানেন। তেঘরিয়াতে বাস রাস্তার ধারে একটা অল্প বয়সী অন্ধ মেয়ে চিৎকার করে বলছে আমাকে একটু রাস্তা পার করে দেবেন, আমি তাকে পার করে দিয়েছিলাম। সে আমাকে ধন্যবাদ তো জানায়নি কিন্তু মিষ্টি হেসেছিল, সেই হাসিটা আমি আজও ভুলিনি। স্নেহাশিস লিখছে কি মিষ্টি একটা মেসেজ।
0: কিছু কিছু মেসেজ পড়লে জানিস তো মনে হয়
1: নিজেরই ভালো লাগে,
0: মানে ভালোবাসা ব্যাপারটা রয়েছে চারদিকে।
1: একদমই তাই দিদি। আমি তোমাদের শো এর অনেক পুরনো লিসেনার, আমি তোমাদের শো রোজ শুনি কিন্তু লিখে উঠতে পারি না। আজকে আর থাকতে না পেরে তোমাদের কাছে গান রিকোয়েস্ট, না এটা না আমি গান রিকোয়েস্টটা একদমই সরি, মানে গান রিকোয়েস্টটা খুবই সুন্দর একটা গান রিকোয়েস্ট করেছো রিক, কিন্তু এটা তো গানের রিকোয়েস্টের শো নয়, তিনটের পরে গানের রিকোয়েস্টের শো আছে, সেখানে তুমি ডেফিনেটলি বলো। তোমার যদি কোনো জীবনের কথা শেয়ার করার থাকে ডেফিনেটলি বিহু আর সুপ্রীতিকে বলো। আরেকটাও গান রিকোয়েস্ট, না গান রিকোয়েস্টের মেসেজ এখন তো আমরা পড়বো না, কারণ অনেক মেসেজ আছে, সব যদি এখনই পড়ে ফেলি সেটা ঠিক নয়। এই তো পেয়েছি বাংলাদেশের কুষ্টিয়া থেকে আমি আইচ। আইচ বিগত বেশ কিছু মাস ধরে আমাদের ডেইলি লিসেনার হয়ে উঠছে। একটা সময় ভাবতাম যারা পোষা প্রাণীকে এত ভালোবাসে তারা হয়তো একটু বেশি আদিক্ষেতা করে, কিন্তু এখন বুঝি ভালোবাসার কোনো আলাদা ভাষা হয় না। আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, আগে রাস্তায় পড়ে থাকা একটা বিড়ালকে বাঁচানোর চেষ্টা করেও পারিনি, পরে আরেকটা বিড়াল নিজেই আমাদের বাসায় চলে আসে। দেখতে খুব একটা সুন্দর নয় একই, কিন্তু ওর স্বভাব এতটাই শান্ত যে ধীরে ধীরে পরিবারের একজন হয়ে গেছে। আমি বাইরে থাকলেও ফোন করে খোঁজ নিই ওকে খেতে দিয়েছে কিনা। আমার মা আগে বিড়াল পছন্দ করতেন না, এখন তিনি সবচেয়ে বেশি আদর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন পশু পাখির উপর নির্যাতনের খবর দেখি খুব খারাপ লাগে, ওরাও তো প্রকৃতিরই অংশ। আমার মাকে একসময় খুব যত্ন করে একটা ছাগল পালন করতে দেখেছি, ওটা মারা যাওয়ার পর তিনি যেভাবে কেঁদেছিলেন তখন বুঝিনি, কিন্তু আজ বুঝি ভালোবাসা শুধু মানুষের জন্য নয় প্রাণীদের জন্যও সমান। হয়তো আমার কথাগুলো সবার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না, কোনো প্রাণীকে ভালো না বাসতে পারলে অন্তত ক্ষতি করবেন না, বিশেষ করে যে প্রাণীগুলো শান্ত হিংস্র নয়। ধন্যবাদ বিহু দিদি ও সুপ্রীতি দিদি, থ্যাংক ইউ আইচ। এরকম একটা মিষ্টি
0: সুন্দর,
1: হ্যাঁ মেসেজ করলে, এবং তার পোষ্য ছবিও আমাদেরকে সে পাঠিয়েছে, সেটা তো এখন আমরা দেখাতে পারবো না, বাট সে খুব কিউট বাই দ্য ওয়ে আইচ। যাই হোক, এরকম মেসেজ তোমরা করতে থাকো 9903653992 তে। আমি জানি খেলা শুরু হবে কিছুক্ষণ বাদে, কিন্তু বিহু সুপ্রীতি তো আছে, তাই ওদেরকে ভুলে যেও না। আপাতত তোমাদের জন্য ব্যাক টু ব্যাক তিনটে, ইয়াস ইউ আর রাইট, তিনটে গান রইল, ফিরে আসবো গানের ঠিক পরে শুধুমাত্র চুপ কথাতে। রয়েছি বিহু, সঙ্গে রয়েছে সুপ্রীতি।
2: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে সুপ্রীতি আর বিহু রয়েছে এবং চুপ কথায় তোমার মেসেজ নিয়ে যেরকম আছি তেমনই তোমার কাছে জানতে চেয়েছি যে আজও তাকে মনে পড়ে, এই লাইনটা শুনলে তোমাদের কার কথা মনে পড়ে, কিসের কথা মনে পড়ে বা কোন জিনিসের কথা মনে পড়ে। যেমন আমি একটু আগে যখন বিহু বলছিল স্কুল ডেজের কথা, এই আজও তাকে মনে পড়ে শব্দটা শুনে মনে পড়লে আমার খুব প্রিয় একটা পেন্সিল বক্স ছিল এবং ওই পেন্সিল বক্সটা আমি ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি টানা ইউজ করেছিলাম। এবং হয় না কিছু কিছু পেন্সিল বক্স যেগুলোর মধ্যে মানে একটা বাড়ি ধর বিহু যেটায় তুই অনেকদিন থাকিস, তুই যেরকম সেই বাড়িটার প্রত্যেকটা কোণা জানবি, কোন কোণায় কী আছে ইত্যাদি ইত্যাদি, সেরকম একটা খুব ছোট জিনিস যেটা তোর কাছে অনেক দিন ধরে রয়েছে, তুই না সেটার প্রত্যেকটা কোণা খুব ভালো চিনবি, খুব ভালো জানবি, তুই চোখ বন্ধ করে ওই জিনিসটা অ্যাক্সেস করতে পারবি। তো ওই পেন্সিল বক্সটা আমার কাছে ওরকম ছিল। কলেজে ওঠার ঠিক আগে আগে আমার হাত থেকেই পড়ে যখন ভেঙে যায় আমার খুব মন খারাপ হয়েছিল এবং তখন আমার বাবা আমাকে বলেছিল যে একটা পেন্সিল বক্সের জন্য এত মন খারাপ করার কিছু আছে? তো এইটা আমি না মানুষকে অনেক সময় বোঝাতে পারি না, আমি খুব উইয়ার্ড জিনিসপত্রের সাথে অ্যাটাচড, ঠিক আছে? মানে ধর আমার পুরনো বাড়ির একটা সিঁড়ি অথবা একটা গাছ অথবা একটা ছোট বারান্দার কোণ যে কোণটায় আমি বসতাম, তো এই জিনিসপত্রগুলো যেগুলোর হয়তো আপাত দৃষ্টিতে দেখলে অত বেশি মূল্যবান নয় এবং এরকম প্রাণহীন একটা বস্তু, কিন্তু কিছু জিনিসের সাথে যখন একটা আত্মিক সম্পর্ক হয়ে যায় আমার মনে হয় সেই জিনিসগুলো খুব স্পেশাল হয়ে ওঠে।
2: ডেফিনেটলি। আর এরকমই একটা জিনিসের কথা জ্যোৎস্না লিখে পাঠিয়েছে আমাদের, লিখছে, জানো আমাদের বাড়ির সামনে একটা বট গাছ ছিল, সেই বট গাছটা হঠাৎ একদিন পড়ে গিয়েছিল। সেই বট গাছটার কথা মাঝে মধ্যে ভীষণ মনে পড়ে, ছোটবেলায় সেই গাছের নিচে কত খেলা করেছি। পরের মেসেজ, আজ রেডিওতে চুপ কথা শুনতে শুনতে হঠাৎ কেমন যেন একটা চেনা সুর বুকে এসে ধাক্কা দিল, আজকের টপিকটা শুনেই মনটা এক নিমেষে অতীতে হারিয়ে গেল আর খুব তীব্রভাবে তোমার কথা মনে পড়ে গেল। তুমি এখন হস্টেলে আর আমি বাড়িতে, এই যে আমাদের মাঝখানে দূরত্ব, তার মাঝেই যেন তোমার উপস্থিতিটা সবচেয়ে বেশি অনুভব করছি, ঠিক গানে যেমন বলে দূরে থেকেও যেন কাছে আছো। এই যে এত কিছুর মাঝেও হঠাৎ অকারণে তোমায় এতটা মনে পড়ে যাওয়া, এটা বোধ হয় সেই চুপ কথাগুলোর মতোই যা কখনো বলা যায় না কিন্তু মনের গভীরে সারা জীবন থেকে যায়। ভালো থেকো, আমিশা বাবাই বারাসাত থেকে লিখছ।
1: ও মা, হ্যাঁ, যেরকমটা বিহঙ্গি আজকে শুরুতেই বলছিল যে রাতটা যখন একটু বেশি বাড়তে থাকে, যে জিনিসগুলো অনেকদিন মনের কোণে রয়েছে, যেগুলো কখনো বলা হয়ে ওঠেনি, যেগুলো আমাদের মনে হয়েছে কখনো বলা হবে না, সেই কথাগুলো, সেই জিনিসগুলো আমাদের মুখে বা যখন তোমরা মেসেজ লেখো হয়তো ওই টাইপিংয়ের মধ্যে দিয়ে উঠে আসে।
2: পরে মেসেজ, স্পন্দন লিখছে, ভাগ্য বড় নিষ্ঠুর, সব সুখ কেড়ে নিতে জানে, যাদের আপন ভাবি তারাই একদিন হারিয়ে যায়। জানো প্রথম ভালোবাসা হারিয়ে গেছে, কোন ভাগ্যের খেলায় আজও জানি না, এখন শুধু ভয় হয় দ্বিতীয় ভালোবাসাটাও একদিন কেড়ে নেবে না তো। তবু একটা প্রশ্ন আজও হৃদয়ে রয়ে যায়, সব কিছু যদি কেড়েই নেবে তবে এত মায়া দিলে কেন ভাগ্য? প্রিয় চুপ কথা, কেমন আছো দুই দিদিস? আজ আমার সবচেয়ে প্রিয় বিহুদি ভাই, তোমার গলা শুনলেই বৃষ্টি ভেজা রাতটা অন্যরকম হয়ে ওঠে। আজ সকাল থেকেই মনটা ভালো নেই, আমি MCA করছি কিন্তু এখনও কোনো কাজ পাচ্ছি না, সব জায়গায় চেষ্টা করছি, সব জায়গা থেকেই রিজেকশনের মুখে পড়ছি। শুধু তাই নয়, বাড়ির লোক হোক বা বাইরের মানুষ, অনেকের কাছ থেকেই শুনতে হয় তোর দ্বারা কিছু হবে না, এত বছর হয়ে গেল এখনও কাজ পেলি না, এরকম অনেক অপমানজনক কথা। সত্যি বলতে খুব ভেঙে পড়ি, তবে তোমাদের গান শুনলেই মনে হয় এখনও সব শেষ হয়ে যায়নি, আবার নতুন করে লড়াই করার সাহস পাই। সাবধানে বাড়ি ফিরো, কিছু খেয়ে নিও, অনেক ভালোবাসা রইল, আমি তোমাদের ভাই স্পন্দন।
1: কি মিষ্টি,
2: খুবই মিষ্টি। মানে স্পন্দন, তুমি কি আর বলবো, মানে থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল এত মিষ্টি একটা মেসেজ করার জন্য। আরেকটা কথা, মানে টু অল দ্য পেরেন্টস আউট দেয়ার যারা এখনও হয়তো তাদের সন্তানরা অনেকটা বড় হয়ে ওঠেননি, পরবর্তীতে হবেন, তাদের কাছে না একটা খুব রিকোয়েস্ট ফ্রম বিহু অ্যান্ড সুপ্রীতি, আমার মনে হয় সুপ্রীতিও অ্যাগ্রি করবি, এই যে কথায় কথায় ছেলে মেয়েদের, মানে ধরো ছেলেটা সারাদিন কাজ করছে, কাজ করছে মানে চাকরির চেষ্টা করছে, চাকরি বাকরির বাজারের কী অবস্থা আমরা সবাই জানি, এরও মুখের কথা নয় যে গভর্নমেন্ট জব বললেই পেয়ে যাওয়া যায়, বা ইভেন গভর্নমেন্ট ছাড়ো মানে প্রাইভেট জবও যে বললেই পেয়ে যাওয়া যায় তা নয়, কিন্তু উঠতে বসতে হঠাৎ করে অবচেতনেই কী করি সারাদিন বসে বসে খাস ঘুমোস এই কথাগুলো বলা আমাদের ছাড়তে হবে যে করেই হোক। কারণ তুমি হয়তো জানোই না যে তোমার সন্তান সকাল থেকে 14টা অ্যাপ খুঁজে অনলাইনে সমানে অ্যাপ্লাই করে যাচ্ছে কাজের জন্য, বা ধরো তুমি হয়তো এটাও জানো না যে সে একে ফোন করছে তাকে ফোন করছে করে বারবার করে জিজ্ঞেস করছে যে কিছু কি ওপেনিংস আছে, কিছু কি কাজের খবর আছে আমাকে একটু দিতে পারবি, সে হয়তো এটা করে যাচ্ছে, হতে পারে যে তোমাকে দেখিয়ে দেখিয়ে করছে না, হতে পারে যে সব আপডেট তুমি জানো না, কিন্তু তার মানে সে যে চেষ্টা করছে না এটা কিন্তু নয়, বরং পাশে দাঁড়িয়ে প্রকৃত বাবা মার মতো বলো যে হ্যাঁ ঠিক আছে তুই চেষ্টাটা চালা আমরা আছি তোর পাশে, এটা করো। আমার মনে হয় তাহলে এই যে স্পন্দন আমাকে লিখলো, আমাকে খুব টাচ করলো ব্যাপারটা যে উঠতে বসতে খেতে বসতেও, আমি শুনেছি আমার একটা বন্ধুরই বাড়িতে গেছিলাম বেশ কিছু বছর আগে, তা সে সবে খেতে বসেছে আমরাও বসেছি, তার বাবা বলছেন যে জানিস ভাতের এই যে থালায় খাচ্ছিস কত প্লেট হয় এক একটা থালায়, মানে এক একটা প্লেট কত টাকার খাচ্ছিস জানিস, দুপুরে এক টাকাও তো রোজগার করতে পারিস না। আমি দেখেছিলাম সেদিনকে ওর চোখটা ছলছল হয়ে গেছিলো, কিছু বলতে পারিনি আফটারঅল বাবা মা। তো যাই হোক, একটাই রিকোয়েস্ট করবো যে সন্তানদের না একটু পাশে দাঁড়ান, সন্তানদের একটু আগলে রাখুন, তারা চেষ্টা করছে, তারা যদি সত্যি সুসন্তান হয় তারা আপ্রাণ চেষ্টা করছে, শুধু আপনাদের সাপোর্টটা তাদের ভীষণ দরকার।
1: এবং সামটাইমস জানিস তো বিহু, আমার মনে হয় বাড়ির লোকের সাপোর্টটাই সবচেয়ে বেশি দরকার হয়। মানে তুই একটু আগে বলছিলি না যে বন্ধুত্ব বা রক্তের সম্পর্ক এগুলো ম্যাটার করে না, হয়তো করে না, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন তুই বাড়িতে ফিরবি এবং তোর বাড়িতে আরও তিনটে লোক আছে এবং তুই হয়তো হেরে গেছিস, তোর মনে হচ্ছে তুই হেরে গেছিস, তোর ভালো লাগছে না, তুই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ফিরছিস, তখন না বাড়ির লোককে আমার মনে হয় এন্ড অফ দ্য ডে দরকার হয়, এমন কাউকে দরকার হয় যে আমাকে অনেক দিন ধরে জানে, যে আমার একদম ইন অ্যান্ড আউট আমাকে চেনে, এরকম কাউকে দরকার হয়। সো হ্যাঁ, যখন এই যেরকমটা বিহু বললো, যখন আপনার ছেলে মেয়ে আপনার কাছে আসবে অনেকটা আশা নিয়ে আসছে, তারা তাদেরকে ফেরাবেন না এবং তাদেরকে এমন কিছু বলবেন না যাতে তারা পরের বার থেকে আপনার কাছে না আসতে পারে।
2: একদমই তাই। চুপ কথা বলো, তোমরা কেমন আছো? তোমার নাম বিহু, খুব ভালো নাম, যে বা যিনি রেখেছেন তিনি অনেক ভালো মানুষ, খুব ভালো লাগে বিহু নামটা। এই বৃষ্টি ভেজা রাতে তোমাদের দুইজনকেই জানাই অনেক অভিনন্দন। অরুণ সরকার কারোলা থেকে আবার লিখেছেন নিচে, কেরালা নয় কিন্তু, ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা, আছি তিনটে পর্যন্ত। অ্যাকচুয়ালি আমার নাম বিহঙ্গী, যারা জানো তারা জানো, বিহঙ্গী মানে পাখি, বিহু আমার ডাক নাম। এবার ডাক নামটা আবার আমার বাবা মা দেননি, কে দিয়েছেন আমি নিজেও জানি না, মানে স্কুল থেকে ওই যা হয় না, মানে নাম ছোট হয়ে যায়, এবার বিহঙ্গীটা অনেকেরই উচ্চারণ করতে অসুবিধা হতো, তো সেখান থেকেই বিহু বিহু বিহু, কলেজেও বিহু বিহু, এখানেও তোমাদের কাছে বিহু। যাই হোক, বিহু আর সুপ্রীতি আছে রাত তিনটে অবধি চুপ কথা নিয়ে, আর আজকে আজও তাকে মনে পড়েতে অসম্ভব ভালো কিছু মেসেজ পাচ্ছি, পাওয়ার অপেক্ষাতে আছি। তবে আপাতত শ্রেয়া ঘোষাল আর জাভেদ বাশিরের একটা গান নিয়ে বৃষ্টি ভেজা রাতে তোমার ভালোবাসার মানুষটাকে ডেডিকেট করতেই পারো।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা চলছে। সুপ্রীতি আর বিহু তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম আজকে যে আজও তাকে মনে পড়ে বললে ঠিক কিসের কথা তোমার মনে পড়ে। এছাড়াও তোমাদের মেসেজ আসছে, হাই চুপ কথা, কেমন আছো সবাই? শরীর ভালো যাচ্ছে না, ফিভার খুব, ঠান্ডা লেগেছে, জানি না কটা পর্যন্ত থাকতে পারবো। মানোয়ার পিকনিক গার্ডেন থেকে।
2: আসলে এই সময় ওয়েদারটাই এরকম, মানে ধরো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার প্রচণ্ড একটা ভ্যাপসা গরমও রয়েছে। ফলত কী হচ্ছে কি, আমরা অনেকেই মানে আমি যেমন মাঝে করছিলাম যে এসি চালাচ্ছি, আবার অফ করে দিচ্ছি, আবার ঠান্ডা গরম ঠান্ডা গরমে, আমাদের সবারই এই জ্বর সর্দি কাশি হচ্ছে। আমাদের অনেক আর্জেস অসুস্থ, তাদের সবারই শরীরটা খারাপ যাচ্ছে আর কি, গলা চোখটো যাচ্ছে। আমারও ইনফ্যাক্ট গলা চোখটো, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো একটুখানি নিজের খেয়াল রাখো। এখন রাত্রিবেলা মোটামুটি বৃষ্টি হচ্ছে, তো খুব একটা এসি লাগছে ছেও না, চালিও না, এমনিও এসি চালানো ভালো না, স্কিন ড্রাই হয়ে যায়, পরিবেশের উপর প্রভাব পড়ে। তো দরকার না পড়লে একান্তই চালিও না, নিজের খেয়াল রাখো, কারণ তোমরা খারাপ থাকলে আমাদের খারাপ লাগে।
1: নমস্কার, আমি একজন মাধ্যমিক পড়ুয়া। আমি কিভাবে মন শান্ত করব বলো তো? সৌগত ব্যানার্জি, বেহালা, কলকাতা থেকে।
2: সৌগত, শান্তর ওরমভাবে পয়েন্টার্স হয় না, বাট তাও তুমি যখন জিজ্ঞাসাই করেছো, সেদিনকে না একটা পডকাস্ট শুনছিলাম, সেখানে একজন বলছেন যে অন্যকে কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই, আমি ভগবান নই, আমার মধ্যে সেই পাওয়ার উপরওয়ালা দেননি যে আমি অন্যকে কন্ট্রোল করব। তবে হ্যাঁ, আমি একটা জিনিস করতে পারি, সেটা হলো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, মানে আমি নিজের সমস্ত ইচ্ছে অনিচ্ছার উপর আমার একার অধিকার রয়েছে। আমি যদি মনে করি আমি আমাকে এইভাবে চালনা করব, আমি এইভাবেই চালাতে পারবো, কারণ আমি নিজেই নিজের মালিক। নিজের মধ্যে শুধু একটাই জিনিস দরকার, সেটা হলো উইল ফোর্স। তাই তুমি কিছুই না, মেডিটেশন করো, করতে পারো, মানে মাধ্যমিকের আগে, ইট হেল্পস, জীবনের প্রথম বড় পরীক্ষা। মেডিটেশনের পাশাপাশি নিজের মনকে বলো যে আজকে 5 বছর 6 বছর বাদে যখন CVটা নিয়ে আমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাব, তখন যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি একবারের জন্য জানতে চাইবেন না যে ওই সময় মাধ্যমিকের সময় আমার মন অশান্ত ছিল, নাকি আমার পারিবারিক কোনো বিপর্যয় হয়েছিল, নাকি আমি নিজে অসুস্থ ছিলাম। উনি শুধু দেখবেন মার্কসটা, এটা আমার একটাই সুযোগ। তাই ওইখানে ভবিষ্যৎ ক্ষেত্রে যদি আমাকে সত্যি এই পৃথিবীর সঙ্গে যুঝতে হয়, লড়াই করতে হয়, তাহলে এই পরীক্ষাটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এইটা নিজেকে বারবার বলো, আমি জানি তুমি পারবেই, পারতেই হবে। পরে মেসেজ করেছে,
1: হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার বিহুদি, সুপ্রীতিদি, তোমরা কেমন আছো? জানো চুপ কথা, আমার বাবুকে গত 15 জুন হারানোর পর গতকাল আমি আমার বাবুর, মানে বাবুর আশীর্বাদ নিয়ে এক নতুন পেশায় যুক্ত হলাম। দীর্ঘ 11 বছর মিউজিকের সাথে আছি, আমার বাবুর হাত ধরে মিউজিক জগতে হাতেখড়ি হয়েছিল। সেই প্রথম দিন বাবুর হাত ধরে সঙ্গীত জগতে প্রথম দিনের কথা কালকে খুব মনে পড়ে গেল। যখন প্রথম দিন গতকাল ক্যামেরার লাইমলাইটের সামনে অভিনয় করলাম, অনেক নতুন অভিজ্ঞতা হলো, খুব নার্ভাস ছিলাম। কিন্তু জানো চুপ কথা, গতকাল যখন

0: আমার পার্টনারের সঙ্গে একসাথে অভিনয় করলাম লাইমলাইটের সামনে, তখন আমার পার্টনার আর আমি দুজন দুজনকে দেখে খালি স্মাইল করছি, হেসে ফেলছি। ও রিয়াকশান দিচ্ছে, আমিও রিয়াকশান দিচ্ছি, দুজনে দুজনের দিকে দেখছি। আর অদ্ভুতভাবে এক পার্টনারের সাথে অভিজ্ঞতা হলো, আমি আর আমার পার্টনার দুজনে একসাথে কাজ করে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। সব মিলিয়ে এক নতুন পেশায় যুক্ত হয়েছি। দুই দিদি, তোমরা আশীর্বাদ করো তোমাদের ছোট্ট ভাই যেন ভালোভাবে কাজ করতে পারে। দুই মিষ্টি দিদি ভাই, তোমরা কিছু খেয়ে নিও, নিজের যত্ন নিও, সাবধানে বাড়ি ফিরো।
1: থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে আকাশ, যে তুমি তোমার পারিবারিক বিপর্যয়কে কাটিয়ে আবার নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করেছো। আমার মনে আছে এই চুপ কথাতেই সম্ভবত মাসখানেক আগে আমি ছিলাম, আমার সঙ্গে দীপ্তা ছিল বোধ হয়, তুমি জানিয়েছিলে তোমার বাড়িতে যা বিপর্যয় ঘটেছে সবটাই বলেছিলে, এবং সত্যি মনটা খুব খারাপ হয়েছিল। কিন্তু একটা জিনিস বলেছিলাম যে তুমি পারবে এবং তুমি পেরেছো, তার জন্য তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। এভাবেই এগিয়ে যাও, এবং শুধু হাত ধরে থাকাই নয়, ভবিষ্যতে পার্টনারের ভরসার জায়গা তুমি আছোই আরও ভরসার জায়গা হয়ে ওঠো। এবং আরও এরকম সাকসেস স্টোরি শুনতে চাই তোমাদের, ভালো লাগে অ্যাকচুয়ালি।
0: মনটা খুব ভারী হয়ে উঠেছে জানো, যা পড়তে পড়তে মেসেজটা ডিলিট করে দিয়েছে, আবার পাঠিয়েছে।
1: আচ্ছা পর।
0: মনটা খুব ভারী হয়ে উঠেছে জানো, গত 4 বছরের উপর সম্পর্ক আমাদের, কিন্তু 2025-এ সে শিলিগুড়ি চলে যায় পড়তে। আর আমি ক্যাব চালাই তো, আমি ইসলামপুর অবধি ভাড়া পেয়েছিলাম, তো ওকে আমি বলিনি। আর আমি ভাড়াটা নামিয়ে আমি শিলিগুড়িতে যাই, দেখতে দেখতে রাত 11টা বাজতে যায়। তো আমি খাওয়ার জন্য আবার খাবারও কিনে নিয়ে গেছিলাম জানো, গিয়ে দেখলাম অন্য কেউ দরজা খুললো, আর বাকিটা লিখে উঠতে পারলাম না। জানি না কী নিয়ে আজ বেঁচে আছি। সব থেকে খারাপ লাগে বাড়ির লোকের কথা ভেবে, কেন যে আগে থেকে সব জানাতে গেছিলাম ভগবান জানে। আজ 1 বছর হয়ে গেল বাড়িতে জানাতে পারলাম না, জানি না কতটা গুছিয়ে বলতে পারলাম। আজ আমি শেষ।
1: শেষ হওয়ার তো কিছু নেই, তুমি তো মনে মনে ভগবানকে ধন্যবাদ জানাবে, কারণ তুমি যার কথা বললে, তুমি বললে আমি লিখে উঠতে পারলাম না, বুঝতে পেরেছি আমরা, আমরা তো কেউই এত বোকা সরল সাধাসিধে নই, তাহলে পৃথিবীর সঙ্গে থাকতেই পারতাম না। তো বুঝতে পেরেছি যে তুমি কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, এবং ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ জানাও যে এটা যদি আফটার ম্যারেজ হতো, ধরো তুমি এরকমই কোনোদিনও ক্যাব চালিয়ে সারাদিন পরিশ্রমের পরে বাড়ি গেলে, এবং তারপর বা বাড়ি যাওয়ার কথা তোমার ছিল না, হুট করেই গেলে, এবং তারপর যে দৃশ্যটা তুমি দেখেছো সেই সেম দৃশ্য তুমি আবার দেখলে, তখন তোমার কী হতো? সোশ্যাল স্টিগমা, যতই আমরা বলি যে সমাজকে কুছ পারোয়া নেই, কিন্তু এখনও কিন্তু আমরা সমাজের দাস, কারণ মানুষ সামাজিক জীব, সোশ্যাল অ্যানিমাল। তো তখন কি হতো? সোশ্যাল স্টিগমা থেকে শুরু করে অনেক আইনি প্রসিডিওর, এবং একই সঙ্গে ব্ল্যাকমেল অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিছু ক্ষেত্রে, এবং অ্যালিমনি, ইয়াস খুব সত্যি কথা বলছি, অ্যালিমনি। তো অনেক কিছু, অনেক সমস্যার মধ্যে পড়তে হতো। শেষ নও তুমি, বরঞ্চ দিস ইজ ইউর নিউ স্টার্ট, দিস ইজ ইউর ফ্রেশ স্টার্ট। তুমি জীবনে বেঁচে গেছো, তোমার জীবন, তোমার ভগবান, তুমি যাকেই বিশ্বাস করো না কেন, তিনি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখেছেন যে, এবং বুঝিয়ে দিয়েছেন যে জীবনে ইউ ডিজার্ভ বেটার। বরঞ্চ নিজের ব্যবসাকে আরও উন্নত করো, এবং আজ না হয় কাল, কিছু বছর ওয়েট করো দরকার হলে, নিজের মানুষটাকে তুমি ঠিক খুঁজে পেয়ে যাবে। রইল বাকি পরিবারকে জানানোর কথা। পরিবার যখন তোমার ভালো খবরে খুশি হয়েছিলেন, আমি নিশ্চিত তোমার এই বিপর্যয়ে বা এই মন খারাপের খবরে তারা তোমার পাশে থাকবেন। তাদেরকে জানাও, কারণ আমার মনে হয় যখনই কথা শেয়ার করা যায় তখনই কিছুটা হলেও কিন্তু কষ্টটা কমে।
0: এক্স্যাক্টলি। এবং বাড়ির লোককে জানাবো না, বা বাড়িতে বাড়িতে একরকম জানে বলে আমি সত্যিটা লুকিয়ে যাব, এটা করে না নিজেকে, মানে ঠিক আছে তুমি এনাফ কষ্ট পেয়ে গেছো, এবার একটু নিজেকে ভালোবাসতে হবে, আই গেস ইটস হাই টাইম। তো একটু জানাও, এবং এই যেটা তুমি এখন 1 বছর ধরে বলছো যে যে জিনিসটা ভেতরে চেপে রেখেছো, যেটা নিয়ে চলছো তুমি, যেটার ব্যাপারে তুমি কাউকে জানাচ্ছ না, সেটা জানিয়ে দেখবে ভালো লাগছে, এবং রাতের ঘুমটা ভালো হচ্ছে। প্রিয়তমা দুই সখী, খুব মিষ্টি লাগছে তোমাদের শুনতে, খুব সুন্দর গানও শোনাচ্ছ, জীবনের সব গভীরতা স্বচ্ছ হয়ে স্বেচ্ছায় তোমাদের কাছে ধরা দেয়। তোমাদের ভালোবাসায় তোমাদের ডোরা ভালো আছে, জীবনের সুখ দুঃখ হাসি কান্না লড়াই সব কিছু নিয়ে ভালো থাকি। তোমরা খুব ভালো থেকো, নিজেদের প্রতি যত্ন নিও আর ভালোবাসায় থেকো, তোমাদের ডোরা।
1: থ্যাংক ইউ সো মাচ ডোরা, তুমিও খুব ভালো থেকো আর তোমার জাভেদজিকে নিয়েও তুমি খুব ভালো থেকো। যাই হোক, মেসেজের পর মেসেজ ঢুকছে, তবে আপাতত একটা গানের ব্রেকে আমাদেরকে যেতে হবে। এই গানটা, এই ছবিটা, এটা একটু আগেই উইকেন্ড ফিল্মে ফিভারেও চালিয়েছিলাম, এই ছবিটা থেকে একটা গান। ছবিটা ভীষণ ভীষণ কাছের, ছবিটার পরিচালক ইমতিয়াজ আলী, ছবির নাম রকস্টার। সেখানে রণবীর কাপুর যা করেছেন আমি জানি না, একটা সারিয়েল ব্যাপার স্যাপার।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: 때문에. অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়ান সেভেন এফ এম রেইনবোতে চুপ কথা চলছে। সুপ্রীতি আর বিহু, তোমার মেসেজ নিয়ে বসে আছি এবং তোমার মেসেজ পড়ব বলে বসে আছি, কারণ এখনও বেশ কিছুক্ষণ রয়েছি। হাই দিদিরা, আমি দীপায়ন সাউথ চব্বিশ পরগনা থেকে। এই নিঃসঙ্গ রাতে একজনের কথা খুব মনে পড়ছে। সেই মানুষটাকে আমি কোনোদিন স্বচক্ষে দেখিনি, সেটা আমার মা। কোনোদিন মা বলে ডাকার সুযোগটা পাইনি, তার আঁচলের গন্ধে মুখ মোছারও সুযোগ পাইনি। আর তোমাদের অসংখ্য থ্যাংকস, তোমরা যেন প্রতিটা মনের কথা, না বলা মানুষ তাদের মনের কথা বলার সুযোগ পায়। ভালো থেকো তোমরা, আর পাশে থেকো এইভাবে তোমাদের প্রত্যেক দিনের শ্রোতা।
2: থ্যাংক ইউ সো মাচ। আর তুমি অনেক অনেক স্ট্রং একজন মানুষ, ভালো থেকো তুমিও, আর শুনতে থাকো। আর মাত্র 45 মিনিট বিহু আর সুপ্রীতি থাকবে তোমাদের কাছে। হাই চুপ কথা, আমি আমিশা ফ্রম বেহালা চৌরাস্তা। আমার প্রিয় দুই দিদি ভাই, তোমরা কেমন আছো? আমি চুপ কথা ডেইলি লিসেনার, কয়েকদিন ডেইলি মেসেজ করতে পারিনি, বাট আজকে করছি। আমি ক্লাস টেনে পড়ি। জানো, আমি যতই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকালে স্কুল থাকলে এক, আর নইলে আমার সকাল 11টার আগে ঘুম থেকে উঠতেই পারি না। কিন্তু আমার ফ্যামিলি আমাকে বলে, তুই সকালে উঠে পড়, রাত জাগিস না। এবার আমি কি করি বলো তোমরাই, সকালে না রাতে পড়াশুনো করি। আমার আবার ভীষণ কাশি হয়েছে ঠান্ডা লেগে। যাই হোক, তোমরা নিজেদের যত্ন নিও, গুড নাইট, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। দেখো আমিশা, আমার মনে হয় যে বাবা মারা, শুধু তোমার বাবা মা নয়, প্রজন্মের পর প্রজন্ম, ইনফ্যাক্ট তুমিও যখন ভবিষ্যতে মা হবে, যদি হতে চাও, তাহলে তুমিও তোমার সন্তানকে বলবে যে সকালে ঘুম থেকে ওঠো। কারণ মেডিকেল সায়েন্স বলে যে সকালে যেহেতু চারপাশটা অনেক নিস্তব্ধ থাকে এবং অনেক আওয়াজ কম হয়, সেই কারণে পড়াশুনোও অনেক বেশি ভালো হয়। তো সেই কারণেই, সেই যুক্তি দিয়েই বাবা মা বলেন। এবার তুমি বলতে পারো যে রাতেও তো সব নিস্তব্ধ থাকে, তাহলে রাতে কি পড়াশুনো ভালো হয় না? অ্যাকচুয়ালি আমাদের জীবনটা, মানে আমাদের দেহটা, শরীরটা, সেটা না ওই রাতে কি হয়, রাতে আমাদের সিস্টেমটাই এরকম যে রাতে শরীরটা রেস্ট চায়, ব্রেন রেস্ট চায়। তো সেক্ষেত্রে তুমি যদি রাতে পড়াশুনো করে বেনিফিশিয়াল হও, উপকার পাও, দেন ফাইন। কিন্তু বেশি রাত জাগলে আবার নানান ধরনের শারীরিক অসুস্থতা হয়ে যায়। তাই সব সময়তেই সবাই দেখবে সাজেস্ট করে যে সকালবেলার পড়াটা সবচেয়ে ভালো মনে থাকে। এবার আমি যে তোমাকে এত বড় বড় কথা বললাম, এই যে আমি, মানে বিহু, আমি কিন্তু রাত জেগেই আজীবন পড়াশুনো করেছি। আমি চিরকেলে লেট রাইজার, সেই কারণে এটা আমার তখন তো মনে হতো ঠিক আছে, রাত জেগে পড়াশুনো করলে সব হয়ে যাবে। কিন্তু এখন ধরো মিড টোয়েন্টিজে বা লেট টোয়েন্টিজে এসে মনে হয় যে না, মানে একটু রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমোনোটাই বোধহয় বেটার। এরপর যখন আরও বড় হব, 30s 40s, তখন আরও সেগুলো মনে হতে থাকবে, মনে হবে যে অনেক শারীরিক কমপ্লিকেশনস বাড়বে। সেই কারণে একান্তই যদি না পারো, তাহলে অন্তত পক্ষে 11টা বাজিও না, চেষ্টা করো 8টা 8:30 9টা তার মধ্যে উঠে যেতে।
3: হ্যাঁ, এবং সকালে উঠলে না, আমি দেখেছি প্রথম কদিন ভীষণ মাথা গরম হয় এবং ভীষণ মনে হয় কেন আমাকে সকালে উঠতে হচ্ছে আমার কাছে। এবং স্পেসিফিক্যালি যদি তোমার কোনো কারণ না থাকে ওঠার, কোথাও যাওয়ার না থাকে, ধরো তুমি নিজের ইচ্ছে সকালে উঠছো, তখন আরও মনে হয় যে আমার কাছে তো একটু টাইম আছে আর একটু ঘুমোনোর। কিন্তু একবার যদি তুমি ওই মর্নিং ক্লকটায় ক্লক ইন করে যেতে পারো, তাহলে দেখবে সকালে উঠলে খুব ফ্রেশ লাগে। এটা আমি আর্লি রাইজার বলে বলছি, সকালে উঠলে সত্যি ফ্রেশ লাগে।
2: যাই হোক, ওই একটু আগে আমাদেরকে যে ব্যক্তি মেসেজ করেছিল, সে অ্যাকচুয়ালি পরপর পরপর 3-4টে মেসেজ করে ডিলিট করে দিয়েছে। আমি বুঝতে পারছি যে তুমি মানে প্রচণ্ডই কষ্টে আছো।

যে একটু আগেই লিখেছিল না যে শিলিগুড়িতে থেকে গিয়ে ক্যাব চালান তিনি এবং গিয়ে তিনি তার প্রেমিকাকে দেখলেন একটা অদ্ভুত পরিস্থিতিতে, সেখানে এমন একজনকে দেখলেন যার ওখানে থাকার কথা ছিল না। তো তুমি আবার একটা মেসেজ করে ডিলিট করে লিখেছো যে নিজের হাতে নিজের এসব কথা লিখতেও পারছি না, শুধু মৃত্যুটাকে ভয় পাই বলে মরতে পারিনি, মানুষ এতটা বেঈমান কী করে হতে পারে, মানুষ তো বেঈমানই হয়, কে হবে বেঈমান,

পেয়েছো। এই যে কিছুদিন আগে একটা মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা দেখলাম, যে মানুষের সঙ্গে আজ বাদে কাল বিয়ে ছিল তাকেই নাকি জীবন থেকে সরিয়ে দিল, তাও নৃশংসভাবে। তাহলে মানে তার তার বাড়ির অবস্থাটা ভাবো, তুমি তো অনেক বেটার পজিশনে আছো, যে ভগবান তোমাকে আগে থেকে বার্তা দিয়ে দিয়েছে, তুমি তো ব্লেসড, তুমি তো আশীর্বাদ ধন্য তার। এইটা মনে মনে ভেবে যে গেছে তাকে একদম জীবন থেকে সরিয়ে দিয়ে ফ্রেশ স্টার্ট করো প্লিজ। হ্যালো চুপ কথা, আমার দুই নাতনি মিষ্টি হাসি কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমার দুই নাতি চেন্নাই পড়াশুনোর জন্য বেহালা চৌরাস্তা থেকে, মিষ্টি দিদা জবা মুকুল দাশগুপ্ত, বয়স 75, আমি 3টে পর্যন্ত আছি, আমি এই বয়সেও নাচ করি, বা আমাদের পুরনো বাড়িতে গন্ধরাজ গাচ্ছিল, খুব মনে পড়ে। তোমরা সাবধানে বাড়িতে যাবে, আশীর্বাদ ও ভালোবাসা নিও। আপনিও আমাদের প্রণাম নেবেন, আর থ্যাংক ইউ সো মাচ এত রাত অবধিও যে আপনি শুনছেন আমাদের কথা, ভীষণ ভালো লাগছে আমাদের। আমিশা আবারও হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছে, আবার মেসেজেও মেসেজ করেছে। একটা কথা বলি, যে মানে দু জায়গাতে না মেসেজ করো না, মানে কি হয় তাহলে অনেক মেসেজ চাপা পড়ে যায়, বাকিদের মেসেজগুলো পড়তে পারি না। যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো হোয়াটসঅ্যাপেই করো, যদি মেসেজে মেসেজ করো তাহলে মেসেজেই করো। যাই হোক, রাত প্রায় 2:20 বাজতে চললো, খেলা শুরু। খেলার একটা ব্যাপার রয়েছে, অনেকেই খেলা দেখতে চলে যাচ্ছ জানি, কিন্তু বিহু আর সুপ্রীতি এখনও 40 মিনিটের মতো তোমাদের সঙ্গে আছে। আপাতত একটা গান রইল তোমাদের জন্য, গানে পরে ফিরে আসছি আরও বেশ কিছু মেসেজ নিয়ে। কিন্তু তার আগে যে টপিকটা, আজও তাকে মনে পড়ে, সেই মনে পড়ার মানুষ, মনে পড়ার কোনো বস্তু, কোনো পোষ্য বা কোনো বাড়ি ঘর স্কুল ফেলে আসা জীবন, আমাদেরকে লিখে পাঠাও।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা চলছে। আর যেরকমটা সুপ্রীতি বিহু বলেছিল যে রাত 3টে অবধি তোমাদের সঙ্গে থাকবে, আর 20 মিনিট মতো রয়েছি তোমার সঙ্গে। মধুমিতা বেহালা থেকে বলছো প্রিয় চুপ কথা আজও তাকে মনে পড়ে, কারণ ও আমাকে শিখিয়েছিল নিজের যত্ন নিতে। মানুষটা চলে গেছে, কিন্তু ওর শেখানো ছোট ছোট অভ্যেসগুলো এখনো রয়ে গেছে।
2: খুব মিষ্টি একটা মেসেজ, তাই তো হয়, মানে সম্পর্কগুলো থেকে যায়, অভ্যেসগুলো বদলায় না। হয়তো পরিস্থিতির চাপে বা সময়ের সঙ্গে সঙ্গে মুখগুলো পরিবর্তন হয়, কিন্তু তার বলা কথা বা তার বলা নানান ধরনের অভিব্যক্তি তো নিয়েই আমরা বাঁচি। যদিও তুমি বললে না যে ঠিক কী কারণে সে চলে গেছে, বা ঠিক আছে, কিছুটা ব্যক্তিগত থাকাই ভালো। পরের মেসেজ,
1: পরের মেসেজ ঋত্বিক দমদম থেকে লিখছে, প্রিয় চুপ কথা কেমন আছো, রাত 3টে অবধি আছি তোমাদের সাথে। জানো তো, শেষবার যখন দেখা হয়েছিল তার সাথে, ভেবেছিলাম আবার দেখা হবে, কে জানতো সেটাই শেষ দেখা। শেষ বিদায় যে সত্যি শেষ বিদায় হয় সেটা তখনও বুঝিনি। ও আমার খুব কাছের বন্ধু ছিল।
2: যাই হোক, পরে মেসেজ করেছে আকাশ, আবার মেসেজ করেছে বেহালা থেকে, জানো তো চুপ কথা, আমার ছোটোবেলায় এই ফিফা ওয়ার্ল্ড কাপের সময় ক্লাস টেনের স্কুলের বাংলা বিভাগের সহেলি ম্যাম বিশ্বকাপ নিয়ে লিখতে বলেছিলেন সবাইকে, আর আমারটা সবার থেকে ভালো হয়েছিল। উনি আমারটা অন্য স্টুডেন্টদের যারা লিখতে পারেনি সবাইকে দিয়েছিলেন। আজও ফুটবল বিশ্বকাপ এলে ওই বাংলা ডিপার্টমেন্টের সহেলি ম্যামের কথা খুব মনে পড়ে। ওনার সাথে আর যোগাযোগ নেই, খুব মিস করি সেই ক্লাস টেনের সময়।
1: এই টিচারদের মিস করাটা না একটা অদ্ভুত মিস করা, জানো তো, মানে এটা না অনেক সময় বললেও খুব উইয়ার্ড হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় যে কিছু কিছু টিচারের কথা হঠাৎ হঠাৎ মনে পড়ে। এবং গ্রোয়িং আপ আমি এরকম বেশ কিছু টিচার বা বেশ কিছু মেন্টর পেয়েছি যারা খুব কাছের, আমার খুব কাছের, আমার মনের খুব কাছে। তাদের সাথে হয়তো সবসময় কথা হয় না। আমার খুব বাড়ির কাছে আমার একজন ইংলিশ টিচার থাকতেন, আমার পুরনো বাড়ির কাছে। তো আমি না মাঝে যখনই সময় হতো, অফিস থেকে ফেরার সময় হোক বা যে কোনো সময় হোক, আমি তার সাথে দেখা করে ফিরতাম একবার করে। তো আগের দিন অনেক দিন পরে ওখানে গেছিলাম, যখন গিয়ে একবার ওনার সাথে দেখা করবো বলে গেছি, গিয়ে জানতে পারলাম যে উনি আর ওখানে থাকেন না। এবার প্রবলেমটা হচ্ছে আমার কাছে ওনার যে নাম্বারটা ছিল সে নাম্বারটাও এখন নেই। তো আমি জানি না উনি এখন কোথায় থাকেন বা কি, হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় ওনাকে খুঁজে টুজে বের করতে হবে, সেসব অনেক ব্যাপার। কিন্তু ওই মানে এই একটু আগেও যে মেসেজটা পড়লাম, মানে মানুষকে যখন অনেক সময় হয় যে আমরা যখন লাস্টবার দেখি তখন আমরা সত্যিই জানি না যে ওটা লাস্টবার দেখা হচ্ছে তাকে।
2: একদমই তাই, মানে কিছু কিছু গল্প তো, মানে গল্পের তো পরিণতি হয় না, সেটা মাঝপথেই ধরো থমকে যায়। অনেক সময় দেখা যায় যে ডায়েরির পাতায় ধুলো জমে থাকে, চ্যাটবক্সটাও মানে আর সেরকমভাবে রেসপন্স করে না। এই যে তুমি বললে টিচারের কথা, কিছুদিন আগে আমিও আমার বেলঘরিয়া বাড়িতে এখন থাকা হয় না খুব একটা, তো বেলঘরিয়ার বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে আমি আমার একটা ডায়েরি খুঁজে পেয়েছি। একটা সময় ছিল যখন আমি ওই রেগুলার ডায়েরি লিখতাম, কারণ তখন ভ্যাম্পায়ার ডায়েরিজ বলে একটা সিরিজ হতো, এবং আমি বলতে খুব খারাপ লাগে, ভ্যাম্পায়ার ডায়েরিজ পাগলের মতন দেখতাম আমি,
1: সবাই ওই সময় ভ্যাম্পায়ার ডায়েরিজ
2: দেখতাম, পাগলের মতো ফ্যান ছিলাম ডেমনের। যাই হোক, সমস্ত বাজে ব্যাড বয়সদের ভালো লাগতো আমার আর কি সেই সময়তে। তো ওইখানে যিনি প্রোটাগনিস্ট ছিল এলেনা, তো ওর ডায়েরি লিখতো, ওর দেখে ইন্সপায়ার হয়ে গিয়ে আমিও ডায়েরি লিখতাম ডিয়ার ডায়েরি বলে। তো সেইখানে আমি লিখেছিলাম কোনো একটা ছবি প্রসঙ্গে যে কারিনা কাপুর অত্যন্ত খারাপ অভিনেতা, হ্যাঁ অত্যন্ত খারাপ হিরোইন, কেন তিনি শাহিদ কাপুরের সঙ্গে ব্রেকআপ করলেন, দিস ইজ নট ডান, এটা করে উনি ঠিক করেননি, এইসব বলে উল্টো পাল্টা আমি যাবি। এবং কে বেশ আমাকে একটা গোলাপ দিয়েছিল আমি জানি না, আমি দেখছি ডায়েরির পাতা একটা গোলাপ আমি সুন্দর করে রেখে দিয়েছি, এবং বিশ্বাস করো আমার সত্যি মনে নেই যে গোলাপটা আমাকে কে দিয়েছে, কারণ যদি সেরকম কাছের কেউ দিত আমার মনে থাকতো। আমার এত হাসি পেয়েছে সেখানে, আমি আবার ডায়েরির ফার্স্ট পেজে নিজের একটা ছবিও আটকে রেখেছি, লিখেছি ডোন্ট টাচ ইট উইদাউট মাই পারমিশন। না ওটা আমি আমি আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার সন্তান সন্ততি হলে দেখাবো যে দেখ তোদের মা কি করতো,
1: যাই হোক তখন দেখবি এম্বারাসমেন্টটা দেখা
2: ভীষণ ভীষণ। যাই হোক, পরের মেসেজ কে করেছে বল।
1: পরের মেসেজে যাব এবং দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। দেবাশিস কসবা থেকে লিখছে, হাই প্রিয় চুপ কথা, আজও মাঝরাতে ফোনটা হাতে নি, জানি ফোন কোনোদিনও আর আসবে না, তবু মনে হয় যদি একবার স্ক্রিনে ওর নামটা ভেসে ওঠে। আচ্ছা সবার কি মানে সবারই কি আজও তাকে মনে পড়ে বললে পুরনো প্রেমিকা বা প্রেমিকের কথাই মনে পড়ছে?
2: হ্যাঁ মানে মানুষজন আর কি ওই মনে পড়া তাকেটা ওইভাবেই নিয়ে নেয়। আমরা কিন্তু প্রথম থেকেই বারবার বলছি, যেমন একটু আগেই অনেকে অনেক ধরনের মনে পড়ার কথা বললেন, কেউ বট গাছের কথা বললেন, কেউ টিচারের কথা বললেন, বা কেউ পোষ্যর কথাও বললেন। তো আমার মনে হয় যে এরকমও যদি মনে পড়ার গল্প থাকে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করা যায়। নাম্বারটা তোমরা জানো, লাস্ট 20 মিনিটও আর বাকি নেই, লাস্ট 15 মিনিটসই বলতে পারো। কারণ এই যে মনে পড়ার কথা নিয়ে কথা হচ্ছে, অনেক কিছুদিন আগে, অনেক দিন বলবো না, কিছু বছর আগে একটা গান রিলিজ করেছিল, আর যেখানে মোনালী ঠাকুর খুব সদর্পে বলেছিলেন, চলে যেতে সে যদি চায় তুমি তাকে প্লিজ যেতে দিও।

অবলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: সুপ্রীতি আর বিহু রয়েছি। শাওন বারাসাত থেকে লিখছো, 2009 সালে ভাইজাক ঘুরতে গিয়ে একজনের সাথে পরিচয় হয়েছিল। তারপর বাড়ি ফেরার পরে অনেকবার সে আমাকে দেখা করতে বলেছিল, কিন্তু নানান কারণে হীনমন্যতায় ভুগে আমি আর দেখা করার সাহস করতে পারিনি। পরে যখন সাহস হয় তখন আর তার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। এই করেই হয়তো একজন ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছি। নীরব শ্রোতা হয়ে সেই 12টা থেকে শুনছি তোমাদের। শেষের পর্যায়ে এসে মনে হলো আমিও কিছু লিখি, তাই লিখে ফেললাম।
2: খুব ভালো করেছো শাওন, এতক্ষণ কেন লিখুনি এটাই প্রশ্ন। বা ঠিক আছে, কখনো কখনো সব দিনই তো লিখতে হবে এরকম নয়, কিছু কিছু দিন কিছু কিছু সময় শোনার জন্যই হয়। আপাতত ঘড়ি কাটা বলছে 2:56, এখনও মেসেজ ঢুকছে, কিন্তু আর তো মেসেজ নিতে পারবো না, কারণ 3টে থেকে অন্য শো অন্য আছে। আপাতত বিহু আর সুপ্রীতিকে এখানেই টাটা বাই বাই বলতে হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোবাসায় থেকো।

চুপ কথা নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন বিহু আর সুপ্রীতি। আর ঘড়িতে 3:01 হয়ে 20 সেকেন্ড চলে এসেছি আপকে লিয়ে নিয়ে আপনাদের কাছে আমি ইন্দ্রাণী। শোনাবো হিন্দি ছবির গান 1 ঘন্টা। প্রথম গানে সদনা সরগম।

হঠাৎ করে গানটা শেষ হয়ে গেল। ঝোলা বাহো কা আজফি শুনছিলাম ডোলে সাজা কে রাখনা, এই ফিল্মের গান, গাইছিলেন সাদনা সরগম, কম্পোজিশন এ আর রহমানের। এই গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে, পরের গানে শঙ্কর মহাদেবন।

শুনছিলাম চিন্নাম্বরে, গানটি গাইছিলেন শঙ্কর মহাদেবন। তেরে ইশক মে এই ছবির গান, লিরিসিস্ট ধনুষ, কম্পোজিশন এ আর রহমানের। এবার আপকে লিয়ে এর গানে হরিহরণ এবং সতনা সরগম ডুয়েট।

অজুবাহায়। শুনছিলাম গানটি হরিহরণ এবং সাধনা সরগমের ডুয়েটে। আর জিন্স ছবির গান এটা, জাভেদ আখতারের লিরিক্স, কম্পোজিশন এ আর রহমান। পরের গানে এস ভি বালা সুব্রমণিয়াম এবং চিত্রা।

এ হাসিন ওয়াদিয়া। শুনছিলাম এস পি বালাসুব্রমণিয়ম এবং চিত্রার ডুয়েটে রোজা ফিল্মের গান। লিরিক্স পি কে মিশ্রা, কম্পোজিশন এ আর রহমান। ঘড়িতে 3:21 হয়ে 30 সেকেন্ড। আমরা শুনছি হিন্দি ছবির গান। এবারের গানে সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি।

বল সজনি মোর সজনি, শুনছিলাম ডলি সাজাকে রাখনা। এই ছবির গান সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তির ডুয়েটে, কম্পোজিশন এ আর রহমান। এবারের গানে শিল্পী এ আর রহমান, শোনা যাক, চলুন।

শুনছিলাম এ আর রহমানের গলায় তেরে ইশক মে এই ছবি গান। ইরশাদ কামিল লিরিসিস্ট, কম্পোজার অবশ্যই এ আর রহমান। পরের গানে কবিতা কৃষ্ণমূর্তি এবং সুখবিন্দর সিং।

শুনছিলাম তু হিরে, বাম্বে ছবির গান। গাইছিলেন এ হরিহরন এবং কবিতা কৃষ্ণমূর্তি, লিরিসিস্ট মেহবুব, কম্পোজার ইয়ার রহমান। এবারের গানে সুজাতা।

কাল নেহি থা ওকেয়া। শুনছিলাম সুজাতার কাঠে গানটি, হ্যাঁ, বিশ্ববিধাতা এই ছবির গান, পি কে মিশ্রলির সুষ্ঠ কম্পোজার ইয়া রহমান। আর ঘড়ি বলছে আজকে শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। অরিজিৎ সিং এবং জনিতা গান্ধীর গলায় বিদা করো, এই গানটি অমর সিং চমকিলা এই ছবির গান, রশিদ কামিল লিরিসিস্ট, এ আর রহমান কম্পোজার, গাইছেন অরিজিৎ সিং এবং জনিতা গান্ধী।

এই গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। সঙ্গে আছি ইন্দ্রাণী, থাকুন আমার সঙ্গে ভোর ছটা পর্যন্ত। ঘড়ি বলছে 4:40, সময় হয়ে গিয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। রাগ ভৈরব, তবলার সঙ্গতে ছিলেন অসিত জানা এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখার্জি। এবারে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত। তবলার সঙ্গতে ছিলেন কুমুদ রঞ্জন সাঁতরা। ঘড়িতে এখন 4:59 হয়ে 10 সেকেন্ড। ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 12 জুলাই রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর চিরন্তনী মানেই যেখানে এক চিরন্তন সত্যের কথা গল্পের আকারে আসে আমাদের কাছে, আর সেই গল্প শুনতে শুনতে কখন যেন সেই সত্যকে আমরা অনুধাবন করি, উপলব্ধি করি, আর সেই উপলব্ধির কথা জানি গল্পের শেষে আপনাদের লেখায়। তাই বলি, গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবেন আপনার মতামত, যাতে চটপট করে সকলের মতামত সম্পূর্ণ পড়তে পারি। আজকে চিরন্তনীতে যে ভাবনা নিয়ে সাজিয়েছি গল্প, তা হল দেখবেন আমাদের সকলেরই কোনো ঘাটতি থাকলে তবেই পূরণের ইচ্ছে তৈরি হয়, তাই না? আর তাই জন্যই অনেকে বলেন একটু খামতি থাকা ভালো। যেমন সৌন্দর্যের ক্ষেত্রে, এ কথা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বেশি সৌন্দর্য সচেতন হলে বা সবাই যখন বলে বাহ কি সুন্দর দেখতে,

ব্যাস, ওটা বললেই নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যৎ, নিজের পড়াশুনো, যাবতীয় কিছু সব সেকেন্ডারি। কেন না, সবাই বলছে কি সুন্দর। সৌন্দর্য বেশি থাকলে মাথাটা ঘুরে যায়, আর কম থাকলে হ্যাঁ সুন্দর হওয়ার চেষ্টাটা থাকে, কিন্তু কোথাও যেন একটা বাস্তবমুখী ভাবনা থাকে। আরও একটা ব্যাপার, সাপোজ অর্থাভাব, বাবা মায়ের কাছে টাকা পয়সা কম থাকলে, মানে এটা কম আছে জেনে বড় হলে ছেলে মেয়ে যেই হোক তার একটা অর্থ রোজগারের লক্ষ্য তৈরি হয়। আর যখন কেউ জানে অনেক টাকা পয়সা আছে বাবা মার, একথা জানলেই সে দিশাহীন যেমন হয়ে যায় তেমনই এই তো লাইফটাকে এনজয় করতে গেলে প্রচুর টাকা পয়সা চাই। কে দেবে, কেন বাবা অ্যান্ড মা গৌরী সেনরা রয়েছে। তাই বলি একটু খামতি থাকা বোধ হয় ভালো। আর এই খামতি নিয়ে, হ্যাঁ সব খামতি নিয়ে কি আর এইটুকুনির সময় গল্প শোনানো যায়, কিছু খামতি থাকে যে খামতিগুলো নিয়ে আজকের গল্প সাজিয়েছি। আর মাঝে মাঝেই হ্যাঁ খামতি থাকলে আরেকটা জিনিস কি করি বলুন তো, আমরা চাই দাও এই বলে অনেকটা হাত পেতে থাকি। আর তেমনই কথা থাকে গানের মাঝেও।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: নূতন প্রাণ দাও, শুনছিলাম গানটি ডক্টর শ্রেয়া দত্ত রায়ের গলায়। প্রাণ তো চাই, এ ব্যাপারে কার্পণ্য তো কখনো প্রকৃতি করে না, আর কার্পণ্য করলে খুব মুশকিল। প্রাণ আমাদের চাই, আর তাই আমরা সেই প্রাণকে ভরে নিই, প্রাণ দিয়ে, বোধ দিয়ে, চেতনা দিয়ে। যাই হোক, একেবারে আজকের গল্পে আসি। কেন আজকে এই নিয়ে গল্প বলতে শুরু করলাম, একটু অপূর্ণতা থাকা ভালো, পরিপূর্ণ হওয়ারই তো আমাদের জীবনের লক্ষ্য থাকে। তা যদি না অপূর্ণতা থাকে, তবে কাকে পরিপূর্ণ করব? যাই হোক, বীরপুর নামে একটা গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ, মাঠ, গাছেরা সবাই মিলে সে এক সুন্দর সবুজের স্বর্গ তৈরি করেছে যেন। সেখানে পাখির ডাক আর কাঁচা রাস্তার ধুলো সেখানকার সুর আর বর্ণকে রঙিন করে তুলেছে। আর সেই গ্রামেই থাকত অর্ক। ছোটবেলা থেকেই অর্কের জীবন ছিল অভাবের সঙ্গে লড়াইয়ের গল্প। অর্কের বাবা ছিলেন একজন দিনমজুর, কোনোদিন কাজ পেতেন, কোনোদিন পেতেন না। সংসারে চারজন মানুষ, অনেকদিন এমনও হয়েছে যখন একবেলা খাবার খেয়ে আরেকবেলা না খেয়ে দিন কাটাতে হয়েছে অর্কদের। স্কুলে যাওয়ার সময় সহপাঠীদের নতুন ব্যাগ, চকচকে জুতো, দামি খাতা, এইসব দেখে অর্কের মন খারাপ হতো। তার নিজের ব্যাগটি ছিল বারবার সেলাই করা, বইগুলো ছিল পুরনো। একদিন স্কুল থেকে ফিরে অর্ক মাকে জিজ্ঞেস করল যে, মা, আমাদের সব কিছু তো এত কম কেন? তখন ওর মা মৃদু হেসে বললেন, জীবনের কিছু কমতি মানুষকে ভেঙে দেয় না, যদি সেই কমতিকে, সেই খামতিটুকুকে নিজের শক্তি বানাতে শেখে। মনে রেখো, যে সব কিছু সহজে পায় সে কখনো তার মূল্য দিতে জানে না, তার দাম দিতে শেখে না। আর যদি কম থাকে, সেইটুকুনিকে সে তার সবটুকু দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করে। হ্যাঁ, এই শিক্ষা ছোট থেকে অর্ক পেল বাড়িতে। একটু অপূর্ণ থাকলে তবেই না পূর্ণতার দিকে ও ছুটবে। এরপর কি হলো দেখা যাক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমায় দাও গো বলে শুনছিলাম গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আর এই গল্পের মধ্যে যেখানে অর্ক তার মাকে যখন জিজ্ঞাসা করল এত কিছু তাদের সব কিছু কম কেন, তার মা দারুণ সুন্দর একটি দামি কথা বললেন যে জীবনের কিছু কমতি মানুষকে ভেঙে দেয় না, যদি সে কমতিকে নিজের শক্তি বানাতে শেখে। তিনি আরো বলেন যে মনে রেখো যে সব কিছু সহজে পায় সে সবসময় তার মূল্য বোঝে না। এই দিনে মায়ের এই কথাগুলো অর্কের মনে একেবারে যেন গেঁথে গেল। এরপর সে বাইরে মানে বাস্তব জীবনে সব জায়গায় তার কথাটা, তার মায়ের কাছে শেখা কথাটা সে মিলানোর চেষ্টা করতে শুরু করল। বিভিন্ন জায়গায় মিলিয়ে মিলিয়ে সে দেখল মা যেন কথাটা ঠিকই বলেছেন। যাই হোক, সেদিন থেকেই ও ঠিক করল নিজের অভাবকে আর দুর্বলতা ভাববে না। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা শুরু করত, রাতে বিদ্যুৎ না থাকলে কেরোসিনের বাতি জ্বালিয়ে বই পড়ত। হ্যাঁ, আমরা অবশ্য এখন শহরে বসে এই সমস্যাটার মুখোমুখি খুব কম, সামান্যতম একটা সমস্যার মতো এটা রয়ে গিয়েছে, প্রায় সবাই ভুলেই গিয়েছি যে কিছু বছর আগেও এইটাই ছিল আমাদের চেনা চিত্র, যে একেবারে কেরোসিন বাতির আলোয় বসে সবাই বই পড়ছে সন্ধেবেলা। যাই হোক, আর বই কেনার টাকা না থাকলে লাইব্রেরি থেকে বই এনে পড়ত। বন্ধুরা যখন খেলাধুলোয় ব্যস্ত, অর্ক তখন নিজের স্বপ্ন তৈরির জন্য নিজেকে নিংড়ে দিতে ব্যস্ত। স্বপ্ন তো পূরণ করতেই হবে, কি সেই স্বপ্ন? অনেক অনেক অনেক স্বপ্ন। এই স্বপ্নগুলো পূরণের জন্য সে বুঝল তার কাছে একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা। পড়াশুনো ছাড়া তার অন্য আর কোনো অপশন নেই যা দিয়ে সে জীবনে সব ইচ্ছেগুলোকে পূরণ করতে পারে। এর জন্য কি করত, সে মন দিয়ে পড়ে যেত, মানে সেই ভোর থাকতে রাত থাকতে উঠেই সে পড়া শুরু করত, বিভিন্ন বিষয় নিয়ে পড়ত এবং নিজের পড়ার সিলেবাসের বাইরে গিয়ে প্রচুর বই সে পড়তে আরম্ভ করল। কেন বলবো তো সে কথা। এরপর দেখা গেল মাধ্যমিক পরীক্ষায় অর্ক জেলার প্রথম দর্শনের মধ্যে স্থান পেয়েছে, আর গ্রামের মানুষেরা অবাক হয়ে গেল। সবাই বলল এত অভাবের মধ্যেও ছেলেটা কী করে এত ভালো ফল করল। অর্ক শুধু হাসল, ও জানতো যে তার সাফল্যে

পিছনে সেই অভাব, যে অভাব তাকে প্রতিদিন আরও একটু বেশি করে পরিশ্রম করতে শিখিয়েছে, সাহায্য করেছে। আর তাই অর্ক দিন রাত এক করে পড়াশুনো করে পেল তার কাঙ্ক্ষিত রেজাল্ট, সে মাধ্যমিকে পেল। তারপর কি হলো,

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটা শুনছিলাম সবিতা চৌধুরীর গলায়। বন্ধ চোখে দাও আলো, যদি একটা অন্যরকম দার্শনিক দিক থেকে দেখি তাহলে কিন্তু রোম্যান্টিসিজমকে অতিক্রম করেও কিন্তু আমরা এই কথাটা সত্যি সবাই বলতে চাই, চোখটা খুলে দাও, অনেক কিছু দেখার আছে। সারা জীবন দেখেও যেন মনে হয় অনেক দেখা বাকি রয়ে গেল, আর তাই তো মনে মনে হয়তো এই কথাটা আমরা বারে বারে বলি বা কখনো কখনো বলে ফেলি, বন্ধ চোখে দাও আলো। যাই হোক, যদিও আজকে ওই ঘাটতি বা কমতি এই ব্যাপারটা নিয়ে বলতে গিয়ে একেবারে একটা পার্ট বলছি, যদিও সত্যি সত্যি দেখা যায় যার যত টাকা আছে সে বলে আরও চাই আরও চাই আরও চাই, কিন্তু এক্ষেত্রে আজকের এই গল্পে অর্কের যে পরিবার যে জীবন সেখানে কিন্তু সত্যি সত্যি অসম্ভব ঘাটতি ছিল, এবং সেই কারণের জন্যই, সেই ঘাটতি পূরণের জন্যেই সে একমাত্র শিক্ষাকে আশ্রয় করে সে ঘাটতি পূরণের চেষ্টা করেছে। যাই হোক, মাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য সে বৃত্তি পেল, স্টাইপেন্ড পেয়ে পড়াশুনো করা এখনও আমরা দেখি বিভিন্ন জনের মধ্যে সে দারুণ জায়গায় পৌঁছতে পারে যেখানে সে পৌঁছতে চায়, আর অর্ক তাই হল। এরপরে সে গ্রাম থেকে শহরে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করলো, পড়াশুনো শেষ করে একটা বড় প্রতিষ্ঠানে চাকরি পেল, কিন্তু নিজের গ্রামের কথা কখনো ভুলে গেল না অর্ক। বেশ কয়েক বছর পর

যখন নিজে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থের সাশ্রয় হয়েছে। সে যেমন চেয়েছিল মোটামুটি তেমন জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে। সে নিজের গ্রামে ফিরে আধুনিক একটা লাইব্রেরি আর বিনামূল্যে পড়ার কেন্দ্র করে তুলল, যাতে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বই, কম্পিউটার আর প্রশিক্ষণের ব্যবস্থা করতে শুরু করল। তার কারণ, অর্কু নিজের জীবন দিয়ে দেখেছিল, যার কিচ্ছু নেই, যার হাতে কোনো অস্ত্র নেই, একমাত্র শিক্ষা আছে, সেই শিক্ষাকে আশ্রয় করে সে তার নিজের জীবন গড়ে তুলতে পারে, পারে আজও পারে। যাই হোক, যেদিন এই কম্পিউটার, লাইব্রেরি এই সমস্ত কিছুর উদ্বোধনের দিন, গ্রামের একজন ছাত্র অর্ককে জিজ্ঞেস করে, দাদা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে? দারুণ সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের মুখোমুখি প্রায় সমস্ত সফল মানুষকেই হতে হয়। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে? অর্ক বেশ কিছুক্ষণ নীরব থাকল, থেকে বলল, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল আমার অভাব। ও আরো বলল, যদি সবকিছু সহজে পেয়ে যেতাম তাহলে হয়তো আমার স্বপ্নের জন্য এতটা লড়াই করতে আমি শিখতামই না। তাই তো, এই তো হয়, আলো চারপাশে আছে, তাকে চাইতে হয়, খুঁজতে হয়, তবেই না তাকে ছোঁয়া যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়ের গলায় এই গানটি, গানের আলো দাও চালিয়ে। ঘড়ি টিকটিক করে বলছে এবার কিন্তু গল্পেও প্রায় শেষ করার পালা, একটু গল্প বাকি আছে। এই যে বলছিলাম যে অর্ক এই কথাটা বলল, তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক অভাব। যদি সব কিছু সহজে সে পেয়ে যেত তাহলে বোধ হয় এত লড়াই করতে সে শিখত না, সে স্বপ্ন দেখতে শিখত না। তার মা চোখ মুছতে মুছতে হাসছিলেন, বহু বছর আগে বলা নিজের কথাগুলো যেন আজ সন্তানের মুখে শুনছেন। ওই যে বলেছিলেন জীবনের কিছু কমতি মানুষকে ভেঙে দেয় না, যদি সে সেই কমতিকে নিজের শক্তি বানাতে শেখে। যে সব কিছু সহজে পায় সে তার মূল্য বোঝে না। যাই হোক, অর্ক তার বক্তব্য শেষ করেছিল সেদিন এই কথায়, জীবনের প্রতিটি কমতি প্রতিটি খামতি এক একটি বন্ধ দরজা নয়, অনেক সময় সেটাই আমাদের নতুন পথ খুঁজে নিতে শেখায়। অভাব, ব্যর্থতা, সীমাবদ্ধতা আমাদের থামানোর জন্য আসে না, এগুলো আমাদের আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও লক্ষ্যনিষ্ঠ মানুষ করে তোলে। যে মানুষ নিজের অপূর্ণতাকে সাহসের সঙ্গে গ্রহণ করতে পারে, একদিন সেই মানুষই নিজের স্বপ্নকে পূর্ণতার আলোয় ভরিয়ে দেয়। আর সেদিন থেকে ওই গ্রামের শিশুদের কাছে অর্ক শুধু একজন সফল মানুষ নয়, বরং সে এক জীবন্ত উদাহরণ, যে তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে জীবনের কিছু কমতি কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আর এ কথাই অনেকটা মুখে মুখে বলা হয়, আর তার প্রমাণ হিসেবে যেন অর্কুর চেষ্টায় তৈরি আধুনিক একটা লাইব্রেরি, বিনামূল্যে পড়ার একটা কেন্দ্র, বই, কম্পিউটার আর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সব কিছুই ওর নিজের স্বপ্ন পূরণ করেছে আর স্বপ্ন পূরণ করতে চলেছে ভবিষ্যতের অর্কদের, যারা অর্কের মতো, যারা সূর্যের মতো, আর যারা দুচোখে স্বপ্ন নিয়ে গিয়ে চলেছে স্বপ্ন পূরণ করতে। এভাবেই বোধ হয় একজন মানুষের ভেতরকার আলো সকলকে জ্বালিয়ে দেয়, সকলের মনের আলো জ্বালিয়ে তোলে। আহা, এমন করেই চিরন্তন একটা সত্য, চিরন্তন একটা মুহূর্ত চলতে থাকে, চলতেই থাকে। এ চিরপ্রবহমান, তাই তো বোধ হয় জগৎ সংসার এভাবে চলছে।